0: 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মীর আশফাক হুসাইন এবং ফারহানা খান পুরবি।
1: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, রাশিদুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এবং অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা ইউসুফের 1-5 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বিলালী।

تلك آيات الكتاب المبين.

0: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সূরা ইউসুফ মক্কায় অবতীর্ণ সূরা, আয়াত 111, রুকু 12, প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলিফ লাম র, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আমি একে নাজিল করেছি কোরআন রূপে আরবি ভাষায় যেন তোমরা বুঝতে পারো। আমি বর্ণনা করেছি আপনার কাছে অতি উত্তম রূপে কাহিনী আপনার প্রতি ওহিযোগে এ কোরআন প্রেরণ করে, যদিও আপনি এ ব্যাপারে এর পূর্বে অজানাদের অন্তর্ভুক্ত ছিলেন। স্মরণ করুন, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র এবং চন্দ্র ও সূর্যকে, আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সেজদাকারী অবস্থায়। পিতা বললেন, হে বৎস, তোমার এই স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের কাছে ব্যক্ত করো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে কোন এক বিশেষ চক্রান্ত করবে। নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় নামাজে একাগ্রতা, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ। জীবনের সব প্রয়োজন ও সমাধান নামাজের মাধ্যমেই পূর্ণ হয়। নামাজের মধ্যেই বান্দা ফিরে পায় অনাবিল শান্তি, স্বস্তি ও চোখের শীতলতা। তবে সে নামাজ হতে হবে জীবন্ত ও প্রাণ বিশিষ্ট। নামাজের প্রাণ হচ্ছে খুশু খুজু বা একাগ্রতা। কোরআন হাদিসে নামাজের যে অশেষ কল্যাণ ও উপকারিতার কথা বিবৃত হয়েছে তা খুশু খুজু সম্পন্ন নামাজের দ্বারা অর্জিত হবে। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সেসব মুমিন সফলকাম হয়েছে যারা খুশুর সঙ্গে নামাজ আদায় করে। সূরা মুমিনুন আয়াত 1 ও 2। খুশু হচ্ছে অন্তরের স্থিরতা, অর্থাৎ নামাজে আল্লাহ তাআলার ধ্যান ছাড়া অন্য কোনো কল্পনা অন্তরে স্থান না দেয়া। খুশুর সঙ্গে খুজু শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর অর্থ হচ্ছে নামাজে অঙ্গগুলো স্থির রাখা, নড়াচড়া না করা। আল্লাহ তাআলা বলেন, অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে আল্লাহর সামনে সুস্থিরভাবে দাঁড়াও। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ধ্বংস সেসব নামাজির যারা নামাজে উদাসীন থাকে। সূরা মাউন আয়াত নম্বর 4। অনেক ইমাম ফতোয়া দিয়েছেন যে নামাজ খুশু খুজু ও ভয়ভীতিহীন তা নামাজই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো কোনো মানুষ 60 বছর পর্যন্ত নামাজ পড়ে অথচ তার এক ওয়াক্ত নামাজও কবুল হয় না। জিজ্ঞেস করা হল, এটা কিভাবে সম্ভব? নবীজি বলেন, সে রুকু পরিপূর্ণভাবে আদায় করলে সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না, আর সিজদা পূর্ণভাবে আদায় করলে রুকু পূর্ণতার সঙ্গে আদায় করে না। মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 2980। নামাজের বাহ্যিক দিক হল ফরজ, ওয়াজিব, সুন্নত, যাবতীয় বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায় করা, আর

0: আর অভ্যন্তরীণ দিক হল এমনভাবে নামাজ পড়া যেন আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। বস্তুত এমন নামাজই মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কর্ম থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণ অত্যন্ত বিরাট বিষয়। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। শয়তান নামাজের মধ্যে মুসল্লির অন্তরে বিভিন্ন চিন্তা ও কল্পনার উদ্রেক করে, ফলে নামাজি ব্যক্তি হারিয়ে যায় কল্পজগতে আর তার নামাজ হয় নির্জীব নিষ্প্রাণ। নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টির একটি উপায় হল মুখে উচ্চারিত শব্দের প্রতি মনোযোগ দেয়া, অর্থাৎ আল্লাহ আকবার বলে নামাজ শুরু করা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেক অবস্থায় যা পড়া হয় তার প্রতি ধ্যান করা, এরপর নামাজে পঠিত সূরা ও দোয়াগুলোর অর্থের প্রতি মনোযোগী হওয়া, আর নিজেকে আল্লাহর সামনে দণ্ডায়মান মনে করবে, আল্লাহর বরত্ব ও মহত্বের কথা চিন্তা করবে। মুজাদ্দিদে আলফেসানি রহমাতুল্লাহ আলাইহে তার মাকতুবাতে লিখেছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখা, রুকু অবস্থায় পায়ের উপর দৃষ্টি রাখা, সিজদা অবস্থায় নাকের উপর এবং বসা অবস্থায় হাতের উপর দৃষ্টি রাখলে নামাজে একাগ্রতা সৃষ্টি হয়। বান্দার ইহ পরকালের সফলতা এ নামাজের উপর নির্ভর করে। আল্লাহ আমাদেরকে নামাজে একাগ্রতা অর্জনের তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল নামাজে একাগ্রতা। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

তোমার নূরের রোশনি পরোশি, উজ্জ্বল হয় যে রবি ও শশী। তোমার নূরের রোশনি পরোশি।

ফুল সে বাগিচার, হে পরবর দিগার।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর শান্তু বড়ুয়া।
1: বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তথাগত বুদ্ধ জন্ম মৃত্যু ও দুঃখের কারণ উদ্ঘাটন করতে গিয়ে আবিষ্কার করেন প্রতিত্ব সমুৎপাত তথ্য। এই তথ্যের মূলনীতি হল ইমস্মিং শোতি ইদং হোতি, ইমস্য উপদা ইদং উপজ্যোতি, ইমস্মিং অশোতি ইদং ন হোতি, ইমস্য নিরোধা ইদং নিরুজ্যোতি। ওটা থাকলে এটা হয়, ওটার উৎপত্তিতে এটার উৎপত্তি, ওটা না থাকলে এটা হয় না, ওঠার নিরোধে এটার নিরোধ হয়। এই তথ্য মতে পৃথিবীর সমস্ত কিছুই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ এবং শর্ত সাপেক্ষ। বারোটি কারণে জন্ম মৃত্যু ও দুঃখের সৃষ্টি হয়, তাই প্রতিত্ব সমুৎপাত তথ্যকে দ্বাদশ নিদানও বলা হয়। দ্বাদশ নিদান হচ্ছে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জড়া, মরণ, ব্যাধি, দুঃখ ইত্যাদি। অবিদ্যা মানে অজ্ঞতা বা অজ্ঞানতা, অর্থাৎ কোনো বিষয়ের স্বভাব বা স্বরূপ সম্পর্কে না জানা। বুদ্ধ অবিদ্যাকে জীবজগতের দুঃখের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সংস্কার হল পূর্বজন্ম প্রদানকারী কর্ম বা চেতনা। বিজ্ঞানের উৎপত্তি হয় সংস্কারের কারণে। নামরূপ বিজ্ঞানই নামরূপ উৎপত্তির কারণ। বেদনা, সংজ্ঞা, স্পর্শ, চেতনা, জীবিতেন্দ্রিয়, একাগ্রতা ও মনোনিবেশ, এই সাতটি চৈতন্যিক ধর্মকে এখানে এক কথায় নাম বলে। অপরদিকে রূপ বলতে দেহকে বোঝায়। বস্তুত নাম হচ্ছে চিত্ত বা মন বা মানসিক দেহ এবং রূপ হচ্ছে ভৌতিক দেহ। নামরূপের কারণে সরায়তন উৎপন্ন হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় ও মনকে একত্রে সরায়তন বলে। স্পর্শ উৎপন্ন হয় সরায়তনের কারণে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় ও মন, এই সরায়তনের সাথে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ ও ভাব, এর মিলনে স্পর্শের উৎপত্তি হয়। স্পর্শের কারণে বেদনার উৎপত্তি হয়। বেদনা মানে অনুভূতি। তৃষ্ণার উৎপত্তি হয় অনুভূতি বা বেদনার কারণে। চক্ষু ইন্দ্রিয়ের রূপ তৃষ্ণা, শ্রোত ইন্দ্রিয়ের শব্দ তৃষ্ণা, ঘ্রাণ ইন্দ্রিয়ের গন্ধ তৃষ্ণা, জিহ্বা ইন্দ্রিয়ের রস তৃষ্ণা, কায় ইন্দ্রিয়ের স্পর্শ তৃষ্ণা এবং মন ইন্দ্রিয়ের ভবতৃষ্ণা উৎপন্ন হয়। তৃষ্ণাই উপাদানের কারণ। তৃষ্ণা বা তৃষ্ণার বস্তুকে দৃঢ়ভাবে ধারণ করাই হল উপাদান। উপাদানের কারণে ভবের উৎপত্তি হয়। ভবের কারণে জাতি বা জন্ম হয়। জাতি শব্দের অর্থ জন্ম। জাতি বা জন্মই জরা, মরণ, সুখ, দুঃখ, যন্ত্রণা, বিলাপ, নৈরাশ্য, পরিবেদন প্রবৃত্তির কারণ। জন্ম হলেই সত্ত্বগণকে অজস্র দুঃখ রাশি ভোগ করে মৃত্যুবরণ করতে হয়। এই বারোটি কারণ সত্য সাপেক্ষে পরস্পর সম্পর্কযুক্ত। একটির কারণে অপরটির উৎপন্ন হয়, একটির নিরোধে অপরটির নিরোধ হয়। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, বিশ্বের সকল জীব সুখী হোক। নিব্বাণং পরমং সুখং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি।
0: পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর শান্তু বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:14, সূর্য অস্ত যাবে সন্ধে 6:36। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার হলো।
3: বাংলাদেশ বেতার ঢাকা।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইয়েশু গড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05।

সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। রাত 10:30 উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী।

সবশেষে এফ এম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন ভোরের গান শুনবেন। আজকে শিল্পী মাহমুদুন নবী। গানের কথা লিখেছেন আজিজুর রহমান, সুর দিয়েছেন শিল্পী নিজেই।

0: মাহমুদুন নবীর কণ্ঠে ভোরের গান শুনলেন।
1: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ফাতেমাতুজ জোহরা।

0: স্টুডিও রেকর্ডে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফাতেমাতুজ্জোহরা। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 19 মে থেকে 21 মে পর্যন্ত দেশজুড়ে ভূমি সেবা মেলা 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ 19 মে সকাল 10টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026 এর উদ্বোধন করবেন। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশ কেন্দ্রের FM ব্যান্ড, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, রবীন্দ্রসঙ্গীত কাদের কিপ্রিয়ার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, রবীন্দ্রসঙ্গীত শুনছেন। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। কাদেরী কিবরিয়ার কণ্ঠে এবারের গান।

0: কাদেরী কিবরিয়ার কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হবে আপনার জন্য গৌরবের। দেশকে ভালোবাসুন, দেশীয় পণ্য ব্যবহার করুন। দেশীয় পণ্য ব্যবহার করে দেশের অর্থনীতিকে মজবুত করুন। আসুন আমরা সকলে মিলে ভালোবাসি দেশকে এবং আমরা গড়ে তুলি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় শ্রোতা, একরাশ প্রীতি আর শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন। কৃষি প্রধান আমাদের এই দেশের, কৃষির ভালো উৎপাদনের জন্য প্রকৃতি ও পরিবেশ সুস্থ থাকা ও নিরাপদ থাকা খুবই জরুরি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের কৃষি সমাচারে প্রথমে শুনব বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা দমনের ফেরোমন ফাঁদের ব্যবহার সম্পর্কে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আজ আমরা জানব বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে ফেরোমন ফাঁদের ব্যবহার। এ বিষয়ে বলবার জন্য আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমার প্রথম প্রশ্ন, ডগা ও ফল ছিদ্রকারী পোকা বেগুন ফসলের কি ধরনের ক্ষতি করে থাকে?
2: ডগা এবং ফল ছিদ্রকারী পোকা বাংলাদেশে বেগুনের সবচেয়ে বেশি ক্ষতিকারক পোকা। এই পোকার কীড়া বেগুনের ভিতরের অংশ খেয়ে থাকে এবং আক্রান্ত ফল মানুষের খাওয়ার অনুপযোগী হয়ে পড়ায় তা বাজারজাতকরণ সম্ভব হয় না। এই পোকার আক্রমণে ফসলের ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। পূর্ণাঙ্গ স্ত্রী পোকা পাতার নিচের দিকে, কাণ্ডে, ফুলের কুঁড়ি বা বেগুনের বোটার কাছে একটি একটি করে ঘিয়ে সাদা রঙের ডিম পাড়ে। ডিম থেকে সদ্য বের হওয়া কীড়া ফল কুড়ি পাতার বোটা অথবা কচি ডগায় ছিদ্র করে খেতে খেতে ভিতরে ঢুকে পড়ে, সুরঙ্গ তৈরি করে। এভাবে ভিতরে ঢোকে আর শ্বাস খায়। সুরঙ্গ সৃষ্টি করার ফলে আক্রান্ত কচি ডগা ঢলে পড়ে, শুকিয়ে মারা যায় এবং পাশ থেকে তখন শাখা প্রশাখা উৎপন্ন হয়। আক্রান্ত ফলের ভিতরটা ফাঁফা ও পোকার বিষ্ঠায় পরিপূর্ণ হয়ে পড়ে। যদি কার্যকর দমন পদ্ধতি সঠিক সময়ে প্রয়োগ করা না হয় তবে শতকরা প্রায় 90% বেগুন এ পোকার আক্রমণে নষ্ট হয়ে যেতে পারে।
1: তো ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা ঠিক কখন হয়?
2: বেগুন ফসলের জমিতে সাধারণত চারা রোপণের 4-5 সপ্তাহ পর থেকেই বেগুনের কচি ডগায় ফল ছিদ্রকারী পোকার আক্রমণ শুরু হয়। সাধারণত অন্য বেগুনের জমি বা আশপাশের পুরনো শুকনো বেগুন গাছের স্তূপ থেকে পোকার মথ জমিতে আসে এবং পরে ডগা এবং ফলে বংশবৃদ্ধি করে। ঋতুভেদে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণের মাত্রায় কিন্তু ভিন্নতা দেখা যায়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া এ পোকার বংশবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে বলে গ্রীষ্মকালে এ পোকার ব্যাপক আক্রমণ পরিলক্ষিত হয়।
1: ডগা ও ফল ছিদ্রকারী পোকা কিভাবে আসলে দমন করা যায়?
2: দুভাবে দমন করা যায়। যেমন পোকার আক্রমণের পূর্বে যা আমরা করতে পারি, বেগুনের জমি গভীরভাবে চাষ করতে হবে এবং আগাছা মুক্ত রাখতে হবে। ডগা ছিদ্রকারী পোকার প্রতি সহনশীল জাত যেমন ঝুমকা, BL-114, ISD-004, উত্তরা, নয়নতারা এবং সিংনাথ জাতের চারা চাষ করতে হবে। বেগুন চাষের জন্য জমি তৈরির সময় এবং বেগুন তোলার শেষের দিকে জমি ভালোভাবে পরিষ্কার করতে হবে। একই জমিতে পরপর বেগুন না করে পর্যায়ক্রমিকভাবে ফসল আবাদ করতে হবে। ঘন ঘন বেগুন ক্ষেত পরিদর্শন করতে হবে, সুষম সার ব্যবহার করতে হবে। আর পোকা যদি আক্রমণ করেই ফেলে তখন আমরা যা করতে পারি এটা দুভাবে আমি বলতে পারি। জৈবিক এবং যান্ত্রিক পদ্ধতিতে দমন করা যায়। প্রতি সপ্তাহে অন্তত একবার আক্রান্ত ডগা এবং ফল ছিঁড়ে আগুনে ফুরিয়ে ধ্বংস করতে হবে। জমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। চারা রোপণের 2-3 সপ্তাহের মধ্যেই জমিতে প্রতি শতাংশে একটি করে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। প্রতি 15 দিন পরপর উপকারী পোকা ট্রাইকোগ্রামা, কাইলোনিজ ও ব্রাকন হ্যাবিটর পর্যায়ক্রমিকভাবে মুক্তায়িত করতে হবে। মেহগনির বীজের বা নিমজাত কীটনাশক ব্যবহার করতে হবে। এটা আমি বললাম জৈবিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতির ক্ষেত্রে পোকার আক্রমণ তীব্র হলে পোকা দমনের শেষ ব্যবস্থা হিসেবে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে ডগা, কাণ্ড, ছোট ফল ও গাছের গোড়ায় যেন ঔষধ ঠিক মতো পৌঁছে ফলের উপর কোনোভাবেই কীটনাশক দেয়া যাবে না। যদি দিতেই হয় তবে খাওয়ার উপযুক্ত ফল তোলার পর তা দিতে হবে। প্রয়োজনে গাছ লাগানোর 15 দিন পর গাছের গোড়ায় গাছ প্রতি 1 মুষ্টি সারের মিশ্রণের সাথে 5-7 দানা কার্বোফুরান প্রয়োগ করা যেতে পারে।
1: সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের জন্য ফাঁদটা কিভাবে তৈরি করতে হয়?
2: ফেরোমন বা পানি বা জাদুর ফাঁদ বলে পরিচিত এই জাদুর ফাঁদ তৈরির জন্য প্রায় 3 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন 22 সেন্টিমিটার লম্বা গোলাকার বা 4 কোণ বিশিষ্ট প্লাস্টিকের পাত্র বা বয়মের উপায় পাশে পাত্রের নিচ বা তলা হতে 4-5 সেন্টিমিটার উঁচুতে ত্রিভুজ আকারের কেটে ফেলতে হবে। ত্রিভুজের নিচের বাহু সাধারণত 10-15 সেন্টিমিটার এবং উচ্চতা হবে 11-12 সেন্টিমিটার। সাবান মিশ্রিত পানি সবসময় পাত্রের তলা থেকে উপরের দিকে কমপক্ষে 3-4 সেন্টিমিটার পর্যন্ত রাখা দরকার। পাত্রের ঢাকনার মাঝে কালো রঙের একটি লুফ বসানো থাকে, লুফের নিচের ছিদ্রে সরু তার বাঁধা হয়, তারের অপর মাথায় ফেরোমন সংবলিত টিউব বা লিউর সমানভাবে এমন ভাবে মারতে হবে যেন লিউরটি সাবান মিশ্রিত পানি থেকে 2-3 সেন্টিমিটার উপরে থাকে। সতর্ক থাকতে হবে যেন পাত্রের তলায় রাখা সাবান কিছুতেই শুকিয়ে না যায় এবং লিউরটি কোনোভাবেই সাবান পানিতে ভিজে না যায়। কাটা ফাঁকা অংশ উত্তর দক্ষিণে স্থাপন করতে হবে যেন বাতাস চলাচলের সুবিধা হয়। গাছ থেকে ফাঁদ 6 ইঞ্চি উপরে লাগাতে হবে। গাছ বাড়ার সাথে সাথে এই 6 ইঞ্চি দূরত্ব বজায় রাখতে হবে। সাবান পানি 2-3 দিন পরপর বদলাতে হবে। প্রতি 3 মাস অন্তর লিওর বদলাতে হবে।
1: ধন্যবাদ আপনাকে কৃষিজীবী ভাই ও বোনেরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেকক্ষণ তো কথাবার্তা শুনলেন, এবারে আপনাদের নিয়ে যাব গানের ভুবনে। শুনবেন কৃষি বিষয়ক একটি গান, ভিটামিন ক্যালসিয়াম আয়রন আছে। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শহীদুল ইসলাম রাজু, গীতিকার মোজাম্মেল হক পুরু, আর গানটিতে সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হয়ে গেল আমাদের আজকের আয়োজন থেকে বিদায় নেয়ার। যেতে যেতে বলি, আমাদের কৃষিকে আরো এগিয়ে নিতে হলে কৃষির যান্ত্রিকীকরণের পাশাপাশি উন্নত সংরক্ষণ ব্যবস্থাপনাও গড়ে তুলতে হবে। আর দেশের প্রতি ইঞ্চি অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসতে হবে। এমনই আহ্বানে আপনাদের সবার কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। কৃষি দেশের চালিকা শক্তি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। আসুন আমরা সকলে কৃষকের পাশে দাঁড়াই।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সকাল ৭টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা। আজ মঙ্গলবার, 5ই জ্যৈষ্ঠ, পহেলা জিলহজ, 19শে মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। দেশে জিলহজ মাসে চাঁদ দেখা গিয়েছে, পবিত্র ঈদ উল আজহা 28শে মে। প্রধানমন্ত্রী সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক অনুষ্ঠিত, আগামী অর্থ বছরের জন্য 3,00,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। এডিপিতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি প্রতিফলিত হয়েছে বললেন অর্থমন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিদ্যমান আইন পরিবর্তন করে র্যাবকে যুগোপযোগী করা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ থেকে 4 ক্যাটেগরির কর্মী নিতে আগ্রহী কাতার। উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানের উপর নতুন হামলা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে 437 রানের জয়ের লক্ষ্য নিয়ে আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে সফরকারী পাকিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশে আগামী 28শে মে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন,
2: আগামী 10ই জিলহজ, 1447 হিজরি, 14 জ্যৈষ্ঠ, 1443 বঙ্গাব্দ, 28শে মে, 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।
0: অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে 2026-2027 অর্থ বছরের জন্য 3,00,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে NEC সম্মেলন কক্ষে NEC-র এক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এডিপিতে নির্বাচনী প্রতিশ্রুতি ও নতুন সরকারের দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর জোর দেয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রেকর্ড পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ADP বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী অর্থবছরের জন্য ADP-র আকার ধরা হয়েছে 3,00,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত ADP-র প্রায় দ্বিগুণ। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই ADP অনুমোদন দেয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ADP-তে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে 1,10,000 কোটি টাকা। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলনও থাকবে এবারের ADP-তে।
4: প্রস্তাবিত ADP-র মোট আকার ধরা হয়েছে 3,00,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
3: অর্থমন্ত্রী জানান, নতুন ADP-তে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রাধান্য দেওয়া হয়েছে। ADP-তে বরাদ্দ পাওয়া শীর্ষ 5টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে 3টি হল স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের প্রধান লক্ষ্য। সততা, দক্ষতা ও সবার সহযোগিতার মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
4: আকাঙ্ক্ষা যদি বেশি না হয় উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না, আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি।
3: অর্থমন্ত্রী আরো জানান, নতুন অনুমোদিত প্রকল্পের মধ্যে বৈদেশিক অর্থায়ন নির্ভর প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য, যা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের আস্থার প্রতিফলন। বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রাষ্ট্র সংস্কারকেও গুরুত্ব দেওয়া হবে। তার দাবি, গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের নেতৃত্বের কারণে বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে।
4: জাতীয় অর্থনৈতিক পরিষদে NEC উপস্থাপিত এই ADP শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে।
3: আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ADP-তে নতুন অনুমোদিত প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে 1277টি নতুন প্রকল্প সুপারিশ করা হয়েছে। পাশাপাশি PPP এর আওতায় 80টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে বেসরকারি বিনিয়োগের প্রতি গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি এবং পরিকল্পনা সচিব SM শাকিল আক্তার উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের BNP দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্য সমৃদ্ধ হতে হবে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। ধর্মের অপব্যাখ্য দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, তিনি সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। তারেক রহমান সংরক্ষিত আসনে নির্বাচিত তাঁর দলের নারী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন। সভায় অন্যান্যের মধ্যে BNP মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গতকাল তাঁর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এ ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা শুরু হবে। আরো শুনুন প্রতিবেদনে।
5: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026। মেলা আয়োজনের মূল উদ্দেশ্য ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। ভূমি সেবা উপলক্ষে সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন

0: তিনি বলেন, কৃষি জমি আর অন্য কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।
1: দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোন কাজে আমরা ব্যবহার করতে দেব না। ওই মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিতে আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় কৃষি জমি সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে।
0: একই অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হল দুর্নীতি ও হয়রানি মুক্ত সেবা প্রদানে ভূমি মন্ত্রণালয়ের যে প্রচেষ্টা সেটা জনগণের সামনে তুলে ধরা।
2: সমস্ত আয়োজনের মূল বিষয়টা হচ্ছে আমরা যে ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের যে প্রচেষ্টা এটাকে দৃশ্যমান করা, জনগণকে আমাদের যে সেবাগুলো আমরা প্রোভাইড করছি অনেকে কিন্তু এটার ব্যাপারে সচেতন না, ওনাদেরকে ব্যাপারে সচেতন করা যাতে ওনারা এই সেবাগুলো আমাদের থেকে নেয়।
0: সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও DCR সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। তিনি গতকাল রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে এই বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় সরকারের এমন কোন প্রতিষ্ঠান নেই যেটি ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সুনাম ও গৌরব বজায় রেখে কাজ করে যেতে হবে এবং এক্ষেত্রে সরকারের কোন রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের একটি প্রতিনিধি দল গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংস্থাটির পানি পয় নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রধান পিটার জর্জ এল মেস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পানি পয় নিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার মন্ত্রী বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপেয় পানি সংকট নিরসনে ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় ইউনিসেফ প্রতিনিধি দল বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত এবং উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে 25 মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিফিংয়ে জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, আলোচনা সভা, পোস্টার প্রকাশ, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। বাংলাদেশের 5টি নির্দিষ্ট কারিগরি

0: প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন শামিক আল মাররি গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ কাতার যৌথ কমিটির এ বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় বর্তমানে মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের আটটি বিভাগীয় শহরে কাতারের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য দেশটির শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান তিনি। কাতারের শ্রমমন্ত্রী আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে তার দেশের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার বৃদ্ধির বিষয়ে তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। নিউজিল্যান্ড ঔষধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন গতকাল প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান। এ সময় তারা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা নতুন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জাদুঘর শুধু অতীত ঐতিহ্যের সংগ্রহশালা নয়, এটি মানব সভ্যতার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের জীবন্ত দলিল। বর্তমান বিভক্ত বিশ্বে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং বৈশ্বিক সেতু বন্ধন গড়ে তুলতে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি গতকাল আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় জাদুঘরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রযুক্তি নির্ভর বর্তমান সময়ে ডিজিটাল আর্কাইভ, ভার্চুয়াল প্রদর্শনী ও ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমের মাধ্যমে জাদুঘরকে আরও আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে। এতে নতুন প্রজন্ম নিজেদের ইতিহাস ও শেকড় সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ, খৈয়ম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিস মাওলা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। উল্লেখ্য, বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় গতকাল দেশে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল বিভক্ত বিশ্বের সেতুবন্ধনে জাদুঘর।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ অবসান নিয়ে গভীর আলোচনা চলমান থাকা প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপসাগরীয় রাষ্ট্রগুলোর অনুরোধে ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা আজ থেকে স্থগিত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লেখেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ তাকে এমন অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠানোর বিষয়ে ইরানের দাবির পর ট্রাম্পের এই মন্তব্য পাওয়া গেল। ট্রাম্প আরও বলেন, তাকে জানানো হয়েছে এমন একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের কাছে খুব গ্রহণযোগ্য হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো গ্রহণযোগ্য চুক্তি না হলে মুহূর্তের প্রস্তুতিতে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পূর্ণ প্রস্তুতিও তার রয়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্যকর্মীরা জানান, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 3,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্দিয়াগো নগরীর একটি মসজিদে বন্দুক হামলায় গতকাল একজন নিরাপত্তারক্ষী সহ 3 নিহত হয়েছে। মার্কিন পুলিশ জানায়, ঘটনাস্থলে সামান্য দূরে একটি গাড়ির ভেতরে সন্দেহভাজন 2 তরুণের মৃতদেহ পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এই ঘটনাকে ঘৃণ্য অপরাধ হিসেবে মনে করছে। ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত মসজিদটি সান্দিয়াগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মহামারীতে অন্তত 100 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান এ বিষয়ে জানান, আরও 390 জন আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। ইবোলায় আক্রান্ত মৃত ব্যক্তিদের শেষকৃত্যসহ সব ধরনের গণস্বাস্থ্য সেবায় কোনো অননুমোদিত ওষুধ বা টিকা ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেন কঙ্গোর এক চিকিৎসক ও গণস্বাস্থ্য কর্মকর্তা। এদিকে উগান্ডায় 2 ইবোলায় আক্রান্ত হওয়ার এবং 1 মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ দিনে আজ বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য 437 রানের লক্ষ্যে সফরকারী পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে। সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এর আগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনের শেষে সবকটি উইকেট হারিয়ে ৩৯০ রান সংগ্রহ করে। মুশফিকুর রহিম করেন ১৩৭ রান। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ১৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৩৫ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে পবিত্র ঈদুল আজহা ২৮ মে। প্রধানমন্ত্রী সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে বৈঠক অনুষ্ঠিত। আগামী অর্থ বছরের জন্য ৩,০০,০০০ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। এডিপিতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি প্রতিফলিত হয়েছে বললেন অর্থমন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং সিলেটে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪৩৭ রানের জয়ের লক্ষ্য নিয়ে আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে সফরকারী পাকিস্তান। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা কথা বলব মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে কথা বলবার জন্য রয়েছেন ডক্টর সুমাইয়া ফাসরিন। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, মাসিক কোন বয়স থেকে শুরু হয়?
2: মাসিক সাধারণত আমরা যখন বলি যে একটি মেয়ে কিশোরী অবস্থায় পদার্পণ করে, এবং সেটি হচ্ছে সাধারণত 10 থেকে 12 এই বয়সটিতে শুরু হয়, এবং 45 এর পর থেকে দেখা যায় 55 বছর পর্যন্ত মাসিক চলতে থাকে। অনেকের 10-এর আগেও 9 বছর বয়সেও হতে পারে, অনেকের 15 বা 16 এই সময়টিতেও মাসিক হতে পারে।
1: যে আগে শুরু বা অনেক সময় যে সময় হওয়ার কথা সেই সময় থেকে দেরিতে যে শুরু হওয়া, এটার মধ্যে কোনো ধরনের অসুবিধে বা সমস্যা রয়েছে কিনা?
2: এটি স্বাভাবিক প্রক্রিয়া শরীরে। তো দেখা যায় যে অনেকে শারীরিক বৃদ্ধি বা তার শরীরে যদি কোনো হরমোনের কোনো কম বেশি থাকে, তাহলে কিন্তু অনেকের মাসিক আগে শুরু হয়ে যেতে পারে। আবার অনেকের হয় যে মাসিক একবার প্রথমবার হয়ে তারপরে অনেক দিন পর্যন্ত হয় না, প্রায় 1 বছর পর্যন্ত লম্বা বা দীর্ঘ সময় পর্যন্ত হয় না, এটিও খুবই স্বাভাবিক। কিন্তু তার পরবর্তীতে আস্তে আস্তে আবার সেটি স্বাভাবিক প্রক্রিয়ায় চলে আসে।
1: মাসিক চক্রের সময় কিশোরী বলা যায় সেই সময়টা, আসলে তো তাদের শারীরিক কি ধরনের পরিবর্তন হয়?
2: তাদের শারীরিক পরিবর্তনের মধ্যে আমি যেটিকে মেডিকেল ভাষায় বলে যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আমরা যে মেয়েতে পরিণত হচ্ছি, একজন কিশোরী যে তার শরীর গর্ভধারণের জন্য এবং তার মেয়েলি যত প্রক্রিয়া রয়েছে সবগুলো শুরুর জন্য তারা হচ্ছে তার শরীর একভাবে প্রস্তুত হতে থাকে। তো এই সময় এই পরিবর্তনগুলো হয়, দেখা যায় যে তার হঠাৎ করে কিছুটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে দেখা যায় যে তার স্তন আকারে একটু বড় হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে হাতে এবং যোনিপথের কাছে আমরা যেটাকে বলছি পিউবিক এরিয়া, সেখানে হচ্ছে কিছু চুল গজাচ্ছে। এগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়া। আর সেই সাথে আমাদের যেটি হচ্ছে যে রক্তস্রাব বা মাসিকে যে রক্ত যাওয়া, এটি তো হচ্ছে।
1: শুধু কি শারীরিক পরিবর্তনই হয় না, সেই সময় আসলে কিশোরীদের কোনো মানসিক পরিবর্তন হতে পারে?
2: মানসিক পরিবর্তনটাই আসলে মানে অনেক বড় ভাবে তখন প্রকট হয়ে ওঠে, কেননা দেখা যায় যে তার শরীরে যে পরিবর্তনগুলো হচ্ছে তার সাথে কিন্তু মেয়েরা আসলে আগে থেকে না জানা থাকার কারণে কিন্তু অনেকেই অস্বস্তিতে পড়ে যায়, অনেক ধরনের অবসাদ কিংবা ভয় সংকোচ অনেক কিছুতে ভোগে, এবং তখন যেহেতু শরীরে নানা ধরনের হরমোন কাজ করতে থাকে তার ফলেও কিন্তু দেখা যায় যে অনেকের দেখা যায় যে শুরুর দিকে অস্থিরতা কাজ করে, কিংবা মেজাজ খিটখিটে হয়ে যায়, কিংবা কেউ কেউ দেখা যায় যে ক্ষুধা মন্দা বা বলছে যে তার কোনো কিছুই ভালো লাগছে না, এই জিনিসগুলোও কিন্তু চলে আসে। আবার ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই জিনিসগুলোর সাথে তার মানসিকভাবে জিনিসগুলোকে মানিয়ে নেয় এবং তার সাথে সহজে চলতে পারে।
1: এই ক্ষেত্রে আসলে পারিবারিক কোনো ভূমিকা রয়েছে কিনা?
2: অবশ্যই, পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি বলা যায় সেটি হচ্ছে একে ছোটবেলা থেকে আসলে জ্ঞান দেওয়া যে মাসিক তোমার হবেই, এবং এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া, এবং মা এবং পরিবারের যত বয়স্ক মুরব্বী স্থানীয় লোকেরা রয়েছেন, বিশেষ করে মহিলা যারা রয়েছেন, তাদেরকে কিন্তু কাউন্সিলিং যেটিকে বলছি বা তাকে পূর্ব ধারণা দেওয়া, এবং এই সময় কিভাবে নিজের যত্ন নিতে হয়, শারীরিক যত্ন নিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখতে হয়, এবং মাসিকের সময় কি করতে হয়, কোন ধরনের সমস্যাগুলোতে তারাও পড়েছে, এবং তার সন্তানরা যাতে সেই সমস্যাগুলো কিভাবে মানে অতিক্রম করতে পারে, সেই জিনিসগুলো আসলে পরিবার থেকেই ধারণাটা শুরু হওয়া উচিত।
1: প্রজনন স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা কেন রয়েছে এই সময়টাতে?
2: প্রজনন স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা দেখা যায় যে যদি আমরা মাসিকের সময় আমাদের প্রজননতন্ত্রের সঠিক যত্ন না নিই, যেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক ধরনের অসুবিধা হতে পারে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দেখা গেল যে অনেক লম্বা সময় ধরে মাসিকে যে প্যাড ব্যবহার করছে বা কাপড় বা তুলা ব্যবহার করছে, সেটি যদি না ফেলে তাহলে তা থেকে ইনফেকশন হতে পারে। বা আমাদের দেশে কিন্তু মহিলাদের জরায়ুর পথে ক্যান্সারে কিন্তু অনেক বড় একটা হচ্ছে, হ্যাঁ অনেক বড় একটা কারণ হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই প্রজননতন্ত্রের যত্ন ঠিকভাবে না নেওয়া, এই জিনিসটি আসলে অনেক গুরুত্বের সাথে নিতে হবে।
1: দেখা যায় যে তারা কিন্তু প্রজননতন্ত্রের যে কোনো ধরনের রোগী তারা লজ্জার কারণে লুকিয়ে রাখে, তো এটা আসলে কখনোই
2: উচিত না। সংকোচটা ভেঙে অবশ্যই বলতে হবে, প্রথমে পরিবারের কাছে, প্রয়োজন হলে তারপরে চিকিৎসকের কাছে যেতে হবে।
1: মাসিককালীন সময় আসলে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত?
2: খাদ্যাভ্যাস বলতে আমরা স্বাভাবিক যে খাবারটি খাই তার চেয়ে তুলনামূলক একটু ভালো খাবার খেতে হবে। আমাদের যেটি বলি যে খাবারে শর্করা, আমিষ, আয়রন বা লোহা, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যাতে অবশ্যই থাকে, কেননা শরীর তখন
1: খাদ্য উপাদানে ছয়টি উপাদানই যেন
2: অবশ্যই
1: ভরপুর থাকে সেই সময়। আর এই সময় আসলে যে রক্তক্ষরণটা হয় তার জন্য কি আলাদা করে আয়রন ওষুধ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা?
2: সাধারণত আমরা বলি যে খাবারের মাধ্যমেই কিন্তু আসলে হয়ে যায়, যে আমরা যদি কিনা পরিপূর্ণ খাবারটুকু পেয়ে যাই তাহলে কিন্তু লাগছে না। কিন্তু অনেকে দেখা যায় যে পুষ্টিকর খাবার খাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে আয়রনের ট্যাবলেট এবং হচ্ছে ক্যালসিয়াম, এই দুটো জিনিস কিন্তু আমরা আমাদের সেবা কেন্দ্রগুলো থেকে কিন্তু নিয়ে তারা কিন্তু খেতে পারে।
1: এই আমাদের দেশে এই যে কিশোর কিশোরীদের জন্য তারা স্বাস্থ্য সেবা যাতে পেতে পারে কি ধরনের সুবিধা রয়েছে?
2: আমাদের একদম গ্রামে কমিউনিটি ক্লিনিক লেভেল যেটা বলছি সেখান থেকেও কিন্তু আসলে আমাদের কিশোরীরা মূলত এই সেবাটা পেয়ে থাকে। তাদেরকে কিন্তু ওখান থেকে প্রাথমিক ধারণাও দেওয়া হয় এবং আমরা যেটা বলছি যে আয়রনের বড়ি এবং ক্যালসিয়ামের বড়ি এগুলো কিন্তু ওখান থেকেই তারা পেতে পারে। একই সাথে আমাদের দেখা যায় যে ফার্মেসিগুলোতে বা হাসপাতাল সন্নিকটে যে সকল ওষুধের দোকানগুলো আছে সেখানে কিন্তু স্যানিটারি প্যাড কিন্তু থাকে। ওই জিনিসটা সম্পর্কে ধারণা থাকলে কিন্তু তারা ওই জিনিসগুলো ব্যবহার করা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। একই সাথে যদি কারো রক্তশূন্যতায় ভোগে এটাও কিন্তু এই আমাদের সকল সেবা কেন্দ্রে কিন্তু সেই জিনিসটা বের করা যায় যে আসলে কিশোরী রক্তশূন্যতায় ভুগছে কিনা কিংবা তার কোনো ধরনের পুষ্টি চাহিদার অভাব রয়েছে কিনা, ওই সেবাগুলো কিন্তু ওখান থেকে দেওয়া হয়।
1: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, কথা বললাম অত্যন্ত একটি চমৎকার বিষয় নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আজম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন দেশের গান শুনবেন। প্রথম শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

আপনারা দেশের গান শুনছেন। এবারে গানটি লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন অজিত রায়, শিল্পী হচ্ছেন বশির আহমেদ।

দেশে গানের অনুষ্ঠানে এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, লিখেছেন নাঈম গহর, সুর করেছেন আজাদ রহমান।

এতক্ষণ স্টুডিও রেকর্ডে দেশের গান ছিলেন, শিল্পীরা ছিলেন শাহনাজ রহমতুল্লাহ, বশির আহমেদ ও সাবিনা ইয়াসমিন। বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনায় এবার রয়েছে একটি আধুনিক গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদি, কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে আধুনিক গানটি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক।

0: মিতা হকের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন ইংরেজিতে খবর।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন আপেল মাহমুদ।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবার শুনবেন আধুনিক গান। প্রথম গানের শিল্পী রুনা লায়লা, গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ মোজাক্কের, সুর করেছেন অজিত রায়।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী সুবীর নন্দী, গানের কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার এম এ লতিফ সিদ্দিকী, সুর করেছেন সেলিম আশরাফ।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন আধুনিক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: জ্যৈষ্ঠ এসেছে তাই গ্রাম
1: বাংলার বনে মিষ্টি গন্ধ পায়। আম, জাম, কাঁঠাল আর লিচুর বাগানে উঠছে কত মৌমাছি গুনগুন গানে।
2: জ্যৈষ্ঠ এসেছে তাই হাট বাজারে মিষ্টি গন্ধ পাই। শহর কিংবা গায়ের সুসজ্জিত ফলের দোকানে বড় ছোট মিলে মৌসুমি ফল কিনে।
1: জ্যৈষ্ঠ এসেছে তাই ঘরে ঘরে মিষ্টি গন্ধ পাই। ঝুড়ি ভরা আম আর রসালো কাঁঠাল দেখে খোকা খোকো নাচে আনন্দ গানে।
2: প্রিয় শ্রোতা, বাংলার গ্রীষ্ম ঋতু এক আশ্চর্য নিয়মের অনুসারী। একদিকে প্রচণ্ড তাপদাহে মানুষের প্রাণ যখন উষ্ঠাগত হয়, তেমনি আবার বাহারি রসালো ফলের ছোঁয়ায় তৃষ্ণিত হৃদয়কে শীতল করে।
1: হ্যাঁ বন্ধুরা, আমাদের এত সব কথা মধুমাস জ্যৈষ্ঠকে নিয়ে। মধুমাস জ্যৈষ্ঠ মানে প্রকৃতি জুড়ে ফলের উৎসব। এখন জ্যৈষ্ঠের মৌসুম, তাই ইতোমধ্যে পড়ে গেছে বাহারি ফল খাওয়ার ধুম।
2: বাংলাদেশের শহর কিংবা গায়ে জ্যৈষ্ঠ মাসে আত্মীয় স্বজনকে আম কাঁঠাল খাওয়াতে নিমন্ত্রণ করা হয়। আবার যিনি নিমন্ত্রণে সাড়া দিয়ে বেড়াতে আসেন, তার হাতেও থাকে মধুমাস জ্যৈষ্ঠের বাহারি ফল। পারিবারিক আয়োজন এখন বাংলার ঐতিহ্যে পরিণত হয়েছে, যা আমাদের পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, মৌসুমি ফল যেমন শারীরিক ও মানসিক স্বাস্থ্য গঠনে সহায়তা করে, তেমনি নানা প্রকার রোগ প্রতিরোধ করে। তাই শুধু রসনার তৃপ্তি মেটাতেই নয়, বৈজ্ঞানিক যুক্তি সাপেক্ষে হলেও পর্যাপ্ত পরিমাণে মৌসুমি ফল খাওয়া উচিত।
2: হ্যাঁ বন্ধুরা, শুধু ফল খেলেই চলবে না, এর স্বাস্থ্যগত বিশুদ্ধতার বিষয়টিও দেখতে হবে। কারণ অনেক অসাধু ব্যবসায়ী ফল বিক্রেতা ফলকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য ক্ষতিকারক ফরমালিন সহ নানা ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে, যা ক্যান্সার সহ কিডনি বিকল হয়ে যাওয়ার মতো মারাত্মক রোগের সৃষ্টি করে।
1: আর তাই আমাদের সচেতন হতে হবে, আর কেউ এমন ঘৃণ্য কাজে লিপ্ত হলে তাকে অবশ্যই আইনের হাতে তুলে দিতে হবে। সরকার এবং জনগণ একসাথে কাজ করলে সমাজের এমন নীরব ঘাতকদের মোকাবেলা করা অসম্ভব কিছু নয়। অন্যদিকে যেসব ব্যবসায়ী বন্ধু খাদ্যে ফরমালিনের মতো বিষ মেশাচ্ছেন, তারাও একবার ভেবে দেখুন তো। আপনিও কিন্তু একজন ক্রেতা বা ভোক্তা, আবার হয়তো আপনার কোনো আপনজন অন্য কোথাও থেকে এমন বিষযুক্ত ফলমূল ক্রয় করছেন। তাই মানবিক এবং সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যবসায়ীরা খাদ্যে এমন বিষ প্রয়োগ থেকে বিরত থাকবেন, এমন প্রত্যাশা মহানগরের আঙ্গিনা থেকে।
2: হ্যাঁ প্রিয় শ্রোতা, এই আহ্বানে আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি মোহাম্মদ মোহসেন মিয়া
1: এবং আমি ইশরাত জাহান নীলা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা যা থাকছে।
2: আজ রয়েছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্য সংকলনীয় পর্ব আজকের ঢাকা।
1: নগর পরিক্রমা পর্বে থাকছে মহানগরের সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
2: স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারী ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
1: সময় থাকলে মহানগরের আয়োজন থেকে শুনতে পাবেন আরও একটি ছায়াছবির গান।
2: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব।
1: শোভাযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
2: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবার আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।

0: মহানগরের প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন আজকে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্য সংকলন নিয়ে পর্ব আজকে ঢাকা। গ্রন্থনায় রয়েছেন সাইফুল ইসলাম এবং পাঠ করছেন বনশ্রী অধিকারী।
1: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যে 7:30 পরিবেশিত হবে নাটক রাইজ অ্যান্ড সাইন। এ নাটকের রচয়িতা ইতালীয় নাট্যকার দারিও ফো ও ফ্রাঙ্কা রামে। মস আইদের নির্দেশনায় নাটকটি পরিবেশন করবে নাট্য সংগঠন বটতলা। এছাড়া বিকেল 4:00 ও সন্ধ্যে 7:00 একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে সফোক্লিসের নাটক ইডিপাস। সৈয়দ আলী আহসানের অনুবাদে এই নাটকের নির্দেশনা দিয়েছেন হাবিব মাসুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আজ সন্ধ্যে 7:00 পরিবেশিত হবে নাটক লাইলি মজনু। সুফি সাহিত্যের চিরায়ত প্রণয়পাখ্যান দৌলতুজির বাহারাম খান রচিত নাটকটি প্রযোজনা করেছেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা। অন্যদিকে অধ্যাপক মোহাম্মদ আজমের লেখা সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ গ্রন্থের উপর আলোচনার আয়োজন করেছে তরুণ ইন্টেলেকচুয়াল পাঠশালা রিডিং ক্লাব ট্রাস্ট। আজ বিকেল 5:00 বিশ্ব সাহিত্য কেন্দ্রের নবম তলার 802 নম্বর কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, আর সভাপ্রধান হিসেবে থাকবেন রিডিং ক্লাব ট্রাস্টের সভাপতি আরিফ খান। ওদিকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের 2 নম্বর গ্যালারিতে চলছে রবির চিত্র চিত্রের রবি শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনী প্রতিদিন সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। আগামী 23 মে পর্দা নামবে এই প্রদর্শনীর। বাংলার কালজয়ী শিল্প মাধ্যম ঐতিহ্যবাহী টেরাকোটার সৌন্দর্য ঐতিহ্য এবং পুনরুজ্জীবন নিয়ে পোড়ামাটির রূপ বৈচিত্র্য শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঞ্জ ফ্রসেস দা ঢাকা। 5 দিনব্যাপী এ প্রদর্শনীর দ্বিতীয় দিন আজ ধানমন্ডির মিরপুর রোডের আলিয়ঞ্জ ফ্রসেসের লা গ্যালারিতে আয়োজিত প্রদর্শনী প্রতিদিন দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রিয় শ্রোতা, বন্ধু আর স্বজনদের নিয়ে উপভোগ করতে পারেন এসব আয়োজন। আজকের ঢাকা এই পর্যন্তই।
0: শুনছিলেন আজকের ঢাকা পর্বটি।
2: এবারে নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরের সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং। আজকের বিষয় বর্জ্য ব্যবস্থাপনা। গবেষণা গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
3: কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশু জবাইয়ের পর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে বা গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে হবে। ব্লিচিং পাউডার ব্যবহার করে দ্রুত এলাকা পরিষ্কার করা জরুরি, যাতে দুর্গন্ধ ও রোগ জীবাণু না ছড়ায়। কথা বলছি উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের সাথে।
4: আমাদের আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে কিছু কার্যক্রম গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে যে কোরবানির হাটগুলো রয়েছে, হাটগুলো যাতে হচ্ছে আমাদের ঈদের আগেই পরিচ্ছন্ন করা হয়, এই জন্য আমাদের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কোরবানির দিন সকাল থেকে যে সকল স্থানে কোরবানি দেয়া হবে স্থানগুলো নির্দিষ্ট করা, এবং আমাদের যে নাগরিক যারা কোরবানি দিবেন তাদের কাছে হচ্ছে তাদের বর্জ্যগুলো যাতে হচ্ছে নির্দিষ্ট স্থানে তারা ফেলতে পারে, সেই জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু প্রত্যেক কোরবানিদাতা এবং পরিবারকে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 16 লক্ষ মানুষকে কিন্তু আমরা ব্যাগ পৌঁছে দিচ্ছি। এই ব্যাগে হচ্ছে তারা তাদের কোরবানির যে উচ্ছিষ্টাংশ রয়েছে সেটা সংরক্ষণ করতে পারবে।
3: শুধু তাই নয়, নালা বা নর্দমায় বর্জ্যের চাপে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। অল্প পানিতেই নর্দমার পানি আটকে সৃষ্টি হয় জলবদ্ধতা, তখন সিটি কর্পোরেশন বা পৌরসভার এসব বর্জ্য অপসারণ করতেও তাদের হিমশিম খেতে হয়।
4: পাশাপাশি উচ্ছিষ্টাংশগুলো তারা নির্দিষ্ট স্থানে অথবা আমাদের যে নিকটতম STS আছে বা আমরা নির্দিষ্ট কিছু স্থান নির্ধারণ করে দেব সেখানে তারা ফেলতে পারবে, ওখান থেকে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা এটা আমিনবাজার ল্যান্ডফিল্ডে নিয়ে যাবে। এর পাশাপাশি আমরা যারা হচ্ছে কোরবানি দিবে তাদের যাতে হচ্ছে কোরবানির যে নাড়ি ভুঁড়ি বা হচ্ছে যে গোবর এগুলো যাতে ড্রেনে না পড়ে, এই জন্য আমরা তাদেরকে সচেতনতা করার জন্য ইতোমধ্যে বিভিন্ন জায়গায় আমাদের মাইকিং চলছে। এর পাশাপাশি আমরা নাগরিকদের নিয়ে বিভিন্ন সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। আমরা কোরবানির পরে বর্জ্য অপসারণের পরে যে জায়গায় ওখানে আমরা যাতে ব্লিচিং পাউডার এবং জীবাণুনাশক দিতে পারি, এই জন্য পর্যাপ্ত সংখ্যক ব্লিচিং পাউডার জীবাণুনাশক ইতোমধ্যে আমাদের অঞ্চলে প্রেরণ করা হয়েছে, এবং যে সকল স্থানে বর্জ্যগুলো হবে বা গরুর কোরবানি করা হবে সেখানে যাতে হচ্ছে নাগরিকগণ যাতে হচ্ছে কোরবানির পরে সেই স্থানগুলো যাতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয় এটাও নাগরিকদের প্রতি অনুরোধ থাকবে।
3: নগরবাসীর প্রতি আপনার কোন আহ্বান রয়েছে?
4: এর পাশাপাশি আমাদের যে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে আর হচ্ছে সকলের সুরক্ষিতভাবে যাতে হচ্ছে আমরা পরিবেশটা সুরক্ষা রাখতে পারি, এজন্য সিটি কর্পোরেশনের লোকবলের পাশাপাশি আমরা প্রত্যেক নাগরিকের কাছ থেকে আমরা সহযোগিতা আশা করছি, যাতে হচ্ছে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং আমাদের যে নির্মল পরিবেশটা যাতে বিঘ্নিত না করে সুন্দরভাবে কোরবানির ঈদটা উদযাপন করতে পারি।
3: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরিবেশসম্মত কোরবানি বা বর্জ্য ব্যবস্থাপনা করা হলে এদিকে পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব, অন্যদিকে জবাইকৃত পশুর সম্পদেও পরিণত করা সম্ভব হবে। নগর পরিক্রমা আজ এ পর্যন্তই।
2: শুনছিলেন নগর পরিক্রমা পর্বটি। প্রিয় শ্রোতা, আমাদের সমাজে নারীরা দিন দিন এগিয়ে চলেছে। শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি, অর্থনীতি সহ সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে এবং তারা তাদের যোগ্যতাও প্রমাণ করছে।
0: তবে এখনও আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে। আমরা তাদের জন্য আরও বেশি সহযোগিতা ও পর্যাপ্ত সুযোগ নিশ্চিতের মাধ্যমে গড়ে দিব তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের আগামী। প্রিয় শ্রোতা, স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারী ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
5: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। সাংসারিক কাজগুলোকে একালে নারীরা নিজেদের পেশা হিসেবে নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন, করছেন নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত। এমনই একজন ব্যক্তি মাহমুদা খানম রূপা, আজ তার সাথে কথা বলবো। রূপা, এই যে বললাম যে সাংসারিক কাজগুলো, যেমন ধরুন রান্না, সেলাই কিংবা সূচিকর্ম, এমন অনেক কাজকে নিয়ে আপনার পথ চলা, তো এই কাজগুলোতে কিভাবে আগ্রহী হলেন?
6: যখন আমি ক্লাস 9 পড়ি, তো তখন থেকে অ্যাকচুয়ালি আমার এসব নিয়ে একটা স্বপ্ন, নিজের ড্রেস নিজে বানাতাম। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি নোয়াখালীর মেয়ে, তো আমার বাবা ওখানকার একটা স্কুলে হেডমাস্টার ছিলেন, যেটা হতো আমাদের নোয়াখালীর কিন্তু খুবই রক্ষণশীল পরিবার। তো সেখানে আমার বাবা চাইতেন যে আমরা মেয়েরা পড়াশোনা করি, কিন্তু মেয়েরা বাইরে গিয়ে জব করবে, কোনো একটা কাজ করবে, এটা আসলে আমার বাবা চাইতেন না। তো আমার মা কিন্তু আবার এদিক দিয়ে আমার মা একটু উদার ছিলেন, মা চাইতেন যে হ্যাঁ মেয়ে অনেক কিছু শিখুক। এখানে আবার মায়ের একটা ছোট্ট ব্যাপার ছিল যেটা আমি বুঝতে পারতাম, সেটা হচ্ছে মানে মা চাইতেন যে মেয়ে অনেক কাজ শিখুক, তো শিখলে কি হবে, মেয়ের অনেক গুণ হবে যেটা বিয়ে টিয়ে বা পরবর্তীতে লাইফে সবাইকে বলতে পারবে। মায়ের আসলে এটাই মূল উদ্দেশ্য ছিল,
5: আর একটা অনেক
6: প্রশংসা হবে মেয়ের, এটাই ছিল আর কি মায়ের উদ্দেশ্য। তো যেটা হতো, মা আমাকে অনেক সাপোর্ট দিত, আমাকে বলতো ঠিক আছে তোমার বাবাকে বলার দরকার নেই, তুমি শিখো। তখন আমি আমাদের নোয়াখালী একটা খুব বিখ্যাত একটা জায়গা আছে গান্ধী আশ্রম, ওখানে আমি যাই বেড়াতে যাই। তো বেড়াতে যাওয়ার পরে ওখানে আমি দেখি যে বিভিন্ন মেয়েরা তারা বিভিন্ন হাতের কাজ করছে, ওইটা দেখে মূলত আমি উদ্বুদ্ধ হই, যেহেতু আমার নিজেরও এটা একটা স্বপ্ন, মানে আমার ভালো লাগে, আমার ভালো লাগার একটা কাজ যে আমি নিজের ড্রেস নিজে বানাবো, নিজের ডিজাইন করা ড্রেস পরবো। ওখান থেকে এটা দেখে তখন আমার মাথায় জিনিসটা ঢুকলো যে এটা নিয়ে কিছু একটা করি। ওখানে একটা ছোট্ট একটা কিন্ডার গার্ডেন ছিল, তো কিন্ডার গার্ডেনে ওখানে বিকালবেলা মেয়েদেরকে ব্লক বাটিকের কাজ শেখানো হতো, তো আমার মা আমাকে দিল, আমি ওইখান থেকে ব্লক বাটিকের কাজ শিখলাম। তারপরে ওখান থেকেই আমি টেলারিংয়ের একটা কোর্স করলাম, তো ওখান থেকেই মূলত আমার কাজ শুরু হলো। আমার মনে আছে আমি শাড়িতে ব্লক মানে টাইডে করলাম, টাইডে করে ওটার মধ্যে আমি আবার ব্লক বসালাম গোল্ডেন কালার, মানে ওইটা দেখে সবাই এত প্রশংসা করলো। তা তখন আমি আমার ফ্রেন্ডদেরকে করে দিতাম, আবার আমরা যেখানে থাকতাম আমার পরিচিত যারা আসতো আন্টিরা তাদের সবাইকে করে দিতাম। ওই যে আমার মা আমাকে উৎসাহ এটার জন্যই দিত যে হ্যাঁ সবাইকে দিবে, সবাই বলবে মেয়ে অনেক কাজ জানে, মানে অনেক গুণের।
5: এই যে করে দিতেন সবাইকে, সবাই আগ্রহী হয়ে হয়তো আপনার কাছ থেকে করে নিতে আসতেন, এটা কি কোনো বিনিময় মূল্য নিতে?
6: এগুলোর অ্যাকচুয়ালি তখন আমি কোনো বিনিময় মূল্য পেতাম না, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমার হাত দক্ষ হয়ে গিয়েছে করতে করতে, যেমন ড্রেস কাটিংগুলো করতে করতে এমন হয়েছে যে আমি, আমার কিন্তু ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে ওরকম কোনো কোর্স নেই, কিন্তু আমি যে কোনো ডিজাইন আমি একবার দেখলে আমি মানে ওটা আমাকে কাটিং দেখানো লাগবে না, জাস্ট ড্রেসটা দেখালেই হবে, আমি বলতে পারবো এটা কোন ওয়েতে কাটলে মানে ওটা আমি করতে পারবো।
5: আপনি বলতে চাচ্ছেন সেই সময় যে শ্রমটা আপনি দিয়েছেন এটা আপনার অভিজ্ঞতা?
6: হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতা অনেক অনেক বাড়িয়েছে। এবং তারপরে যেটা হয়েছে, ওভাবে আমি একটু একটু করতে করতে আমার যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করিনি, আমি পড়ছিলাম, তখনই আমার বিয়ে হয়ে গিয়েছে। তো বিয়ে হয়ে যাওয়ার পরে আমি ঢাকা চলে এসেছি, এখানে আসার পরে তো সংসারের দিকে মন দিলাম, তো এভাবে অনেক দিন চলে গেলো, আমার দুটো বেবি হলো, বেবিরা একটু বড় হলো, যখন ওরা একটু বড় হলো তখন আমার মনে হলো যে না এবার আমাকে নিজে পায়ে দাঁড়াতে হবে, আমাকে করতে হবে, আমি আবার কাজ শুরু করলাম। শুরুতে যেটা করলাম, আমি আমার বাসার পাশে একটা ছোট্ট একটা দোকান নিলাম, যখন কাজ শিখছিলাম তো তখনই আমার মা আমাকে একটা মেশিন কিনে দিয়েছিল, ম্যানুয়াল একটা, তখনকার সময় যে ম্যানুয়াল মেশিনগুলো ছিল সেগুলো একটা কিনে দিয়েছিল, ওটা পায়ে সেলাই করার, ওই মেশিনটা দিয়ে আমি দোকানটা স্টার্ট করি। পরবর্তীতে আমি পুরো সেট আপটা চেঞ্জ করেছি। আমি পাশে একটা বড় দোকান নিয়েছিলাম, আমার সাথে টেলারিংয়ে দুটো মেয়ে ছিল, ওই দুটো মেয়ে কাজ করতো, ওরা সেলাই করতো, আরেকটা ছিল একটা মহিলা ছিল যে পার্ট টাইম এসে কাজ করতে। তিনজনের কর্মসংস্থান আমি তৈরি করতে পেরেছি। পাশাপাশি আমি ওখানে কি করেছি, আমার বুটিকটাও চালু করেছি। হঠাৎ করে অনলাইনে দেখলাম যে বিভিন্নভাবে চারিদিক থেকে সবাই অনলাইনে চেষ্টা করছে, তো আমরা অনলাইনে একটা পেজ খুললাম এবং আমাদের ড্রেসগুলো তৈরি করে আমরা অনলাইনে দিলাম বাসায় নিজেরা। যেহেতু কাটিংটা নিজে জানি, সেলাই নিজে জানি, ব্লকটা নিজে জানি, এ টু জেড সমস্ত কিছু হাতের কাজ করতাম, তাতে কিছু এমব্রয়ডারি করতাম, এভাবে যোগ করে আমরা যখন ড্রেসগুলো আমরা অনলাইনে দিলাম বেশ ভালো সাড়া পেলাম। তো এখানে আমি একটা দোকান, আবার একটা দোকান নিলাম, সেই দোকানে এখন আমার কারখানা হিসাবে এখানে কাজ হয়। এখানে ব্লকের কাজ হয়, ব্লকটা আলাদা একটা একটা মেয়ে করে, তারপরে সেলাইটাও একটা মেয়ে করে, এমব্রয়ডারি আছে সেটাও করে, বিভিন্ন যাই হোক একজন এক একটা সেক্টর দেখে, এভাবে করে কাটিংটা আমি নিজেই করি। এভাবে মোটামুটি এখন আমার দোকানটাও চলছে ভালোই, মোটামুটি বাচ্চাদের ড্রেসের জন্য ভালোই একটা সারা অনলাইনেও ফেলতে পেরেছে।
5: এই যে বললেন পড়াশোনা অবস্থায় আপনার বিয়ে হয়ে গিয়েছিল, পরে কি আপনি আপনার গ্রাজুয়েশনটা সম্পূর্ণ করতে পেরেছেন?
6: হ্যাঁ, গ্রাজুয়েশনটা আমি কমপ্লিট করেছি।
5: সাধারণত আমরা দেখি যে মেয়েরা পাশ করে গিয়ে চাকরি খোঁজে, আপনি চাকরি খোঁজেননি? না,
6: চাকরি খুঁজিনি, এটা একটা ব্যাপার হচ্ছে, কেন কি আসলে চাকরি করার প্রতি আমারও কখনোই সেভাবে কখনো তাড়া ছিল না ভিতর থেকে। আমারও ওই সবসময় মনে হতো কি এই কাজটা করবো, ওই যে বললাম গান্ধীশ্রমে যে আমি দেখে এসেছি যে ওখানে মেয়েরা কাজ করছে, সুবিধাবঞ্চিত মেয়েরা কাজ করছে, আমারও স্বপ্ন ছিল যে এরকম, যে আমি এখনও আমি এটাই স্বপ্ন দেখি যে আমার এই পেজটাকে এটাকে একটা ব্র্যান্ডে দাঁড় করাবো, একটা ভালো জায়গায় নিয়ে যাবো, সারা বাংলাদেশের মানুষ চিনবে, এরকম একটা স্বপ্ন দেখি। পাশাপাশি আমার ওই স্বপ্নটাও আছে যে ওই যে সুবিধাবঞ্চিত কিছু মেয়ে থাকে, যেসব মেয়েরা মনে করেন কোথাও গিয়ে শিখতে পারছে না, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা মেয়েদেরকে শিখায়, আমার ইচ্ছা যে সেই সব মেয়েদেরকে আমি শিখাবো, পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, এটাই আমার স্বপ্ন মূলত।
5: যে কাজগুলো আপনার জানা ছিল যেমন কাটিং, সুইং, ব্লক, বাটিক, তারপর এম্ব্রয়ডারি, এগুলো নিয়ে আপনি এখন একটা কারখানা চালাচ্ছেন,
6: হ্যাঁ,
5: এটা যখন শুরু হয়েছিল তখন তো এতদূর সাফল্য আসবে সেটা কি আশাবাদী ছিল?
6: না, যখন শুরু করেছি তখন আসলে আমি নিজেও জানতাম না যে আমি এতদূর আসবো, তবে হ্যাঁ একটা স্বপ্ন তো ছিলই, এত স্বপ্ন নিয়ে কাজ করেছি, যখনই মনে হয়েছে যে না আমাকে তো দাঁড়াতে হবে নিজের পায়ে, নিজেও দাঁড়াবো, পাশাপাশি আরও কারো কর্মসংস্থান সৃষ্টি করবো, হ্যাঁ এটা তো স্বপ্ন ছিল, কিন্তু সেটা আমি আসলে কতদূর কি করতে পারবো জানি না, কাজ করতে করতে গিয়ে তো
5: কিছু বাধা তো থাকে কাজ করতে গিয়ে, সেগুলো মোকাবেলা করতে হয়েছে,
6: অসংখ্য বাধা ছিল,
5: সেটা জয় করবার ইয়েটা কি ছিল, মন্ত্রটা কি ছিল, মনোবল?
6: হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার, মনোবল ছিল যে আমাকে করতেই হবে, কিন্তু হেরে গেলে চলবে না, এটা আমি প্রত্যেকটা মেয়েকে এই জিনিসটা বলি, আমি এখনো বলি, আবার যারা শুনছে শুনবে সবাইকে আমি বলতে চাই যে হেরে গেলে চলবে না, কাজ করতে গেলে বাধা আসবে, ফ্যামিলি থেকে আসবে, সমাজ থেকে আসবে, কারণ আমাদের সমাজ কখনো মেয়েদের জন্য মানে ওই যে অভয়ারণ্য যেটা বলে ওরকম না, আমাদের মেয়েদের জন্য হচ্ছে প্রত্যেকটা পদে পদে কাজ করতে গেলে প্রত্যেকটা পদে পদে বাধা, এইটা মাথায় রেখে আমাদের কাজে নামতে হবে, এবং এই বাধাগুলোকে মানে একদম মনোবল হারালে চলবে না, কখনোই মনোবল হারানো যাবে না, যে হ্যাঁ আমি যদি লেগে থাকি আমি পারবই, এটাই হচ্ছে মেইন ব্যাপার, যে আমাকে লেগে থাকতেই হবে, ইনশাল্লাহ লেগে থাকলে পারবই।
5: মাহমুদা খানম রূপা, তার এই পথ চলা মসৃণ হয়ে উঠুক, তার এই স্বপ্ন সফল হোক, এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই।

0: স্বপ্নের আগামী পর্বটি শুনলেন।
1: প্রিয় শ্রোতা, আপনারাই প্রিয় ম্যাগাজিন মহানগরের প্রাণ, তাই মহানগর ম্যাগাজিনকে ঘিরে শ্রোতা বন্ধুদের গঠনমূলক সমালোচনা, অনুষ্ঠান সম্পর্কিত মন্তব্য, পরামর্শ মহানগর কর্তৃপক্ষ গুরুত্বের সাথে বিবেচনা করে, আর এজন্যই মহানগরের শ্রোতানন্দিত আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্বে আপনাদের পাঠানো ইমেইল ও চিঠিপত্রের উত্তর দেওয়া হয়। বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব। গ্রন্থনা রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
0: আমন্ত্রণ আজকের বাঁধন ও ই বাঁধন পর্বে, চলুন পড়ে নেই আপনাদের পাঠানো লেখাগুলো। শুরুতেই পড়ছি চিঠি। এস এম সবেদ আলী, প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে লিখেছেন, আমি মহানগর অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। অনুষ্ঠানটি আমার খুব প্রিয়, সকল পর্ব আমার খুব ভালো লাগে, বিশেষ করে নগর পাঁচালে আর জীবন ও জীবিকা বেশি ভালো লাগে।
1: বন্ধু, চিঠি লিখবার জন্য অনেক ধন্যবাদ বন্ধু সবেদ আলী। তবে অনেকদিন পর আপনার চিঠি পেলাম, আশা করছি নিয়মিত লিখবেন আর ভালো থাকবেন সবসময়।
0: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, অল্প কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা, এই উপলক্ষে প্রিয় মহানগর থেকে বিশেষ পরিবেশনা থাকবে। বিশেষ পরিবেশনার প্রোমো তৈরি করে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করার অনুরোধ জানিয়েছেন তিনি।
1: মোহাম্মদ রাসেল শেখ, বন্ধু আপনার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ। তবে এবারের ঈদে মহানগরের কোনো বিশেষ আয়োজন থাকছে না, যদিও এ নিয়ে আমরা গত পর্বে এক বন্ধুর প্রশ্নের উত্তরে জানিয়েছিলাম, হয়তো কোনো কারণে শুনতে আপনি মিস করেছেন। আবারও লিখবেন, সাথেই থাকবেন, পাশেই থাকবেন।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি বেলকুচি হিরাজগঞ্জ থেকে লিখেছেন, শুভ সকাল, সকালের দোয়েলের মিষ্টি সুরের মন মাতানো ভালোবাসা মাখা শুভেচ্ছা। গত 10 মে মহানগরে প্রচারিত আজকের ঢাকা জীবন ও জীবিকা পর্বে সাক্ষাৎকার, নগর পাঁচালে নগর সংস্কৃতি সহ পুরো আয়োজন অনেক ভালো লেগেছে। জীবন ও জীবিকা পর্বে একজন রাস্তার ধারে শরবত বিক্রেতার সাক্ষাৎকার শোনাবেন। কত রকমের মানুষ এই পৃথিবীতে আছে, কত রকমের কাজকর্ম করে খায়, তাদের ধারাবাহিকভাবে সাক্ষাৎকার ও জীবনের গল্প শোনাবেন। এতে করে মানুষ অনেক কিছু বুঝতে ও জানতে পারবে। এবং গত 14 মে প্রচারিত প্রিয় মুখ পর্বে রঙ্গু শাহাবুদ্দিনের সাক্ষাৎকার অনেক ভালো লাগলো। এই ঢাকা পর্বে বৌদ্ধ মন্দির নিয়ে কিছু কথা আর সুন্দর একটি গান সহ ভালো লাগলো। প্রিয় মুখ পর্বে চঞ্চল চৌধুরীর সাক্ষাৎকার শোনাবেন, এমনটাই বলেছেন।
1: আগামীতে আপনার অনুরোধে প্রচারের চেষ্টা থাকবে বন্ধু ওয়াসিউর রহমান মিন্টু, আবারও লিখবেন।
0: ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাস, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন, 10 মে প্রচারিত অনুষ্ঠানে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক অনেক তথ্য জানা হল। সামাজিক প্রতিরোধ ও আইনের কঠোর প্রয়োগই ধর্ষণের মতো জঘন্য অপরাধ রোধ করতে পারে বলে মনে করি। নগর পাঁচালী পর্বে ঢাকা শহরের 400 বছরের ইতিহাস ও সংস্কৃতির ধারক, বিভিন্ন স্থাপনা, ঐতিহ্যের দেয়াল সম্পর্কে জানা হল। আজকের আধুনিক ঢাকার মাঝেও ঐতিহ্যের এই দেয়াল আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। তাই ঢাকার ঐতিহ্য রক্ষা করা মানে শুধু স্থাপনা সংরক্ষণ নয়, বরং আমাদের ইতিহাস ও পরিচয়কে বাঁচিয়ে রাখে। জীবন ও জীবিকা পর্বে নিরাপত্তা প্রহরীর সাথে আলাপন শুনে তার ব্যক্তিগত ও কর্মময় জীবনের অনেক অজানা কথা জানা হল। এইসব শ্রমজীবী মানুষের নিরবিচ্ছিন্ন পরিশ্রমের মধ্যেই নিহিত রয়েছে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। 1960 সালে প্রতিষ্ঠিত ঢাকার প্রথম বৌদ্ধ বিহার সম্পর্কে অনেক অজানা তথ্য জেনেছি, এমনটাই বলেছেন এবং সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন।
1: অনেকগুলো পর্ব নিয়ে লিখেছেন বন্ধু ফয়সাল আহমেদ শিপন, আশা করছি আগামীতেও সাথেই থাকবেন, ধন্যবাদ।
0: এই ছিল আজকের আয়োজন। জানিয়ে দেব আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, বাঁধন ও ইবাঁধন, প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর আমাদের কাছে ইমেল পাঠাবার ঠিকানাটি হচ্ছে mohanagorbb@gmail.com। সবাই ভালো থাকবেন। আজকের বাঁধন ও ইবাঁধন পর্ব এ পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, কথা তো অনেক হলো, এবার একটু ভাসাতে চাই আপনাদের সুরের ভেলায়। শুনব গান, ফিরে এসে বলবো কি গান শুনলাম, কার কণ্ঠে শুনলাম।

0: প্রিয় শ্রোতা, শুনলেন সিনেমার গানটি। আর সিনেমা ছিল নিশান, আর গান শিল্পী রুনা লায়লা ও মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে এই গানটি শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শুভযাত্রা পর্বে আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি কয়েকটি আন্তনগর ট্রেনের সময়সূচি।
1: সুবর্ণ এক্সপ্রেস 701 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন সকাল 7টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় বেলা 11:55। অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস 702 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন বিকেল 4:30 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত 9:25।
0: পারাবত এক্সপ্রেস 709 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 6:30 ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় বেলা 1টায়। অন্যদিকে পারাবত এক্সপ্রেস 710 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন বিকেল 4টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত 10:40।
1: চট্টলা এক্সপ্রেস 801 নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন সকাল 6টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় দুপুর 12:40। অন্যদিকে চট্টলা এক্সপ্রেস 802 নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন বেলা 2:15 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত 8:30।
0: কক্সবাজার এক্সপ্রেস 813 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন দুপুর 12:30 কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত 9টায়। অন্যদিকে কক্সবাজার এক্সপ্রেস 814 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন রাত 11টা থেকে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় সকাল 7:20।
1: শ্রোতা বন্ধুরা, যানবাহনে ওঠানামার সময় তাড়াহুড়া করবেন না, অতিরিক্ত যাত্রী হয়ে কানে হেডফোন দিয়ে ভ্রমণ করবেন না, আর ভ্রমণ পথে অল্প সময়ের পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তির দেয়া কিছু খাবেন না। সাবধানে চলুন, আপনার যাত্রা শুভ হোক।
0: বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিব শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নাজমি ইলাহি, উপস্থাপনে ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
1: এবং আমি মোহাম্মদ মোহসিন মিয়া।
0: প্রকৌশল সহযোগিতায় ছিলেন হাফিজা আক্তার,
1: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।

ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আমেনা লাবণী। দেশে আগামী 28 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করেন। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামোর শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী অর্থ বছরের জন্য 3,00,000,00,000 টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এনইসির এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন এডিপিতে বেশ কিছু সংখ্যক নতুন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন দপ্তর থেকে মোট 1,277টি নতুন প্রকল্প প্রস্তাব করা হয়। এছাড়া পিপিপি ক্লাস্টার ও বাংলাদেশ চেঞ্জ ট্রাস্ট ফান্ডে অন্তর্ভুক্ত করার জন্য 148টি প্রকল্প প্রস্তাব করা হয়। প্রস্তাবিত এডিপি অনুযায়ী সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হবে 1,90,000,00,000,000 টাকা এবং অবশিষ্ট 1,10,000,00,000,000 টাকা আসবে বিদেশি ঋণ ও অনুদান থেকে। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এডিপিতে নির্বাচনী প্রতিশ্রুতি ও নতুন সরকারের দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার উত্তরণ, রূপান্তর ও পুনরুদ্ধারকে কেন্দ্র করে কৌশল প্রণয়ন করেছে সরকার। এর অংশ হিসেবে সরকার সংস্কার ও উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো শীর্ষক 5 বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করেছে, যেখানে অর্থনৈতিক পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও টেকসই উন্নয়নের মতো বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এ ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা শুরু হবে। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলার মূল লক্ষ্য হল ভূমি সেবার অটোমেশন প্রক্রিয়ার সঙ্গে নাগরিকদের পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান করা। ভূমি সেবা মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। এছাড়া মেলা প্রাঙ্গণেই নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফাইড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। তিনি গতকাল রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে এই বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী বলেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে সরকারের এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটি ক্ষতিগ্রস্ত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সুনাম ও গৌরব বজায় রেখে কাজ করে যেতে হবে এবং এক্ষেত্রে সরকারের কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। বাংলাদেশের 5টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন সামিখ আল মাররি গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের 8টি বিভাগীয় শহরে কাতারের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য দেশটির শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান। ইরানের বিরুদ্ধে যুদ্ধাবসান নিয়ে গভীর আলোচনা চলমান থাকার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপসাগরীয় রাষ্ট্রগুলোর অনুরোধে ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা আজ থেকে স্থগিত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ তাকে এমন অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠানোর বিষয়ে ইরানের দাবির পর ট্রাম্পের এই মন্তব্য পাওয়া গেল। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে আজ বাংলাদেশের বিপক্ষে 437 রানের জয়ের লক্ষ্যে সফরকারী পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন রয়েছে নজরুল সঙ্গীত। প্রথমে আমি দ্বার খুলে আর রাখব না, শিল্পী খালিদ হোসেন।

আপনারা নজরুল সঙ্গীত শুনছেন। খালিদ হোসেন এবারে গিয়েছেন মোর প্রিয়া হবে ইশু রানী, দেব খোপায় তারার ফুল।

0: অনুষ্ঠান
1: প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় বন্ধুরা শুনবেন পল্লীগীতি শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

পল্লীগীতি শুনছেন মৌসুমী আক্তার শ্রাবণের কণ্ঠে। এবারে গানটি রচয়িতা শিরিন আক্তার, সুরকার আবু বকর সিদ্দিক।

0: পরপর দুখানি পল্লী গীতি শুনলেন। শিল্পী ছিলেন মৌসুমী আক্তার শ্রাবণী।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহিউজ্জামান চৌধুরী।

0: মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন, গেয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি। প্রথম গানটি লিখেছেন মোহাম্মদ হাবিবুল্লাহ, সুর দিয়েছেন লোকমান হাকিম।

শাহনাজ রহমান শেখ রিদির কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানটির রচয়িতা রঙ্গু শাহাবুদ্দিন, সুর দিয়েছেন আজাদ মিন্টু।

0: শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন এবারে নজরুল সঙ্গীত, শুনবেন মানুষ কুমার দাসের কণ্ঠে।

0: माथा।
1: বাংলাদেশ বেতার শ্রোতাবন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্সে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
2: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, রাজধানী তেজগাঁও ভূমি ভবন মিলনায়তনে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের ভূমি মেলা 2026-এর আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয় এবং এই মেলার উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP। জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ের পাশাপাশি জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁও ভূমি ভবনে একযোগে এই মেলা অনুষ্ঠিত হবে। আজকের এই ভূমি মেলা 2026-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, যেমনটি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু MP। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন MP এবং ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ASM সালে আহমেদ। ভূমি সেবা মেলার এবছরের যে প্রতিপাদ্য সেটি হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। মূলত জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমি সেবা পৌঁছে দেয় এবং ভূমি সেবা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই ভূমি মেলার আয়োজন, সেবা মেলার আয়োজন করা হয়েছে। বর্তমান সরকার ভূমি মন্ত্রণালয়কে ধাপে ধাপে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে তার অনেক কিছু বাস্তবায়ন কাজ শুরু করেছে। এরই অংশ হিসাবে ই নাম জারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমি সেবা এবং DCRP অনলাইনে পরিষদের মতো সেবাগুলো চালু করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি সেবা মেলার মাধ্যমে নাগরিকের হয়রানিমুক্তভাবে, নাগরিকরা যেন হয়রানিমুক্তভাবে সেবা গ্রহণ করতে পারে এবং এর পাশাপাশি অটোমেটেড ভূমি সেবা সম্পর্কে ধারণা দেয়া হবে। এতে জনগণ ডিজিটাল সেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা যাচ্ছে। জাতীয় পর্যায়ে ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থার পক্ষ থেকে 5টি স্টল রয়েছে যে মেলা হচ্ছে সেখানে আমরা ইতিমধ্যে দেখেছি। এছাড়াও ঢাকা জেলা প্রশাসন কার্যালয় ও মহানগর সার্কেল অফিসগুলোর পক্ষ থেকে আরও 15টি স্টল রয়েছে। প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে স্থাপন করা হয়েছে 20টি কর ভূমি সেবা স্টল। মেলায় ভূমি সংক্রান্ত স্টলের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিস, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, বিভিন্ন ব্যাংক এবং স্টল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্টল রয়েছে। এসব স্টলে নাগরিকের জন্য land.gov.bd পোর্টালে নিবন্ধিত সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই নাম জারি আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহ, মৌজা ম্যাপ প্রদান, ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ, অভিযোগ গ্রহণ এবং গণশুনানি সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP মহোদয়। মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হবে এবং তখন আবারও আমরা আপনাদেরকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করব। চলুন, অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ইতিমধ্যে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। এখন আমরা অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 19 মে 2026, 5 জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে 19 মে 2021 থেকে 2026 থেকে 21 মে 2026 পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠেয় ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।
1: এরই অংশ হিসেবে বাংলাদেশের সকল উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে একযোগে ভূমি সেবা মেলা উদযাপিত হতে যাচ্ছে। একই সাথে
2: বাংলাদেশের সকল উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে একযোগে ভূমি সেবা মেলা উদযাপিত হতে যাচ্ছে। একই সাথে উদ্বোধনের মাধ্যমে আজ যাত্রা শুরু করতে যাচ্ছে ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম।
0: শ্রোতৃমণ্ডলী, অনুষ্ঠানের প্রাকালে শ্রদ্ধাবনতি চিত্তে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে, যিনি মহান স্বাধীনতার ঘোষণার প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের সূচনা করেছিলেন এবং সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধের ময়দানে সরাসরি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। আজকের দিনে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1952 সালের ভাষা সৈনিক এবং 1971 সালের বীর মুক্তিযোদ্ধাগণকে, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আরও স্মরণ করছি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী বীর শহীদদের, যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ।
2: একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ বর্তমান সরকারের মূল লক্ষ্য, আর এ লক্ষ্য বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার ভিত্তিতে সকল ক্ষেত্রে উৎপাদন, অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকারের নীতি বাস্তবায়নে এবং জনগণের নিকট সর্বোত্তম সেবা পৌঁছে দিতে ভূমি প্রশাসনের সকল সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
0: শ্রোতৃমণ্ডলী, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে ভূমি প্রশাসন পরিবার আনন্দিত ও গর্বিত।
2: আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ।
0: আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রীগণ, জাতীয় সংসদের মাননীয় হুইপ, সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আরও উপস্থিত রয়েছেন সম্মানিত সিনিয়র সচিব সচিববৃন্দ, হিজ এক্সেলেন্সি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অব ইউএনডিপি, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন।
2: এছাড়াও অনলাইনে সরাসরি সংযুক্ত রয়েছেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার ভূমিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত সুধীজন।
0: অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,
2: এবং আমি রূপালী মণ্ডল, উপপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানটি একযোগে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
0: সম্মানিত সুধী, অনুষ্ঠানটির মূল পর্ব শুরু করবার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ বাবুল মিয়া, ড্রাফটসম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

0: ইব্রাহিম সূরা আনফিতর আয়াত 6-12। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার সেই মহান প্রতিপালক সম্বন্ধে ধোকায় ফেলেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুগঠিত করেছেন ও তোমাকে সুসামঞ্জস্য করেছেন, যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন? কখনো এমন হওয়া উচিত নয়, কিন্তু তোমরা কর্মফলকে অস্বীকার করছ। অথচ তোমাদের জন্য কিছু তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে, সম্মানিত লিপিকার বৃন্দ, যারা জানে তোমরা যা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব নীতিশ চন্দ্র পাল, জোনাল সেটেলমেন্ট অফিস, ঢাকা।
2: আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওম তৎসত, ওম শ্রী পরমাত্মনে নমঃ, ওম ভুবুবস্য তৎসবিত্তুবর্ণম ভর্গদেবস্য ধীমহি ধিয়োজুন প্রচুদয়াত, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে, পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দ। মা কর্মফল হেতুর্ভু, মা তে সঙ্গস্ত অকর্মণি সরলার্থ। শ্রী ভগবান বলেছেন, তোমার অধিকার শুধু কর্তব্য কর্ম সম্পাদনে, কর্মফলের লোপ করার অধিকার তোমার নেই। কর্মফল পাওয়ার উদ্দেশ্যে কাজ করো না, অর্থাৎ নিষ্ঠার সাথে কোনো প্রকার লোভ না করে কর্তব্য পালন করাতেই তোমার একমাত্র অধিকার। ওং সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কচ্চিত দুঃখ বাহক ভবেত। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ সকলকে।
3: এই পর্যায়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন জনাব অঙ্কে যায় রাখায়ন, সহকারী সেটেলমেন্ট অফিসার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
4: নমস্কার, আমি ত্রিপিটক সূত্র পাঠ করছি। নম তস ভগবত অরহত সম্মাসম বুদ্ধাসা, নম তস ভগবত অরহত সমাসম বুদ্ধাসা, নম তস ভগবত অরহত সমাসম বুদ্ধাসা। অনুবাদ, ভগবান অহরত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি। ত্রিভুত বন্দনা, বোধন বন্দামিং, দমন বন্দামিং, সঙ্গ বন্দামিং, অহম বন্দামিং সবদা, দুডিয়ম্পি বোধ বন্দামিং, দম বন্দামিং, সঙ্গ বন্দামিং, অহম বন্দামিং সবদা, তুদিম তাদিম্পি বোধ বন্দামিং, দম বন্দামিং, সঙ্গ বন্দামিং, অহম বন্দামিং সবদা। অনুবাদ, প্রথম দ্বিতীয় তৃতীয় সর্বদা বুদ্ধ ধর্ম সঙ্গকে শ্রদ্ধা ও ভক্তিপূর্ণতায় বন্দনা করি। মানুষ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে, বহু মানে মাটি, মাটি মানে মা ও নিরন্তর ভালোবাসা। একটি মানচিত্র, একটি দেশ, সবার আগে বাংলাদেশ। সভ্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ।
1: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন ফাদার ম্যাক্সওয়েল টমাস, সাধু অগাস্টিনের গির্জা।
5: শুভ সকাল। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করি, যেন আমাদের দেশ শান্তি, ন্যায়, সম্প্রীতি ও মানব কল্যাণের পথে এগিয়ে যায়। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি দ্বিতীয় বিবরণ অধ্যায় 8-10 পদ। কেননা তোমার পরমেশ্বর প্রভু উত্তম এক দেশ তোমাকে দিয়ে যাচ্ছেন, উপত্যকা পর্বত থেকে নির্গত জলস্রোত, জলের উৎস ধারা ও গভীর জলাশয়েরই এক দেশ, আবার এমন এক দেশ যা গম, যব, আঙ্গুরলতা, ডুমুর গাছ ও ডালিমের দেশ, তেলদায়ী জলপাই ও মধুর এক দেশ, এমন দেশ যেখানে অনটনের কোনো চাপ অনুভব না করেই তুমি খেতে পারবে, যেখানে তোমার কোনো বস্তুর অভাব হবে না, এমন দেশ যার পাথর, লোহা ও সেখানকার পর্বত খুঁড়ে তুমি তামা বের করবে, তুমি তৃপ্তির সঙ্গে খাবে এবং তোমার পরমেশ্বর প্রভুকে ধন্যবাদ জানাবে, কারণ তিনি তোমাকে সেই উত্তম দেশ দিলেন। পরম করুণাময় সৃষ্টিকর্তা, আমাদের দেশকে আশীর্বাদ করুন, আমাদের ভূমিকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন এবং আমাদের সকলকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন। আমিন। সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও শান্তি।
6: সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের সভাপতি, ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ।
7: বিসমিল্লাহ রহমানুর রহিম। সারা দেশব্যাপী আয়োজিত ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি, বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বৃন্দ, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, সম্মানিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সরকারের সিনিয়র সচিব ও সচিববৃন্দ, মিস্টার স্টেফান লিলার রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ইউএনডিপি ও মিস্টার চ্যাংমিং সিওক রিপ্রেজেন্টেটিভ ইডিসিএফ ঢাকা অফিস কোরিয়া এক্সিম ব্যাংক, দে বোথ আর ভ্যালুড পার্টনার ইন আওয়ার ডেভেলপমেন্ট জার্নি। জুমে অংশগ্রহণকারী মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীরবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যিনি স্বাধীন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। গভীর শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্রের পক্ষে আজীবন সংগ্রামের কারণে যিনি আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছেন, সেই সাথে 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা এখন যে ভূমি ভবনে দাঁড়িয়ে আছি, এটি ভূমির সর্বোত্তম ব্যবহারের এবং কর্পোরেট সংস্কৃতির সংমিশ্রণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কেননা ভূমি মন্ত্রণালয়ের সবগুলো দপ্তরের প্রধান অফিস এই 114 তলা ভবনে অবস্থিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে এই ভবনটির প্রস্তাবনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেই ইতিহাসের সাক্ষী হিসেবে তৎকালীন মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আজ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতির জন্য ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও সহৃদয় ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই উপস্থিতির মাধ্যমে আপনি শুধু একটি মেলার উদ্বোধন করছেন না বা আজকের অনুষ্ঠানের গুরুত্ব মর্যাদাই শুধু বৃদ্ধি করছেন না, বরং দেশের কোটি কোটি মানুষের বহুদিনের প্রত্যাশিত একটি মানবিক, আধুনিক ও জবাবদিহিতামূলক ভূমি ব্যবস্থাপনার প্রতি আপনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে ভূমিখাত আর হয়রানি, অনিশ্চয়তা, দুর্ভোগের প্রতীক হয়ে থাকবে না, বরং এটি হবে আমূল পরিবর্তনের মাধ্যমে নাগরিকদের আস্থা, প্রযুক্তি নির্ভর সেবা ও সুশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে ভূমি ব্যবস্থাপনার সেবাগুলোকে শতভাগ অটোমেটেড করেছে, কিন্তু জনগণের সেবাগুলো শতভাগ গ্রহণ করতে পারছে কিনা এ আমাদের একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে চলেছি। সেসব কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিতকরণের জন্যই আমাদের আজকের এই আয়োজন। বর্তমানে ভূমি ব্যবস্থাপনার প্রধান সমস্যা ভূমির নির্ভুল রেকর্ড ও তথ্য ভাণ্ডারের অভাব। সে লক্ষ্যে ভূমি জরিপ ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাইজ করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ প্রযুক্তি নির্ভর রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সাথে সমঝোতা স্মারকপত্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে সারা দেশব্যাপী ডিজিটালাইজড ক্যাডাস্ট্রাল সার্ভে পরিচালিত হবে, ফলে ভবিষ্যতে নির্ভুল, স্বচ্ছ, সময় উপযোগী, পূর্ণাঙ্গ, হালনাগাদ তথ্য ভাণ্ডার তৈরির পথ একদিকে যেমন সুগম হবে, সেই সাথে ভূমি সংক্রান্ত মামলার যত হ্রাস পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, দুর্নীতি ও হয়রানি মুক্ত একটি আধুনিক ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে আপনার সামনে আমি তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করছি। প্রথমত, ভূমি ব্যবস্থাপনা ও জরিপ কার্যক্রম একটি রাষ্ট্রের প্রশাসনিক দক্ষতা, সুশাসন ও ট্যাক্সি উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। ব্রিটিশ আমল থেকে প্রচলিত সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ বর্তমানে প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, বন ও রেলওয়ে এই পাঁচটি গুরুত্বপূর্ণ ক্যাডারের কর্মকর্তাদের জন্য পরিচালিত হয়ে আসছে। 1935 সালের সার্ভে ম্যানুয়াল অনুযায়ী এই প্রশিক্ষণে হাতে কলমে ভূমি জরিপ, রেকর্ড ও প্রশাসন বিষয়ে বাস্তব ভিত্তিক শিক্ষা প্রদান করা হয়। দুঃখজনক হলো সত্য, এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের জন্য এখনও কোনো স্থায়ী ও আধুনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। অতীতে শীতকালীন সময়ে অস্থায়ী তাঁবু স্থাপন করে বছরে মাত্র 2টি অথবা 3টি কোর্স পরিচালনা করা হতো। বর্তমানে গত 3 বছর ধরে ড্যামরাস্তা পরিত্যক্ত একটি জুট মিল, করিম জুট মিল নামে পরিচিত, ভাড়া ভিত্তিক ব্যবহার করে এই প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। এই প্রেক্ষাপটে বলছি, করিম জুট মিলটি ভূমি মন্ত্রণালয়ের নিকট ন্যস্ত করা হলে সেখানে একটি জাতীয় পর্যায়ের ভূমি জরিপ ও প্রশাসন একাডেমি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এর মাধ্যমে সারা বছর নিয়মিত এবং আধুনিক প্রশিক্ষণ পরিচালনা করা যাবে। একই সঙ্গে বুনিয়াদী প্রশিক্ষণের সাথে চাকরির শুরুতেই এই বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট পাঁচ ক্যাডারের কর্মকর্তারা আরও দক্ষ, পেশাদার ও বাস্তবমুখী জ্ঞান সম্পন্ন হয়ে দেশের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। এছাড়া আধুনিক ও অটোমেটিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রযুক্তি নির্ভর ভূমি জরিপ ও ভূমি প্রশাসন শীর্ষক প্রশিক্ষণ অত্যাবশ্যক। উন্নত বিশ্বের আদলে ডিজিটাইজ ভূমি ব্যবস্থাপনা চালু করতে হলে সংশ্লিষ্ট জনবলকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করতে হবে। ঢাকার উপকণ্ঠে অবস্থিত করিম জুট মিলের ভূপ্রাকৃতিক পরিবেশ বাস্তুভিত্তিক জরিপ প্রশিক্ষণের জন্য অত্যন্ত উপযোগী, বিশেষ করে নদী সংলগ্ন এলাকায় মাঠ পর্যায়ে জরিপ, শিকস্থি পরস্থী জমির এডি লাইন নির্ধারণ সহ বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। অন্যদিকে সরকারি সার্ভেয়ার বা আমিনদের সরকারি কাজের বাইরে দায়িত্ব পালনের সুযোগ না থাকায় ভূমি ও সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সাধারণ জনগণকে কোনো সেবা দেওয়ার সুযোগ থাকে না, জনগণ এক ধরনের বিপদেই থাকেন। সেক্ষেত্রে প্রস্তাবিত একাডেমিতে বেসরকারি আমিনদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করা হলে দক্ষ মানব সম্পদ তৈরি হবে, যা একদিকে ভূমি বিরোধ হ্রাসে সহায়ক হবে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জনসেবাও বৃদ্ধি পাবে। এমত অবস্থায় জাতীয় স্বার্থে একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর, যুগোপযোগী ও স্থায়ী ভূমি জরিপ প্রশাসন একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে ড্যামরাস্তা পরিত্যক্ত করিম জুট মিলটি ভূমি মন্ত্রণালয়ের নিকট হস্তান্তরের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় ও দূরদর্শী বিবেচনার জন্য বিনীতভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ভূমি ব্যবস্থাপনা দেশের অর্থনীতি, বিনিয়োগ, শিল্পায়ন, নাগরিক সেবা ও সামাজিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। সেই প্রেক্ষাপটে রাজধানী মহানগরী উপকণ্ঠে আরেকটি শিল্পকলকারখানা স্থাপনের পরিবর্তে পরিবেশের কথা চিন্তা করে জাতীয় পর্যায়ের একটি আধুনিক ভূমি জরিপ ও প্রশাসন একাডেমি প্রতিষ্ঠিত হলে দক্ষ মানব সম্পদ গড়ে ওঠার পাশাপাশি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত হবে, দুর্নীতি ও জনগণের ভোগান্তি হ্রাস পাবে এবং দীর্ঘমেয়াদে সমগ্র দেশবাসী প্রত্যক্ষভাবে এর উপকার গ্রহণ করতে পারবে। এ মর্মে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, দ্বিতীয় বিষয়টি আরেকটু গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে জমি অধিগ্রহণ কার্যক্রম একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তাই এটিকে হয়রানি মুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব করা অপরিহার্য। এই লক্ষ্য অর্জনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা হয়েছে। অটোমেটেড ভূমি অধিগ্রহণ সিস্টেম তৈরির কাজ প্রায় শেষ দিকে এবং এগুলো শেষ হলে ক্ষতিপূরণের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এছাড়াও পুরো অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। কিন্তু বর্তমান ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় প্রচলিত যে ল্যান্ড ভ্যালুয়েশন প্রচলিত আছে সেটা অত্যন্ত ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণে সমাজে বিপুল পরিমাণ কালো টাকা পুঞ্জীভূত হচ্ছে। একই সঙ্গে সরকার যেমন উল্লেখযোগ্যভাবে রাজস্ব হারাচ্ছে, আবার উন্নয়ন বাজেটের একটি বড় অংশ অবাঞ্ছিত হয়ে ব্যয় বা ড্রেনেজ হয়ে চলে যাচ্ছে। ফলে একদিকে প্রকৃত বাজার মূল্য সরকারি মূল্যায়নের মধ্যে বড় ধরনের বৈষম্য তৈরি হচ্ছে, অন্যদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হচ্ছে। যেভাবে ভূমি সেবাসমূহ অটোমেটেড করার মাধ্যমে জনগণকে দীর্ঘদিনের ভোগান্তি জটিলতা থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে, ঠিক তেমনিভাবে ল্যান্ড ভ্যালুয়েশন ব্যবস্থারও যুগোপযোগী ও আমূল সংস্কার এখন সময়ের দাবি। এই বিষয়ে কার্যকর ট্যাক্সি পরিবর্তন আনতে আপনার সদয় নির্দেশনা একান্ত প্রয়োজন। সবশেষে জনগণের দুর্ভোগ লাঘবে বর্তমানে প্রচলিত পরিবার ভিত্তিক খতিয়ানের পরিবর্তে প্লট ভিত্তিক খতিয়ান চালু করে অদূর ভবিষ্যতে উন্নত দেশগুলোর অনুসরণে সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ বা সিএলও সিস্টেম প্রচলনের উদ্যোগ গ্রহণের প্রস্তাব আপনার সম্মুখে সবিনয়ে পেশ করছি। সম্মানিত সুধীরবৃন্দ, আজকের এই ভূমি সেবা মেলা 2026 শুধু সেবার প্রদর্শনের আয়োজন নয়, এটি জনগণের সঙ্গে সরকারের প্রত্যক্ষ সংযোগ স্থাপনের একটি অনন্য উদ্যোগ। এই মেলার মাধ্যমে নাগরিকগণ সরাসরি ভূমি সেবা সম্পর্কে জানতে পারবেন, তাৎক্ষণিক সহায়তা গ্রহণ করতে পারবেন এবং প্রযুক্তি নির্ভর নতুন নতুন সেবার সঙ্গে পরিচিত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন সংস্কার ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থার এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় ভূমিখাতেও একটি যুগান্তকারী পরিবর্তন নিশ্চিতভাবে সাধিত হবে। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মেলার সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী, আমার সহকর্মী বৃন্দ, উপজেলা জেলা ও বিভাগীয় প্রশাসন, প্রযুক্তি সহায়তাকারী প্রতিষ্ঠান, গণমাধ্যম কর্মী এবং অংশগ্রহণকারী সকল নাগরিককে আন্তরিক ধন্যবাদ জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হন। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
6: সম্মানিত সিনিয়র সচিব মহোদয়কে তার বক্তব্যের জন্য ধন্যবাদ।
8: সুধী মণ্ডলী, এখন ভূমি সেবা বিষয়ক একটি স্লাইড শো প্রদর্শিত হবে, সকলকে উপভোগ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

শ্রোতারা, অনুষ্ঠানে এখন স্লাইড শো প্রদর্শন করা হচ্ছে এবং স্লাইড শোর মধ্য দিয়ে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবাকে জনগণের কাছে সহজলভ্য করবার জন্য, আধুনিক করবার জন্য, প্রযুক্তি নির্ভর করবার জন্য যেসব কার্যক্রম পরিচালনা করছে কিংবা পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলোর দেখানো হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ উপস্থিত সুধীবৃন্দ সেগুলো এখানে দেখছেন।

0: সুপ্রিয় সুধীবৃন্দ, এবারে আধুনিক ভূমি ব্যবস্থাপনা ও ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক উন্নয়নমূলক কার্যক্রমের উপর নির্মিত একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শিত হবে। সকলকে ভিডিও চিত্রটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
1: জনবহুল দেশ বাংলাদেশ, যেখানে প্রতি ইঞ্চি ভূমি শুধু মাটি নয়, মানুষের স্বপ্ন ও ভবিষ্যতের প্রতীক। এই ভূমিকে কেন্দ্র করেই গড়ে ওঠে অর্থনীতি, সমাজ ও নাগরিক অধিকার। শক্তিশালী অর্থনীতি ও নাগরিক অধিকার নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভূমি ব্যবস্থাপনায় ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। খাল খননের পাশাপাশি খাস জমি প্রকৃত ভূমিহীন কৃষকদের মধ্যে বণ্টন কর্মসূচি ছিল তার যুগান্তকারী উদ্যোগ। গ্রাম সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তৃণমূলের ভূমি বিরোধ সহ অন্যান্য বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাও করেন তিনি। এই আদর্শকে বেগবান করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালে কৃষক পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে 25 বিঘা পর্যন্ত কৃষকদের কৃষি জমির খাজনা মওকুফ করা হয়। এছাড়া অকৃষি খাস জমি ব্যবস্থাপনা নীতিমালা 1995 প্রণয়ন, অর্পিত সম্পত্তি আইন সংশোধন এবং চর উন্নয়ন ও বসতি স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করেন। ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও স্বচ্ছতা আনতে 1995 সালে তিনি কম্পিউটার বেসড খতিয়ান ও ম্যাপ প্রিন্টিং কার্যক্রম শুরুর মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থাপনার পথে যাত্রা শুরু করেন। সেই ধারাবাহিকতায় আজ land.gov.bd ভূমি সেবা পোর্টাল ও ভূমি অ্যাপের কল্যাণে মিউটেশন, খতিয়ান বা মৌজা ম্যাপের আবেদনের মতো প্রয়োজনীয় বিভিন্ন ভূমি সেবা পৌঁছে গেছে মানুষের হাতের মুঠোয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রযুক্তির যথাযথ প্রয়োগে সেবাকে সহজ ও জনবান্ধব করা সহ সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দিগন্ত উন্মোচনের পথ চলা শুরু হয়েছে। ভূমি সেবার এই রূপান্তরের পথে বর্তমান সরকারের দিক নির্দেশনায় নিরলস কাজ করে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়।
2: শ্রদ্ধেয় দেশবাসী, ভূমির মালিকবৃন্দ, ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। ভূমি ব্যবস্থাপনা দীর্ঘদিনের জটিলতা যা আমাদের সবাইকে ব্যথিত করে, আগামী দিনে একটা সুন্দর ভূমি মেলার মধ্য দিয়ে ভূমি সেবা সুনিশ্চিত করাই ভূমি মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ধারাবাহিকভাবে আধুনিকায়ন, সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় 61 জেলায় নাগরিক ভূমি সেবা কেন্দ্র স্থাপনের কাজ চলমান। জনগণের সাথে যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে সেবা পেতে ও অভিযোগ জানাতে চালু করা হয়েছে ভূমি সেবা হটলাইন 16122, যা সরকারি ছুটি সহ সারা বছরই 24 ঘন্টায় খোলা থাকবে।
3: আগে জমি জমার তথ্য জানার নিগে ভূমি অফিসে বারবার যাওয়া লাগে, এখন আর যাওয়া লাগবে না। একদিন অনলাইনে দেখলাম 1-6-1-2-2 এই নাম্বারে ফোন করলি জমি জমার সকল তথ্য পাওয়া যায়। তাই আমি আর দেরি না করে ওই নাম্বারে ফোন করে আমার জমি জমার সকল তথ্য জেনে নিলাম। আমার দেহও বাঁচলো, সময়ও বাঁচলো।
4: কাল তো খুবই ভালো কথা।
5: বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ভূমি অত্যন্ত মূল্যবান সম্পদ। ভূমির মালিকানা সুরক্ষিত ও হালনাগাদ রাখা সুশাসন, বিনিয়োগ ও রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় প্রজন্মের অটোমেটেড মিউটেশন সিস্টেমে নামজারির সঙ্গে সঙ্গে খতিয়ান সক্রিয়ভাবে আপডেট হচ্ছে। একই জমি দ্বিতীয়বার বিক্রয় সুযোগ বন্ধ হচ্ছে। এভাবে বিকাশ, নগদ, রকেট সহ মোবাইল ব্যাংকিং চ্যানেলে ভূমি উন্নয়ন কর দেয়া যাচ্ছে, যা দুর্নীতি ও হয়রানি রোধে জোরালো ভূমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রত্যয় অনুযায়ী আমরা একটি নাগরিক বান্ধব, আধুনিক ও সেবামুখী ভূমি ব্যবস্থাপনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
1: ভূমির তথ্য নির্ভুল ও নিরাপদ করে তুলছে আধুনিক প্রযুক্তি। মানুষের হাতের মুঠোয় সব ভূমি সেবা পৌঁছে দিতে চালু হয়েছে ভূমি অ্যাপ।
2: আমাদের দেশে বর্তমানে ভূমি ব্যবস্থাপনায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নির্ভুল তথ্য এবং তথ্য ভান্ডারের অভাব। সেজন্য আমরা জিওস্পেশিয়াল প্রযুক্তি, ড্রোন, অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছি। জনসাধারণের সুবিধার কথা ভেবে সারা দেশে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। সবচেয়ে ইউনিক বিষয় হল ভূমি অ্যাপের মাধ্যমে আপনারা নিকটবর্তী ভূমি সেবা সহায়তা কেন্দ্র বা LSFC খুঁজে বের করতে পারবেন। ভূমি উন্নয়ন কর পরিষদ, এবং মিউটেশন আবেদন সহজেই করতে পারবেন নামমাত্র সেবা ফির বিনিময়ে।
4: এরকম একটা সার্ভিস পাওয়ার জন্য এই দেশে অনেক মানুষ রক্ত দিতে, আমার ভাইও মারা গেছে, আমিও পুলিশি, কিন্তু এই দেশে সরকারি সার্ভিস এরকম পাবো কোনোদিন ভাবি নাই। তো আজকে আপনাদের এটা দেখা যে আমার বুকটা আশায় বেড়ে গেছে, এরকম একটা দেশ চাইছিলাম, দেশটা আজকে মনে হয়েছে এরকম একটা দেশ পাইছি, এইরকম একটা দেশ যেন আমরা ধরে রাখতে পারি।
1: ভূমি রেকর্ড নির্ভুল করতে ইউএনডিপির সহায়তায় শতভাগ হোল্ডিং ও খতিয়ান এন্ট্রির কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে 8টি জেলায় পাইলটিং শেষ হয়েছে। রাজুক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট সংক্রান্ত মিউটেশন জটিলতাও পেন্টাগ্রাফের মাধ্যমে সমাধান করা হচ্ছে, ফলে বন্ধ হচ্ছে জনহয়রানি। ভূমি মন্ত্রণালয়ের এই যাত্রা কেবল প্রযুক্তির গল্প নয়, এটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার গল্প। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন, ভূমি অ্যাপের সাহায্যে ভূমি উন্নয়ন কর প্রদান, রশিদে থাকা কিউআর কোড স্ক্যান করে তার সঠিকতা যাচাই, 24 ঘন্টা 365 দিন ভূমি সেবা হটলাইন নাম্বার, সারা দেশে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র, এই সব মিলিয়ে ভূমি সেবা এখন নাগরিকের দোরগোড়ায়। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ, এই ভাবনাকে সামনে রেখে 19 থেকে 21 মে 2026 সারা দেশের উপজেলা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে ভূমি সেবা মেলা 2026। ভূমি সেবা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে বা সেবা পেতে অংশগ্রহণ করুন ভূমি সেবা মেলায়।
0: সকলকে ধন্যবাদ।
6: সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন এমপি।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমি মেলা 2026 উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সভাপতি ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু এমপি সাহেব সহ অনুষ্ঠানে আগত বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী, প্রতিমন্ত্রীবর্গ, সরকারের সিনিয়র সচিব, সচিববৃন্দ, আমন্ত্রিত অতিথিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী এবং আমাদের এই ভূমি মন্ত্রণালয়ের টু ডেভেলপমেন্ট পার্টনার্স সার্ভিতাস, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে ভূমির মতো মূল্যবান সম্পদের টেকসই ব্যবহার, সুষ্ঠু সংরক্ষণ এবং পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। এই দক্ষ, উদ্ভাবনমুখী ও প্রযুক্তি নির্ভর ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জনসাধারণের নিকট সহজ, নির্ভরযোগ্য সময়োপযোগী ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ভূমির মালিকানা সুরক্ষিত হালনাগাদ রাখা যে কোনো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুশাসন, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভূমি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার ও নাগরিক উভয়ই সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি সেবা মেলায় আমরা মনে করি দেশজুড়ে এই যে 3 দিনের আয়োজিত দিনব্যাপী ভূমি সেবা মেলা, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম, অটোমেটেড সেবাসমূহ ও সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত এবং ভূমি সেবা কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে নাগরিকদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা ফেলবে বলে আমরা আশাবাদী। বর্তমানে আমরা দ্বিতীয় প্রজন্মের যে মিউটেশন সিস্টেমের মাধ্যমে ভূমি সেবা হিউম্যান টাচের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে ফেলার চেষ্টা করছি। মিউটেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবেই আপডেটেড হচ্ছে এবং নতুন হোল্ডিং তৈরি হচ্ছে। মিউটেশন যেহেতু একটি বিচারিক কাজ, তাই বর্তমানে এই মিউটেশনের ক্ষেত্রে ভূমি মালিকদের মূল দলিল যাচাই শুনানোর জন্য মাত্র একবারই উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ডের কাছে আসতে হবে। এর বাইরে ওনারা বাকিটা স্বয়ংক্রিয়ভাবে করতে পারবেন। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান অটোমেটেড সিস্টেম সকলের কাছে ইতিমধ্যে সমাদৃত হয়েছে। ঘরে বসেই ভূমি অফিসে না যেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভূমি খাজনা দেওয়া যাচ্ছে। বর্তমানে মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদির মাধ্যমে ভূমি উন্নয়ন কর সহ সকল ভূমি সেবার ফি পরিশোধ করার ব্যবস্থা আছে। আদায়কৃত সকল অর্থ অটোমেটেড চালান এ চালান মাধ্যমে সরকারি কোষাগারে জমা হচ্ছে। এতে দুর্নীতি ও হয়রানি আশানুরূপভাবে কমে এসছে। ভূমি সেবা মেলায় এসে অনলাইনে ভূমিকর প্রদান করে নিজের ভূমি সুরক্ষিত রাখতে আমি সকল সম্মানিত ভূমি মালিক এবং সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকারের দিক নির্দেশনা আমরা শুধু সেবাকে অটোমেটেড করে থেমে থাকিনি, এই ভূমি সেবাকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি নামের একটি সমন্বিত মোবাইল অ্যাপ চালু করেছি। এই অ্যাপের মাধ্যমে নাগরিকগণ ইতিমধ্যে বিভিন্ন সেবা গ্রহণ করছেন। ভবিষ্যতেও ভূমি সেবা সকল ভূমি সংক্রান্ত সকল সেবা ধাপে ধাপে এই একক এই অটোমেটেড প্ল্যাটফর্মে সংযুক্ত করা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে ভূমিখাতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে সেবা প্রদানের গতি ও মান উন্নয়ন ঘটানো অপরিহার্য। ভূমি মন্ত্রণালয় এক্ষেত্রে নাগরিকের সকল চাহিদার প্রতি বিশেষ নজর রেখেছে এবং তাদের দাখিলকৃত যে কোনো অভিযোগ প্রতিকারের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। সম্মানিত নাগরিকগণ, যে কোনো অভিযোগের বিষয়ে সর্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। এই জন্য আমার জানা মতে ভূমি মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম বা কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যে কোনো অভিযোগ ভূমি মন্ত্রণালয় ও মাঠ প্রশাসন তথা জেলা উপজেলা পর্যায়ে ত্বরিৎ নিষ্পত্তি করা হবে। এজন্য ভূমি মন্ত্রণালয় হতে অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026 ভিত্তিতে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। আজ আমি অত্যন্ত আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী সফটওয়্যারটি উদ্বোধন করবেন এবং এর মাধ্যমে জনগণ কোন ধরনের হস্তক্ষেপ ছাড়াই সরাসরি অনলাইনে ভূমি বিষয়ক অভিযোগ দাখিল করতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে জনগণের অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা SMS এর মাধ্যমেই জনগণকে জানানো হবে। এছাড়া মন্ত্রণালয় মাঠ পর্যায়ে যে কোনো কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ হলে তা গুরুত্ব সতর্কতার সাথে বিবেচনা করে নিষ্পত্তির যথাযথ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শুধু অভিযোগ গ্রহণ, নিষ্পত্তি বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণই নয়, কর্মকর্তা কর্মচারীদের কাজে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভূমি সেবা পুরস্কার প্রদান নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে, যা নিঃসন্দেহে মন্ত্রণালয়ের সকল স্তর কর্মচারীদেরকে আরও উদ্দীপিত করবে বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী, নাগরিকগণকে সার্বক্ষণিক ভূমি সেবা প্রদান সহায়তা প্রদান করার জন্য ভূমি মন্ত্রণালয়ে কল সেন্টার স্থাপন করা হয়েছে, যার নাম্বার হচ্ছে 16122। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাস হতেও নাগরিকগণ বিভিন্ন সেবা ও পরামর্শ গ্রহণ করছে। ভূমি সংক্রান্ত তাদের যে কোনো জিজ্ঞাসা সাহায্যের জন্য এই কল সেন্টারের কর্মীবৃন্দ ও ভূমি বিষয় বিশেষজ্ঞবৃন্দ 24 ঘন্টা 365 দিন সার্ভিস দিয়ে যাচ্ছে। এই আমাদের মন্ত্রণালয়ের আরেকটি উল্লেখযোগ্য আমাদের অগ্রগতি আছে, সেটা হলো ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতকরণ লক্ষ্যে জিও লোকেশন ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়ন করা। ভূমি মন্ত্রণালয় হতে ভূমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম মোবাইল অ্যাপ ভিত্তিক লাইভ ট্র্যাকিং এর আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা কর্মচারী দপ্তরে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিটি ভূমি সেবা সংশ্লিষ্ট দপ্তরের নির্ধারিত এরিয়া ভিত্তিক জিও ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান শনাক্ত করা যাবে। একই সঙ্গে অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম ঊর্ধ্বতন কর্মকর্তাগণের ড্যাশবোর্ডের মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করতে পারবেন। ইতিমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এই পাইলটিং কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আশা করছি 10 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ইনশাল্লাহ এটা আমরা বাস্তবায়ন করতে পারব এবং এটি যদি আমাদের সাকসেসফুলি আমরা পাইলটিংটা কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ পর্যায়ক্রমে সারা দেশে এ ব্যবস্থা গ্রহণ করব। সেটাতে আমাদের যে লোকেশনগুলোতে যতগুলো ভূমি সেন্টার আছে এখানে ওনাদের উপস্থিতিটা আমরা নিশ্চিত করতে পারব। এখানে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেজিস্ট্রেশনের যে পার্টটা এটা আসলে ল মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু আমরা যেহেতু জনগণকে সঠিকভাবে জিনিসটা উপস্থাপন করতে পারি না তো অনেক সময় দেখা যায় এই রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু জটিলতাও আলটিমেটলি এর দায়ভারটা ভূমি মন্ত্রণালয়ে নিতে হয়। এই ব্যাপারে আমরা যৌথভাবে কাজ করে এটা কিভাবে সমাধান করা যায়, স্মুথ রানিং করা যায় এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব, দায়বদ্ধতার মাধ্যমে এই মেলায় প্রদানকৃত যাবতীয় ভূমি সেবা সাফল্যমণ্ডিত হবে এবং এই সুফল দেশের সাধারণ জনগণের কাছে পৌঁছাবে। ভবিষ্যতে ভূমি সেবার মান উন্নয়ন ও সহজীকরণের লক্ষ্যে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা একটি নাগরিক বান্ধব, আধুনিক ও সেবামুখী ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের ভূমি মন্ত্রণালয় পরিবারকে সম্মানিত অনুপ্রাণিত করার জন্য। আমরা এদেশের প্রকৃত মালিক, এদেশের জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ হাফেজ। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
6: মাননীয় প্রতিমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ।
0: এখন বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু, এমপি।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি সিনিয়র সচিব, বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, অনুষ্ঠানে আগত বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারের সচিব ও সকল সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশব্যাপী ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রতি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে আন্তরিকভাবে আমি শ্রদ্ধার সঙ্গে, তিনি এই দেশের ভূমি ব্যবস্থার আমূল পরিবর্তন সূচিত করেছিলেন। আমাদের মা মাননীয় প্রধানমন্ত্রী সাহেব জনাব মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের গরিব জনসাধারণের কাছে ভূমি সেবা পৌঁছানোর জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছিলেন। ভূমি শুধুমাত্র মানুষের সামাজিক মর্যাদাই বৃদ্ধি করে না, বরং এটি জীবন জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত। সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা রাষ্ট্রের কথামুখে করে সুশৃঙ্খল ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা। আধুনিক সভ্যতার যুগে ভূমির প্রতিটি একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সুপরিকল্পিত ভূমি ব্যবস্থার উপর ভাগ নির্ভরশীল। তাই আমরা আশা করছি মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি এই মন্ত্রণালয়কে মানুষের অনেক প্রত্যাশা, আমরা জানি এই পথ অনেক কঠিন। আপনি যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করব যে ইনশাল্লাহ অত্যন্ত সততা নিষ্ঠার সঙ্গে এই কঠিন পথকে অতিক্রম করে এই মন্ত্রণালয় এই ভূমি সেবার মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে তার সকল সম্মান আরো সুপ্রতিষ্ঠিত করবে। আজকে অনেক মাঝে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শেষ করছি, আল্লাহ আমাদের সহায় হন, বাংলাদেশ জিন্দাবাদ।
0: মাননীয় মন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
6: সম্মানিত সুধি মণ্ডলী, ভূমি সেবা বিষয়ক যে কোনো অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে অনলাইনে আবেদন ও আপিলের সুবিধা নিয়ে আজ যাত্রা শুরু করতে যাচ্ছে ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম। এই সিস্টেমে একজন অভিযোগকারী land.gov.bd পোর্টালে লগ ইন করে অভিযোগ দায়ের করতে পারবেন এবং দাখিলকৃত অভিযোগ নিষ্পত্তির বিষয়ে SMS এর মাধ্যমে জানতে পারবেন। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি, ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেমের শুভ উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিস্টেমটির শুভ উদ্বোধন করবার জন্যে।

0: মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সিস্টেমটির শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য।
1: সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের তিনটি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন। প্রকাশনা তিনটি হল ভূমি সেবা মেলা 2026-এর সুভেনির, ভূমি আমার ঠিকানা একটি জনসচেতনতামূলক প্রকাশনা, এবং ভূমি সেবায় অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026। এ প্রকাশনাসমূহের মোড়ক উন্মোচন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করছি।

0: বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ভূমি সেবা মেলা উপলক্ষে তিনটি প্রকাশনার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন।
1: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী।
2: সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি তাঁর মূল্যবান ভাষণ প্রদান করবেন এবং ভূমি সেবা মেলা 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী,

বিসমিল্লাহ রহমান রহিম। আজ থেকে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন হতে যাচ্ছে। ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিববৃন্দ, ডেভেলপমেন্ট পার্টনার্স, সারা দেশে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং সারা দেশ থেকে ভূমি মেলায় যারা অনলাইনে সংযুক্ত হয়েছেন, সকল উপস্থিতিবৃন্দ আসসালামু আলাইকুম। ভূমি কিংবা জমি সংক্রান্ত তথ্য হালনাগাদ করা কিংবা খাজনা প্রদান, এইসব বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যেই আপনারা যারা আলোচনা করেছেন কম বেশি তাদের কাছ থেকে আমরা জেনেছি, আমরা সকলেই কম বেশি তাদের কাছ থেকে শুনতে পেয়েছি বা জেনেছি। আমি আর সেগুলো আবার নতুন করে বলতে চাই না। উপস্থিতিবৃন্দ, যুগ যুগ ধরে ভূমি জমি সংক্রান্ত হিসাব নিকাশ এবং এসবের ভাগবাটোয়ারার একটি চলমান প্রক্রিয়া আমাদের সমাজ জীবনে বা পারিবারিক জীবনে। জগতের নিয়মে প্রজন্মের পর প্রজন্ম অতীত হয়ে গেল, ভূমি জমি এটা থেকেই যায়। সময়ের পরিক্রমায় একই পরিবার হয়তো একই জমি বিভিন্ন শরিকদের মধ্যে বারবার বন্টন হতে থাকে, ফলে সঙ্গত কারণেই একই পরিবার এবং স্বজনদের মধ্যে বন্টন প্রক্রিয়া কিংবা বিক্রি সূত্রে জমির মালিকানাও বারবার পরিবর্তন ঘটতে থাকে। শুধু যুগ যুগ নয়, বলা যায় শতাব্দীর পর শতাব্দী ধরেও ভূমি জমির মালিকানা এইভাবেই নির্ধারিত হয়ে আসছে। আজ থেকে হয়তো 100 বছর আগে যেই জমির মালিক ছিলেন মাত্র একজন মানুষ, বর্তমানে সেই জমির মালিক হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ। এভাবেই জমি ভূমির মালিকানা শরিকানা যেমন বেড়েছে, স্বাভাবিকভাবেই জমির মালিকানা সংক্রান্ত পুরো প্রক্রিয়াকে রেকর্ডে রাখার জন্য ভূমি কর্মকর্তাদের দায় দায়িত্ব তেমনই বেড়েছে। মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা, নামজারি, জমা খারিজ, মৌজা, সিএস, আরএস বা ডিএস, এই শব্দগুলোর সঙ্গে জমির মালিক মাত্রই কম বেশি পরিচিত সারা দেশময়। ফলে এইসব বিষয়ে নিজেদের মালিকানা হালনাগাদ রাখতে মানুষকে সংশ্লিষ্ট ভূমি অফিসে আসতেই হয়। তবে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ভূমি ব্যবস্থাপনাও আধুনিকীকরণ হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। এমনকি যারা অনলাইনে নিজের জমিজমার খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম করতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন।

এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ, যার নাম দেওয়া হয়েছে, খুব সম্ভব অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভূমি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি মনে করি ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথ খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরত্ব কমবে ইনশাল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায় দায়িত্ব সম্পর্কেও আরো সচেতন করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মাথাপিছু জমির পরিমাণও কমে আসছে, ফলে জমির অর্থনৈতিক মূল্য যেমন বাড়ছে তেমনি জমি নিয়ে বিরোধ, মামলা, মকদ্দমা এবং জটিলতাও বাড়ছে একই সাথে। অনেক ক্ষেত্রে এসব বিরোধ ব্যক্তি ও পরিবারের শান্তিও নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতার সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি, সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকরণ করে জমি জমা সংক্রান্ত বিষয়ে জনগণকে সহায়তার লক্ষ্যে সারা দেশে ভূমি সেবা মেলা আয়োজন এবং ভূমি ব্যবস্থাপনাকে আরো সহজ এবং আধুনিকরণ করার ব্যাপারে আমরা জাতীয় নির্বাচনের কয়েক বছর আগে প্রণীত 31 দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারেও বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরো একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমি জমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। কারণ দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনে ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে অনেক ক্ষেত্রেই বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না। বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে

0: আলবার্ট আইনস্টাইনের একটি তাৎপর্যপূর্ণ উক্তির কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তিনি বলেছিলেন, পিস ক্যানট বি কেপ্ট বাই ফোর্স, ইট ক্যান অনলি বি অ্যাচিভড বাই আন্ডারস্ট্যান্ডিং। বিশেষ করে জমিজমা সংক্রান্ত মামলা বা দেওয়ানি মামলাগুলো পর্যায়ক্রমে নেগোসিয়েশন বা আলোচনা, মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পত্তি নয়, বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দৌড় গোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। আমি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে এই মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানি মুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। উপস্থিত সুধীবৃন্দ, কৃষি জমির অপব্যবহার সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কৃষি অকৃষি জমি কিংবা এক ফসলি, দুই ফসলি বা তিন ফসলি জমির ব্যবহার এবং ব্যবস্থাপনা নিয়ে হয়তো অন্য একটি ইভেন্টে আমরা আলাপ করতে পারি। তবে আজ থেকে সারা দেশের সকল জেলা উপজেলায় শুরু হওয়া ভূমি মেলার মাধ্যমে জনগণ নিঃসন্দেহে উপকৃত হবেন, কারণ মেলায় ইনাম জারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে ঢাকা এবং ঢাকার বাইরে অবস্থানকারী সকল কর্মকর্তাবৃন্দের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই। আমি এই ভূমি মেলার সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে তার প্রেরণা সঞ্চারী দিক নির্দেশনামূলক ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এবার মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
0: আমি বোধহয় খুব সম্ভবত অলরেডি আমার বক্তব্যে একবার বলে ফেলেছি কথাটা। জি, আনুষ্ঠানিক ভাবে আমি এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত

0: আমরা করতালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই মেলার শুভ উদ্বোধনকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সুধী মণ্ডলী, এর মধ্য দিয়ে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধনী পর্ব শেষ হল। আপনাদের সার্বিক ও আন্তরিক সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
1: শ্রোতা বন্ধুরা, ভূমি মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ হল। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন এবং তার মতে আমরা আশাবাদী হতে চাই ভূমি মেলার মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার পূরণ হোক, জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হোক এবং ভূমি মেলা ভূমি সেবা মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রুহুল আমিন ও এস এম আল জোবায়ের, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মাহফুজুল ইসলাম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন এবং এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, ভূমি সেবা মেলা 2026-এর সাফল্য কামনা করে এবং এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা রেখে এই তেজগাঁও ভূমি ভবন থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
2: এতক্ষণ ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বকেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

0: সুমন রাতের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
1: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল, রূপের পালা বদলে গ্রীষ্মকাল বেশ খানিকটা রোদ্দুর আর গরম দিয়ে জানান দেয়। কখনো কখনো প্রকৃতি রুদ্র রূপ ধারণ করে। প্রকৃতি যতই তার অগ্নিমূর্তি ধারণ করুক না কেন, বাস্তবে এর তপ্ত প্রকৃতি কোনো না কোনো ভাবে সবাইকে মুগ্ধ করে। গ্রীষ্মের খাঁখা অবস্থার মধ্যেও প্রকৃতি জুড়ে বয়ে বেড়ায় সবুজ পত্র পল্লবের দুলুনি, বিহঙ্গের শান্ত কুজন, বিস্তৃত ক্ষেত জুড়ে সোনালি ধানের ঢেউ ও রং বিরঙের ফুল ফলের মন মাতানো ঘ্রাণ। এ সময় বৃক্ষের নিচে ক্লান্ত পথিকের মন জোড়ানোর দৃশ্য খুব সাধারণ বিষয়। গ্রীষ্মের মতো অপরিসীম নান্দনিকতা আর কোন ঋতুতে খুঁজে পাওয়া যায় না। গ্রীষ্মের এই নয়নাভিরাম সৌন্দর্য দেখে দ্বিজেন্দ্রলাল রায়ের ভাষায় বলতে ইচ্ছে করে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কুতুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। প্রিয় শ্রোতা, সবাইকে কৃষ্ণচূড়ার শুভেচ্ছায় বরণ করে নিচ্ছে আজকের কথায় গানে সঙ্গীত মালার আয়োজনে। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই, আর সবাই সুস্থ সুন্দর থাকুন সব সময়, এমনটি কিন্তু আমাদের প্রত্যাশা। তো আর কথা না বাড়িয়ে এবারে চলুন যাওয়া যাক আপনাদের পাঠানো চিঠির কাছে। দেখা যাক আমাদের বন্ধুরা কে কি লিখেছেন আর কি গান এবার শুনতে চেয়েছেন। আজকের প্রথম চিঠি সিরাজুল ইসলাম সৈকতের, জিগাতলা গোবিন্দা সি ভুয়াপুর টাঙ্গাইলের বন্ধু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা, আসুন আমরা সবাই এই সমস্যার সমাধানে গর্বিত সহযোগী হই। এমনি করে আপনি আপনার কথাগুলি তুলে ধরেছেন। আসলে বন্ধু, জনসংখ্যা বাংলাদেশের একটি বড় সমস্যা, তাই একে নিয়ন্ত্রণ করা দরকার। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, যেন আমরা কেউই পরিবারকে বড় না করি, অর্থাৎ পরিকল্পিত পরিবার গড়ে তুলি। আর সবশেষে একটি গানের কথা বলেছেন, ঠিক আছে চলুন শুনে আসি গান। শিল্পী এম আর হাসান সেলিম ও সেজুতি আশরাফি নদী। কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

খন্দকারের ফানালি বিপ্লব প্রজাতনে খন্দকারী কে এম আকরাম আলী খামারপাড়া বাজার শ্রীপুর মাগুরা থেকে লিখেছেন। আপনি জনসংখ্যা, যৌতুক, বাল্যবিবাহ সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন। বলেছেন জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে ছোট পরিবার গড়তে, কারণ ছোট পরিবারের কোনো বিকল্প নেই। আর এই ছোট পরিবার সম্পর্কিত একটি গানও আপনি শুনতে চেয়েছেন। ঠিক আছে বন্ধু, চলুন শোনা যাক গান। শিল্পী শম খায়রুল ইসলাম, কথা লিখেছেন এ এস এম মশিউর রহমান, সুর করেছেন এস এম আব্দুল্লাহ ওয়াল।

যাচ্ছি পরের চিঠিতে। জুবাইর আল ফাহাদ ধামাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে লিখেছেন এবারে চিঠিটি। আপনি লিখেছেন, প্রিয় ভাইয়া আপু কেমন আছেন? বেশ অনেকদিন পর লিখলাম, ব্যস্ততার জন্য একটু লেখা থেকে দূরে ছিলাম, কিন্তু শোনা থেকে নয়। প্রিয় অনুষ্ঠান না শুনলে আমার ভালো লাগে না, আপনাদের ভালোবাসার টানেই আবার লেখা শুরু করলাম, নিয়মিত থাকবো। নবীন, লাবিয়া, বাসারুল, রাহিম ও রাহাতকে আপনাদের পছন্দের গান শোনাবেন। তাই অনেক ভালো লাগলো বন্ধু যে কিছুদিন পর হলেও আপনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। এমনি করে সবসময় সাথেই থাকুন। চলুন এবারে গান শুনে আসি।

নকুল কুমার বিশ্বাস, বাগাজান, বনকুয়া, ভালুকা, ময়মনসিংহ থেকে লিখেছেন। আপনি শুরুতে হৃদয়ের সবটুকু ভালোবাসা জানিয়েছেন, এসএলএন অনুষ্ঠান আপনার ভীষণ ভালো লাগে লিখেছেন, আবার জনসংখ্যা সমস্যার কথাও তুলে ধরেছেন, সে সাথে জনসংখ্যা বিষয়ক একটি গান শুনতেও শোনাতে চেয়েছেন। মিলন কুমার মণ্ডল, রানুবালা, লায়েব মল্লিক বেতার, সিদ্ধার্থ কুমার বিশ্বাস ও রুবেল ইসলাম হৃদয়কে। ঠিক আছে, চলুন শুনে আসি। শিল্পী রাজীব দাস ও কোহিনুর আক্তার পিঙ্কি, কথা লিখেছেন ডক্টর পিয়ার মোহাম্মদ, সুর করেছেন লোকমান হাকিম।

মায়ের মতো এই ধরাতে হয় না কোনো জন, তাদের প্রতি খেয়াল রেখো, থাকবে ভালো মন। এমনি চমৎকার করে লিখেছেন শিকদার ইসাক আলী আর আশিধা অশোকগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি বলেছেন মা ছাড়া সবকিছু অর্থহীন, মা ছাড়া কোনো মূল্য নেই। আসুন আমরা সকল মায়ের জাতিকে শ্রদ্ধা করি। একটি গান শুনতেও শোনাতে চেয়েছেন নুরুদ্দিন খান ও খায়রুল কৌসার মিঠুকে। শিল্পী ইকবাল হোসেন, কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন দীপক কুমার দে।

মোহাম্মদ আলমাস আলী গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু বলেছেন, আপু, কথা কেন সঙ্গীতমালার আমি একজন নিয়মিত শ্রোতা, কিন্তু তোমাদের কাছে অবহেলিত। তাই একদম নয় বন্ধু, এটি আপনার ভুল ভাবনা। আমাদের এই যে যত আয়োজন, সব কিন্তু আপনাদেরই জন্যে। সুতরাং একদম মন খারাপ নয়, বরং খুশি মনে চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি। শিল্পী আবু বকর সিদ্দিক, কথা লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন আলী আফতাব লনি।

শুনছিলাম গান, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, সেই সাথে জানাও হলো অনেক কিছু। আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর ডেঙ্গু বিষয়েও কি সচেতন থাকতে হবে। সুতরাং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগারে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। প্রিয় বন্ধুরা, থাকুন সচেতন এবং নিরাপদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান এসে ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05।

0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি সুরাইয়া সুলতানা মুনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জমি জমা সংক্রান্ত বিভিন্ন বিরোধ ও জনদুর্ভোগ লাঘবে বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে কাজ করছে। তিনি আজ রাজধানী তেজগাঁওয়ে ভূমি ভবন প্রাঙ্গণে সারা দেশে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে বিচারাধীন মামলাসমূহের অধিকাংশই ভূমি সংক্রান্ত এবং এসব মামলা নিষ্পত্তির ব্যাপারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, আগামী দিনে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এ ধরনের মামলা কমিয়ে আনার বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। তারেক রহমান বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনী ইস্তেহারে ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে আনার লক্ষ্যে যেসব দিক নির্দেশনা রয়েছে তা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি মন্ত্রণালয়ের ৩টি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে প্রধানমন্ত্রী তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করেন। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। এবারে মেলা মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। তিনি গতকাল রাজধানী উত্তরার র্যাব ফোর্সেস সদর দপ্তরে এই বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। সবার আগে বাংলাদেশ নীতি সামনে রেখে দেশ পরিচালনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল আয়োজিত একটি গোল টেবিল বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা জানান। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন শামিক আল মাররি গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশে ৮টি বিভাগীয় শহরে কাতারে ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য দেশটির শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সারাদেশে মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ে বিনামূল্যে লবণ বিতরণ, চামড়া ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণ সুবিধা এবং বিসিক চামড়া শিল্পনগরীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত টাস্কফোর্স এসব তথ্য নিশ্চিত করেছে। টাস্কফোর্স আরও জানায়, একই সঙ্গে কোরবানি চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণের ক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বাড়াতে মাংস শ্রমিক ও মসজিদে ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নেন। ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে পাওয়ার পর ট্রাম্প যুদ্ধ বন্ধে সম্মত হন। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্টে চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে সফরকারী পাকিস্তান ৪৩৭ রানের জয়ের লক্ষ্যে তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ২ উইকেটে ৯২ রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২ ও ২ উইকেটে ৯২। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার
ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, ঢাকা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: প্রচণ্ড গরমে আমাদের জন্য করণীয় যা কিছু, বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলাচল করার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং এবং পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন বা প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগী ভুগছেন। রাস্তা ও ফুট ওভার ব্রিজ, ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশ তৈরি শরবত বা চা, অন্যান্য খাবার পরিহার করুন। যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যায় বা রাতে ব্যায়াম করুন। শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসল করুন। প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার, বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি, এসব ফল খাবার তালিকায় রাখুন।
1: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ এবং এফএম 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ دیش بیتار ڈھاکا انوشٹھان پرچار ہچھے ڈھاکا کا مدھم ترنگ 693 کلو ہرز ایف ایم 106 میگا ہرز اور ایف ایم 102 میگا ہرز
1: بنگلہ دیش بیتار ڈھاکا آج سندھے 6 پرجنت دیشر ابھنترین ندی بندر گلور جنو آبہاوا پوربھاس ফরিদপুর ঢাকা বরিশাল নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশাংশিক মেঘলা সহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোনির অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এশোগুরি ছোট পরিবার রয়েছে বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল রয়েছে সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রয়েছে সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রয়েছে রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লোহরী শুনবেন রাত 10:30।
3: সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্সে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন

0: একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য MR টিকা দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয় কোরবানির তাৎপর্য ও শিক্ষা। সঞ্চালনে ফরহান আহমদ।
2: বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, বাতাসের ভাজে ভাজে এখন ধ্বনিত হচ্ছে ত্যাগের মহিমায় ভাস্বর এক অনন্য আহ্বান। জিলহজ মাসের এই পবিত্র দিনগুলোতে বিশ্ব মুসলিমের হৃদয়ে দোলা দিচ্ছে ইব্রাহিমী ত্যাগের এক চিরন্তন ইতিহাস। আর মাত্র 7টি দিন পরেই আমরা উদযাপন করতে যাচ্ছি পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার এক মহান ইবাদত হল কুরবানি। আমরা আজকে কুরবানিকে সামনে রেখে কুরবানির তাৎপর্য ও শিক্ষা এই বিষয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আপনাদের প্রশ্নের জবাবদানে আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আলোচক শ্রদ্ধেয় মাওলানা মোহাম্মদ ওসমান গনি, খতিব DOHS জামে মসজিদ মিরপুর ঢাকা।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এবং আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার, পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: সুপ্রিয় শ্রোতা, শুরুতেই আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আলোচনার শুরুর আগে আমরা জেনে নিতে চাই কুরবানি সম্পর্কে মহান আল্লাহ তাআলার নির্দেশ এবং এর মূল উদ্দেশ্য। কুরবানি শুধু রক্ত বা মাংসের লৌকিকতা নয়, এর মূল ভিত্তি হল তাকওয়া বা খোদাভীতি। পবিত্র কোরআনে সূরা আল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত স্পষ্ট করে ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থ, আল্লাহর কাছে পৌঁছায় না ওগুলোর মাংস এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। প্রিয় শ্রোতাবৃন্দ, কুরবানির মূলত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালামের সেই যুগান্তকারী ত্যাগের ঐতিহাসিক স্মারক। আল্লাহর আদেশের সামনে নিজের কলিজার টুকরো সন্তানকে কুরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে অনন্য আত্মসমর্পণের নজির স্থাপন করেছিলেন, কুরবানি আমাদের সেই পরম আনুগত্যের শিক্ষা দেয়। এর মাধ্যমে মুমিন বান্দা প্রমাণ করে যে আল্লাহর ভালোবাসার কাছে দুনিয়ার সব মোহ, সম্পদ এবং সম্পর্ক তুচ্ছ। কুরবানির আরেকটি বড় শিক্ষা হল সামাজিক সম্প্রীতি ও দরিদ্র মানুষের প্রতি সহমর্মিতা। নিজের পশু জবাই করার মাধ্যমে আমরা মূলত নিজের ভেতরের পশুবৃত্তিকে জবেহ করি। অহংকার, হিংসা এবং কৃপণতা বিসর্জন দিয়ে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই কুরবানির সামাজিক শিক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সালাত ও কুরবানির নির্দেশ দিয়ে সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, অর্থ, অতএব তো আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির অসীম সওয়াব, গুরুত্ব এবং অবহেলার পরিণতি সম্পর্কে উম্মাহকে সতর্ক করেছেন। হাদিসে এসেছে, কুরবানির দিনে পশুর রক্ত ঝরানোর চেয়ে আদম সন্তানের অন্য কোনো আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। সুনানে তিরমিজি শরীফের হাদিস, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা এই মহান ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ব্যাপারে সতর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রয়েছে অথচ সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে আমাদের ছটি নম্বর রয়েছে। আপনাদের যদি কোরবানির তাৎপর্য, মাসআলা বা শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে সরাসরি আমাদেরকে এই ছটি নম্বরেই ফোন করতে পারবেন। আমি নম্বরগুলো বলছি, 02448132 68, 02448132 69, 02448132 70, 02448132 77, 02448132 78 এবং 02448132 79। শুরুতেই আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রারম্ভিক আলোচনায়। প্রথমেই আমি প্রশ্ন করব মাওলানা উসমান গনি সাহেবের কাছে, যে আমরা যে কুরবানির যে তাৎপর্য এবং শিক্ষা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, এই বিষয় সম্পর্কে আপনি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলেন।
3: আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লিকুল্লি উম্মাতিন জা'আলনা মানসাকা, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কোরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সম্প্রতি আমরা কিছুদিন পরে ইনশাআল্লাহ কোরবানির মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত পালন করতে যাচ্ছি। আমাদের এ কথা এতটুকুই যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের জন্য কোরবানির এই বিধানকে বিধান হিসেবে দিয়েছিলেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্যই আমি কোরবানির বিধানকে দিয়েছি। আমরা ইতিহাসে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুজন সন্তানের ঘটনা শুনতে পাই, যেটা কোরআন কারিমে সুস্পষ্টভাবে এসেছে যে তারা উভয়জন কোরবানি করেছেন এবং তাদের মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন এবং আরেকজনের কোরবানি কবুল করেননি। এর দ্বারা বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগ থেকে কোরবানির বিধানটি এসেছে। إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر সবচেয়ে চমৎকার বিষয় হলো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন এই দিক থেকে যে তখনকার সময় কোরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না বিষয়টা স্পষ্ট হয়ে যেত। কারণ হলো তখনকার সময় কোরবানি কবুল না হলে আসমান থেকে কোনো আগুন এসে ওই বস্তুটাকে জ্বালিয়ে দিত না, আর যার কোরবানি কবুল হতো আসমান থেকে সেই বস্তুটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য একটা আগুন এসে সেটাকে ভস্ম করে দিত।
2: আল্লাহু আকবার।
3: কিন্তু আমরা কোরবানি যদি করি সেটা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা বাহিরে প্রকাশ পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের জন্য উচিত হলো, আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে আমাদের শুধুমাত্র তাকওয়াটাই পৌঁছে। আমাদের লুহুম, কোরবানির পশুর মাংস এবং রক্ত, এগুলো কিছুই পৌঁছায় না। সেজন্য আমাদেরকে সর্বাবস্থায় কোরবানির এই মাসালায় আমল করার ক্ষেত্রে আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি, এই বিষয়টাই আমাদের মাথায় রাখা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
2: আমিন। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম আপনাকে, আপনি খুব সুন্দর করে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলেছেন। এখন আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথির কাছে, যে মোহতারাম হযরত মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার সাহেবের কাছে। যে হযরত আমাদেরকে যেই বিষয়ে বললেন, এইগুলা বাদে যদি কোরবানির অন্য কোনো গুরুত্বের দিকে আপনি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে সংক্ষেপে আলোকপাত করেন।
4: আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ বলেন যে ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, ইব্রাহিমের প্রভু ইব্রাহিমকে অনেকগুলো বিষয় পরীক্ষা করেছে। কতগুলো বিষয়? কোন কোন ওলামায়ে কিরাম বলেছেন 10টি বিষয়, কেউ বলেছে 30টি বিষয়, কেউ বলেছে 50টি বিষয়। আসলে বড় বিষয় 10টি, বড় মধ্যম মিলে 30টি, বড় মধ্যম ছোট মিলে হলো 50টি। ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষা উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন।
2: সুবহানাল্লাহ।
4: তো তারই একটা পরীক্ষার একটা বিষয় ছিল, আল্লাহ তাআলা ওনাকে বললেন যে তুমি তোমার সন্তান 86 বছর বয়সে ওনার প্রথম সন্তান ইসমাইল ইসলাম হলেন, বলে তোমার এই দুগ্ধপুষ্য যে একদম নতুন হয়েছেন আর তার মাকে একটা বিরান জায়গায় রেখে আসতে হবে। যা আমরা জানি নূহ আলাইহিসসালামের যখন বন্যা হয়েছিল তখন কাবা শরীফ ধ্বংস হয়ে গিয়েছিল। তো কাবা শরীফের আশপাশে প্রায় 100 বর্গ কিলোমিটারের কোনো গাছপালা কিছুই ছিল না। তো তখন উনি মুলকে কেনান থেকে, বর্তমান যে ফিলিস্তিন থেকে রওনা দিলেন। প্রায় 1800 মাইল 1200 মাইল 1800 কিলোমিটার রাস্তা উনি হেঁটে হেঁটে আসলেন। জিব্রাইলকে বললেন যে আপনি আমাকে রাস্তা দেখান। তো একটা মরুদ্যান দেখে বলে যে এখানে রাখতে বলছে, বলছে না। তো কাবা শরীফের কাছে যখন আসলেন সাফা মারওয়ার মাঝখানে, বললেন যে এখানে। তো উনি সন্তান এবং
5: তখন একদম কিছুই ছিল না খাবার, সামান্য কিছু কালো খেজুর, সামান্য কিছু পানি, এটা রেখে সন্তানকে রেখে উনি উট নিয়ে রওনা দিছে। তো উনি উটের কুচ ধরে কাঁদতেছিলেন, তো উনার পিছে পিছে হযরত মা হাজেরা দৌড়াইতেছে। উনি যখন কাঁদা দেখলেন, শুধু প্রশ্ন করলেন, আল্লাহু আমারাকা, আল্লাহু আমারাকা, হে আল্লাহ নবী, আপনাকে আল্লাহ হুকুম করেছে এটা এটা করার জন্য? উনি শুধু মাথা নাড়লেন হ্যাঁ, বলে ঠিক আছে, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। এরপরে ইতিহাস আমরা জানি ওনার মার সাথে কি ব্যবহার হয়েছে। উনি তখন ওনার ভ্রাতুষ্পুত্র হযরত লূত আলাইহি সালাতু আসসালামকে জাজিরাতুল আরবের দায়িত্ব দিয়ে উনি চলে আসলেন ব্রহ্মদেশ। ব্রহ্মদেশ বলতে তখন আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার সহ কম্বোডিয়া পর্যন্ত এই টোটাল এরিয়ায়। আমি একজন বিশিষ্ট স্কলার, আমি একবার ইউনিভার্সিটিতে বক্তব্য দিচ্ছিলাম মালয়েশিয়া ইউনিভার্সিটিতে, সেখানে একজন ইসলামিক স্কলার বললেন যে ওই সফরে উনি কম্বোডিয়া পর্যন্ত গেছিলেন। কম্বোডিয়া বললে ভিয়েতনাম, কম্বোডিয়া টোটাল এরিয়াটা সহ, এবং এই এলাকার 100% লোক ইসলাম কবুল করেছিল আমার কাছে। 10 বছর পরে যখন ফিরে গেলেন, 10 বছরের শিশু বাচ্চাকে নিয়ে শুয়ে আছেন, আল্লাহ হুকুম করলেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো। প্রথম দিন উনি 10টি উট কুরবানি করলেন, আবারও প্রিয় বস্তু কুরবানি করো 100টা উট কুরবানি করলেন। তৃতীয় দিনের স্বপ্ন যেটা কোরআনের মধ্যে আছে, ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি আসবাহুকা ফাংজুর মা যা তারা, আল্লাহ আল্লাহ স্বপ্নে দেখালে যে ছেলেকে কুরবানি করতেছে। তো ছেলেকে স্বপ্নের মাধ্যমে কেন দেখালেন? স্বপ্নের মাধ্যমে এটি দেখালেন, যদি আল্লাহ ডাইরেক্ট হুকুম করতেন তাহলে সত্যি সত্যি কুরবানি করাটা অজীব হইত। যেহেতু স্বপ্নের মাধ্যমে এটি কুরবানি করার ইয়ে দেখিয়েছেন, মিসালি অবস্থা, যার কারণে পরবর্তীতে যে ওনার পরিবর্তে দুম্বা হয়েছে, আল্লাহ তালা খুব, আল্লাহ তালা আসলে চানটাকে, শিক্ষাটাকে আমাদের এখানে শিক্ষাটা আল্লাহ তালা এই কথা বলতেছে যে কদ সদ্দাকত ফালাম্মা আসলামা, আল্লাহ বলতেছেন তার সন্তান শিশু ইসমাইল কি বলতেছে, কত মানে আশ্চর্যজনক কথা।
2: জি জি,
5: ইয়া আবাতিফ আলমাত উমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনা সাবিরিন, হে আমার শুদ্ধ পিতা, আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন সেটা আপনি প্রতিপালন করেন, নিশ্চয়ই আপনি আপনাকে সবরকারী বান্দার মধ্যে পাবেন। এই যে পিতা এবং পুত্রের এই কথাটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ফালাম্মা আসলামা, তারা যখন তাদের নিচেকে আল্লাহর কাছে সোপর্দ করলো, অর্থাৎ এই কোরবানির মৌলিক শিক্ষা হলো এখানে যে আল্লাহর কাছে আমাদের সমস্ত কিছুকে সোপর্দ করা।
2: জি জি,
5: তো এইটি হলো মানে আমাদের এই কোরবানির মানে একদম মূল জিস্ট কথা, যে আমাদের কাছে আল্লাহ তাআলা আমাদের আয়াত যে আপনি তেলাওয়াত করেছেন সেখানেও আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের রক্ত মাংস কিছুই পৌঁছায় না, বরং তোমাদের কাছে পৌঁছায় হলো আল্লাহ তাআলার তোমাদের যে তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের দিলের কাইফিয়াতটা।
2: জি জি জি, অসংখ্য ধন্যবাদ হযরতকে আমাদেরকে খুব চমৎকার করে ঘটনাটি আলোকপাত করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য শ্রোতা এই মুহূর্তে প্রশ্ন নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ফোন ইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
6: হাই, আমি কথা বলছি রবুল আলম।
2: জি জি,
6: স্বাধীন বাংলার শ্রোতা ক্লাব, গ্রাম খাটনগর, মোল্লাপাড়া, ডাকশিখাত, পোরশান, নওগাঁ থেকে।
2: জি জি
6: জি, আমার প্রশ্ন হলো যে আমাদের হয়তো আত্মীয়ের মধ্যে কিংবা ভাইয়ের মধ্যে হয়তো একজন ভাইয়ের হয়তো আমারই ধরেন হয়তো সমর্থন আছে, কুরবানি দেওয়া অর্থনৈতিক অনেক আছে, দেখা গেল যে কোন কারণে হয়তো দেখা গেল কুরবানি দিতে পারলাম না, দেখা গেল তো কিছু জমি বন্ধক নিতে কিংবা বাসা কিনতে কিংবা জমি কিনা কুরবানি দিতে না, এই হকটা মারার জন্য আদালতে কি বিচার হতে পারে একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি একটা গরু কিনছি, গরু কিনে হয়তো 30,000-50,000 টাকা গরু কিনছি, গরু খরচ বাদে ধর 60,000 টাকা হয়েছে, লাভজনক আমার 30,000 টাকা হয়েছে, কোনো ভাবে বেশি এই বাড়তি লাভের টাকাটা কতটুকু মানে এটা মানে ছাক্কা দিতে হবে একটু বলবেন।
2: জি, অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেবের কাছে।
3: প্রশ্নগুলো একটু
2: যদি ক্লিয়ার করেন। ওনার প্রথম প্রশ্নটা ছিল যে যে উনারা যদি দেখা যাচ্ছে যে দুই ভাই রয়েছেন, এখন দুই ভাইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে কুরবানি দেওয়ার জন্য একজন আরেকজনের হক মেরে দিয়েছে, দেখা যাচ্ছে যে জমি বিক্রি করে সে কুরবানি দিয়েছে, এক্ষেত্রে আদালতে, তার প্রশ্নটা এমন ছিল যে সেক্ষেত্রে তার আদালতে কি শাস্তি ভোগ করতে পারে,
3: মানে আরেকজনের জমি দখল করে তিনি ওই জমিটা বিক্রি করেছেন এবং ওইটা দিয়ে কুরবানি করেছেন, ব্যাপারটা এরকম খুবই হাস্যকর এবং দুঃখজনক। সেটা হলো আসলে আমাদের দেশে একটা প্রবণতা আছে, নামাজ না পড়লে আমরা কোরবানি করি, কারণ হচ্ছে কোরবানির মধ্যে ফ্রিতে গোশত খাওয়া যায়। আর যাই হোক, তো একজন বলছিল আর কি যে আমি কিন্তু কোরবানি করব, কিন্তু কোরবানি করার জন্য টাকা নাও থাকে আমি চুরি করে হলে গরু চুরি করে কোরবানি দিব। তো কেন বলছো কোরবানির যে ফজিলত আর কোরবানির যে চুরি করার যে শাস্তি দুইটা কাটাকাটি হয়ে যাবে।
2: জি জি,
3: মাঝখানে গরুর গোশতটা ফ্রিতে খাবো, ব্যাপারটা এরকম হয়ে গেল। তো আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এই কথা মাথায় রাখবো, আমাদের কোনো কিছুই কবুল হবে না যদি আমার ইনকামটা হারাম হয়। তো প্রথমত কেউ যদি কারোর জমি দখল করে এভাবে কোরবানি করে তার কোরবানি তো হবেই না, বরং তাকে হারাম খাওয়ার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এখানে তার কোরবানির কোনো ধর্তব্য নেই, বরং তার জন্য শাস্তি অবধারিত।
5: আরেকটা প্রশ্ন করেছিলেন যে যদি আমার সামর্থ্য থাকার পরেও আমি যদি কোরবানি না করি তখন কি হবে?
3: জি জি, সামর্থ্য থাকার পরেও কোরবানি না করলে এটা অবশ্যই ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে, যেটা আমরা হাদিসের মধ্যে পেয়েছি, কেউ যদি কোরবানি না করে আর তার যদি সামর্থ্য থাকে সেজন্য ঈদগাহেও না যায়। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে কোরবানি করা ওয়াজিব, ওয়াজিব তারা ছেড়ে দেওয়ার কারণে অবশ্যই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা সবাই আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি থেকে পানাহ চাই, আমাদের উচিত আমাদেরকে কোরবানি করা যদি সামর্থ্য থাকে।
2: জি, ওনার আরেকটা প্রশ্ন ছিল যে উনি হয়তো একটা গরু, সেটা হয়তো মানে খরচ বাবদ যদি 50,000 টাকা আর কি তার খরচ যেয়ে থাকে, এবং সে যদি সেটা 60,000 টাকায় বিক্রি করে এবং তার যদি লাভ এখানে 5-6,000 টাকা যাই লাভ থাকুক, এখন কতটুকু লাভ থাকলে যে সেটা জুলুম হচ্ছে না?
3: ব্যাপারটা হচ্ছে যে লেনদেনের ক্ষেত্রে ইসলাম একদম গবনে ফাহের যেটাকে বলে, একদম এমন অতিরিক্ত যে 1 টাকা জিনিস 1,00,000 টাকা বিক্রি করছে, এই ধরনের গবনে ফাহের যদি না হয় তাহলে উভয় পক্ষের সন্তুষ্টি চিত্তে যদি হয়, সেই দামটা যদি বাজার দরের খুব কাছাকাছি থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই। উদ্দেশ্য হচ্ছে তিজারাটা হতে হবে উভয় দিক থেকে সন্তুষ্ট চিত্তে, তাহলে ইনশাআল্লাহ উনি যে লাভটাই করবেন সেটা তার জন্য বৈধ হবে ইনশাআল্লাহ।
2: জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
7: আমি জানার রহমান বলছি ঢাকা থেকে।
2: জি জি জি।
7: আচ্ছা, ওই পবিত্র কুরআন শরীফে
2: জি
7: পশু কুরবানির কোন সরাসরি নির্দেশনা কোন সূরাতে আছে একটু জানাবেন দয়া করে?
2: জি অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা আনিসুজ্জামান শেখ সাহেবের কাছে।
5: এখানে এই যে আমি যে ঘটনাটা কিছুক্ষণ আগে শুনালাম, সেখানে কুরবানি সংক্রান্ত যে বিষয়টা, এই এই একটা দলিল, এরপরে মানে আপনার হাদিসে হাদিসের মধ্যে যে এটা আসছে, দেখেন হাদিসে আসছে হলো কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ওয়ুযাহি ফি কুল্লি আম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন এবং 10 বছরের প্রত্যেক বছরই তিনি কুরবানি করেছেন। 1 বছর শুধু তো হজ করেছেন, এছাড়া যে 10 বছরের উনি পুরো সময়টাই কুরবানি করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কোনো আমল মোতাওয়াতির ভাবে একদম মুসলসলান কোনো কাজ করে তখন এটা ওয়াজিব হয়ে যায়। এটা একটা উসুল, এটা আমাদের একটা উসুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা একদম, তাহলে বোঝা গেল যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 10 বছর যখন ছাড়েন নাই, তখন বোঝা গেল যে এই এই যে শরীয়তের এই যে একটা ভিত্তি, এই ভিত্তির উপরে উলামায়ে কিরাম আরো অন্যান্য আয়াতও আছেন যেগুলোর দ্বারা
2: সূরা কাউসারের যে
3: অনহার, আমি বলি যদি ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার সাথে যদি আরেকটু যুক্ত করি, সূরা হাজের মধ্যে স্পষ্ট করে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জি, বাহিমাতিল আনআম মানে হচ্ছে চতুষ্পদ জন্তু।
2: জি,
3: তো এখানে বুঝাই গেল স্পষ্ট ভাবে এখানে আছে যে পশুর কোরবানি করা যায়। এই প্রশ্নটা করার পিছনে হয়তো এমন কোনো ইঙ্গিত থাকতে পারে, আমি যেটা মনে করছি হয়তো আমার ভুল হতে পারে। এখনকার সময় অনেকে এইভাবে কথা বলেন যে কোরআনুল কারিম এটা আছে কিনা, মানে কোরআনে যদি থাকে আমি মানবো, কোরআনে যদি না থাকে আমি মানবো না, এই প্রবণতাটা আসলে সঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসগুলো ইসলামের অকাট্য দলিল, সেগুলো আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না।
2: জি জি,
3: আশা করি আপনি উত্তরটা পেয়েছেন ইনশাআল্লাহ।
2: জি অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচকদ্বয়কে, আশা করি মিজানুর রহমান সাহেব আপনি আপনার সঠিক উত্তরটি পেয়ে গিয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
8: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: জি সম্মানিত
8: শ্রোতা, বলছিলাম হুজুর টাঙ্গাইল জেলা সখীপুর উপজেলা থেকে।
2: জি জি,
8: আমার একটা দুইটা বিষয় জানার। একটা, আমরা ইদানিং তো মানে সোশ্যাল মিডিয়ার যুগ,
2: জি,
8: তো ইউটিউবে বিভিন্ন স্কলারের বক্তব্য শুনে থাকি, তারা বলে থাকে যে কোরবানির মাংস 3 ভাগ করতে হবে, এটা কোনো মাসালা নাই, অর্থাৎ কিছু দান করেন আপনার মনে থাকে আর যেগুলো আপনি নিজে বক্ষম করেন খেয়ে ফেলেন। আর একটা প্রশ্ন করি হুজুরের আলোচনার ওখান থেকে, যে নূহ নবীর আমাদের যে কাবা ঘর ধ্বংস হয়েছিল, আমরা যে কাবাকে এত সম্মান করি, এটা আবার কেন ধ্বংস হইলো? এটা কি তাদেরকে অর্থাৎ হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে সম্মান করার জন্য তাদেরকে যে পুনর্নির্মাণ করানো হয়েছে, আমার বোঝবার জন্য যদি একটু বলেন।
2: জি অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা, আপনি খুবই বাস্তবসম্মত দুটি প্রশ্ন করেছেন। আমি প্রথম প্রশ্নের জন্য চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেবের কাছে।
3: প্রথম প্রশ্নটা তিনি করেছিলেন
2: যে ওনার যে সোশ্যাল মিডিয়ার যে যুগ, এখন
3: সোশ্যাল মিডিয়াতে অনেকে বলে থাকেন
2: যে তিন ভাগ করতে হবে, আচ্ছা জরুরি কিছু
3: কিনা, এটা আসলে মৌলিকভাবে হাদিস থেকে এসেছে, কিন্তু কোরআন কারিমের মধ্যে আরো একটু স্পষ্ট করে আমরা যদি দেখি তাহলে ওখানে লেখা আছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং এটার থেকে বাইস ফাকির দারিদ্র যারা কষ্ট করছেন গরিব যারা তাদেরকে খাওয়াতে বলছেন। তো এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা আছে সেটা একদম ফেলে দেওয়ার মতো বিষয় না, কিন্তু সর্বোচ্চ আমাদেরকে চেষ্টা করতে হবে যারা অভাবী আছেন, যাদের কাছে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই, তাদের ঈদের দিনে অন্তত পক্ষে যাদের খাবারের কোনো ব্যবস্থা নেই তাদেরকে আমরা যেন শরীক করতে পারি। আর আত্মীয় স্বজনকে দেয়া বা তিন ভাগ করার যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে মুস্তাহাব। কেউ যদি চান তার পরিবারের সবাই মানে সংখ্যা বেশি, তিনি পুরোটাই রেখে দেবেন, এতে কোনো সমস্যা নেই, অথবা যদি চান যে পুরোটাই সাদাকা করে দেবেন সেটাও কোনো সমস্যা নেই। তো এটা সম্পূর্ণ ঐচ্ছিক, কিন্তু কোরআন এবং হাদিসের সমন্বয় যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আপনি যারা দরিদ্র তাদেরকে বেশিভাবে সহযোগিতা করতে পারলে বেশি ভালো হবে।
2: অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার কাছে আবারও ফেরত আসবো। আমি দ্বিতীয় প্রশ্নের জন্য চলে যাচ্ছি।
5: কাবা নির্মাণ সংক্রান্ত কাবা শরীফ, আল্লাহ বলছেন ইন্না আউওয়াল বাইতিন ভুজিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। আমি এই জমিনের মধ্যে প্রথম ঘর নির্মাণ করেছি মক্কা নগরীতে, কাবা ঘর। তো এই ঘরটা বরকত এবং হেদায়েতের মার্কাজ। তো এই ঘর সম্পর্কে আমরা যত রবায়ত পাই তার দ্বারা প্রমাণিত হয় যে হযরত প্রথম এই ঘরটা নির্মিত হয়েছে ফেরেশতার দ্বারা। ফেরেশতারা আল্লাহ তাআলা রাব্বুল ইজ্জতের কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ আমাদের সপ্ত আসমানের উপরে, ঠিক কাবা শরীফের সোজাসুজি সপ্ত আসমানের উপরে বাইতুল্লাহ মামুর, সেখানে আমাদের কেবলা ছিল, তো দুনিয়া আমাদের একটা কেবলা দেন আপনি যেটাকে আমরা এই করে নামাজ পড়বো ইবাদত করব। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অনুমতি দিলেন, ফেরেশতারা প্রথম নির্মাণ করলেন এই কাবা ঘর। এটা ভেঙে গিয়েছিল 2000 বছর পরে যখন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া আসলেন, আদম আলাইহিস সালাম এবং ফেরেশতারা দ্বিতীয়বার এটা পুনর্নির্মাণ করেন। এরপরে ওনার ছেলে সিস আলাইহিস সালাম, ওনার সবচেয়ে ছোট ছেলে, তিনি তৃতীয় পুনর্নির্মাণ করেন। এরপরে বার যখন বন্যা ভেঙে যায় তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানের দ্বারা আল্লাহ তাআলা এটা পুনর্নির্মাণ করান। তো এটার দ্বারা এই জিনিসটাও প্রমাণিত যে আল্লাহ তাআলা নেক, এই যে আজকে যারা দিনের খেদমত করতেছে, যারা মসজিদ মাদ্রাসার খেদমত করতেছে, এটা এই কথার প্রমাণ বহন করে তাদের সাথে আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত তার একটা পরিচায়ক সেখানে হয়।
2: জি জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচকদ্বয়কে খুব সুন্দর করে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি আলহামদুলিল্লাহ আমরা ভালো রয়েছি। সম্মানিত শ্রোতা আপনার প্রশ্নটি বলুন।
9: আমি কথা বলছিলাম হাজী মোহাম্মদ মিন্টু আলোনিয়া ইসলামগঞ্জ রেডিও ক্লাব জেলা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর থেকে।
2: জি জি জি হাজী জি, আপনার প্রশ্নটি বলুন।
9: প্রশ্ন হচ্ছে যে মানে যখন হযরত ইসমাইল ইসলামকে কুরবান দেওয়া হলো, যখন দুবার মানে কুরবান হইয়া শুয়ে,
2: আপনার প্রশ্নটি আমরা হচ্ছে স্পষ্টভাবে বুঝতে পারিনি, আপনি যদি আরেকবার একটু বলেন।
9: মানে যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে কুরবানি দিল, যে মানে হযরত ইসমাইল আলাইহিসসালামকে,
2: জি জি জি,
9: তখন যে মানে আল্লাহর কুদরতে যখন যে মানে পশু হয়ে গেল যে জিনিসটা,
2: জি জি,
9: মানে দুব্বা আর কি,
2: জি,
9: তার গোস্তটা কি তারা কি বক্ষণ করেছিলেন কিনা, এইভাবে যদি আলোচনা করতেন। আর
2: আসলে
5: নির্ভরযোগ্য কোন রেওয়ায়েতের দ্বারা এই কথা প্রমাণ নাই যে খা, তবে যেহেতু বিধান আছে এখানকার আগের শরীয়তে যেটা ছিল যেটা পাওয়া যায় সেটা এই যে দেখেন, সেটা ঈশের সামনে উন্মুক্ত জায়গায় রাখা হতো, আসমান থেকে যদি আপনার কোনটা আগুন এসে ওটাকে পুড়িয়ে পুড়িয়ে ফেলতো, এরকম রেওয়ায়েত আসছে, বনী ইসরায়েলের মধ্যে এরকম ঘটনা আসছে। তো উনারটার ক্ষেত্রে যে আসলে কি হয়েছে সমর্থিত কোনো মানে আমরা রেওয়ায়েত আমাদের সামনে আসেনি।
2: ওনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে মসজিদের মধ্যে আজান দেওয়ার কি ফজিলত, এক্ষেত্রে কেন দেওয়া হয় মসজিদের ভেতরে আজান?
5: না আসলে মসজিদে আমাদের দেখেন আমাদের আসল যে তরিকাটা সেটা হলো যে মিনারা, মিনারা করে মসজিদে আজানটার তো মূল মাকসাদ হলো মানুষকে ডাকা,
10: আল্লাহর দিকে
5: ডাকা, আল্লাহ আল্লাহর দিকে ডাকা। তো ডাকার যে সিস্টেমটা সেটা হলো মানুষের কাছে পৌঁছানো। আর এখন আমাদের যেই অবস্থা, আমাদের আসলে এনহেতাত হতে হতে হতে হতে এত নিচে আমরা নেমেছি, দেখা গেল উন্মুক্ত স্থানে যদি কোনো মাইক রাখা হয়, এমপ্লিফায়ার রাখা হয়, ওটা তো মানে সাধারণ লোক না আনলে নেশাখোররা অবশ্যই নিয়ে যাবে। তো ওই সংরক্ষণের জন্য যেহেতু এমপ্লিফায়ার সহ সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলা থাকে হলো মসজিদের ভিতরে সংরক্ষণের জন্য, বাইরে এসে ওইটাকে নিয়ে এসে করা কঠিন হয়ে যায়, এই জন্য দেওয়া হয় ওজোরের কারণে। আসলে সুন্নত ছিল মিনারা, আগে যেটা ছিল মিনারের উপরে যে আজান দেওয়া যাতে সব জায়গায় পৌঁছানো যায়, যেটা এখন মিনার নাই, অন্তত পক্ষে সেখানে ইয়ে দেওয়া আছে, মাইক গুলা দেওয়া আছে, কিন্তু আসল ইয়েটা বাইরের থেকে এমন ভাবে দিবে যাতে লোকের কাছে পৌঁছে, যদি খালি খালি মুখে যদি দিতে হয় তাহলে অবশ্যই ঈশের মসজিদের ভিতরে দিবে না, মসজিদের ভিতরে দেওয়ার ফজিলত নাই, এটা হলো ওজোরের কারণে দেওয়া হচ্ছে।
10: জি, অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আপনি খুব চমৎকার করে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
11: আসসালামু আলাইকুম।
10: জি, ওয়া আলাইকুম আসসালাম।
11: হুজুর ভালো আছেন?
10: জি আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো রয়েছি, আপনার প্রশ্নটি বলুন।
11: সকলেই ভালো থাকেন দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনা। হুজুর,
10: জি জি জি,
11: আমি জানতে চাই হুজুর, একই ব্যক্তির নামে কি প্রতি বছর কুরবানি দেওয়া যাবে কিনা, এবং মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিলে হবে কিনা জানতে চাই হুজুর।
10: জি, অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত দুটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেবের কাছে।
12: ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। একই ব্যক্তির নামে না, আমি শব্দটা একটু সংশোধন করে দিচ্ছি যদি আপনার এটা উদ্দেশ্য না, সেটা হচ্ছে যে আমাদের দেশে বলা হয় যে অমুকের নামে কোরবানি, বাবার নামে কোরবানি না, আসলে কোরবানিটা হবে আল্লাহর নামে আর অমুকের পক্ষ থেকে, এটা হচ্ছে আমাদের শব্দগত ব্যবহারের ভুল। তো এটা হচ্ছে বিষয়। তো প্রতি বছর একই ব্যক্তির পক্ষ থেকে কোরবানিতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা, এখানে দুটো বিষয়। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে মৃত্যুর আগে তিনি বললেন যে তুমি, আমি মরে যাচ্ছি, ইন্তেকালের সময় আমি বলে যাচ্ছি তুমি আমার পক্ষ থেকে কোরবানি করবে, তো এটা ওয়াজিব হয়ে যায় যদি তার ওসিয়তটা তার সম্পদের মধ্যে করার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে ওসিয়তের কোরবানি যদি করতে হয় তাহলে সেই কোরবানিটা স্বতন্ত্র করবে এবং সেটার গোশত পুরোপুরি সাদাকা করে দিবে। আর যদি এমনিতেই আমি আমার বাবার নামে, আমার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে এভাবে যদি আমি কোরবানি করতে চাই তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওনার পক্ষ থেকে কোরবানি করলে সে গোশতটা আমরা খেতে পারবো ইনশাআল্লাহ।
10: জি, আল্লাহু আকবার। জি, সম্মানিত শ্রোতা, আশা করি আপনি আপনার প্রশ্নের খুবই চমৎকার উত্তর পেয়েছেন এবং আমাদের আলোচক হযরত মাওলানা ওসমান গনি সাহেব খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে কোরবানিটি হতে হবে আল্লাহর নামে এবং অমুকের পক্ষ থেকে।
5: আরেকটা মশলা খুব জরুরি এখানে একটু বলা দরকার, সেটা হলো যে নিসাব পরিমাণ মাল যদি এক বছর হওয়া লাগবে না, ওই দিন নিসাব, নিসাবটা কি, যদি 52.5 ভরি রূপা, এখন বর্তমান যে হিসাব ছিল রমজান মাসে এই 93,000 বা 94,000 টাকা, এরকম পরিমাণ টাকা সোনার ঋণ বাদে কারো যদি থাকে, সেটা ব্যাংকে গচ্ছিত থাক বন্য যেকোনো ভাবে থাকুক, তখন তার একটা ছোট পশু অথবা যদি বড় পশু হয় তাহলে 7/7 তার দিতে হবে, এটা কিন্তু অজীব কোনো ব্যক্তির, সেটা এক পরিবারের মধ্যে একাধিক লোকেরও যদি থাকে তার প্রত্যেকের উপর অজীব হবে। হ্যাঁ, তারপরে মৃত ব্যক্তির জন্য বলল যে মাসলা তো বলে দিলেন, মৃত ব্যক্তির যদি ওসিয়ত করে যায় তখন কিন্তু অজীব, আর যদি না হয় তাহলে সেটা নফল হিসেবে গণ্য হবে।
10: জাযাকুমুল্লাহ খায়রান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
13: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, মোহাম্মদ বাইজিদ বরিশাল থেকে বলছি।
10: জি জি।
13: হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র ঈদুল আজহা এবং কোরবানি উপলক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কি কি কর্মসূচি বা কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পবিত্র ঈদুল আজহা এবং কোরবানি উপলক্ষে মসজিদের ইমাম সাহেবদের কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে।
10: জি, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমাদের সাথে যে রয়েছেন অতিথি মাওলানা মোহাম্মদ আনিস জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন। আপনি যদি এটা বলতেন।
5: আমরা বেসিক্যালি যে জিনিসটা করি, সরকার পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়, আমরা সাধারণত এই বিষয়ে ফজিলত বর, এই যে আমরা যে যেরকম আলোচনা করছি বিভিন্ন বিশিষ্ট আলেমদের দিয়ে, এখন ইসলামিক ফাউন্ডেশন বড় বড় যে মসজিদগুলো হয়েছে সেখানে আলোচনা অনুষ্ঠান করা হয় যে কোরবানির মাসাল্লা মাসাল সহ কোরবানির তাৎপর্য নিয়ে আলোচনা। আমাদের আমাদের যে সমস্ত ওলামা ইকরাম আছে তারা এই সমস্ত বক্তব্য থেকে কখনো কখনো ওই এলাকার বিশিষ্ট আলেমদেরকে দিয়ে আমরা এরকম এই প্রোগ্রামগুলো করাই। এছাড়া আরেকটা যে জিনিসটা আমরা করি, অনেক সময় আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের এবার একটু দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের যেই পশুগুলা জবাই হচ্ছে তার যে চামড়াগুলা, এটা তো বাংলাদেশের জাতীয় একটা সম্পদ, এই সম্পদগুলা কিভাবে সঠিকভাবে সংরক্ষণ করা যায় সেটা নিয়ে একটা লিফলেট তৈরি করা হয়েছে। এটা আমরা আলেমদের মধ্যে সচেতনতা তৈরি করতেছি যে দেখেন বিভিন্ন আমাদের আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসায় যদিও এখন দাম পাচ্ছে না সেটা একটা ষড়যন্ত্র, কিন্তু বিষয়টা হলো যে এই এই টাকা দিয়ে কিন্তু মাদ্রাসার অনেক দিনের বোর্ডিং চলে, অনেক দিনের গরিব ছাত্রদের খাবারের ব্যবস্থাটা হয় এখানে, মানুষ কিন্তু সেখানেই মেইনলি এটা দেয়। কারণ এই চামড়াটা ক্ষেত্রে আমরা যে জিনিসটা হয় দেখা যায় যে সঠিকভাবে যদি দাবাগত না করা হয়, সঠিকভাবে এটাকে সংরক্ষণের ব্যবস্থা না করা হয়, তাহলে দেখা যায় যে এটা ভালো মূল্য পাওয়া যায় না। তো এইটার ব্যাপারে আমরা কিছু জনসচেতনতার কাজ করতেছি। এছাড়া এই যে বজ্র বর্জ্যগুলা আপনার যেগুলা দেখা যাচ্ছে আমাদের অনেক জায়গায় দেখা যাচ্ছে স্লোটিং হাউসে যে করার নিয়ম সেটা করা হচ্ছে না, কিন্তু আমরা যে সাধারণত উন্মুক্ত জায়গার মধ্যে কোরবানি করা হচ্ছে, এই রক্তগুলা ইয়ে হয়ে দুর্গন্ধ হয়ে জনসমাজ, সেখানেও আমরা একটু সচেতনা করার চেষ্টা করতেছি যে এই বর্জ্যগুলা যাতে আমরা কিভাবে সঠিকভাবে মানে অপসারণ করা যায়। এক্ষেত্রে তো আমাদের শহরের ক্ষেত্রে মিউনিসিপ্যাল কর্পোরেশন, গ্রামের ক্ষেত্রে তো মিউনিসিপ্যাল নাই, তা সেখানে কি করবে? সেখানে অন্তত পক্ষে আমরা বলি যে একটা গর্ত করে সেখানে আপনি অন্তত মাটি চাপা দেন, এরপরে যদি ব্লিচিং পাউডার থাকে ব্লিচিং পাউডার দেন, আমরা অন্যান্য জায়গাও ইয়ে করতে যাক, সরকারের পক্ষ থেকেও কিছু ইয়ে করতেছে, ব্যক্তি পর্যায়েও এরকম ভাবে চেষ্টা করা হচ্ছে, এই যাতে এর থেকে আবার আরেকটা রোগ না ছড়িয়ে পড়তে পারে এই ব্যাপারেও। আর এখনকার প্রেক্ষাপটে আরেকটা বিষয় নিয়ে আমরা একটু বেশি প্রচারণা চালাচ্ছি, এই যে এখন যে সিজনটা, এই সিজনে কিন্তু ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুইটা রোগে কিন্তু প্রচুর লোক মারা যায়। কিন্তু আজকে দেখেন হাম একটা রোগ, 400 লোক অলরেডি 400 শিশু বাচ্চা মারা গেছে। তো এই সচেতনতাটা তৈরি করা হলো ইসলামী ফাউন্ডেশন একটা যতগুলো কাজ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ, মৌলিক একটা কাজ।
10: ওনার দ্বিতীয় একটা প্রশ্ন ছিল যে ইমামদের উদ্দেশ্যে বা ইমামরা কি দায়িত্ব পালন করবে।
5: হ্যাঁ, ইমাম এই যে মেসেজগুলা জনগণের কাছে পৌঁছানো, আচ্ছা দেখেন ইসলামের মূল ভিত্তি কি? আল্লাহ রাসূল বলেছেন আদ-দীন ওয়ান নসীহা, দীনটা কাকে বলে? দীন বলেই হয় কল্যাণকামিতা মানুষকে। আপনি এখন কল্যাণ কিন্তু বিভিন্ন ধরনের কল্যাণ হয়, একটা কল্যাণ আমি অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিলাম কাকুর জন্য, এটা ভালো, সরকার যেটা করছে এটা অবশ্যই উত্তম কাজ। কোনো মুসলমানকে উপকার করার জন্য যদি কেউ চেষ্টা করে, ফি মসজিদে হাজা মসজিদে নববীতে 10 বছর এতিকাফ করার থেকে বেশি সওয়াব হবে। এখন উলামায়ে কেরাম যেটা করে, যেটা আম্বিয়া আলাইহিস সালাম যুগে যুগে করেছেন, এক নম্বর তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে আজাব, হ্যাঁ দুনিয়াবী উখরবী যত প্রকার আজাব আছে, আজাব থেকে তাদেরকে সতর্ক করা, কি কারণে আজাব আসবে সেটা মানুষকে জানানো, এবং তার থেকে খারাপ কাজে আমরিবিল মারুফ নাহি আনিল মুনকার এই করার সাথে সাথে সামাজিক যে সচেতনতা বোধ, এই বোধগুলো যাতে জনগণের মধ্যে আসে, সেই জন্য আমরা উদ্বুদ্ধ করি উলামা ইকরামকে যে আপনারা এইগুলা মসজিদের মেম্বার থেকে এটা বলেন।
10: জাযাকুমুল্লাহ খাইরান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
14: কিনলো কিন্তু 10,000 টাকা বাকি করে আইলো, কুরবানি দিল, পরে ওই টাকা নিয়ে পয়সা ফিরে ফিরে টাকা দিল, 1,000-2,000 দিল না, তাতে কি ওই টাকা নিয়ে হ্যাঁ ওতে
15: কোরবানির পশু অর্ধেক টাকা পরিশোধ করেছেন আর অর্ধেক টাকা দিতে তিনি বাকি রেখেছেন, তো সেক্ষেত্রে অবশ্যই তাকে পুরো টাকাটাই পরিশোধ করতে হবে, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়জনের সন্তুষ্টি থাকতে হবে। তো যদি এই ধরনের কোনো ক্ষেত্র হয় যে যেখানে 20,000 টাকার মধ্যে আমি 2,000-3,000 টাকা দিলাম না, তাহলে কিন্তু উনি সন্তুষ্ট থাকবেন না, সেজন্য উনার উচিত পুরো টাকাটা দিয়ে দেয়া। আর যদি উনি যদি মাফ করে দেন তাহলে তো ঠিক আছে, অন্যথায় অন্যের জিনিস জোরপূর্বক যদি এভাবে কম দামে নেওয়া হয় তাহলে এটা হালাল হবে না, তাকে পুরো টাকা পরিশোধ করে দিতে হবে।
10: জি মোহতারামকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে।
16: চাকরি করে তার সাথে কি এই চাকরি আলোকের সঙ্গে মিলিয়ে নেওয়া যাবে কি যাবে না, মিশে একটা কিছু কোরবানি দেওয়া যাবে কি যাবে না। আর একটা প্রশ্ন হচ্ছে, ওই আপনার যখন হজ করে তাওয়াফ করে, তাওয়াফের সময় ইস্তিবা করে,
17: জি জি,
16: ইস্তিবা করার সময় যে ডান বগলের নিচে দিয়ে দিতে হবে, ডান কান ফাঁকা থাকবে কাপড়টা,
17: জি,
16: তো এই যদি ভুল ক্রমে কেউ করে বসে খেয়াল নেই, তখন কি তার কি বলে দম জায়েজ হবে? তার প্রতি আর যদি দম জায়েজই হয়ে যায়, তো সেই ব্যক্তি ধরেন আরবে দিয়ে তার টাকা পুরো গেছে,
17: জি,
16: দেশে এসে কি ওই দম আদায় করা যাবে কি যাবে না, এই যে জানালে খুশি হবে।
17: সম্মানিত শ্রোতা, অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্ন দুটি উত্তর দেওয়ার জন্য আমি আবারও চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেবের কাছে।
15: জি, তিনি প্রথম প্রশ্নটা করেছিলেন,
17: ওনার প্রথম প্রশ্নটা ছিল যে পাঁচ সাতজন মিলে যে কুরবানিটি দেয়, এখন এই ক্ষেত্রে শরীকে কুরবানির কেউ,
15: জি জি, শরীকে কুরবানির ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে, আমি যাদেরকে অংশীদার হিসেবে সাব্যস্ত করছি তাদের ইনকামটা হালাল কিনা,
17: জি,
15: এটা যে কোনো ভাবেই হোক, তো যদি ইনকামটা যদি হালাল না হয় তাহলে আপনি অবশ্যই শরীকে কুরবানি থেকে বিরত থাকবেন। আপনার গরু কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন একাকী কোরবানি দিতে, একটা ছাগল দিয়ে কোরবানি দেন, এটা আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ। আর যদি এমন হয় যে কারো এমন ইনকাম সোর্স আছে যেখানে হালাল হারাম দুইটাই মিশ্রিত আছে, তাহলে অবশ্যই তাকে এটা নিশ্চিত করতে হবে যে তিনি হালাল টাকা থেকেই দিচ্ছেন। কেউ যদি কোনো ব্যাংকে চাকরি করেন, সুদী ব্যাংকে চাকরি করেন, সুদের কোনো টাকার সাথে উনি জড়িত থাকেন, তা সেক্ষেত্রে তাকে এটা ইনশিওর করতে হবে যে উনি আসলে উনার অন্য কোনো ইনকাম সোর্স আছে কিনা। যদি অন্য কোনো ইনকাম সোর্স থাকে আর সেখান থেকে যদি তিনি এখানে শরীক হন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, বাকি এমন ক্ষেত্রেও অ্যাভয়েড করা উচিত। তো এটাই হচ্ছে মূল কথা, যে শরীক যারা হবেন তাদের ইনকামটা যেন হালাল হয়, হালাল যদি না হয় তাহলে অন্যদের কোরবানিও নষ্ট হয়ে যাবে।
17: দ্বিতীয় প্রশ্নটি ছিল যে তাওয়াফ করার সময় যে রমল করতে হয়,
15: তাওয়াফ করার সময় রমল করা, ইজতিবা করা, এগুলা ওয়াজিব না, এগুলা হজের একদম মৌলিক বিষয় না, এগুলা সুন্না, এগুলো ছুটে গেলে এগুলোর কারণে দম ওয়াজিব হবে না। সুতরাং আপনি এরপরে আরো যে বিষয়গুলো বলছেন যে দমের টাকা নেই, এগুলো এখানে আসবে না, তো এগুলোর কারণে দম ওয়াজিব হবে না, উনি নরমাল ছোটখাটো কিছু সদকা করে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ।
17: জি মোহতারামকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়ে বলার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
18: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
17: জি ওয়া আলাইকুম আসসালাম।
18: জি হুজুর, আমি মোহাম্মদ কামাল হোসেন গ্রাম শিলুরি কুমিল্লা চট্টগ্রাম থেকে বলছিলাম।
17: জি জি,
18: যদি আমাদের প্রশ্ন ছিল এটাই যে আমাদের সর্বপ্রথম কোরবানিতে আমরা জানি যে হাবিল কাবালের মাধ্যমে কোরবানিটা শুরু হয়েছিল,
17: জি,
18: তো আমার জানার বিষয় হলো যে কাবিলে যে হাবিলকে হত্যা করলো,
17: জি,
18: তখন এটা কি আদম আলাইহিস সালামের বিচারটা করার সুযোগ পাইছিল কিনা, এটা জানতে চাইছিলাম।
17: জি অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার সাহেবের কাছে।
5: এইটার একটা ইয়ে তো মানে আপনার সরাসরি মানে মূল যে শাস্তিটা তার, সেটা তো একটা হলো সে ওইখানেই আসছে আয়াতের মধ্যে যে সে অনুতপ্ত হয়েছে ওখানে, এই যে অন্তর্জ্বালাটা, এটা একটা বিষয়। আর দুই নম্বর হচ্ছে হলো এখানে কোনো আয়াত বা রেওয়ায়েতের দ্বারা আসলে আমার সামনে আসেনি যে ওখানে কোনো কেসাস হয়েছে কিনা, নেওয়া হয়েছে কিনা, হয়তো উনি পালাই গেছিলেন এমন হতে পারে। আর সবচেয়ে বড় যেই বিষয়টা তার ব্যাপারে বলা আছে যে সারা কেয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে সম পরিমাণ গুনাহ তার আমলনামায় নিয়ে তাকে কেয়ামতের দিন উঠতে হবে। এই যে কঠিন শাস্তি, এর চেয়ে আর বড় কি আছে বল?
17: জি,
5: যেমন একটা মানুষ একটা ভালো কাজ করলো, ওই ভালো কাজ দেখে যদি আরো মানুষ ভালো কাজ করে, যে লোকটা প্রথম ভালো কাজ করেছে তার সেই সবটা পেতে থাকবে। আর দাল্লু আল্লাহ খাইরি কাফাইলিহি, একজন যদি একজন লোককে দাওয়াত দিয়ে নামাজি বানায়, যে যাকে দাওয়াত দিয়ে নামাজ বানায় সে সারা জীবন নামাজ পড়ে যে সব পাবে ওই পরিমাণ সব কিন্তু সে পেয়ে যাবে। এটাও যেমন আছে, আবার গোনার ক্ষেত্রেও এরকম ভাবে যদি কোনো খারাপ কাজ যদি চালু করে সেটার ক্ষেত্রেও তার গোনাকে বহন করতে হবে।
17: জি মোহতারামকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে খুব সুন্দর করে বিষয়টি বলার জন্য। আমি চলে যাচ্ছি, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে রয়েছি, আমি সম্ভবত আমরা আমাদের শেষ প্রশ্ন নেওয়ার জন্য যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
19: ওয়া আলাইকুম আসসালাম।
17: জি সম্মানিত শ্রোতা,
19: আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ ভালুকা মহাশিং থেকে।
17: জি জি,
19: আমার প্রশ্ন হলো যে একটা গরু সাতজন কুরবানি দিতে পারে,
17: জি,
19: এখন আমি চার জনের আপনার হাকিকা করবো আর তিন জনের কি কুরবানি দেওয়া যাবে নাকি, একটু বিধানটা বলবেন।
10: জি অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা ওসমান গনি সাহেবের কাছে। যদি খুব সংক্ষেপে একটু বলতেন।
12: জি সংক্ষেপে বললে, কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা, এখানে মূল বিষয় হচ্ছে যে কোরবানি এবং আকিকা যদি একসাথে দিতে হয় তাহলে প্রথম প্রশ্ন হলো যে আপনি যাদের আকিকা দিবেন কেন দিবেন। আকিকা দেওয়ার ক্ষেত্রে নিয়ম হলো সপ্তম দিনে দেয়া। হ্যাঁ, কেউ যদি আরো পরে দেয় আকিকা হয়ে যাবে, বাকি এটা উত্তম না, এটা বিধান না। তো কেউ যদি দিতে চায় তাহলে কোরবানি এবং আকিকা একসাথে দেয়া যেতে পারে, কারণ আমরা কোরআন এবং হাদিসের বর্ণনা থেকে যেটা দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোরবানিকে যেমনিভাবে নুসুক বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাকে নুসুক শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। এই জায়গা থেকে ইসলামিক স্কলারগণের মত হলো যে কোরবানি এবং আকিকা দুটোকে একসাথে করে দেয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু উত্তম হলো দুটোকে আলাদা আলাদা দেয়া।
10: অনুগত ধৈর্য এবং একটি শৃঙ্খলিত জীবন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ বলুন নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ সবই বিশ্বজগতের রব একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তো আজকের মতো আমাদেরকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আমাদের স্টুডিওতে উপস্থিত সম্মানিত বিশেষজ্ঞ অতিথিদ্বয়কে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং আগামী সপ্তাহে ইসলাম ও জীবন অনুষ্ঠানের নতুন পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন-ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানেই শেষ হলো। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন ফারহান আহমদ, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য হল একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি বলেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে এবং একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। প্রধানমন্ত্রী বলেন, ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক রহমান বলেন, সারাদেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে তার সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করেছে। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন শোষণের জাঁতাকলে পিষ্ট দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পত্তি নয়, বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই ভূমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিক মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপর সাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস আমদানিতে সর্বোচ্চ উৎসাহিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শুল্কমুক্ত সুবিধায় এই বাসগুলো আনতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। একই ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা কিছুটা সংশোধিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তিনি বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব আগের মতো থাকছে না। নতুন আইন হচ্ছে স্বতন্ত্র আইনের মাধ্যমে একটি এলিট ফোর্স পরিচালিত হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান 2026 অনুষ্ঠানে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাট পণ্যের প্রসারের মাধ্যমে দেশের পাট খাত থেকে রপ্তানি আয় $5-7 billion উন্নীত করা সম্ভব। তিনি আজ রাজধানীর ফার্মগেটে বহুমুখী পাট পণ্য মেলা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাট খাতের সম্ভাবনাকে নতুনভাবে কাজে লাগাতে সরকার সময়োপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। পাঁচ দিন ব্যাপী এ মেলা আগামী 23 মে পর্যন্ত প্রতিদিন সকাল 10:00 থেকে রাত 9:00 পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে সফরকারী পাকিস্তান 437 রানের জয়ের লক্ষ্যে তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আজ পুনরায় শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 5 উইকেটে 200 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 5 উইকেটে 200। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar. Stay tuned at this frequency because coming up in world music.

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, অনুষ্ঠানমালায় এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাহ আল মর্তুজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: কৃষক কার্ডের গানটি শুনলেন কে এম আবদুল্লাহ আল মর্তুজা মহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নাসরিন আক্তার।

0: নাসরিন আক্তারের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, ফাতেমা ইশরাত জাহান, ইসমাত আরা আদিবা, সৈয়দা তানজির আহমেদ, তাহমিনা সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ, ইফতিহাজ আহমেদ, মোহাম্মদ রুহুল আমিন, নাসরিন আক্তার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মিজান মাহমুদ রাজি, গীতিকার বাশরী মোহন দাস, সুরকার অশোক কুমার সরকার।

মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানটির গীতিকার মিজানুর রহমান মিথুন, সুরকার অশোক কুমার সরকার।

0: মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদান দানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল ৪টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য হল একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি বলেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে এবং একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। প্রধানমন্ত্রী বলেন, ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক রহমান বলেন, সারাদেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে তার সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করেছে। তিনি বলেন, দীর্ঘ দেড় শতকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন শোষণের জাতাকলে পিষ্ট দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পদই নয়, বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এ উপলব্ধি থেকে ভূমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস আমদানিতে সর্বোচ্চ উৎসাহিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শুল্কমুক্ত সুবিধায় এই বাসগুলো আনতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। একই ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা কিছুটা সংশোধিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তিনি বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আগের মতো থাকছে না, নতুন আইন হচ্ছে, স্বতন্ত্র আইনের মাধ্যমে একটি এলিট ফোর্স পরিচালিত হবে। এদিকে আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে আরও বেশি অভিবাসী গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এছাড়া তিনি দুই দেশের সম্পর্ককে আরও বহুমুখী ও শক্তিশালী করার উপর জোর দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠানে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা ৩০,০০০ অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে সফরকারী পাকিস্তান ৪৩৭ রানের জয়ের লক্ষ্যে তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আজ পুনরায় শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আর তারা ৫ উইকেটে ২৩১ রান করেছে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারাবিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২ ও ৫ উইকেটে ২৩১। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ এগিয়ে রয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: হ্যালো
1: প্রিয় শ্রোতা, এসো গড়ি ছোট পরিবার ফোন ইন অনুষ্ঠান থেকে আমি ডাক্তার ডরিনা জুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? ভালো নিশ্চয়ই। অনুষ্ঠান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের বিষয়ে। আমাদের আজকের বিষয়, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতির সুবিধা। আমাদের সাথে আজ স্টুডিওতে অতিথি হিসাবে আছেন ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, সাবেক লাইন ডিরেক্টর, সিসিএসটিপি ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। আরও রয়েছেন ডাক্তার হেলেনা জাবিন, প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট, এমএফএসটিসি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অনুষ্ঠান চলাকালীন সরাসরি ফোন করুন 02448132 6 02448132 7 02448132 7 02448132 7 9 নম্বরে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে ইমেলের মাধ্যমে মতামত জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস বেতার phnc1207@gmail.com। বাংলাদেশ বেতারের পাশাপাশি ফেসবুক লাইভে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারে। শুরুতেই আজকে আমাদের অতিথি ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, আপনার কাছে জানতে চাইব যে জন্ম নিয়ন্ত্রণের যে স্থায়ী পদ্ধতি, এটি বলতে আসলে কি বোঝায়?
0: ধন্যবাদ। স্থায়ী পদ্ধতি বলার আগে আমি একটু বলে নিই, পরিকল্পিত পরিবার, আলোকিত পরিবার, আর জীবন বাঁচাতে, জীবন সাজাতে এবং জীবন রাঙ্গাতে পরিবার পরিকল্পনা। পরিকল্পনার কার্যক্রমে 7টা পদ্ধতি আছে, তার মধ্যে 3টা স্বল্পমেয়াদী, 2টা দীর্ঘমেয়াদী এবং 2টা হল স্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতি পুরুষের জন্য আছে, মহিলাদের জন্য আছে। পুরুষের জন্য স্থায়ী পদ্ধতি সেটা হলো NSB, নন স্কাল্পেল ভ্যাসেকটমি, এবং মহিলাদের জন্য স্থায়ী পদ্ধতি টিউবেকটমি। এবং এই 2টা পদ্ধতি খুবই দরকারি এবং এটা খুবই কার্যকরী, প্রায় 100% কার্যকরী। এবং যাদের ফ্যামিলি কমপ্লিট, অর্থাৎ যাদের 2টা বাচ্চা আছে আর বাচ্চা নিতে চায় না, তারা এই পদ্ধতিগুলো নিতে পারে। এবং যেহেতু এতে কোনো হরমোন থাকে না, কাজেই এতে কোনো জাস্ট একবার শুধু ছোট্ট একটা অপারেশন করতে হয় এবং এর কোনো তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, জটিলতা নেই, এবং নিশ্চিন্তে থাকতে পারে একটা কাপল। কাজে স্থায়ী পদ্ধতি আমি মনে করি একটা ভালো একটা পদ্ধতি ফ্যামিলি প্ল্যানিং কার্যক্রমের জন্য।
1: ডাক্তার হেলেনা জামিন, আপনার কাছে জানতে চাইব যে আমরা যে দুই ধরনের পদ্ধতির কথা শুনলাম পুরুষ এবং মহিলাদের জন্য, এই দুই পদ্ধতি আসলে দুটোই কিভাবে কাজ করে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে?
2: দুইটাই যেহেতু স্থায়ী পদ্ধতি, আমরা আসলে জানি যে কিভাবে কাজ করে। এটা যদি আমরা বলি যে মহিলাদের ক্ষেত্রে আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে আপনার বাচ্চা ধারণ করে। তখন মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের কি বলে যে ডিম্বাণুটা তৈরি হয়, যে ডিম্ব নালি দিয়ে ওটা আসে। এখন এই পদ্ধতিতে কি করা হয়, ডিম্ব নালিটাকে হচ্ছে বেঁধে কেটে দেওয়া হয়, হ্যাঁ, মানে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়, যার জন্য ডিম তৈরি হলেও আপনার শুক্রাণু আসলেও শুক্রাণুর সাথে মিলতে পারে না, কারণ ডিম্ববাহী নালি দিয়ে জীবাণুটা আসতে পারে না, বাধা দেয়, সেজন্যই কিন্তু আপনাদের বাচ্চা আসে না। সেটাই হচ্ছে এইভাবে মহিলাদের কন্ট্রোল করে, মানে কনসেপ্ট করে না। আর পুরুষদের যদি হয়, পুরুষদেরও এরকম, যেটা হচ্ছে শুক্রাণু বহনকারী একটা নালি থাকে, সেই শুক্রাণু বহনকারী নালিকে একটা ফুটা করে এই নালিটাকে বের করে নিয়ে এসে বেঁধে কেটে দেয়। এইখানে এটার জন্য আবার দেখা যায় শুক্রাণু আপনার ওই যে বীর্যটা বের হয় সহবাসের সময়, সেই বীর্যের মধ্যে শুক্রাণু কোনো থাকে না, তো শুক্রাণু না থাকলে তো আপনার বাচ্চা আসবে না, সেই জন্যই হচ্ছে এইভাবে এইটা মহিলাদের এবং পুরুষদের কাজ করে।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
3: আপু মোহাম্মদ সানোয়ার হোসেন।
1: জি।
3: প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি ঈশ্বরদী পাবনা থেকে। আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধে বড় ভাই হাফেজ নুরুল আমিন, আমাদের নুরুদ্দিন খান, আমরা সবাই অনুষ্ঠানটা শুনছি।
1: ধন্যবাদ আপনাদেরকে।
3: আমার জানার ইচ্ছা, আসলে এই প্রোগ্রামটা তো অত্যন্ত জনপ্রিয়, খুবই জনপ্রিয় অনুষ্ঠান। আমরা কিন্তু মনোযোগ দিয়ে প্রতি সপ্তাহ তো অপেক্ষায় থাকি যে আমরা এই প্রোগ্রামটা শুনবো, কারণ আমরা এখান থেকে অনেক কিছু অর্জন করি। এটা আবার আমরা বিভিন্ন উঠান বৈঠকে আমরা প্রকাশ করি, এটা উপস্থাপনা করি। আমাদের দুইটা বিষয় জানা দরকার। একটা হচ্ছে আমাদের এখান থেকে বিগত সময় পুরস্কার দেওয়া হতো, এই পুরস্কারগুলো আমাদের আর দেওয়া হচ্ছে না, এবং আমরা যে পুরস্কারটা পাবো এটাও আমরা পাচ্ছি না, এটা আমরা কতদিনের মধ্যে পাবো? আর দুই নম্বর প্রশ্নটা জানার ইচ্ছা যে স্থায়ী পদ্ধতিতে আপনার ছেলে বা মেয়ে যেটাই ব্যবহার করুক এটার প্রাশ্ব প্রতিক্রিয়া কতটুক আছে, এটা একটু জানালে পরে খুশি হতাম। আর ছেলে যদি স্থায়ী পদ্ধতি নেয় পরবর্তীতে যদি দেখেন ওনার একটা সন্তান আছে, ছেলে হয়তো যে কোনো দুর্ঘটনাতে দুনিয়া থেকে চলে গেছে, উনি যদি ইচ্ছা প্রসন্ন করে যে পরবর্তীতে ওইটাকে স্থায়ী পদ্ধতি খুলে কোনো বাচ্চা নেওয়ার সুযোগ আছে কিনা একটু জানালে খুশি হতাম।
4: ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। উনি দুটি প্রশ্ন করেছেন। রফিকুল ইসলাম তালুকদার, আপনার কাছেই যায় যে উনি ওনার প্রথম যে প্রশ্নটা ছিল সেটা আমরা পরে উত্তর দেই। দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে বলি যে স্থায়ী পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে উনি জানতে চেয়েছেন, এবং উনি সম্ভবত বলছেন যে স্থায়ী পদ্ধতি গ্রহণ করার পরে পুরুষদের ক্ষেত্রে উনি যদি পরবর্তীতে আবার সন্তান চান তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় রয়েছে?
0: ধন্যবাদ। স্থায়ী পদ্ধতি পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য দুটা জেনে পার্শ্ব প্রতিক্রিয়া আসলে তেমন কিছু নেই, অর্থাৎ শুধু অপারেশন, যেহেতু ছোট্ট একটি অপারেশন, অপারেশন করার পর সেই জায়গাটা একটু ব্যথা হইতে পারে, তো একটু ব্যথা হইতে পারে, এইটুকুই তার হয়তো একটু পার্শ্ব প্রতিক্রিয়া। অনেক সময় দেখা যায় যে যদি সেফটি মেনটেন না করে, অর্থাৎ সেখানে যদি পানিতে ভিজায় তাহলে হয়তো সেই জায়গাটা ইনফেকশন হইতে পারে, কিন্তু তাছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কারণ স্থায়ী পদ্ধতি খুবই চমৎকার একটা পদ্ধতি, এই পদ্ধতি নেওয়ার ফলে সেই কাপল কিন্তু একদম নিরাপদ থাকে। আর পুরুষের জন্য যে এনএসভি করা হয়, সেই এনএসভি করার পরে আমাদের কিন্তু আরও তিন মাস অপেক্ষা করতে হয়। এই জন্য তিন মাসের জন্য একটা পদ্ধতি হয়, তিন মাসে কন্ডোম ব্যবহার করতে হয় অথবা একটি ইঞ্জেকশন দিতে হয় অথবা খাবার বড়ি খেতে হয়। এটা হয়তো ঝামেলার মনে হইতে পারে, কারণ পুরুষের এনএসভি করার পরে তার যে বীর্যথলির যে অংশটুকু থাকে, বীর্য যে নালীর, সেখানে যে বীর্যটা থাকে সেটা ক্লিয়ার হইতে তিন মাস সময় লাগে। কাজে এই তিন মাস পদ্ধতি নিতে হবে, এইটুকু তার পার্শ্ব প্রতিক্রিয়া, তারপরে কিন্তু আর তার কোনো ঝামেলা থাকে না। আর এনএসবি করার পরে কারো যদি দুইটা বাচ্চার একটা বাচ্চা যদি জীবিত থাকে

0: যদি মারা যায়, অথবা তার যদি ওয়াইফ মারা যায়, সে যদি আরেকটা বিয়ে করে সে যদি বাচ্চা নিতে চায়, তাহলে সেক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা পাবে, সেটা রিক্যানালাইজেশন, সেটা নতুনভাবে জোড়া লাগানো যায়, এবং এই জোড়া লাগানোর জন্য যে খরচ হয় সেটা সরকার বিয়ার করবে। কাজেই ভয়ের কোনো কারণ নাই, আমাদের এই সুযোগটা আছে, সরকারিভাবেই সুযোগ আছে এবং সরকারের বাইরেও এই সুযোগটা আছে।
1: হ্যালো,
2: হ্যালো, কে বলছিলেন?
1: ওই যে থানু, আর বারবার কি আবল তাবল প্রশ্ন করে, প্রশ্ন বন্ধ করে দেন, ভালো হবে।
2: আচ্ছা, আপনি আপনার প্রশ্ন করুন, সমস্যা নেই। সংযোগটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে।
1: আমি আছি লাইনে। আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম, বলুন, আপনার নাম বলে প্রশ্ন করুন।
1: আমি হাজী মোহাম্মদ মিন্টু আলোনিয়া, ইসলামগঞ্জ রেডিও ক্লাব উপজেলা পরিজন জেলা ছাত্র থেকে। দরিমানজি বাবু ভালো আছেন সবাই মিলে?
2: জি জি ভালো আছি, ধন্যবাদ আপনাকে।
1: চিনতে পারছেন মানে হাজী মোহাম্মদ মিন্টু?
2: জি জি চিনেছি।
1: তো আমার মানে প্রথম মানে কথা হলো যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। তো এটাই প্রতিপাদ্য নিয়ে আমি বলতে চাচ্ছি যে যে আমরা যে কন্ডোম গুলা অস্থায়ী ব্যবহার করা হয় অনেকে বলে আর কি, যে এই অস্থায়ী কন্ডোম গুলা আপনার একটা কন্ডোম হিসাবে কয়বার ব্যবহার করা যায়? আমরা জানি যে যদি একবারই ব্যবহার করা যায়, এটা মানে যে অধিকবার ব্যবহার করা যায় কিনা এই ব্যাপার যদি একটু আলোচনা করতেন তো ধন্যবাদ আপনার সবাইকে।
2: হাজি মোহাম্মদ মিন্টু, আপনার আপনার আমরা কিন্তু আজকে কথা বলছি পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি নিয়ে। হ্যাঁ, আর এগুলো কিন্তু অস্থায়ী পদ্ধতির মধ্যে পড়ে। তারপরও আমি আপনি আসলে মানে আমরা যে বিষয়ে কথা বলছি সেই প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করলে ভালো হয়, কারণ আমাদের সাথে যারা বিশেষজ্ঞ রয়েছেন। তারপরেও আমি আপনার প্রশ্নটি ডক্টর রফিকুল ইসলাম তালুকদারের কাছে রাখছি, যে উনি যেটি জানতে চাচ্ছেন যে কন্ডোম আবার ব্যবহার করা যায় কিনা, এ ব্যাপারে আপনি যদি একটু কিছু বলেন।
0: থ্যাংক ইউ। প্রশ্নকারী কিন্তু বলেই দিছে যে সে কিন্তু জানে যে একবার ব্যবহার করতে হয়, আসলে এটা দুইবার ব্যবহার করার কোনো সুযোগ নাই, একবারই ব্যবহার করতে হবে, কারণ বাংলাদেশে কন্ডোমের কোনো অভাব নাই। আপনি যতবার মেলামেশা করবেন ততবারই নতুন কন্ডোম ব্যবহার করতে হবে, পুরান কন্ডোম ব্যবহারের কোনো সুযোগ নাই।
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম।
1: কথা বলছি মোহাম্মদ শামীম শরীফ নাম থেকে।
2: মোহাম্মদ শামীম শরীফ, জি বলুন।
1: যে আমার প্রশ্ন, মেয়েদের জন্য স্থায়ী পদ্ধতি কয়টি,
2: কাদের জন্য? হ্যালো,
3: জি টাঙ্গাইল থেকে আনোয়ার হোসেন বলছি।
2: জি আনোয়ার হোসেন বলেন।
3: বলছি যে স্থায়ী পদ্ধতির মধ্যে তো কোন পদ্ধতিটা এখন বেশি মানে গুরুত্বপূর্ণ? এখন তো স্ত্রীদের পাশাপাশি আমাদের পুরুষদের আগায় আসার দরকার, তো সেখানে নিরাপদ কোনটি বেশি সেটি যদি একটু বলতেন।
2: ধন্যবাদ আপনাকে।
4: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম।
4: কথা বলছিলাম মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর দৌলতপুর মানিকগঞ্জ থেকে।
2: জি,
4: আমার প্রশ্ন হচ্ছে কোন একজন পুরুষ সে প্রথম সন্তান নেবার পরে মনে হলো যে তার স্থায়ী পদ্ধতি ব্যতিক্রমই গ্রহণ করা প্রয়োজন, গ্রহণ করলেন, এবং 5-6 বছর পর গিয়ে মনে হলো যে আরেকটি বাচ্চা তাদের নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সে ব্যতিক্রমী পদ্ধতি থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এবং নতুন করে বাচ্চা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন কিনা।
2: মেহেদি হাসান মামুন, আমরা কিন্তু অনুষ্ঠানের শুরুতেই এই প্রশ্নটির উত্তর দিয়ে ফেলেছি, আপনি যদি শুনে থাকেন, তারপরও যদি আপনি না শুনে থাকেন আমি আর একবার আপনার জন্য অনুরোধ করব ব্যাপারটি বুঝিয়ে বলার জন্য। আমি চলে।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম।
1: মোহাম্মদ শামীম শরীফ নাম থেকে।
2: জি,
1: আমার প্রশ্ন, ছেলে মেয়েদের জন্য স্থায়ী পদ্ধতি কয়টি?
2: ছেলে মেয়েদের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডা ডাক্তার হেলেনা জাবিন, আপনার কাছ থেকে জানতে চাই যে টাঙ্গাইল থেকে আনোয়ার হোসেন যে প্রশ্নটি আমাদের কাছে রেখেছিলেন, অর্থাৎ উনি জানতে চান যে স্থায়ী পদ্ধতির মধ্যে কোনটি বেশি নিরাপদ ছেলে বা মেয়ের ক্ষেত্রে, এবং উনি আরো বলছিলেন যে এখন কিন্তু ছেলেদের অংশগ্রহণও পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যাপারে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহিত করে থাকি, সেই ক্ষেত্রে আসলে মানে দুই ধরনের পদ্ধতির মধ্যে কোনটি বেশি নিরাপদ?

0: পদ টিউবেক্টমি এবং ভ্যাসেক্টমি।
1: আনোয়ার ভাইকে আসলে অনেক ধন্যবাদ যে উনি পুরুষদের এগিয়ে আসার কথাটা উনি বলেছেন। এবং আমরা জানি যে স্থায়ী পদ্ধতি হচ্ছে একটা মহিলাদের জন্য, একটা পুরুষদের জন্য। তো মহিলাদের ক্ষেত্রে হয় অবশ্যই পেট কাটতে হয় এটা, হ্যাঁ, এইটার একটা যতখানি না ঝুঁকি। আর পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র একটু ফুটা করেই এটা স্থায়ী পদ্ধতিটা করা যায়। এর জন্য আমরা বলি যে পুরুষদের স্থায়ী পদ্ধতিটা জটিলতাও খুব কম হয় এবং এটাও দুইটাই নিরাপদ, বা দুইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে অবশ্যই পুরুষদেরটা বেশি নিরাপদ হবে। এবং একজন বলছিলেন ছেলে মেয়েদের কয়টি পদ্ধতি, আমরা বারবারই কিন্তু বলছি যে ছেলেদের জন্য NSB এবং মহিলাদের জন্য হচ্ছে টিউবেক্টমি, এটাই হচ্ছে দুইটা পদ্ধতি, স্থায়ী পদ্ধতি।
0: ডক্টর রফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে অনেক সময় পুরুষদের মধ্যেও কিন্তু দেখা যায় যে তারা মনে করে যে ভ্যাসেক্টমি করলে হয়তো পুরুষত্ব কমে যাবে, এই কথাটি আসলে কতখানি সত্য?
2: থ্যাংক ইউ। আসলে ভ্যাসেকটমি বা NSB যাই বলে এটা করলে পুরুষত্ব একটুও কমে না, বরঞ্চ একটু বাড়ার সম্ভাবনা থাকে। কারণ বাচ্চা হবে না এটা একটা তার নিশ্চিত থাকে, তাই যে তারা আনন্দের মেলামেশা করতে পারে। আর পুরুষ হরমোনের জন্য, পুরুষালির জন্য যেটা দরকার টেস্টোস্টেরন হরমোন, আমরা কিন্তু সেই টেস্টোস্টেরন হরমোনের কোনো আমরা বাধাগ্রস্ত করি না। এবং আমরা শুধু একটা টিউবটা কেঁদে বেঁধে দিই, এখান থেকে শুধু শুক্রাণুটা আসতে পারে না, বাকি সবই কিন্তু ঠিক থাকে। তাদের মিলেমিশে যে আনন্দ সেটাও ঠিকই থাকে, অনেক ক্ষেত্রে সেটা আরও বেড়ে যেতে পারে, কারণ কোনো বৈদ্যুতিক নিতে হয় না এবং কোনো দুশ্চিন্তাও থাকে না। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং দুশ্চিন্তা করারও কারণ নাই, পদ্ধতি নিলে বরঞ্চ আরও বেশি আনন্দ পায়।
0: এবং আপনি যদি আবার একটু মানে রিপিট করে বলে দিতেন যে ওই যে মেহেদী হাসান যে প্রশ্নটি জানতে চাচ্ছেন যে ভ্যাসেকটমি করার পর কেউ যদি আবার সন্তান চায় সেক্ষেত্রে আসলে কি ধরনের ব্যবস্থা রয়েছে এবং সেটা আমাদের দেশে আসলে কি করা সম্ভব কিনা?
2: মেহেদী হাসান যেটা বলছেন যে একটা বাচ্চা নেওয়ার পরে NSB করবে, কিন্তু বাংলাদেশে কিন্তু একটা বাচ্চা নেওয়ার পরে NSB করার কোনো সুযোগ নাই। কমপক্ষে দুইটি সন্তান, ছেলে মেয়ে যাই হোক, কমপক্ষে দুইটি সন্তান থাকতে হবে, ছোট সন্তানের বয়স 1 বছর হইতে হবে, তারপরে সে NSB করতে পারবে। এবং কোনো কারণে সে যদি মনে করে যে তার দুইটা বাচ্চা হয়ে গেছে, সে আরও বাচ্চা নিতে চায়, সেক্ষেত্রে সরকারিভাবে এই সুযোগটা পাবে না, কিন্তু প্রাইভেটলি কিন্তু এই সুযোগটা আছে, তাকে রিক্যানালাইজেশন করার সুযোগ আছে, সে সেটা করে নিতে পারবে, এই সুযোগটা আছে।
0: ধন্যবাদ আপনাকে। ডক্টর হেলেনা জেবিন, আপনার কাছে ঠিক একইভাবে জানতে চাই যে আমাদের দেশে কিন্তু অনেক মহিলার মনে ভয় থাকে যে তারা এই টিউবেক্টমি অপারেশন করলে তাদের শরীরটা ভেঙে যাবে, হয়তো মোটা হয়ে যাবেন বা হয়তো মাসিক বন্ধ হয়ে যাবে, স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন না, এটা আসলে কতখানি সত্য?
1: এটা আসলে একটা মানে সামাজিক কুসংস্কারের মধ্যে পড়ে যায়, তো আমাদের এই কুসংস্কারগুলো হচ্ছে ভাঙতে হবে। হ্যাঁ, আমাদের তো জিনিসটা বুঝতে হবে। এখন তো বেশিরভাগ বাসায় শিক্ষিত সবাই থাকে, তো আমাদের যদি যেটা আমরা প্রথমে বলছিলাম যে কাজ করে কিভাবে, তো এখানে যেহেতু ওই ডিম্ব নালীটা কেটে বেঁধে দেওয়া যায়, তো এখানে তার অন্য কোনো কিছু সমস্যা হয় না। এবং কোনো পদ্ধতির যেগুলো আমাদের হরমোনাল পদ্ধতি, খাবার বড়ি খেতে হয়, অনেক শারীরিক পরিবর্তন হয়, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় না এবং নিশ্চিন্তে থাকতে পারে। এবং একটা স্থায়ী পদ্ধতি 100% আমরা এটা সাকসেসফুল, সেই জন্য আমরা বলি যে এই পদ্ধতি নেওয়া থাকলে এই ধরনের কোনো সমস্যা থাকে না। মোটা যদি কেউ হয়ে থাকে তখন এটা হচ্ছে বয়সের ভারে অনেক সময় হতে পারে এবং একটু বেশি আনন্দে থাকে সেটাতেও হতে পারে। এই জন্য ওরা তো নিশ্চিন্তে থাকে যে ওদের তো আর বাচ্চা কনসেপ্ট হচ্ছে না। তো এই কুসংস্কারটা, এটা ভুল ধারণা তাদের, এটাতে শারীরিক পরিবর্তন টিউবেকটমি করার জন্য তেমন কোনো সমস্যা হবে না।
0: ডক্টর রফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে স্থায়ী পদ্ধতি নিলে আসলে কি কি সুবিধা রয়েছে?
3: আসসালামু আলাইকুম।
0: এর মধ্যে
3: আমরা
0: ওয়ালাইকুম সালাম,
3: আপনি নাম বলে আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, সানোয়ারুসন
0: জি বলেন।
3: প্রশ্ন করি, আমাদের অনেক শ্রোতা বিক্রি করে না অমুককে ফোন দেওয়া যাবে, ধন্যবাদ।
0: ডক্টর রফিকুল ইসলাম, আপনাকে যে প্রশ্নটা রেখেছিলাম, অর্থাৎ স্থায়ী পদ্ধতি নিলে কি কি সুবিধা রয়েছে এটা জানতে চাচ্ছি।
2: ধন্যবাদ। কোনো ক্লায়েন্ট বা গ্রহীতা যদি স্থায়ী পদ্ধতি নেয়, সেটা NSB হোক, টিউবেক্টমি হোক, তারপর তাকে কিন্তু সরকারের পক্ষ থেকে একটু সুযোগ সুবিধা আছে। তাকে সাথে সাথে 300 টাকা দেওয়া হয়। এই 300 টাকা সে হয়তো 5 দিন বা 3 দিন সে যে একটু বসে থাকে বা রেস্টে থাকে সেই জন্য দেওয়া হয়। এছাড়া তাকে একটা শাড়ি অথবা লুঙ্গি দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ যেগুলো লাগে সেগুলো দেওয়া হয়, সাথে ভিটামিন সাপ্লিমেন্টেশনে দেওয়া হয়। এছাড়া তাকে একটি কার্ড দেওয়া হয়, সেই কার্ড নিয়ে সে যদি তার অন্য কোনো সন্তান বা পরিবারে কেউ অসুস্থ হয় সেই কার্ড যদি তারা হাসপাতালে শো করে তাকেও কিন্তু সে তাকে প্রায়োরিটি দেওয়া হয় এবং তাদের কিন্তু সে একটা রাষ্ট্রীয় মেহমান হয়ে যায়। কাজেই কেউ যদি স্থায়ী পদ্ধতি নেয় আমি মনে করি তার অনেক সুযোগ সুবিধা। এবং আরও কিছু আছে, যেমন আমরা হয়তো যারা ওই যে ইউনিয়ন পরিষদে যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে আমরা অনেক সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে বলে রাখি তাদের যেন কার্ড দেওয়া হয়। কাজেই স্থায়ী পদ্ধতি নিলে এই সুযোগ সুবিধাটা অনেক পেয়ে যাবে। আরেকটা হলো যে তার জীবনটা কিন্তু নিরাপদ হয়ে গেল, তার হয়তো আর হয়তো 30-35 বছরের একটা পদ্ধতি নিল কিন্তু দেখা গেলো যে তার যতদিন প্রজন লাইফ আছে ততদিন কিন্তু তার কোনো পদ্ধতি নেওয়া লাগতেছে না, তার কোনো টেনশনও থাকতেছে না, সে কিন্তু নিরাপদে থাকছে।
0: ডক্টর হেলেনা জাবিন, আপনার কাছে জানতে চাই যে আমরা যেমন জানলাম যে পদ্ধতিগুলোর সুবিধা রয়েছে, তো যার সুবিধা রয়েছে তার তো হয়তো কিছু অসুবিধাও থাকতে পারে, সেই ক্ষেত্রে স্থায়ী পদ্ধতির কি কি অসুবিধা রয়েছে?
1: আচ্ছা, যদি মহিলাদের ক্ষেত্রে যে প্রথমে আমি বলি, তো এটা সাধারণত পদ্ধতি অসুবিধা বলতে যে আপনাকে অবশ্যই সেন্টারে এসে নিতে হয়। হ্যাঁ, যে একজন দক্ষ সেবাদানকারীর প্রয়োজন হয়, একটা ভালো সেন্টার থাকতে হবে যেখানে অপারেশন হবে, এবং হচ্ছে আপনার একটু ওখানে কিছু ওষুধপত্র খেতে হয়, কিছু অপারেশন যেহেতু পেটটা কাটতে হবে, পেটটা কাটার জন্য যে অনেক সময় অনেক কিছু তখন কিছু অপারেশনের সময় কিছু জটিলতা হতেও পারে বা না হতে পারে, সামান্য কিছু, তো সেটাতে সাবধানতা অবলম্বন করলে সেটা হয় না। অসুবিধা বলতে আমাদের হসপিটালে এসে আসতে হয়, সেটাই হচ্ছে আমাদের অসুবিধা, এবং কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হয়, তাকে কাজকর্ম করা যাবে না, ভারী কাজ করা যাবে না, সে কদিন বিশ্রামে থাকবে, যে কদিন বিশ্রামে থাকবে সে কদিন আমাদের বলেই দিলেন যে আমরা সরকার থেকে তাকে কিছু ভাতা দেওয়া হয় সেটা তারা যেন খেতে পায়। এবং স্থায়ী পদ্ধতি দুইটার ক্ষেত্রেই অসুবিধাগুলো এরকম যে আপনাকে সেন্টারে এসে নিতে হয়, একজন দক্ষ সেবাদানকারী প্রয়োজন হয়, একটা ভালো সেন্টার থাকতে হবে, এবং তার ফলো আপের ওরকম প্রয়োজন হয় না, কিন্তু তাকে একটা অপারেশনের মধ্যে যেতে হয়, এটাই তার একটা বিশাল বড় অসুবিধা।
0: অনেকেই হয়তো ভাবেন যে অনেকই তো পদ্ধতি রয়েছে, তো এত কিছু থাকতে আসলে স্থায়ী পদ্ধতির দরকার কি, এই ব্যাপারে আপনি কি বলবেন ডক্টর রফিকুল ইসলাম?
2: ধন্যবাদ। আসলে পদ্ধতি অনেকগুলি আছে, আমরা যদি কি বলে যাই, যেমন খাবার বলি প্রতিদিন খেতে হয়, কন্ডম প্রতিদিন প্রতিবার ব্যবহার করতে হয়, ইঞ্জেকশন 3 মাস পরপর নিতে হয়, আমরা যদি ইমপ্লান্ট নেই তাহলে 3 বছর পরপর নিতে হয়, আবার যদি আইডি পড়াই তাহলে 5-10 বছর পরে আবার নিতে হয়। কিন্তু স্থায়ী পদ্ধতি নিলে আপনার যদি 2টা বাচ্চা থাকে, আপনি ফ্যামিলি যদি কমপ্লিট থাকে, তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই, আর কোনো টেনশন নাই, আপনি একবার নিলেই আপনি টেনশন মুক্ত থাকেন। আবার বলি যে এটা কিন্তু আবার দেখা গেলো যে কোনো কারণে 2টা বাচ্চা যদি মারা যায় অথবা হাজব্যান্ড অথবা কেউ যদি মারা যায় তাহলে কিন্তু রিক্যানালাইজেশন সুযোগ আছে।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
4: আমি হাজী মোহাম্মদ মিন্টু বলছিলাম চাঁদপুর থেকে।
0: আচ্ছা মিন্টু বলেন।
4: তো আমি প্রশ্নটা প্রথমে বুঝতে পারিনি, জন্য অন্য প্রশ্ন করছি আর কি। যাক, আমি এখন আমার প্রশ্ন হচ্ছে যে পুরুষের জন্য যে স্থায়ী পদ্ধতি গুলো আছে, এই স্থায়ী পদ্ধতি গুলো যেমন আমি যদি মনে করেন যে হয়তো 5 বছর কি বা 4 বছর পর আমি আবার আমার সঠিক ভাবে আনতে চাই, তো এই ক্ষেত্রে মানে
3: আমার একটু জানার ইচ্ছা, ডাক্তার সাহেব কিছুক্ষণ আগে বললো যে একটা বা দুটা সন্তান হলে পরে ওনার একটা খরচ দেওয়া হয় যখন স্থায়ী পদ্ধতি নেই বা 3 দিন বা যেতে বসে থাকবে। আমার যারা দরকার এখানে, ওনার যদি 3টা বা 4টা হয়ে যায় তারপর সে যদি স্থায়ী পদ্ধতি নিতে যায় তারপর কি সে কোনো খরচ পাবে কিনা, এটা একটু জানালে খুশি হতাম।
0: ধন্যবাদ আপনাকে ডাক্তার রফিকুল ইসলাম।
2: জি, বাচ্চা যে কটাই হোক সে যদি স্থায়ী পদ্ধতি নেয় তাহলে ওই যে 300 টাকা যারা সরকারের পক্ষ থেকে প্রণোদনা সেটা কিন্তু সে পেয়ে যাবে, বাচ্চা 2টা হোক 3টা হোক 4টা হোক তাহলে সেই প্রণোদনাটা পাবে।
0: ৫ বছর
2: পরে সে যদি আবারও বাচ্চা নিতে চায়,
0: সেক্ষেত্রে
2: রিক্যানালাইজেশন সুযোগ আছে কিন্তু সেটা সরকারি সুযোগ সুবিধা পাবে না, সে প্রাইভেটলি সে ইচ্ছা করলে করতে পারবে। আর সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে যদি দুইটা বাচ্চাই কোনো কারণে মারা যায় অথবা তার হাজব্যান্ড অথবা ওয়াইফ যদি মারা যায় তখন যদি রিকেনশন করতে চায় তখন সরকারি সুযোগ সুবিধা পাবে, সরকারিভাবেই করে দেওয়া হবে।
0: ডক্টর হেলেনা জেবিন, আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা স্থায়ী পদ্ধতির দুটি স্থায়ী পদ্ধতির কথা শুনলাম পুরুষ এবং মহিলাদের জন্য, পারিবারিক বা সামাজিক কি বাধাগুলো রয়েছে এই দুই পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে?
1: মহিলাদের ক্ষেত্রে তো এই যে আমাদের যেটা মিথ কিংবা কুসংস্কার যেটা বলা হয়, পারিবারিক ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি শান্ত নিতে দিতে চান না ওনারা। হ্যাঁ, যে স্থায়ী পদ্ধতি নিলে জানাজা হবে না, কিংবা মুসলিমদের ক্ষেত্রে খুব বেশি হয়। আমরা দেখি যে যেগুলো নন মুসলিম তারা কিন্তু ইজিলি ওরা দুইটা বাচ্চা হয়ে গেলেই কিংবা তিনটা বাচ্চা হয়ে গেলেই ওনারা হচ্ছে স্থায়ী পদ্ধতি নিয়ে নেন, কিন্তু আমাদের মুসলিমের ক্ষেত্রে অনেকেই হচ্ছে মনে করে যে না, আমরা এটা করলে হচ্ছে জানাজা হবে না। কিন্তু এটা একটা তো মানে এমন কোনো কোনো কিছু হয় না যেটা জানাজা হবে না, এরকম কোনো কোথাও নাই আপনাদের। হ্যাঁ, এইটা একটা ভুল ধারণা, এটা একটা পারিবারিক ক্ষেত্রে মনে করে এটা। আর পুরুষদের যদি এনএসবি করা হয় তাহলে আবার পারিবারিক থেকে মনে করে যে এরা দুর্বল হয়ে যাবে, এদের ওই মেলামেশার ক্ষমতা কম থাকবে, এখন পুরুষত্ব কমে যাবে, এটা একটা কুসংস্কার হিসাবে কাজ করে। তবে এই কুসংস্কারগুলো কিন্তু আমরা অনেক কাটিয়ে উঠেছি, এগুলো কিন্তু এখন আর এগুলো শোনা যায় না। এগুলো এরকম করে একদম অত্যন্ত গ্রামে অশিক্ষিত খুব এখন খুবই কম, এখন মোটামুটি কিন্তু ঘরে ঘরে শিক্ষা এটু কিন্তু আছেই। মানে মানুষ গ্রামে দেখবেন যে বেশিরভাগই নিজের ঘরে ধান খাচ্ছে, ভাত খাচ্ছে, এরকম করে একেবারে দুর্ভিক্ষের মধ্যে খুব কমই এখন বাংলাদেশের মানুষজন আছে। তো আমার কাছে মনে হয় যে এগুলো কেটে উঠেছে, এবং এখন যেটা বেশি সমস্যা হয় সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগই ডেলিভারি যেগুলো হয় নর্মাল ডেলিভারি কম হয়, গ্রামেও খুব অনেক বেশি সিজারিয়ান সেকশন হয়, তখন ক্ষেত্রে যখন দুইটা তিনটা ডেলিভারি হয় তখন তৃতীয় চতুর্থ সিজারের সময় সরাসরি আমরা লাইগেশন করে ফেলতে পারি। এই সিদ্ধান্তটা আমাদের যখন বাচ্চা পেটে আসে তখনই কিন্তু সিদ্ধান্ত নিতে হয়, যাতে অপারেশনের সময় না নিতে হয়, তখন তারা পরিকল্পনা করে ওই সময় তারা লাইগেশনটা করে নিতে পারে, যার জন্য ওদের আর আলাদা করে পেট কাটতে হচ্ছে না, এটা একটা। আর আরেকটা হয় যে যদি তখন না করে পরে করে, তখন হচ্ছে আপনার একটু স্বাস্থ্য ভালো হয়ে যায়, তখন আপনাকে একটা ইকুইপড সেন্টারে করতে হয়, ভালো সেন্টারে, বড় সেন্টারে করতে হয়। হ্যাঁ, এই জন্য সিজারের সময় সিদ্ধান্ত নিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো।
0: এই ক্ষেত্রে রফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে আসলে হেলেনা জেবিন যেটি বললেন যে সিজারের সময় যদি এই সিদ্ধান্তগুলি আগে থেকে নিয়ে নেওয়া যায় তাহলে একই সেটিংয়ে অপারেশনটা করে ফেলা যায়, তো এক্ষেত্রে আসলে আমাদের প্রচারণাটা কেমন আমাদের দেশে বা আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রচারণাটা কিভাবে চালানো হয়?
2: ধন্যবাদ। আমাদের প্রশ্ন কিন্তু আছে, আমাদের একদম গ্রাসরুট লেভেলে অর্থাৎ কমিউনিটিতে একদম প্রতি গ্রামে গ্রামে কিন্তু আমাদের মাঠকর্মী আছে, আমাদের FWC আছে, আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স, NGO ক্লিনিক, এবং হলো যে জেলা পর্যায়ে মাতৃ সদন, শিশু কল্যাণ কেন্দ্র, এবং হলো জেলা সদর হাসপাতাল আছে। এই সব জায়গায় কিন্তু আমাদের কর্মী বাহিনী আছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত প্রচার প্রচারণা করে থাকে বাড়ি বাড়ি গিয়ে। আর এছাড়াও সেন্টার আসলেও কিন্তু এই পরামর্শটা পায়। আর তাছাড়া হলো যে আমাদের কিন্তু যে বিলবোর্ড, পোস্টার এবং এই যে বিভিন্ন অনুষ্ঠান যেটা বেতার এবং টেলিভিশনে অনুষ্ঠানগুলো হয়, আজকেও কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে, আজকেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু শুনতেছে এবং তারা কিন্তু প্রশ্ন করতেছে। কাজে এইভাবেও কিন্তু আমরা কিন্তু প্রচার প্রচারণা করে থাকি, এবং যাদের আগ্রহ আছে তারা যদি সেবাটা নিতে চায় সেবা কেন্দ্রে যা আসে তাহলে সেখান থেকেও তারা এই প্রচারণা পেয়ে যায় এবং সুযোগটা পেয়ে থাকে। কাজে আমার মনে হয় যে আমাদের সচেতন হওয়াটা এখন বেশি দরকার।
0: সেই ক্ষেত্রে ডক্টর হেলেনা জেবিন, আপনার কাছে জানতে চাইব যে এই সেবাগুলো আসলে কোথায় দেওয়া হয়ে থাকে এবং কোথায় গেলে এই সেবাগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানা যেতে পারে?
1: হ্যাঁ, এটাই কিন্তু ওই যেখানে বললেন না যে একজন কিন্তু শ্রোতা বলছিলেন যে উঠান বৈঠকে ওনারা এগুলো নিয়ে আলোচনা
0: করেন,
1: সেখান থেকে কিন্তু আসলে শুরু হয় আস্তে আস্তে। তো যখন আমাদের বলি যে আর যেগুলো কাউন্সিলিং হয় সেগুলো কিন্তু একদম গ্রাসরুট লেভেল থেকে হয়, আর অপারেশন যদি হয় সেগুলো হচ্ছে আপনার উপজেলা লেভেলে হয়, তারপরে উপজেলার মা ও শিশুকন্যা যেগুলো আছে সেগুলোতেও হয়, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে হয়, তারপরে আপনার জেলা মা ও শিশুকেন্দ্রে হয়, উপজেলা সদর হসপিটালে হয়, তাছাড়া আপনার বিশেষায়িত হসপিটাল যেগুলো আছে সেগুলোতেও হয়, এবং আমাদের যে যতগুলো মেডিকেল কলেজ আছে হ্যাঁ সেগুলোতে কিন্তু আপনাদের সবগুলোতে এই অপারেশনগুলো হয়। এবং তাছাড়াও কিছু কিছু হচ্ছে ক্যাম্প করা হয় উপজেলা লেভেলে, সেই ক্যাম্পেও কিন্তু আমাদের এই অপারেশনগুলো করা হয়।
0: ডাক্তার রফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব যে প্রচারণার কথা আপনি বললেন, তো এই ক্ষেত্রে আসলে কোনো স্বাস্থ্যকর্মী তারা কোনো বা FWP তারা কি মানে এর অধীনে কোনো কাজ করেন কিনা, তারা বাসে বাসে যে সেই পরিবারটিকে সচেতন করেন কিনা, এই ধরনের কোনো প্রোগ্রাম আপনাদের রয়েছে কিনা?
2: জি, আমাদের হয়তো দুই ধরনের সেবা, একটা হলো বাড়ি বাড়ি গিয়ে আমাদের FWA যারা আছে তারা বাড়ি বাড়ি গিয়ে সেবা দেয়, তারা ওখানে কাউন্সিলিং করে, আবার FWC-তে FWB SCCM থাকে, তারাও কিন্তু যখন স্যাটেলাইট ক্লিনিক হয় বা FWC-তে যখন তারা আসে তখন কিন্তু কাউন্সিলিংটা করা হয়, তখন এই ব্যাপারে সচেতন করা হয়, এই বিষয়টা খুলে বলা হয় যে স্থায়ী পদ্ধতি কী, কীভাবে দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, দিলে সুবিধা কী, অসুবিধা কী, এই বিষয়গুলোকে কিন্তু আলোচনা করা হয়। কাজেই আমার মনে হয় যে প্রসারণা এখন আমরা কিন্তু আমার মনে হয় যে আমরা প্রসারণা তুঙ্গে আছি, এবং এখন শুধু আবারও বলি যে যাদের সেবাটা প্রয়োজন, যাদের NHB বা ডিভেক্টমি করা প্রয়োজন, তারা যদি আমাদের কাছে আসে তাহলে এই সেবাটা পেয়ে যাবে এবং সেবা পেতে কোনো সমস্যা হবে না।
0: ডাক্তার রফিকুল ইসলাম, আপনার কাছে আরও একটু বিশদভাবে জানতে চাই যে এই মুহূর্তে আসলে আমাদের পরিবার পরিকল্পনার অধীনে স্থায়ী পদ্ধতি গ্রহণের হার আসলে কেমন পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে?
2: আমরা যদি আমাদের যে তথ্য আছে, আমাদের MIS যে ডাটা আছে, তাতে আমাদের টোটাল যত গ্রহণকারী আছে তার প্রায় 5% হল টিবেকটুমি গ্রহিতা এবং 1% আছে NHB গ্রহিতা, টোটাল NHB এবং টিবেকটুমি মিলে প্রায় 6%। এটা যদি সংখ্যা হিসাব করি তাহলে কিন্তু অনেক।
0: ধন্যবাদ আপনাকে ডাক্তার হেলেনা জেবিন। আপনার কাছে আমরা জানতে চাই যে আসলে এই প্রশ্নটি বারবারই এসেছে যে ভ্যাসেকটমি বা টিউবেকটমি এইটি করার পরে আসলে কেউ যদি আবার সন্তান নিতে চায় সেক্ষেত্রে আসলে মহিলাদের ক্ষেত্রে আমরা যে অপারেশনটির কথা বলছি যে রিক্যানালাইজেশন, এটি আসলে কোথায় হয়, খরচ কেমন, এটা আসলে কতখানি তাদের সাধ্যের মধ্যে পড়বে সে সম্পর্কে জানতে চাই।
1: এটা কিন্তু আমাদের হচ্ছে কি যে ভাই বলছিলেন অনেকবার, অনেকের কিন্তু ধারণা যে এটা আবার ঠিক করে দেওয়া যাবে কিনা, ওদের ভাষায় আর কি ঠিক করে দেওয়া যাবে কিনা। তো ঠিক করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু মহিলাদের ব্যাপারে একটা আলাদা আছে, পুরুষদের ব্যাপারে একটা আলাদা আছে। আমাদের আসলে কোথায় হয় এটা জানতে হবে, সব জায়গাতে কিন্তু এটা হবে না, যেরকম বিশেষায়িত হসপিটালে করতে হবে এবং আপনার পরিবার কল্যাণ অধিদপ্তরের আন্ডারে যেগুলো, তাছাড়া মেডিকেল কলেজ হসপিটালগুলোতে এবং কিছু কিছু সদর হসপিটালেও সেগুলো হয়, এবং এগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে যে হ্যাঁ তাকে কাদেরকে আমরা সরকারিভাবে করব এবং কারা বেসরকারিভাবে করতে যায়। সরকারিভাবে যে ধরেন আপনার দুইটা বাচ্চা আসেই সে আবার সব করে ঠিক করে নিতে চাইল সেটা না, তাদের হচ্ছে একটা বাচ্চাও যদি তাদের যাদের ছিল একটা বাচ্চাও এখন নাই, আবার দেখা যাচ্ছে সে ডিভোর্স হয়ে গেছে, সে আবার নতুন একটা বিয়ে করছে, সেই জায়গায় আবার সে আবার বাচ্চা নিতে চায়, সেখানে সেরকম একটা পরিস্থিতি দাঁড়াতে হবে
0: বিশেষ শর্ত সাপেক্ষে,
1: এবং কতদিন আগে তার এই অপারেশন গুলো হয়েছে সেগুলো তখন শারীরিক ক্রাইটেরিয়া একটু দেখতে হবে, দেখে নিয়ে তখন হচ্ছে ওখানকার যে উপজেলার কিংবা যে ইউনিয়নের এইটা ক্লায়েন্ট সেইখানে সে কিন্তু আগে যোগাযোগ করবে সরকারিভাবে। সে যোগাযোগ করলে সেখানকার উপজেলা লেভেল যে মেডিকেল অফিসার আছে সে কিন্তু এই কাগজপত্র নিয়ে লিখিতভাবে সরকারিভাবে জানাবে, তবে সেই ক্লায়েন্ট এসে সেবাটা পাবে। হুট করে এসে যদি সে আবার চলে আসে তাহলে কিন্তু সে ওই ভাতাগুলো এগুলো পাওয়া কিংবা যে খরচটা হবে সেটা পাবে না। আর যদি তার দুইটা বাচ্চা আসে সে এখন চাচ্ছে যে না আবার আমি আরেকটা বাচ্চা নিব, আবার আমি ঠিক করে নিতে চাই, সেক্ষেত্রে তো অবশ্যই নিজে প্রাইভেটলি করতে হবে। প্রাইভেট যে কোনো মানে বড় বড় হসপিটালে যেগুলো ভালো ডাক্তার আছে তারাই করতে পারেন, এবং মনে রাখতে হবে যে মহিলাদের রিক্যানালাইজেশন যেটা হয় সেটা হচ্ছে মহিলা যেটা গাইনি ডাক্তার যারা আছে তারাই করেন, আর পুরুষদের যেটা রিক্যানালাইজেশন আছে সেটা কিন্তু আবার গাইনি ডাক্তার করবেন না, এটা হচ্ছে আপনার সার্জারি ডাক্তার করবেন অথবা ইউরোলজি ডিপার্টমেন্টে যে ডাক্তার থাকেন ওনারা করবেন। তো সেই হিসাবে আপনাকে খেয়াল করতে হবে যে আমরা কোথায় এটা করতে পাঠাবো এটা এরকম। আর সরকারিভাবে করতে গেলে তো তাদের কোনো খরচ নাই, কিন্তু বেসরকারিভাবে করতে গেলে তাদের যেভাবে খরচ হয় সেটাই করে, এবং যা সরকারিভাবে করতে গেলে কিন্তু যত খরচ হয় বেশ ভালোই খরচ তাদেরকে দিতে হয়, এবং যা ওষুধপত্র সব এই অপারেশনটা অনেক ব্যয়বহুল এবং অনেক সময় লাগে করতে, অনেক সময় লাগে করতে। তারপরে আরেকটা ব্যাপার যে একটা হয়ে গেলে তারপরে যে সাকসেস রেট আপনার দেখবেন
0: সেটা
1: অনেক দিন হয়ে গেলে তখন ওনা মনে করে কি যে সাকসেস রেটটা এই অপারেশনের জন্য হচ্ছে না, আসলে তো তা না, তারা বাচ্চা যখন হয় হ্যাঁ তারপরে তারা যখন রিকারনেশন আবার করতে যায় তাদের তো কিন্তু একটা বয়স হয়ে যায়, দেখা যায় যে একদম 38-39 যে করছেন, 38-39 কিন্তু তাদের এমনিতেই গর্ভধারণ ক্ষমতা কমে যাবে। হ্যাঁ, তখন আবার আপনি রিক্যানালাইজেশন করে যদি আবার ঠিক করে বাচ্চা নিতে চান, তখন কিন্তু আপনার ঠিকই এই একটু চিকিৎসা নিয়েই বাচ্চা নিতে হতে হয়।
0: ডক্টর রফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব যে আমরা যে পারিবারিক বা সামাজিক বাধাগুলো দেখি স্থায়ী পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে, আসলে এই ভয় বা বাধাগুলো আমরা আসলে কিভাবে দূর করতে পারি?
2: ধন্যবাদ। আমরা কিন্তু একটু আগে ডক্টর হেলনা জেবিন ম্যাডামের কাছে কিন্তু আমরা শুনেছি যে এই বাধাটা কিন্তু আসলে অনেকটা কমে গেছে, এখন হলো সদিচ্ছা। কারণ এখন যে আগের মতো যে জানাজা হবে না, কবর দেওয়া যাবে না, এই করা সেই করা, সেগুলো কিন্তু মানুষ ভুলে গেছে, সেগুলো কিন্তু আসলে দেশের সাথে সম্পৃক্ত না। অর্থাৎ আরেকটা ব্যাপার ছিল যে পুরুষের এনএসবি করলে তাদের পুরুষত্ব কমে যায়, এটাও কিন্তু কমে গেছে। এটা কিন্তু আসলে আমরা আগেই আলোচনা করেছি যে এনএসবি করলে পুরুষত্ব কমে না, তাদের শারীরিক শক্তি কমে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে আরও একটু সবল হয়। আর মহিলাদের কিন্তু এখন কিন্তু আর আলাদা অপারেশন করা না করলেও চলে, সে যদি সিজার হয় সিজারের সাথেই কিন্তু জাস্ট এক মিনিট জাস্ট ডিভালাইজেশনটা করে দিলেই কিন্তু টিউব কেটে বেঁধে দিলেই কিন্তু হয়ে যায়। কাজে সেক্ষেত্রে তো তাদের বাধা থাকার কোনো কারণই নাই। এখন আমাদের দেশে কিন্তু প্রচুর সিজার হয়, প্রায় 50% সিজার হয় এবং থার্ড সিজার ফোর্থ সিজার এই সংখ্যাটাও কিন্তু অনেক হাজার হাজার। কিন্তু এই জন্য এই সময় যদি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে থার্ড সিজার অথবা ফোর্থ সিজারের সময় যদি আমরা সিজারের সাথে সাথেই টিবেক্টমিটা করে ফেলি, তাহলে তো কোনো বাধাই নাই, তাহলে কোনো সমস্যাও নেই এবং একই সাথে দুইটা কাজ কিন্তু হয়ে যায়।
0: ডক্টর হেলেনা জেবিন, আপনার কাছে জানতে চাইব যে এই সেবাগুলো আসলে আমাদের দেশের প্রেক্ষাপট থেকে কোথায় ভালো দেওয়া হচ্ছে এবং কারা দিচ্ছেন এই সেবাগুলো, কারা এই সেবার সাথে জড়িত রয়েছেন?
1: আচ্ছা, টিউবেক্টমি কিংবা আপনার ভ্যাসেকটমি যেটাই করি না কেন, এটা কিন্তু একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারকেই নিতে হবে। হ্যাঁ, যার কিনা বেশ অনেকদিন প্রশিক্ষণ থাকবে, তাদেরকে হচ্ছে তারা এটা করতে পারবেন। এবং একটা একিউট হসপিটাল যেটা টিউবেক্টমি করা হয় সেটা কিন্তু যে ওটির মধ্যে করা হয়, যে অপারেশন থিয়েটারের মধ্যে করা হয়, সে অপারেশন থিয়েটার মধ্যে কিন্তু একটা ভালো ভাবে গুছানো, যেটা যে কোনো অসুবিধা হলেও যেটা সমস্যা সমাধান করা যায় প্রাথমিকভাবে, সেরকম একটা অপারেশনের মধ্যেই কিন্তু অপারেশন থিয়েটার মধ্যে এটা করা যায়। তো আপনার আমাদের মনে হয় যে আমার যেটা মনে হয় যে মহিলারা ভয় পাবেন না, আপনার যদি দুইটা তিনটা বাচ্চা হয়ে যায় তাহলে আপনারা নিশ্চিন্তে এই সিদ্ধান্তটা নিতে পারেন। এবং আমি অনুরোধ করব যে যখন আপনারা গর্ভবতী চেক আপের মধ্যে আসেন তখনই আপনারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন যে পরবর্তীতে আমি কী পদ্ধতি নিব, এটাই খুবই জরুরি। যেমন আমরা পরবর্তী বাচ্চার পরপরই আমরা ব্যবস্থাগুলো আমরা স্থায়ী পদ্ধতি নর্মাল ডেলিভারির পরে পরেও কিন্তু আমরা দিতে পারি, এটাও আপনার মনে রাখতে হবে।
0: সবশেষে খুব ছোট্ট কথায় জানতে চাইব ডক্টর রফিকুল ইসলামের কাছে যে আসলে শ্রোতাদের জন্য এই মুহূর্তে ছোট্ট কোনো বার্তা।
2: ছোট্ট বার্তা আবারও বলি, শুরুতে যা বলছিলাম পরিকল্পিত পরিবার, আলোকিত পরিবার, আবারও বলি জীবন বাঁচাতে, জীবন সাজাতে এবং জীবন রাঙ্গাতে ফ্যামিলি প্ল্যানিং। কাজে আমাদের পরিবারটা যদি সুন্দর করতে চাই, আমরা যদি ভালো থাকতে চাই, আমাদের ছেলেপেলে যদি মানুষ করতে চাই, তাহলে আমাদের ফ্যামিলি প্ল্যানিং আমাদের যদি আওতায় আসি তাহলে আমরা ভালো থাকবো, আমাদের সন্তানরা ভালো থাকবে। কারণ এখন সন্তানদের মানুষ করা কিন্তু অনেক ব্যয়বহুল, কাজে অনেকগুলো সন্তান যদি থাকে তাহলে কিন্তু এই ব্যয়বহুল করে কিন্তু তারা দেখা যায় সবাইকে মানুষ করতে পারে না। কাজেই আমরা পরিকল্পিত পরিবার করবো, সবাই মিলে ভালো থাকবো, দেশটাকে সুন্দর করবো এবং দেশের মানুষকে ভালো থাকবো।
0: প্রিয় শ্রোতা, এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন এবং যারা ফোন করে সরাসরি অংশগ্রহণ করলেন সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি, আর যারা চেষ্টা করেও সংযোগ পাননি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আজকের ফোন ইন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আনসুম, আমাদের সাথে ছিলেন অতিথি হিসাবে ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার এবং ডাক্তার হেলেনা জেবিন। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেবার জন্য। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে ইমেলের মাধ্যমে মতামত জানাতে পারেন। আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন আবারও আগামী মঙ্গলবার বিকেল 4:05 এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে। এবার বিদায়ের পালা। বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি আজকের এই ফোন ইন অনুষ্ঠানের প্রকৌশল দায়িত্বে ছিলেন নাসরিন আক্তার, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, তত্ত্বাবধানে মোহাম্মদ আমিরুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজেল হোসেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা বাকারা আয়াত 278। বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: প্রিয় শ্রোতা, মনিজা খানমের লেখা লোকমান হাকিমের সুরে ভক্তিমূলক গানটি আপনারা শুনলেন ইসমতারা পারভিন ইভার কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন সমবেত কণ্ঠে ডেঙ্গু সচেতনতামূলক গান। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মামুন আল ফরিদ, সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: সমবেত কণ্ঠে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর। প্রথমে ইংরেজিতে, এরপর শুনতে পাবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. Prime Minister Tariq Rahman has stressed that there is no alternative to transparent, accountable and people-friendly land management for building a just and modern state system. He said this while inaugurating a three-day nationwide land service fair 2026 in the capital today. This year's theme of the fair is people-friendly automated land management, secure land and a prosperous future. The Prime Minister said the main objective of his government is to establish a corruption-free, harassment-free, technology-driven and citizen-friendly land management system that will further accelerate the country's sustainable development. He said, ensuring online services in land management will significantly reduce public suffering related to land issues and the influence of middlemen in land offices regarding land disputes. The Prime Minister said the government is moving forward with the politics of fulfilling promises made to citizens by implementing every point of the election manifesto one after another. Through today's three-day nationwide land fair, the government has fulfilled another election pledge made to the people, he added. The Prime Minister said the people of the country, after enduring more than 1.5 decades of fascist rule and exploitation, now want to see their rights reflected in the state and politics. Therefore, from the very first week of taking office, the present government has focused on gradually implementing every point of the election manifesto and the July Charter, he added. The Prime Minister said, land is not just a piece of property, it represents security, stability, livelihood, and the foundation of the future for people. The Prime Minister expressed the hope that people across all districts and upajelas would be benefited from the land fair as the fair facilities for e-mutation, applications, online land development tax payments, record corrections, collection of khotians and resolution of land-related complaints. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said a time-befitting media policy and a media commission will be formed by July-August next to ensure the interest of all parties, journalists, owners and newspaper employees. Besides, he said, the media commission will work to bring the issues of creating anarchy through unethical journalism under the legal framework. The Information and Broadcasting Minister said those at a weekly press briefing at the Secretariat today. About the wage board for journalists and media management, Johiruddin Shopon said both protecting the interest of journalists and patronizing the owners of the media institutions are the responsibility of the government. At the briefing, Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Jahidur Rahman said the Tista Master Plan will be presented to the Prime Minister with some revisions. Meanwhile, Information and Broadcasting Minister Johiruddin Shopon urged the Italian government to hire more Bangladeshi migrant workers legally. He made the call when Italian Ambassador to Bangladesh, Antonio Alessandro, paid a courtesy call on him at the Secretariat today. Home Minister Salahuddin Ahmed has said the government has undertaken a series of development initiatives to strengthen the operational capacity of fire service and civil defense, including construction of new fire stations, procurement of ambulances, and expansion of manpower. He said this while addressing at a program as the chief guest, marking the Fire Service and Civil Defense Week medal distribution and passing out Paris Ceremony 2026 at Purvachol in the capital today. The Home Minister said a proposal to reorganize the fire service organogram is under construction to increase the number of fire stations and expand the force to more than 30,000 personnel in phases. Commerce, Industries and Textiles and Jute Minister Khondokar Abdul Muqtadir has said the government has set an ambitious target to transform Bangladesh's traditional jute sector into $5 to $7 billion export-oriented industry. He said this while speaking as the chief guest at the inauguration of the Diversified Jute Products Fair 2026 in the capital today. The Textiles and Jute Minister announced plans for joint ventures with leading Chinese universities to improve jute productivity, develop advanced seed varieties, and create internationally competitive product designs. At least 10 people have died after heavy rains caused widespread flooding and landslides across southern and central China. The China Meteorological Administration maintained elevated orange alerts today for heavy rain and severe stormy weather, warning that the huge precipitation system has entered its strongest, most destructive stage. Authorities have suspended schools, businesses, and transport services in affected areas. Cricket and visiting Pakistan were 5 for 279 in their second innings on the fourth day of the second and last test against Bangladesh at the Sylhet International Cricket Stadium when reports last came in. Bangladesh Betar is airing the running commentary of the match. Its score so far, Bangladesh 278 and 87 for 1, Pakistan 232 and 5 for 279. Bangladesh are leading the two-match test series by 1-0. Finally, weather and forecast. Valitil Vantura says there is no inland evapote warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamualaikum. Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজমুল হুদা। রাজধানীর ফার্মগেটে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা আজ শুরু হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাটপণ্যের প্রসারের মাধ্যমে দেশের পাট খাত থেকে রপ্তানি আয় 5 থেকে 7 বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাট খাতের সম্ভাবনাকে নতুনভাবে কাজে লাগাতে সরকার সম উপযোগী কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। ঈদ উল আজহা উপলক্ষে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামী 25 ও 26 মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। আজ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 23 মে শনিবার এবং 24 মে রোববার তফসিলি ব্যাংকসমূহের সব শাখা এবং উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে এবং 25 মে হতে 31 মে পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে। সার্কুলারে আরও বলা হয়, সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও লেনদেন চলবে দুপুর 1টা পর্যন্ত। দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের 5 টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে ছেড়েছে সরকার। অর্থসচিব ড. মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের এই 5 টাকার নোট মুদ্রণ করা হয়েছে। আজ থেকে নতুন এই নোট প্রচলনে আনা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি সরবরাহ করা হবে। উল্লেখ্য, নতুন 5 টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্য দিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 181টির, কমেছে 138টির এবং অপরিবর্তিত ছিল 74টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5211 পয়েন্টে। আজ ডিএসইতে 675 কোটি 73 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 726 কোটি 8 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজার কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.94 টাকা, ক্রয় 142.25 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.03 টাকা, ক্রয় 163.88 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.80 টাকা, ক্রয় 396.25 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.80 টাকা, ক্রয় 94.98 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.18 টাকা ক্রয় 30.57 টাকা এবং থাই বাত বিক্রয় 3.80 টাকা ক্রয় 3.73 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
2: দূরেরও কাছে শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইংরেজির প্রথম পত্রের ইউনিট ফোর এর লেসন ফোর এর বি অংশ থেকে। শিক্ষার্থীরা, শুরুতে পরিচয় পর্ব।
3: আমি সামিন আরহাম।
4: এবং আমি সাদিকুজ্জামান।
2: ধন্যবাদ সামিন এবং সাদিক আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি রাখবে। ইউনিট ফোর লেসন ফোর এর বি থেকে আলোচনা করছি। প্রথমে খেয়াল করো মূল প্যাসেজটি দেওয়া আছে, যেটা সিন প্যাসেজ। আমরা প্যাসেজটা পড়ব, এখান থেকে বাংলা অর্থ জানব, তারপর কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা শুরু করছি। দ্য ইয়ার বিফোর লাস্ট, লিপি, এ 14-year ওল্ড গার্ল ওয়াজ ইন ক্লাস 9 ইন আ রুরাল স্কুল ইন রংপুর। এই অংশের বাংলা যদি আমরা দেখি, দ্য ইয়ার বিফোর লাস্ট হচ্ছে গত বছরের আগের বছর। লিপি নামের একটি মেয়ে যার বয়স হচ্ছে 14 বছর, সে রংপুরের একটা স্কুলে, বলতে যেটা আমরা জানি যে রুরাল স্কুল বলতে গ্রাম্য একটা স্কুল, গ্রামীণ এলাকাতে নবম শ্রেণীর ছাত্রী ছিল। লিপি ইজ দ্য ইলডেস্ট অফ 5 চিলড্রেন। এটার মানে হচ্ছে লিপি এই যে 5 ছেলেমেয়ের মধ্যে, যেটা হচ্ছে 3 daughters and 2 sons, 3 মেয়ে আর 2 ছেলে, যেটা এই 5 সন্তানের মধ্যে লিপি হচ্ছে সবার বড়। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করে যে আগের সেন্টেন্সে আমরা বললাম যে রুরাল, এটা অবশ্যই খাতায় লিখবে। তারপর হচ্ছে ইলডেস্ট, এটাও খাতায় লিখবে। ফাদার ইজ আ ডে লেবারার ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড, দেয়ার ফাদার ইজ এ ডে লেবারার। সামিন, ডে লেবারার বলতে আসলে কি বুঝি আমরা?
3: দিনমজুর,
2: ভেরি গুড, দিনমজুরে কাজ করেন। সাদিক, নিজের জমিতে নাকি অন্যের জমিতে?
4: অন্যের জমিতে,
2: ভেরি গুড। কিভাবে বুঝলো এখানে আছে আদার পিপলস ল্যান্ড, তাই না?
3: জি স্যার।
2: মাদার ইজ আ হোম মেকার, মা হচ্ছেন একজন গৃহিণী। And a part-time worker. Sadik, is a part-time worker ki full-time na ki kichu shomoyer jonno kaj koren?
4: Sir, kichu shomoyer jonno.
2: Khondokalin jeta, tai na Sadik?
3: Ji sir.
2: Acha, good. At other people's home, onner barite kaj koren. The parents, particularly the mother. এখানে বাবা মার কথাই বোঝানো হচ্ছে, তারপর নির্দিষ্ট করে মায়ের কথা বলা হচ্ছে। পার্টিকুলারলি এটা আন্ডারলাইন করবে সবাই। ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট, তিনি এটাকে বেশ কঠিনই মনে করছেন। বিষয়টা হচ্ছে টু রেজ 5 চিলড্রেন, এই যে টু রেজ আছে এটা আন্ডারলাইন করো সবাই। 5 চিলড্রেন, এই যে 5 জন সন্তানের যে ব্যয়ভার করা, এটা আসলে খুবই কষ্টকর, তাই না সাদিক?
3: জি স্যার।
2: আচ্ছা, অন দ্য স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন, এই যে স্মল ইনকাম বলতে সামিন, এটা কি বেশ ভালো একটা উপার্জন নাকি অল্প উপার্জন বুঝাচ্ছে?
3: স্যার, অল্প উপার্জন বুঝাচ্ছে।
2: ইনকাম বলতে কি? উপার্জন বা আয়, তাই না?
3: জি স্যার।
2: শিক্ষার্থীরা, তোমরা বেশ ভালো করে খেয়াল করবে। এরপর হচ্ছে বাবা যতটুকু আর্ন করতে পারতেন, আয় করতে পারতেন, তা দিয়ে চলছিল আর কি। পারহ্যাপস, সম্ভবত যেটা হচ্ছে, দ্যাট ইজ হোয়াই লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, সম্ভবত এইসব যে কারণ আছে লিপির বাবা তাকে বিয়ে দিতে চান। এখানে সবাই আন্ডারলাইন করবে ম্যারি অফ, ও এফ এফ। বাট লিপি ওয়াজ নট রেডি টু একসেপ্ট, এখানে আন্ডারলাইন করো একসেপ্ট, স্পেলিংটা বলো তো সামিন, একসেপ্ট।
3: এ ডাবল সি ই পিটি,
2: হ্যাঁ, ACCEPT, থ্যাংক ইউ। তো লিপি আসলে প্রস্তুত ছিল না এই ব্যাপারটাকে গ্রহণ করে নিতে, যেটা হচ্ছে যে হোয়াট আর প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার। সাদিক, ইম্পোজ এর স্পেলিংটা বলো।
4: IMPOSE,
2: ভেরি গুড। ইম্পোজ বলতে যেটা এখানে বোঝানো হচ্ছে যে তার বাবা মা যে তার উপর যেটা চাপিয়ে দিতে যাচ্ছিলেন সিদ্ধান্তটা, এই ব্যাপারটা সে আসলে মেনে নিতে প্রস্তুত ছিল না, তাই না শিক্ষার্থীরা?
3: জি স্যার।
2: আচ্ছা, শি ওয়ান্টেড টু পারসু হার এডুকেশন, এখানে আন্ডারলাইন করো পারসু, পারসু স্পেলিংটা বলো সামিন।
3: PURSUE,
2: ভেরি গুড। তো আসলে লিপি চাচ্ছিল তার লেখাপড়া চালিয়ে যেতে। এই সময় যেটা হলো, হার মাদার স্টুড বাই হার দো সিক্রেটলি মা তার পাশে এসে দাঁড়ান, তার পক্ষেই ছিলেন আর কি। যদিও সিক্রেটলিটা আন্ডারলাইন করো, এটা বেশ গোপনে, তাই না শিক্ষার্থীরা?
3: জি স্যার।
2: When her father arranged her

0: তারামিয়ার সাথে, উইথ তারামিয়া। এদিকে তারামিয়ার পরিচয়টা হচ্ছে দ্য অনলি সান অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, ওই ওদের একই গ্রামেরই কৃষকের একমাত্র ছেলে তারামিয়া। এ তারামিয়ার সাথে তার বিয়ের ব্যবস্থা করেন বাবা। তো শিব এখানে আন্ডারলাইন করো সেম, শি বিকেম গ্রেটলি আপসেট। এই ব্যাপারটাতে যেটা হলো লিপি বেশ ভালোভাবেই ভেঙে পড়ল, গ্রেটলি আপসেট, এখানে আন্ডারলাইন করো গ্রেটলি, তারপর হচ্ছে আপসেট। তারামিয়া ওয়াজ দ্য ওয়াইডুয়ার ইলিটারেট, দুইটা বিষয় আন্ডারলাইন করো, ওয়াইডুয়ার আর হচ্ছে ইলিটারেট, বিপত্নিক এবং অশিক্ষিত দুইটাই। বাট ওয়েল অফ, ওয়েল অফ মানে হচ্ছে কি সামিন, ওয়েল অফ মানে কি, সচ্ছল না অসচ্ছল?
1: সচ্ছল
0: সচ্ছল আছে, টাকা পয়সা ভালোই ছিল। হিজ ফাদার হ্যাড এ ফিউ একর্স অফ অ্যারেবল ল্যান্ড, এখানে আন্ডারলাইন করো অ্যারেবল, তার বাবার বেশ কয়েক একর আবাদি জমি ছিল। অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল, একটা ওয়ার্ড আছে এখানে ইনফ্লুয়েন্সিয়াল, এটা আন্ডারলাইন করো। আচ্ছা ইনফ্লুয়েন্সিয়াল স্পেলিংটা বলো তো সাদিক।
2: আই এন এফ এল ইউ ই এন টি আই এ এল,
0: ভেরি গুড। তো বাবা বেশ প্রভাবশালী ছিলেন ওখানে। ম্যারেজ, দ্য ম্যারেজ সিম টু বি ইনএভিটেবল, আন্ডারলাইন করো সিমড, আর একটা ওয়ার্ড হচ্ছে ইনএভিটেবল। তার মানে যেটা দেখা যাচ্ছে যে সচ্ছল ছিল পরিবারটা, বাবার কয়েক একর আবাদে জমি ছিল, গ্রামে তাদের বেশ প্রভাব প্রতিপত্তি ছিল, তো বিয়েটা অনিবার্যই মনে হচ্ছিল, ইনএভিটেবল। তো এবার আমরা কিছু ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম আলোচনা করব। প্রথমে সামিন, চিলড্রেন এ ওয়ার্ডটা কোন পার্সিভ স্পিচ?
1: স্যার নাউন,
0: নাউন। এটা সিনোনিম বলো
1: স্যার, অফস্প্রিং,
0: ভেরি গুড। সাদিক রুরাল ওয়ার্ডটা কোন পার্সিভ স্পিচ?
2: স্যার অ্যাডজেক্টিভ,
0: অ্যাডজেক্টিভ। এটা সিনোনিম বলো তো
2: স্যার, প্যাস্টোরাল।
0: অ্যান্টোনিম
2: স্যার অ্যান্টোনিম, আরবান,
0: আরবান প্যাস্টোরাল। সাদিক প্যাস্টোরাল স্পেলিংটা বলো তো,
2: পি এ এস টি ও আর এ এল,
0: ভেরি গুড। এরপর আছে হোম মেকার, এবারটা সিনোনিম বলো সামিন।
1: স্যার এটা নাউন,
0: নাউন। আচ্ছা সিনোনিম
1: হাউস ওয়াইফ,
0: হাউস ওয়াইফ। পার্টিকুলারলি এটা বলো সাদিক, কোন পার্সিভ স্পিচ?
2: স্যার অ্যাডভার্ব।
0: সিনোনিম
2: স্যার, সিনোনিম স্পেশালি।
0: এটা অ্যান্টোনিম বলতে পারো, বলো তো
2: স্যার, জেনারেলি,
0: জেনারেলি। আচ্ছা পারহ্যাপস, এটা কোন পার্সিভ স্পিচ সামিন?
1: স্যার এটা অ্যাডভার্ব,
0: অ্যাডভার্ব। এটা সিনোনিম বলো
1: স্যার,
0: পারহ্যাপস,
1: প্রবাবলি।
0: আচ্ছা ঠিক আছে, প্রবাবলি। শিক্ষার্থী তোমরা এগুলা একটু বুঝে বুঝে চেষ্টা করো, পারহ্যাপস। ওকে, তারপর আর একটু আমরা যাচ্ছি, এক্সেপ্ট হচ্ছে সিনোনিম রিসিভ, রিসিভ স্পেলিংটা আর ই সি ই আই ভি ই। তারপর ইম্পোজ, এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। শিক্ষার্থীরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠান শুনছো অবশ্যই এগুলো নোট ডাউন করবে, ইম্পোজ হচ্ছে ভার্ব, তার সিনোনিম হচ্ছে এনফোর্স, ই এন এফ ও আর সি ই, এনফোর্স। আর এরপর হচ্ছে আরেকটা ওয়ার্ড বলি আমরা এখান থেকে, সিক্রেটলি, অ্যাডভার্ব। সিনোনিম হচ্ছে কভার্টলি। এরপর ইনফ্লুয়েন্সিয়াল, সাদিক ইনফ্লুয়েন্সিয়াল এটা কোন পার্সিভ স্পিচ?
2: স্যার অ্যাডজেক্টিভ।
0: সিনোনিম বলো তো
2: স্যার, পাওয়ারফুল,
0: পাওয়ারফুল। ওকে একদম, আমরা এরপর সেদিকে বলছি রেসপেক্টেবল, এটা সিনোনিম বলো তো সামিন।
1: স্যার হনোরেবল,
0: হনোরেবল। আচ্ছা হনোরেবল, খেয়াল করতে হবে। তারপর হচ্ছে আমাদের আরেকটা ইনএভিটেবল, একদম শেষে যেটা বলছিলাম আমরা, ইনএভিটেবল, অপরিহার্য যেটা, অ্যাজেক্টিভ। সিনোনিম বলো একটা সাদিক
2: স্যার, এসেনশিয়াল,
0: এসেনশিয়াল।
2: জি স্যার।
0: ওকে আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি, কটা অপশন বলছি। প্রথম খেয়াল করো, হুইচ অব দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অব দ্য ওয়ার্ড ইম্পোজ সামিন। একটা অপশন দিচ্ছি, অ্যাপিয়ার, তারপর হচ্ছে সেট, তারপর হচ্ছে এনফোর্স, এরপর হচ্ছে রিলাই করা, রিলাই। কোনটা হবে
1: স্যার? অপশন সি, এনফোর্স,
0: সি এনফোর্স হবে, রাইট। আচ্ছা তুমি আরেকটা বলো, লিপি হ্যাড দিয়ে আছে সিবলিংস, সেটা অপশন এ হচ্ছে টু, অপশন বি হচ্ছে থ্রি, অপশন সি হচ্ছে ফোর, অপশন ডি হচ্ছে ফাইভ। কোনটা হবে
1: স্যার? অপশন সি, ফোর,
0: ফোর সিবলিংস। তার মানে লিপি ছাড়াও হ্যাঁ দুই বোন আর দুই ভাই থাকে, তাই তো?
1: জি স্যার।
0: কারণ যে তিন বোন পাঁচজন, তো এখানে লিপির যেহেতু ভাই বোন বলতে হ্যাঁ ও ছাড়া চারজন, ফোর। ওকে সাদিক বলো, হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিসক্রাইবস লিপিস ফাদার বেস্ট। প্রথমটা জবলেস, অপশান বি হচ্ছে ইনডোলেন্ট, অপশান সি হচ্ছে ওয়াইডোয়ার, অপশান ডি হচ্ছে ইনসলভেন্ট। কোনটা

0: স্যার এটা অপশন ডি, ইনসলভেন্ট।
1: ইনসলভেন্ট, আচ্ছা ঠিক আছে। সাদিক আরেকটা বলো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস লিপিস স্ট্যান্ড অন হার ম্যারেজ। এই যে বিয়ের ক্ষেত্রে যেটা বেস্ট ডিসক্রাইবস লিপির আসলে কেমন মনে হচ্ছিল বিয়ের ব্যাপারটাতে, অপশন এ হচ্ছে শি ওয়াজ মাচ ইন্টারেস্টেড ইন হার ম্যারেজ। তারপর হচ্ছে বি হচ্ছে শি রিকোয়েস্টেড হার প্যারেন্টস টু ম্যারি হার অফ। সি হচ্ছে শি ওয়াজ নট উইলিং টু গেট ম্যারিড। ডি হচ্ছে হার ফাদার ওয়ান্টেড লিপি টু কন্টিনিউ হার স্টাডিজ। কোনটা হবে সাদিক?
0: স্যার এটা অপশন সি, শি ওয়াজ নট উইলিং টু গেট ম্যারিড।
1: ভেরি গুড, সে বিয়ে করতে আসলে আগ্রহী ছিল না, তাই না সাদিক?
0: জি স্যার।
1: আচ্ছা সামিন বলো, হোয়াট ইজ দ্য অথর্স মেইন পারপাস বিহাইন্ড রাইটিং দ্য প্যাসেজ। এই প্যাসেজটা লিখলেন মূল উদ্দেশ্যটা কী ছিল লেখকের? অপশন এ হচ্ছে টু ফোকাস অন দ্য লাইফ অফ রুরাল ওমেন। নাম্বার বি হচ্ছে টু ডিপিক্ট দ্য কন্ডিশন অফ আওয়ার রুরাল সোসাইটি। নাম্বার সি হচ্ছে টু শো দ্য কনসিকোয়েন্স অফ আর্লি ম্যারেজ। নাম্বার ডি হচ্ছে ফোকাস অন দ্য পুয়ার গার্লস ফেট ইন আওয়ার ভিলেজেস। কোনটা?
2: স্যার অপশন ডি, টু ফোকাস অন মি পুয়ার গার্লস ফেট ইন আওয়ার ভিলেজ।
1: অন দ্য পুয়ার গার্লস ফেট, আচ্ছা গরিব মেয়েদের যে ফেট হচ্ছে ভাগ্য, ভাগ্যের যে ব্যাপারটা গ্রামীণ সমাজে গ্রামের ক্ষেত্রে যেটা, হ্যাঁ এটাই ফোকাস করা। সিক্স নাম্বার সাদিক, তারামিয়া হ্যাজ আ গ্রেট প্রাইড। বেশ ভালো একটা তার প্রাইড বলতে অহংকার ছিল, কারণটা কি? A number he is a good farmer, B number he is a widower, C number he is rich, D number he is illiterate. Kunta?
0: Sir, it's option C, he is rich.
1: Achha, he is rich. Number 7, which of the following is true in the passage? Samin bolo ita. Passage true kunta, Lippy is a girl of adult age, number A. Number B hoche, Lippy's parents want to marry her off. Number C hoche, Taramiya is a poor man. Number D, Lippy came of a small family. Kunta Samin?
2: Sir, option B, Lippy's parents want to marry her off.
1: Eba amra kichu question answer niye ektu alochona korte jacchi. Proshnotto lekhar shomoy obosshoi question er je verb ache, je tense ache, eta follow korte hobe. Thik ache shikharthira? Question er tense ta follow korte hobe. Protome jeta ache, Lippy'r je bishoy ta, seta hocche amra dekhbo. লিপির প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ডু নো অ্যাবাউট লিপি সামিন।
2: লিপি ইজ আ 14 ইয়ার ওল্ড গার্ল হু রিড ইন ক্লাস 9 ইন আ রুরাল স্কুল ইন রংপুর আ কাপল অফ ইয়ার্স এগো। শি ওয়াজ ফোর সিবলিং, হার ফাদার ইজ আ ডে লেবার অ্যান্ড হার মাদার ইজ আ হোম মেকার অ্যান্ড অলসো আ পার্ট টাইম ওয়ার্কার অ্যাট আদার্স হোমস।
1: আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা প্রেজেন্ট আমরা ইউজ করেছি, তো লিপি ইজ আ 14 ইয়ার ওল্ড গার্ল হু যেহেতু প্রেজেন্টে আছে তাহলে রিস দিতে হবে, রিস ঠিক আছে এটা। ইন ক্লাস 9 রুরাল স্কুল, ওকে লিপির ব্যাপারে কি জানো? হ্যাঁ ইনফরমেশন ঠিক আছে, ক্লাস 9 রুরাল স্কুল রংপুর, ওকে। তারপর হচ্ছে যদি প্রেজেন্ট ইউজ করো রিস দিতে হবে, আর যেহেতু বুঝাচ্ছ যে কাপল অফ ইয়ার্স এগো তাহলে রেড, ঠিক আছে।
2: জি স্যার।
1: এরপর শি হ্যাজ ফোর সিবলিংস, ওকে, হার ফাদার ইজ এ ডে লেবারার, ঠিক আছে সাদিক। ওকে সো হাউ ওয়াজ দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ লিপিস ফ্যামিলি সাদিক?
0: লিপিস ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ, হার ফাদার ওয়াজ এ ডে লেবারার অ্যান্ড হিজ ইনকাম ওয়াজ ভেরি পুয়ার। উইথ হিজ পুয়ার ইনকাম ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর হার মাদার টু রান দ্য ফ্যামিলি, সো হার মাদার অলসো ওয়ার্কড অ্যাট আদার পিপলস হোমস।
1: এটা ঠিক আছে, লিপির ফ্যামিলি ওয়েল অফ ছিল না, লিপিস ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ, ভেরি গুড। বিটা বললা হার ফাদার ওয়াজ এ ডে লেবারার, ওকে, হিজ ইনকাম ওয়াজ ভেরি পুয়ার, ওকে। Okay, Samin. Why was Lippy's father going to marry her off at an early age?
2: Lippy's father was going to marry her off at an early age because of poverty, as his income was too little to run the family of 7 members smoothly. He decided to get Lippy married to a comparatively rich man to reduce the family expenses.
1: ওকে, ফ্যামিলি এক্সপেন্সেস, দ্যাট ইজ পরিবারের যে খরচ, এইগুলো রিডিউস করার জন্য, কমানোর জন্য এই প্ল্যান বাবা মা দুজনে যেটা করলেন, ওকে। নেক্সট সাদিক, হোয়াই ডিড লিপি বিকাম গ্রেটলি আপসেট? তো তারা খেয়াল করতে হবে যে ডিড আছে যেহেতু, তাহলে এখানে কোয়েশ্চেনটা পাস্ট টেন্সে শুরু করতে হবে, তাই না সাদিক?
0: জি স্যার। লিপি ওয়াজ নট উইলিং টু ম্যারি, শি ওয়ান্টেড টু কন্টিনিউ হার এডুকেশন, বাট হার ফাদার ডিসাইডেড টু ম্যারি হার অফ ওয়েন হার ফাদার ফাউন্ড এ পারফেক্ট ব্রাইড গ্রুম হু ওয়াজ ওয়েল অফ অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল। লিপি বিকাম গ্রেটলি আপসেট।
1: Very good. Samin, why did Lippy's parents wanted to marry her off?
2: Lippy's parents wanted to marry her off because their family is very poor. They cannot raise up their children properly. So they hope that if she is married, she will get proper food.
1: Okay, eta ekta chinta hote parto tara bhebechilen je Lippy's parents wanted to marry her off because their family is very poor. Tader family ta khub gorib and they cannot raise up, tader pokkhe sombhabo chilo na, pachhen ar ki tara. Okay. Next, Sadiq bolo, why did Lippy become very upset?
0: Lippy was very upset because she did not want to marry at the early age and she wanted to study more.
1: Okay. Samin, how old was Lippy? What was her wish?
2: Lippy was 14 years old. Her wish was to continue study.
1: Okay. Sadiq bolo, why did the parents find it really difficult to raise 5 children?
0: The parents found it really difficult to raise 5 children because the income of Lippy's father was very small.
1: Okay. What did Lippy want to pursue? Samin bolo.
2: Lippy wanted to pursue her education.
1: এটা আমরা জানতে পারি লিপি আসলে চেয়েছিল তার লেখাপড়া চালিয়ে যেতে। এই যে খেয়াল করো শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছো, কোশ্চেন আনসার লেখার সময় অবশ্যই যে কোশ্চেনের যে ভার্বের যে বিষয়টা, যেমন যখন ডিড থাকছে, যখন ওয়াজ থাকছে, ডিড দিয়ে বিকাম থাকছে, আনসার লেখার সময় অবশ্যই যে ডিড বিকাম থাকলে বিকেম বা ওয়ান্ট আবার ডিড আছে তার আগে অক্সিলারি ভার্ব, আনসার লেখার সময় ওয়ান্টেড আসবে, এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা এবার সাদিক, why did the marriage seem to be inevitable?
0: The marriage seemed to be inevitable because both of the parents of Lippy and Taramiya were adamant about the marriage.
1: দুই পক্ষেরই যেটা লিপির বাবা মাও চাচ্ছিলেন, তারামিয়ার বাবা মাও চাচ্ছিলেন, দুই দিক থেকে যেহেতু রাজি হচ্ছিল, মনে হচ্ছিল যেটা যে বিয়েটা অনিবার্য, inevitable, inevitable ছিল। Okay. এরপর জি নাম্বার একটা কোশ্চেন আমরা শেয়ার করি সামিন, হু ওয়াজ তারামিয়া?
2: তারামিয়া ওয়াজ দ্য অনলি সন অফ আ ওয়েলথি ফার্মার ইন দ্য সেম ভিলেজ।
1: ওকে, নেক্সট সাদিক বলো, ডিড লিপি ওয়ান্ট টু অ্যাকসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার?
0: নো, লিপি ডিড নট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার।
1: রাইট, এখানে যেটা বললা যে না আসলে লিপি চায় নাই সে ভাগ্যটা মেনে নিতে বা সেটা সিদ্ধান্ত মেনে নিতে। এখানে যারা দূরে বসে শুনছো শিক্ষার্থীরা খেয়াল করে যে নো দিয়ে যে অংশটা শুরু হচ্ছে ওখানে আবার যেটা অংশ নো দিয়ে যেটা বললো সাদিক, লিপি ডিড নট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট, ভুল হতে পারে, দেখা যাবে ডিড নট লেখা পর আবার ওয়ান্টেড লিখতে ইচ্ছা করবে, প্যাসেজও থাকতে পারে, তো এই ব্যাপারগুলো লেখার সময় খেয়াল করতে হবে। সাদিক তুমি বলো আরেকটা, হোয়াট আর হার প্যারেন্টস?
0: স্যার, হার প্যারেন্টস ইজ এ ডেয়ার লেবারার অ্যান্ড দ্য মাদার ইজ এ হাউস ওয়াইফ।
1: আচ্ছা, প্যারেন্টস বলতে ফাদার আর কি, তাই তো? হার ফাদার ইজ এ ডেয়ার লেবারার অ্যান্ড মাদার ইজ এ হাউস ওয়াইফ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম একটি সিন প্যাসেজ থেকে নবম দশম শ্রেণীর। আশা করছি যারা দূরে বসে এতক্ষণ অনুষ্ঠান শুনলে বেশ ভালো বুঝতে পেরেছ, আর যারা আজকে আমাদের সাথে আছো স্টুডিওতে তোমরা বেশ ভালো বুঝতে পেরেছ।
2: জি স্যার।
1: সবাই ভালো থাকবা, খোদা হাফেজ।

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 20 মে বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা দুটায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা।

0: Hello, dear listener. Welcome to our English learning program, Let's Speak English. Here I am, a presenter, Aisha Siddiqa, would like to make a conversation session with two friends where they are talking about time and date for making an appointment to meet after a long. Today, I am joined by two wonderful guests who will be sharing their situation to make an appointment. First, we have Zumaina Mahanira Rahman and alongside her, another guest, Yasmin Mukta. Thank you, Zumaina and Mukta, for joining on today's program. Together, they will be talking about the time and date for making an appointment. So stay with us as we dive into our conversation and don't forget to grab a pen and paper. You might learn some useful English word meaning and rules of English grammar from their conversation.
1: Hi, Zumaina. It's so nice to hear your voice. It feels like ages since we met.
2: I know, Mukta. The last time we met was during the university fair, right?
1: Yes, that's right. I really miss our long chats over coffee. We should meet again soon.
2: Absolutely. Let's fix a day this week. How about Thursday afternoon?
1: Thursday? Let me think. Oh, I have a department meeting that day. How about Friday instead?
2: Friday sounds fine. What date is that?
1: It's the 18th of October.
2: Great. I'm free on the 18th. What time shall we meet?
1: How about 4 p.m.? That gives us enough time to relax after work.
2: That's perfect. Where do you want to meet?
1: I was thinking about the Green Leaf Cafe in Dhanmundi. They have such a calm atmosphere.
2: Oh yes, I love that place. The iced coffee there is amazing.
1: Exactly. And we can sit by the window. It's quiet and perfect for conversation.
2: So let's confirm. We'll meet on Friday, the 18th of October at 4 p.m. at Green Leaf Cafe.
1: Yes, that's fixed. Should I make a reservation?
2: That would be great, just in case it's busy.
1: Okay, I will call them later today.
2: Perfect, and if anything changes, I'll text you.
1: Sure. Oh, by the way, are you bringing your camera? You always take such as nice photos.
2: Haha, of course, I'll bring it. We can take some new pictures together.
1: Lovely. I can't wait the chats up. I can't wait the catch up. It's been too long.
2: Same here, Mukta. So see you on Friday at 4 p.m. sharp. Don't be late.
1: Don't worry. I will be there on time. See you soon.
2: Take care, Mukta. Bye for now.
1: Bye, Zumaina.
0: Thank you, Zumaina and Mukta, for your wonderful conversation. Dear listener, এতক্ষণ আপনারা আমাদের দুজন শিক্ষার্থীর মুখ থেকে শুনছিলেন how to make an appointment considering the time and place. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের আলোচিত বিষয়টির উপর আলোকপাত করব এবং দুজন শিক্ষার্থীর কথোপকথন থেকে ইংরেজি গ্রামারের কিছু রুলস এবং কনভারসেশনে ব্যবহৃত কিছু ইংলিশ গ্রামার পার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের হচ্ছে এই কনভারসেশনে দেখলাম কিছু ফ্রেজ ইউজ করা হয়েছে। ফ্রেজগুলো হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কিছু ফ্রেজ ইউজ করেছি। যেমন ফ্রেজগুলোর সিচুয়েশন এরকম ছিল যে কোনো প্ল্যান স্টার্ট করার জন্য, অর্থাৎ স্টার্টিং দ্য প্ল্যান, তখন আমরা কি ধরনের ফ্রেজ ইউজ করতে পারি। যেমন ওরা কনভারসেশনে বলেছে উই শুড মিট এগেইন সুন, অর্থাৎ আমরা হচ্ছে আবার দেখা করব, খুব শীঘ্রই আমরা দেখা করব। অথবা হচ্ছে লেটস ফিক্স আ ডে দিস উইক, যে এই সপ্তাহে চলো আমরা হচ্ছে একটা ডে বা আমরা একটা ডে ফিক্স করি বা মিট করার জন্য ডে ফিক্স করি। সো এই ধরনের হচ্ছে এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের যে কোনো ধরনের প্ল্যান যখন আমরা স্টার্ট করতে যাব এই ধরনের সেন্টেন্সে এই ধরনের ফ্রেজগুলো ইউজ করে, ফ্রেজগুলো যেমন হচ্ছে মিট এগেইন সুন অথবা হচ্ছে লেটস ফিক্স আ ডে, এই ধরনের আমরা হচ্ছে প্ল্যানগুলোর স্টার্টিং প্ল্যানের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ধরনের ফ্রেজ ইউজ করতে পারি। যখন কোনো একটা ডেকে আমরা সাজেস্ট করব, অর্থাৎ আমরা যে ডেটটাতে হচ্ছে মিট করতে চাচ্ছি বা একটা অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে বলতে পারি জুমাইনা?
2: আমরা বলতে পারি হাউ অ্যাবাউট থার্সডে আফটারনুন অথবা ইজ ফ্রাইডে ওকে ফর ইউ।
0: ওকে, সো এখানে বলতে পারি হাউ অ্যাবাউট থার্সডে আফটারনুন, অর্থাৎ থার্সডে আফটারনুন কি ঠিক আছে? অথবা আমরা বলতে পারি যে ইজ ফ্রাইডে ওকে ফর ইউ, যে ফ্রাইডে কি তোমার জন্য ঠিক আছে? সো আমরা এইভাবে পোলাইটলি আমরা হচ্ছে এই ধরনের ফ্রেজগুলো ইউজ করে আমরা হচ্ছে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা যে কারো কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করার জন্য। কোনো ডিটেলস যখন আমরা কনফার্ম করতে চাই, অর্থাৎ আমরা কোনো একটা ভেনু ফিক্স করলাম, টাইম ফিক্স করলাম, ডে ফিক্স করলাম, তখনও আমরা হচ্ছে সেটাকে আবার রিভিউ করার জন্য আমরা কিছু এক্সাম্পল ইউজ করে থাকি। সো কনফার্মিং ডিটেলসের জন্য আমরা কিভাবে সেন্টেন্সটা বলেছিলাম, মুক্ত একটু শুনবো তোর মুখ থেকে।
1: সেন্টেন্সটা ছিল, সো উই উইল মিট অন ফ্রাইডে অ্যাট 4 PM।
0: ওকে, সো উই উইল মিট অন ফ্রাইডে অ্যাট 4 PM, অর্থাৎ আমরা এখানে ফ্রাইডেটা এবং হচ্ছে টাইমটা কিন্তু এখানে কনফার্ম করছি। সো আমরা যখন কোনো ব্যক্তির সাথে এই ধরনের টাইম কনফার্ম করতে যাব, তাহলে আমরা এইভাবে বলতে পারি উই উইল মিট, অর্থাৎ আমরা দেখা করব অন ফ্রাইডে, অর্থাৎ ডেটটা বলতে হবে, ডেটা বলতে হবে, এবং ডের আগে হচ্ছে আমরা অন প্রিপোজিশনটি ইউজ করতে পারি, এবং আমরা টাইমটা যখন বলবো 4 PM তখন আমরা অ্যাট ইউজ করব, অর্থাৎ অ্যাট প্রিপোজিশন দিয়ে আমরা বলতে পারি ফাইনালি, সো উই উইল মিট অন ফ্রাইডে অ্যাট 4 PM। যে কোনো ধরনের অ্যাভেলেবিলিটি চেকিং এর জন্য আমরা কি বলতে পারি, কিছু কিছু সেন্টেন্স বা কিছু কিছু ফ্রেজ আমরা ইউজ করতে পারি, সেটা কি আমরা কনভারসেশনে বলেছিলাম মুক্তা?
1: আর ইউ ফ্রি দ্যাট ডে অর ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস অন দ্যাট ডে?
0: ওকে, সো আর ইউ ফ্রি দ্যাট ডে, অর্থাৎ তুমি কি ওই দিন ফ্রি আছো, অথবা আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস অন ফ্রাইডে, অর্থাৎ তোমার কি ফ্রাইডেতে কোনো প্ল্যান আছে। অর্থাৎ আমরা যে কোনো ব্যক্তির সাথে যখন অ্যাপয়েন্টমেন্ট করতে যাব, ডেফিনেটলি তার কাজের বা তার সময়ের প্রায়োরিটি আমরা দিব, এবং সেটা প্রায়োরিটি জানার জন্য আমরা হচ্ছে অবশ্যই সে ওই ডেটাতে ফ্রি আছে কিনা সেটা আমরা আগে জিজ্ঞেস করব, এবং সেটা আমরা এইভাবে জিজ্ঞেস করতে পারি আর ইউ ফ্রি দ্যাট ডে, অথবা হচ্ছে আমরা তাকে জিজ্ঞেস করতে পারি তার অন্য যদি কোনো প্ল্যান থাকে, তাহলে আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি প্ল্যান অন ফ্রাইডে। এছাড়াও আমরা যখন হচ্ছে রিস্কেডিউলিং করতে যাই, যে আমরা একটা ডেট ফিক্স করেছিলাম সেটাকে আমরা চেঞ্জ করে আরেক দিন হচ্ছে স্কেডিউল করছি, সো রিস্কেডিউলিং এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি জুমাইনা?
2: আমরা বলতে পারি আই এম সরি আই হ্যাভ আ মিটিং দ্যাট ডে, ক্যান উই মিট অন ফ্রাইডে ইনস্টেড?
0: ওকে, সো আমরা এখানে সরি, প্রথমে সরি ফিল করবো যে আমরা যেহেতু হচ্ছে রিস্কেডিউল করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে বলতে পারি আই এম সরি, দুঃখ প্রকাশ করবো, এবং হচ্ছে আই হ্যাভ আ মিটিং দ্যাট ডে, অর্থাৎ সেই দিন যদি তার কোনো মিটিং থাকে তাহলে সে সেটা বলবে, এবং সে আবার অফার করবে ক্যান উই মিট অন ফ্রাইডে ইনস্টেড, অর্থাৎ আমি এর পরিবর্তে কি ফ্রাইডেতে আমরা দেখা করতে পারি। তাহলে এইভাবে আমরা হচ্ছে খুব পোলাইটলি অ্যাপয়েন্টমেন্ট মেকিং এর যে ফ্রেজগুলো আছে সেগুলো দিয়ে রিস্কেডিউলিং করতে পারি। এছাড়াও আমরা আমাদের আজকে কনভারসেশনে দেখলাম যে কিছু সেন্টেন্স আমরা ইউজ করেছি, এবং সেন্টেন্সগুলো যদি টাইপস হিসেবে আমরা কনসিডার করি, তাহলে সেন্টেন্সের যদি টাইপস বলি, কয় ধরনের সেন্টেন্সের টাইপস আছে জুমাইনা?
2: এখানে 4 ধরনের সেন্টেন্সের টাইপ আছে। সেন্টেন্সের টাইপগুলো হলো ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি।
0: ওকে, তাহলে সেন্টেন্স হচ্ছে 4 টাইপস এর। দেয়ার আর 4 টাইপস অফ সেন্টেন্স। নাম্বার 1 হচ্ছে ডিক্লারেটিভ, নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ, দেন ইম্পারেটিভ এন্ড ফাইনালি হচ্ছে এক্সক্লেমেটরি। সো ডিক্লারেটিভ যদি আমরা বলি, যেটার কাজটা কি, ফাংশনটা কি, যে স্টেটস অফ ইনফরমেশন, অর্থাৎ যে কোনো একটা ইনফরমেশন যখন আমি বর্ণনা করতে চাইবো, তখন হচ্ছে আমরা এই ধরনের ডিক্লারেটিভ সেন্টেন্স ইউজ করব। যেমন সেন্টেন্সটা হতে পারে উই শুড মিট এগেইন সুন, আমাদের আবার দেখা করা উচিত, খুব শীঘ্রই আমাদের আবার দেখা করা উচিত। আবার ঠিক একইভাবে আমরা যখন ইন্টারোগেটিভটা ইউজ করে থাকি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নর্মালি যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা বোঝায়, তাই না জুমাইনা? সো কোয়েশ্চেনটা কি হতে পারে?
2: আমাদের কোয়েশ্চেনটা হতে পারে What time shall we meet?
0: Okay, what time shall we meet? অর্থাৎ আমরা কখন দেখা করতে পারি। আর ইম্পারেটিভ সেন্টেন্সে হচ্ছে যে কোনো সাজেশন দেওয়া বা রিকোয়েস্ট করা। সো আমরা আমাদের কনভারসেশনে দেখলাম মুক্তা এবং জুমাইনা কনভারসেশন করছিল, ওখানে এই ধরনের একটা সাজেশন বা রিকোয়েস্ট করেছিল। সো ডিয়ার লিসেনার, টুডে আই এম টু টিচ ইউ সাম ইংলিশ গ্রামার রুলস, সাম নিউ ওয়ার্ডস, সাম এন্ড হাউ টু ইউজ দেম ইন সেন্টেন্স, হোপিং ইট উইল এনহান্স ইউর ইংলিশ গ্রামার স্কিল। সো দিস ইজ দ্য টাইম টু সে গুড বাই, উইল বি হিয়ার ইন কামিং নেক্সট ডে. Till then, stay with us, and thanks from me, Aisha Siddiqua, and goodbye.

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নোশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, সমবেত কণ্ঠে এখন ফ্যামিলি কার্ডের গান শুনবেন। গানের কথা সাজিয়েছেন আবু বকর সিদ্দিক ও সুর করেছেনও আবু বকর সিদ্দিক।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআইয়ের যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
0: আইন নিজের হাতে তুলে নেবেন না।
2: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
3: স্যার, এই পোলাটা একটা বকাইটা, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে চুরি ছিনতাই টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
2: এই তুমি জিতু না?
4: হ্যাঁ স্যার।
2: তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
4: স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ও স্যার বাঁচান।
0: আচ্ছা এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
5: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তারে অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
2: জিতু কথা কি সত্যি?
4: জি স্যার, স্যার বিশ্বাস করেন চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করবো না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
2: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক, এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
3: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
2: জিতু।
4: জি স্যার।
2: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
4: হ্যাঁ স্যার।
2: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
4: জি স্যার।
2: তুমি কি ভালো হতে চাও?
4: জি স্যার, হ্যাঁ আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি, আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো, আমি আর এমন করবো না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
6: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 20 মে বুধবার। আগামীকাল 20 মে বুধবার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd-তে, এছাড়াও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং ও বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন। বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ, তাই এর ব্যবহারে সচেষ্ট হন। বজ্রপাতের সময় বাড়ির বাইরে বা গাড়ির ভেতরে থাকলে কোনো কংক্রিটের ছাউনির নিচে গাড়িসহ আশ্রয় নেবার চেষ্টা করুন এবং এ সময় গাড়ির ভেতরের ধাতু বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন।
6: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এখন আপনাদের জন্য রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী শর্মিন সুলতানা অনন্যা।

শারমিন সুলতান অরণ্যার কণ্ঠে আপনারা শুনছেন নজরুল সঙ্গীত, শিল্পীর কণ্ঠে। এবারে শুনবেন তুমি শুনিতে চেও না আমারও মনেরও কথা।

0: শারমিন সুলতানা অনন্যার কণ্ঠে আপনারা দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর, নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি বলেন, ভূমি জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে এবং একই সঙ্গে এ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। প্রধানমন্ত্রী বলেন, ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক রহমান বলেন, সারা দেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে তার সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করেছে। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন শোষণের জাঁতাকলে পিষ্ট দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পদই নয়, বরং মানুষের জীবনে একটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা ও ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই ভূমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস আমদানি সর্বোচ্চ উৎসাহিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে শুল্কমুক্ত সুবিধায় এসব বাস আনতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। একই ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা কিছুটা সংশোধিত আকারে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তিনি বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব আগের মতো থাকছে না, নতুন আইন হচ্ছে, স্বতন্ত্র আইনের মাধ্যমে এই এলিট ফোর্স পরিচালিত হবে। এদিকে আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে আরও বেশি অভিবাসী গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এছাড়া তিনি দুই দেশের সম্পর্ককে আরও বহুমুখী ও শক্তিশালী করার উপর জোর দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা ৩০,০০০ অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের আজ চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে ৪৩৭ রানের জয়ের লক্ষ্যে সফরকারী পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩১৬ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২ ও ৭ উইকেটে ৩১৬ রান। আগামীকাল সকাল ১০টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: Assalamualaikum warahmatullahi
1: warahmatullahi
0: wabarakatuh.
2: তোমার সাথে বারাই বললাম আর কি,
0: তুমি তো পুরোটা কমপ্লিট করে দিলা সব তোমার।
2: আরে এগুলো তো আমি তোমার কাছে শিখছি, এই যে সুন্দর করে সালাম দেওয়া, সালাম নেওয়া এবং মানুষের কল্যাণ কামনা করা, এটা তো অনেক বড় একটা ভালো আমল নাকি বলো?
0: তুমি যদি প্রত্যেক দিন মানে 20 অধিক লোকের সালাম দিতে পারো, সেটা কিন্তু জান্নাতে যাওয়ার একটা রাস্তা তোমার পাকা হয়ে গেল ইনশাআল্লাহ।
2: খুবই সুন্দর কথা, এটা আমরা সবাই যদি মনে রাখি তো আমরা অবশ্যই নেককার হব। যাই হোক, বৌবরি তো জিজ্ঞেস করলো না যে কেমন আছে, আমি তো
3: পাঠাইছি তো শাকসবজি দিয়া, ওর আজকে শরীর বেশি ভালো না, হিসাব পত্র কিনা কি করে ওই চিন্তায় আছি।
2: না চিন্তা করলো, তোমার চিন্তা তো মানে তোর হিসাব কিতাব তো খুব পাকা, তুমি তো ঠোপবার বা হারাবার কোন মানুষ না।
3: মনে করো যে
2: সমস্যা নেই,
3: অন্যজনের কাজ করতে দিলে
0: মানে অনেক কিছু পাঠাইছে তো মানুষের কাজে দিলে কিছু টেনশন থাকে।
3: ভালো তো জগৎ ভালো,
0: বিশ্বাস করে পাঠাইতে হইব,
3: বিশ্বাস তো কারো না কারো করতে হইব।
0: তুমি পারবা না, আমি একলা সপ্তাহ
3: পারবো না, এমনিতেও মানুষ একা থাকতে পারে না, মানুষ হলো সামাজিক জীব।
4: তুমি তো এত ভালো ভালো কথা করছো, তোমার দেখে তো মনে হচ্ছে মনটা খুব ভালো।
3: যাওয়ার সময় দেশি মুরগির ডিম লয়ে যাইও, খাও শরীরটা ভালো হইব।
4: ভালো কথা কইছো,
0: হাঁসের ডিম দিছিলা না, সেই হাঁসের ডিম কিন্তু আজকে খাইছি বুঝছো,
2: ওইটা তো বলে এনার্জি ভরপুর,
0: ওইটাই খাইছি আজকে বুঝছো।
2: যাক মাশাআল্লাহ, তুমি খাইবা সীমিত ভাবে,
3: তুমি দুইটা ডিম একদিনে খাইবা ডাক্তারের পরামর্শ মতো
0: খাইছি, সেইটা আমি চিন্তা করছিলাম যে তুমি এই কথাটাই বলবা। আজকে খাইছি একটু মানে চিন্তা করেই খাইছি, তারপর মনে হয়েছে যেন দুইটা না খাওয়াটা ভালো আছিল।
3: আলহামদুলিল্লাহ
2: আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই
4: ঠিক আছে। কোন বিষয় নিয়ে আসতো একটু সেই কথা
0: কই, এতক্ষণ পর হাসিব কহিল বিষাদে,
2: চিন্তা ভাবনা করে কথা বলে,
0: হ্যাঁ
2: বলতে থাকে এমন তো না,
0: অল্প কথা বলে
2: প্রয়োজনীয় কথা বলে না। তুমি বলছিলাম যে এই যে ডিম খাওয়াটা, বুবু বললো যে দেখা শুনা ডাক্তার দেখা একটু পরিমিত ভাবে খাও, আর একটা কথা হচ্ছে সামনে ডিম খাওয়া একটু কমায় দাও, কেন কুরবানির মাংস খাওয়ার সময় কিন্তু আসছে, নিজেরা খাবো মানুষকে দিব, এই কথাটা খেয়াল রাখতে হবে। তার আগে কি করতে হবে, কোরবানির পশু কিনতে হবে, আর পশু কিনতে হলে
4: দেখে শুনে
2: বুঝে সুস্থ পশু আমাদের চিনে নিতে হবে,
0: মানে একদম নিখুঁত
2: নিখুঁত পশু, যেটা বলা হয়েছে যেভাবে আমাদেরকে আদেশ করা হয়েছে, ইরশাদ করা হয়েছে, সেই মোতাবেক যদি আমরা কোরবানির জন্য পশু কিনতে চাই তাহলে আগে চিনতে হবে। তো চিনার কি উপায় সেটা তো আমাদের জানা প্রয়োজন, কি বলো?
0: জানা প্রয়োজন। তারপরে আর একটা কথা আছে এর ভিতরে বুঝছো বলো মানিক ভাই, এই যে পশু যে কিনবা এই যে নিয়তটা করতে হবে যে আমি রাজি খুশি হয়ে আল্লাহর নামে কুরবানি সম্পূর্ণ আল্লাহর নামে কুরবানি করতেছি, এটা যদি আমরা মনে করি যে হ্যাঁ এই কুরবানির গোস্ত আমি খামো এইভাবে খামো দিলাম, এইটা কিন্তু কুরবানি হইব না বুঝছো, এইটা আমাদের সবাই মাথায়
2: খালেস নিয়তে সম্পূর্ণরূপে আল্লাহর খুশির জন্য,
0: আল্লাহকে রাজি খুশির জন্য কুরবানি করতে
2: হবে, এটা আমরা সবাই কম বেশি জানি। তারপরে তুমি বলছো
0: তারপরে তুমি যারে দিবা গরিব মানুষ আশেপাশে পাড়া প্রতিবেশী সেটা তো দিতেই হইব, তাই না?
2: প্রত্যেকের হক বুঝিয়ে দিতে হবে। তার আগে আমরা একটু তাহলে
0: বিষয়টা জানি যে কিভাবে কি করতে হবে কোরবানির সময়,
2: কোরবানির জন্য সুস্থ পশু চেনার উপায় এই বিষয়টা, এবং তারপর কি করণীয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা আমরা শুনবো এই মুহূর্তে। ডক্টর মোহাম্মদ মহিবুল্লাহ, ভেটেরিনারি সার্জন, প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা, তিনি কর্মরত রয়েছেন আর তার সাক্ষাৎকারটি নিয়েছেন জান্নাতুল ফেরদাউস তমা। তো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে তিনি কি বলেন এখানে।
5: Thank you.
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মুহিবুল্লাহ। তার সাথে আজকে আমরা কথা বলবো কোরবানির জন্য সুস্থ পশু চেনার উপায় এবং পশু ক্রয়ের পর করণীয় এ বিষয়টি নিয়ে। শুরুতেই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে কোরবানির জন্য তো পশু ক্রয় করতেই হবে, কোরবানির জন্য সুস্থ পশু চেনার উপায়গুলো কি?
5: গুরুত্বপূর্ণ বিষয়ের আলোকপাত করেছেন। বিশেষ করে আমরাই আমাদের ঈদুল আজহা আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানি দিয়ে থাকেন, কিন্তু সুস্থ পশু চিনতে না পারায় তারা অনেক সময় সমস্যায় পড়েন। সুস্থ পশু চেনার প্রধান উপায়টা হচ্ছে সুস্থ পশুর চাঞ্চল্য থাকবে এবং মাঝে মাঝে জাবর কাটবে, অন্যদিকে অসুস্থ পশু জিমাবে এবং ক্লান্ত থাকবে। সুস্থ পশু কোথাও শব্দ হলে সেদিকে লক্ষ্য করবে এবং সবসময় সচেতন থাকবে এবং তার নাকের উপর বিন্দুবোধ গাম থাকবে এবং সেটা অনেক সময় নাকের উপরে যে কালো অংশটা আছে সেটা বেজা এবং সকসকে থাকে। আর অসুস্থ পশুর ক্ষেত্রে এটা শুকনা থাকে। সুস্থ পশু সবসময় চটপটে থাকবে, কান এবং লেজ দিয়ে মশামাছি তাড়াবে, সামনে খাবার দিলে জিব্বা দিয়ে টেনে কাবে। সুস্থ পশু চামড়াটা সবসময় টান টান মসৃণ এবং উজ্জ্বল হবে, চামড়া টান দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে। কিন্তু আমরা অনেক সময় দেখি অবৈধ ওষুধ ইউজ করে বা অ্যাস্ট্রয়েড ইউজ করে যে পশুগুলো মোটা তাজা করা হয় তাদের শরীরের বিভিন্ন অঙ্গ অস্বাভাবিকভাবে ফোলা থাকবে এবং শরীরের কোনো অংশে চাপ দিলে সেখানে পানি জমা থাকার কারণে গর্ত হয়ে দেবে যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একটু সময় নিবে। সুস্থ পশুর স্বাভাবিক তাপমাত্রা থাকবে, অন্য ক্ষেত্রে অসুস্থ পশুর তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বেশি থাকবে। যদি সময় থাকে সুস্থ পশু চিনার জন্য আমরা তাকে কিছুটা হাঁটাহাঁটি করে নিতে পারি। পাশাপাশি সুস্থ পশুর দেখবেন যে একটু লক্ষ্য করেন পায়খানা প্রস্রাব করবে একটু সময় দিলে, এবং যেটা মনে রাখতে হবে অন্ধ পঙ্গু দাঁতহীন পশু কোরবানির যোগ্য নয় এবং কোরবানির জন্য গরুর বয়স 2 বছর বা তার অধিক, ছাগল এবং বেড়ার বয়স 1 বছর বা তার অধিক এবং ওঁটের ক্ষেত্রে 5 বছর বা তার অধিক হতে হবে।
1: আচ্ছা, এ তো গেল চেনার উপায়গুলো। এবারে যদি জানতে চাই যে কোরবানির জন্য পশু ক্রয়ের পর আমাদের কি কি করতে হবে?
5: পশু ক্রয় করার পর যত সম্ভব কম হাঁটিয়ে সম্ভব গাড়িতে করে বাড়িতে নিয়ে আসতে হবে। আসার পর যদি গরমকাল হয় তাহলে পশুকে গোসল করানো সবচেয়ে ভালো এবং পশুকে বাড়িতে নিয়ে এসে প্রথমেই 3-5 লিটার পানিতে যথাযথভাবে স্যালাইন মেশানো পানি খাওয়াতে হবে। আর যদি আমরা পেট ফাঁপা বা বদহজম এই ধরনের লক্ষণ দেখি তাহলে 1 কেজি পানিতে 100 গ্রাম কাবার সোডা মিশিয়ে খাওয়াতে হবে এবং কোরবানির আগের দিন পর্যন্ত পশুকে বাড়িতে রাখার জন্য একটা দাঁড়ানোর জন্য তার জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করতে হবে, না হলে পশুর মাংসের গুণগত মান হ্রাস পাবে। এবং পশুকে প্রতিদিন গোসল করাতে হবে, সময় মতো দানাদার খাদ্য দিতে হবে এবং কর এবং ঘাস দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। এই জিনিসগুলো আমাদের কোরবানির দিন পর্যন্ত লক্ষ্য রাখতে হবে।
1: এই পশু কোরবানির সময় কোনগুলো আসলে বিষয়ে আমাদের খেয়াল করতে হবে?
5: হ্যাঁ, পশু যখন আমরা কোরবানি করব কোরবানির 12 ঘন্টা পূর্বে পশুকে পানি ব্যতীত কোনো ধরনের খাদ্য দেওয়া যাবে না। বিশেষ করে সর্বোচ্চ দামে দিতে হয় শুধু কর এবং পানি খেতে দিতে পারবো, কিন্তু কোনো দানাদার খাদ্য দেওয়া যাবে না। এবং কোরবানির দিন সকালে কিছু খাওয়ানো যাবে না, শুধুমাত্র পরিষ্কার বিশুদ্ধ পানি খাওয়ানো যাবে এবং যথাসম্ভব পরিষ্কার জায়গায় পশুকে জবাই করতে হবে এবং ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে এবং পশু যাতে কম কষ্ট পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং পশুর ভালো চামড়া পাওয়ার জন্য জবাইয়ের পূর্বে গোসল করাতে হবে এবং চামড়া সারিয়ে পরিমাণ মতো বিষ্কর্মাগুলি প্রতি কেজিতে 200 গ্রাম লবণ মিশিয়ে দিতে হবে এবং চামড়াটা দ্রুত বিক্রয় কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সেখানে পশু কোরবানি করা যাবে না সরকার কর্তৃক নির্ধারিত স্থানে জবাই করতে হবে এবং পশুর রক্ত মলমূত্র এবং বর্জ্য অবশ্যই মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে এবং পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবে।
1: আমরা তো অনেকেই কোরবানি দিব, সকলের উপকার হবে আজকের আলোচনা থেকে। অনেক ধন্যবাদ।
5: অনেক ধন্যবাদ সবাই।
2: হ্যাঁ, তো শুনলাম, আমাদের খুব জরুরি ছিল বিষয়টা জানা, কারণ সময় কিন্তু
0: মান্য করা যায় সেই ব্যবস্থা করতে
2: হবে। আমাদের সবজি বুবু রানীর উপরে, সবজি রানী বুবুর উপরে দায়িত্ব দিতে
4: পারি।
2: সময় কম, কথাগুলি বলবে মনে করে দিবে ঠিক মতো, কেউ যেন আপনার না ঠকি হাটে গিয়ে আমাদের সঠিক কষ্টের এবং হালাল পয়সাটা হালাল ভাবে ব্যবহার করে সুন্দরভাবে যেমন করে নাসির ভাই বললেন
4: আল্লাহকে রাজি খুশি যেন করতে পারি।
2: আল্লাহ কবুল করেন।

0: ভাই বোনেরা, আজকে অর্থাৎ 19/5/2026 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, বুঝছো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
0: কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক জনাব ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য লেলেবু নাম্বারগুলো লিখে রাখো, 024481326 024481327 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারবেন। আমি নাম্বারগুলো আবার একটু কই,
1: বলো বলো।
0: নাম্বারগুলো হইতাছে 024481326 ঠিক 70 পর্যন্ত এবং 024481327 ঠিক 79 পর্যন্ত নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাহলে কথাটা সবাই কিন্তু মনে রাখো, বুঝছো? লিখছো সবাই
2: যোগাযোগ করবো, আমাদের তো প্রয়োজন আছে, জানতে হবে। তো আমি যদি এখন একটা কথা বলি, হাসি বকে একটা পান বানাও আমার জন্য, কেন
0: পান আর গান এই দুইটা কিন্তু ভাই বোন নাকি,
2: যে যেরকম মনে করে আর কি। তো যাক, আমি একটি কৃষি বিষয়ক গান শুনবো। প্রথম বাণী হচ্ছে গরু ছাগল মুরগি হাঁস, শিল্পী হচ্ছেন হালিমা পারভিন, গানের গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ। তো গানটা শুনে আসি, দেখি কেমন লাগে।

0: গানের মধ্যে যে পরামর্শ আমরা পেলাম, যদি মনে রাখি, বিশেষ করে লিলুবের কথা বলছি, হাসিব, আর তুমি তো একজন স্বনামধন্য
1: শোনো, আমি তো সবাইটা দেখা দেখা, লিলিবুরটা দেখছি, হাসিবটা দেখছি, তোমারটা দেখছি,
0: না
1: সবাইটা দেখা দেখা কিন্তু আমি শিখছি, বুঝছো না?
0: আর শেখার কোনো শেষ নেই, আরো শিখতে হবে।
2: এটা তো তুমি হাতে কলমে দেখছো, তুমি তো লেখাপড়াই কইরা আইছো কৃষির থেকে,
0: আমরা বিভিন্ন রকম আলুর কথা জানি, গোল আলু চিনি, মিষ্টি আলু চিনি,
2: আর আমি একটা আলু এবার শুরু করছি।
0: হ্যাঁ, কতদিকে নাম
2: গাছের মধ্যে উড়াই দিব, ওই যে আমার মা কইতো মাইট্টে আলু।
0: ওহো, আচ্ছা আচ্ছা, একটু অশুদ্ধ ভাষা হলেও কথাটা আমি বুঝতে পেরেছি,
2: খাইতে কিন্তু ভালোই লাগে। আলুর কথা কইবা,
0: আসলে আমি তাই বলতে চাচ্ছি, আর তুমি যখন কথাটা তুললে, তোমার
1: তাহলে তোমার এখানে খাপে খাপে মিলে গেল, খাপের খাপ মন্তাজের বাপ,
0: এটা একটা কথার কথা আর কি। যাই হোক, তোমরা তাহলে শুনো বিষয়টা, মেটে আলু চাষ পদ্ধতি কিভাবে পদ্ধতি আমরা অনুসরণ করবো, এই বিষয় নিয়ে ডক্টর কৃষ্ণা রানী দাস, উপপরিচালক মহোদয়, ক্রপস উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকায় তিনি তার দায়িত্ব পালন করছেন, আর তার সাক্ষাৎকারটি নিয়েছেন মোহাম্মদ মুখলিসুর রহমান সরকার। শুনি এবার খুব মনোযোগ দিয়ে তিনি কি বলছেন।
1: হ্যাঁ, শুনি।
3: আলুর বিষয়ে যদি আপনি কিছু বলতেন।
4: মেটে আলু আসলে একটা কন্দল জাতীয় ফসল, আমাদের দেশে আমরা এটা সবজি হিসেবে ব্যবহার করি।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। আজ আমরা মেটে আলুর চাষ পদ্ধতি এ বিষয় নিয়ে কথা বলব। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর কৃষ্ণা রানী দাস, উপপরিচালক ক্রপস উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। সাথে আছি মুখলেসুর রহমান সরকার। প্রথমে মেটে আলুর বিষয়ে যদি আপনি কিছু বলতেন।
4: মেটে আলু আসলে একটা কন্দল জাতীয় ফসল, আমাদের দেশে আমরা এটা সবজি হিসেবে ব্যবহার করে থাকি, তবে বাণিজ্যিকভাবে এটার তেমন চাষবাস দেখা যায় না। সাধারণত দেখা যায় যে আমাদের বাড়ির আশেপাশে, গাছের নিচে, মাচায়, আঙিনায়, বেড়ার ধারেই এগুলার চাষাবাদ বেশি হয়। এটা আমরা যেমন ওল, গোল আলু যেভাবে খাই, সেভাবেই আমরা ভর্তা কিংবা মাছ ও মাংসের সাথে রান্না করে খেতে পারি। তবে এর চাষ বিষয়ে আমরা যদি একটু সচেতন হই, তাহলে দেখা যাবে আমাদের সবজির ঘাটতি মেটানোর জন্য, প্লাস যেহেতু এটা আমাদের বাড়ির আশেপাশের পরিত্যক্ত জায়গাতেই আমরা করতে পারি, তাহলে খুব সহজেই আমরা আমাদের মেটে আলু চাষের মাধ্যমে কিন্তু সবজির চাহিদা মেটাতে পারব। আবার মেটে আলুতে কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ, এতে বিভিন্ন পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম আর সোডিয়াম আছে।
3: মেটে আলুর জন্য কেমন আবহাওয়া বা জমি প্রয়োজন?
4: মেটে আলু সাধারণত গরম আবহাওয়ায় ভালো জন্মে, ঠান্ডার সময় আসলে গাছ তেমন বাড়ে না। অনেক সময় দেখা যায় শীত যদি বেশি পড়ে তাহলে গাছ শুকিয়ে যায়। মাটির ক্ষেত্রে বলবো যে হালকা দোআঁশ মাটি এর জন্য বেশি উপযোগী, এবং এটা কিন্তু আংশিক ছায়াতে ভালো হয়। জীবিত গাছ যেহেতু একটু, এই গাছটা একটু লতানো টাইপের, যার কারণে গাছের জন্য কিন্তু মাচা, জাংলা, বেড়া এসবের প্রয়োজন হয়। কিন্তু সাধারণত দেখা যায় এটার জন্য যে আমাদের কৃষক ভাইরা যে আলাদা করে এগুলো করেন তা না। অনেক সময় দেখা যায় যে কোনো একটা পুরাতন বড় গাছ আছে, তার সাথে হয়তো উঠিয়ে দেন, কিংবা বাড়ির চারপাশে যে বেড়া আছে সেখানেই কিন্তু এই গাছটা লতাটা উঠিয়ে দেওয়া যায়।
3: মেটে আলু কিভাবে চাষ করতে হবে এ বিষয়ে যদি আমাদেরকে বলতেন।
4: আসলে মেটে আলু পুরো বর্ষা মৌসুম জুড়েই থাকে বিধায় আমরা যখন জমি নির্বাচন করব, তখন কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে বৃষ্টির পানি যেন এখানে না দাঁড়ায়, এরকম একটা জমি আমাদেরকে নির্বাচন করতে হবে। আর জীবিত গাছ যদি আমরা এরকম মনে করি যে আমরা কোনো আলাদা মাচা করব না, একটা আমাদের বড় গাছ আছে সেই গাছের সাথে আমরা লতাটা উঠিয়ে দেব, সেক্ষেত্রে আমরা গাছের গোড়া দুই হাতের মধ্যে মাদা তৈরি করতে হবে। গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এবং এজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। মেটে আলু লাগানোর জন্য অন্তত এক মাস আগে, এই ফাল্গুন মাসে, পুরো জমিতে ভালোভাবে প্রচুর জৈব সার ছিটিয়ে দিতে হবে জমি চাষ করে। এরপরে তিন চার হাত দূরে আমরা মাদা তৈরি করব। সাধারণত দুই ফুট চওড়া ও তিন ফুট গর্ত করে মাদা তৈরি করা হয়, এবং এই মাদা তৈরি করার পরে যে মাটিটা বের হবে সেই মাটিটা আমরা 20-25 দিন ধরে রোদে শুকাবো। এতে হবে কি, মাটিটা জীবাণুমুক্ত হয়ে যাবে। এরপরে আমরা জৈব সার এবং ছাইয়ের ছিটা একসাথে এই মাটির সাথে মিশিয়ে আমরা আবার মাটিগুলো মাদায় দিয়ে দেবো আর কি।
3: মেটে আলু কিভাবে চাষ করতে হয় সে বিষয়টি আমরা জানলাম। এখন আমরা যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, আমরা কি পরিমাণে বা কতটুকু রাসায়নিক সার ব্যবহার করতে পারি?
4: খুব বেশি রাসায়নিক সার কিন্তু মেটে আলুতে দেওয়ার দরকার হয় না। প্রতি গর্তে আমরা সাধারণত ফসফেট 50 গ্রাম এবং পটাশ সার 50 গ্রাম দিয়ে থাকি। তবে সার দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি রস না থাকে জমিতে তাহলে কিন্তু সেচের ব্যবস্থা করতে হবে। এরপরে চারা লাগানোর এক মাস পর আমরা আবার ইউরিয়া দিব, কিন্তু ইউরিয়া 50 গ্রাম এবং পটাশ 50 গ্রাম হারে, এটা 2-3 বার দিতে হবে প্রতি গাছের গোড়ার চারপাশের মাটিতে 2-3 আঙুল গভীরে আমরা এটা প্রয়োগ করব।
3: এই যে আমরা মেটে আলু চাষ পদ্ধতি জানছি এবং আরো একটি বিষয় জানতে চাই, বীজ লাগানোর যে উপযুক্ত সময় সেটি কখন?
4: বীজ লাগানোর উপযুক্ত সময় কিন্তু যে এখনই, কিন্তু আসলে সময়টা সামনে আসছে মার্চ এপ্রিল বা ফাল্গুন চৈত্র মাসে, এই আলু বীজ বপনের উপযুক্ত সময়। এবং বীজ হিসেবে আমরা সাধারণত মেটে আলুর যে কন্দ, মানে সেটা মুখী যেটা বলে, এটাও ব্যবহার করি। আবার অনেক সময় দেখা যায় লতানো গাছের সাথে উপরে কিন্তু ফল ঝুলে থাকে, এটাকে পাতাশি বলে, এটাও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। মুখিটা মাটির নিচে, মুখটা উপরের দিকে করে এটা লাগাতে হয়।
3: কিভাবে মেটে আলুর বীজ শোধন করতে হয়?
4: যে কোনো ফসলের ক্ষেত্রেই আমরা যদি বীজ শোধন করে লাগাই তাহলে কিন্তু বীজবাহিত যেসব রোগ আছে আমরা কিন্তু সেসব রোগ দূর করতে পারি। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কার্বনডাজিম গ্রুপের যে ওষুধ আছে বাজারে পাওয়া যায় এটা 2 গ্রাম, অথবা ম্যানকোজিম গ্রুপের অনুমোদিত যে কোনো ওষুধ আমরা 3 গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে এই বীজকে 30-40 মিনিট ডুবিয়ে রাখবো। এরপরে উঠানোর পরে আমরা বীজ ছায়ায় শুকিয়ে নিব, এরপরে আমরা কিন্তু গর্তে লাগাবো।
3: অন্যান্য কি কি পরিচর্যা করতে হবে এই মেটালের ব্যাপারে, অথবা আমরা যদি জানতে চাই কি কি পরিচর্যা করলে আমরা ভালো ফলন পাবো?
4: অন্যান্য পরিচর্যার মধ্যে সাধারণত যেটা পড়ে সেটা হচ্ছে আগাছা মুক্ত রাখতে হবে। চারা গজানোর পর থেকেই জমি বা গাছের যে মাদা, আমরা যে মাদাটা করলাম সেটা যেন আগাছা মুক্ত থাকে সেটা খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যখন আমরা আগাছাটা উঠাবো তখন খেয়াল রাখতে হবে যে গোড়ার মাটি যেন বেশি আলগা না হয়ে যায়, কারণ আমরা অনেক সময় কোদাল দিয়ে কুপিয়ে আগাছাটা উঠাই যেহেতু, এবং গাছের গোড়ায় যেহেতু আঘাত না লাগে সে বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় বলেছিলাম যে জলাবদ্ধতা, এটার ব্যাপারেও খেয়াল রাখতে হবে, যার জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, কারণ জলাবদ্ধ হলে গোড়া পচা রোগ হয়ে ফলন কিন্তু মারাত্মকভাবে কমে যাবে। আর একটা বিষয় সেটা হচ্ছে, যদি আমরা কোনো স্থায়ী গাছের সাথে না দেই, বৃক্ষ গাছের সাথে, সেই ক্ষেত্রে লতানো গাছের অবলম্বন এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ মাশা যত ভালো হবে তত কিন্তু গাছ প্রসারিত হবে, কারণ গাছের শাখা প্রশাখা যদি না বাড়ে তাহলে তো খাবার তৈরি হবে না এবং মাটির নিচে তো সেই খাবারটাই জমা হবে, কাজে এই ব্যাপারেও আমাদেরকে খেয়াল রাখতে হবে।
3: রোগ এবং পোকামাকড় কিভাবে আমরা দমন করব?
4: আচ্ছা, মেটে আলুর ক্ষেত্রে একটা সুবিধা আছে, এটা কিন্তু রোগ পোকামাকড় কম হয়, এটা একটা আমাদের বড় সুবিধা। তারপরেও যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শোষক পোকার আক্রমণ হচ্ছে, এক্ষেত্রে আমরা কীটনাশক হিসেবে সেভিন প্রয়োগ করতে পারি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মেটে আলুতে ছত্রাক রোগের আক্রমণ দেখা যায়, এক্ষেত্রে দেখা যায় যে লতায় প্রথমে হয়তো ডাটায় বা লতায় বাদামি দাগ হচ্ছে, এরপরে পরে গোড়া পচে যাচ্ছে অথবা পাতা পচে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ যেটা আছে সেটা 4 গ্রাম, অথবা কার্বনডাজিম 2 গ্রাম হারে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে আমরা গাছের গোড়ার মাটি ভিজে স্প্রে করে দেব। আবার অনেক সময় দেখা যায় শামুকও কিন্তু ক্ষতি করে থাকে, আমরা শামুকের ক্ষেত্রে যেটা করতে পারি, হাত দিয়েই কিন্তু শামুক মেরে ফেলতে পারি। এক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করব কীটনাশকটা আমরা যত কম ব্যবহার করতে পারি তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে।
3: মেটে আলু তোলা বা সংগ্রহের জন্য সঠিক সময়টি কখন?
4: মেটে আলুর জীবনকাল অনেকটাই বেশি আর কি, 8-10 মাস। কার্তিক অগ্রহায়ণ মাসে যখন ঠান্ডা পড়তে শুরু করে তখন আমরা দেখবো যে পাতা হলদে হয়ে পুরো গাছ শুকিয়ে যাচ্ছে, পুরোপুরি শুকিয়ে গেলে আমরা তখন আলু তুলব। এতে আলু কি হবে, মানে আলুটা ভালোভাবে পরিপক্ক হবে, বীজের মান ভালো হবে এবং স্বাদও কিন্তু বাড়বে। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে ভাদ্র আশ্বিন মাসে আমরা যদি মনে করি যে না আগেই আমি একটু ফসল সংগ্রহ করব, এই সুযোগও কিন্তু আমাদের আছে। সেক্ষেত্রে আমরা ভাদ্র আশ্বিন মাসে মেটে আলুর গোড়ার মুখের মাটি সরিয়ে আমরা মুখের কিছু অংশ রেখে বাকি অংশ কিন্তু আমরা কেটে নিয়ে আসতে পারি, কেটে নিয়ে এসে ওইটা কিন্তু আমরা খেতে পারি। এবং এই কাটা যে কেটে নিয়ে আসলাম এটাতে কিন্তু কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ওইটা কিন্তু ধীরে ধীরে ওখান থেকে আবার কিন্তু মেটে আলু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ওই জায়গাটা পূরণ হয়ে যাবে। কাজে আমরা মানে পুরোপুরি ফসল সংগ্রহের আগেও কিন্তু অর্ধেক আলু কেটে নিয়ে এসে আমরা সেটা খেতে পারি আর কি।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজকের আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা অনেক উপকৃত হবেন। আমরা আশা করি যে প্রয়োজনীয় তথ্য আজ আপনারা জানলেন তাতে আপনাদের চাষাবাদের জন্য বা আলু সংগ্রহের জন্য অনেক উপকার লাভ করবেন, সে বিষয়টি আমরা অবশ্যই আশা করি। সবাইকে ধন্যবাদ।

0: হুজুর, আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে।
1: আমার চিন্তার কারণ ভালো করেই জানেন। সবকিছু থাকার পরেও খাদ্যের স্বাদ কমার কারণে আফসুসে দিন কাটাচ্ছি।
0: হুজুর, তার যথার্থ কারণ অনুসন্ধানে আমি 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি।
1: জানেন গতকালকে কি হয়েছিল? আমার স্ত্রী খুব শখ করেছিল মাছের ঝোল খাবে, কিন্তু সে মাছের পেটে প্লাস্টিক পাওয়া গেছে। কি সর্বনাশ, মাছে কোনো স্বাদই নেই।
2: হুজুর, শুধু কি মাছের স্বাদ গেছে? না।
1: হুজুর সাহেব মনে হয় খুব মজা করে খাবার খান, তাই হাত গুটিয়ে বসে আছেন।
0: জিনা হুজুর, আমারও একই অবস্থা। নিজের কথা কিভাবে বলি?
1: বলা বলি শুনতে চাই না, আমি এর সমাধান চাই।
2: তার জন্য খাদ্য পরামর্শক এবং কর্ম ব্যবস্থাপক 2 জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা সরজমিনে তদন্ত করতে গেছে, আশা করি একটা ভালো ফলাফল নিয়ে আসবে।
0: ওই যে তাহারা আসছেন হুজুর।
3: আমরা আসতে পারি হুজুর?
1: আসুন। কি কারণে খাদ্যের স্বাদ বিনষ্ট হচ্ছে তার সরাসরি কারণ এবং সমাধান বলুন।
4: অতীব দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের জমি এবং পানির গুণাগুণ নষ্ট হয়ে গেছে, যে কারণে আজ ফসল ফলছে ঠিকই কিন্তু স্বাদ নেই।
3: প্রচুর পরিমাণে মাছ চাষ হচ্ছে ঠিকই কিন্তু তাতেও স্বাদ নেই।
2: হুজুর সেসব জানেন, কি কারণে হচ্ছে তার ব্যাখ্যা দিন এবং সমাধানের পথ বলুন।
3: কারণ হচ্ছে প্লাস্টিক।
1: প্লাস্টিক যা আমি মাছের মধ্যে পেয়েছি।
4: জি হুজুর, প্লাস্টিক পণ্যের প্রতি আজ সবাই অতি মাত্রায় ঝুঁকে পড়েছে, কিন্তু বুঝতে পারছে না কি ক্ষতির বাহককে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে।
3: অজান্তে নিজের এবং পরিবেশের ক্ষতি করে যাচ্ছে।
1: তাড়াতাড়ি আর ব্যাখ্যা করুন।
4: হুজুর, প্লাস্টিক একটি সিনথেটিক বস্তু যা বড় জৈব পলিমার থেকে তৈরি হয়, যেমন পলিথাইলিন, পিভিসি, নাইলন ইত্যাদি। প্লাস্টিক অপচনশীল বর্জ্য বলে এটি পরিবেশে 500 থেকে 1000 বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
3: প্লাস্টিকের কারণে মাটি, পানি ও বায়ু দূষণ বাড়ছে। এর ফলে আমাদের জলাভূমি, কৃষিভূমি, মৎস্য ও জলজ উদ্ভিদ এবং অন্যান্য সম্পদ হুমকির মুখে পড়তে পারে।
1: কেন প্লাস্টিক পণ্যের ব্যবহার এত তীব্র হলো?
0: আমার মতে সহজলভ্য ও সস্তা হওয়ায় প্লাস্টিক পণ্যের জনপ্রিয়তা বেড়ে গেছে।
4: প্লাস্টিকের রিসাইকেল ও রিইউজের পরিমাণ না বাড়ায় এসব প্লাস্টিকের অধিকাংশই সরাসরি চলে যাচ্ছে পরিবেশে।
3: প্লাস্টিক পলিথিন দীর্ঘদিন প্রকৃতিতে অবিকৃত অবস্থায় থেকে মাটিতে সূর্যের আলো, পানি এবং অন্যান্য উপাদান প্রবেশে বাধা সৃষ্টি করছে।
4: মাটির উর্বরতা শক্তি হ্রাস করে, উপকারী ব্যাকটেরিয়া বিস্তারে বাধা সৃষ্টি করে, যার ফলে মাটির উর্বরতা শক্তি এবং ফসলের উৎপাদনের ক্ষমতা দিন দিন হ্রাস পেতে থাকে।
3: ব্যবহৃত প্লাস্টিক নদী, সাগর ও কৃষি জমিতে স্থান পায় এবং সেসব গলতে বা টুকরো হতে বহু বছর সময় লেগে যায়। এর ফলে মাটি ও পানির দূষণ অব্যাহত থাকছে।
1: হ্যাঁ, বুঝতে পেরেছি কেন আমাদের খাদ্যের গুণাগুণ নষ্ট হচ্ছে, এর সমাধান বলুন।
4: প্লাস্টিকের পণ্য ব্যবহার না করাই ভালো, যদি করা লাগে তবে তা ব্যবহারের পর রিসাইকেল ও রিইউজের পরিমাণ বাড়াতে হবে।
5: তো পরপর 2 বিষয়ে কিন্তু আমরা অনেকগুলো ভালো কথা শুনলাম, পরামর্শমূলক কথা, এগুলো আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আসলে উঠে যাওয়ার সময় তো হয়েছে, কি বলো? আবার আগামীতে দেখা হবে। আসলে আমরা একটু জানিয়ে যেতে চাই, সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনারা এতক্ষণ শুনলেন কৃষি সার্ভিস দপ্তর প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। তাহলে চলো একসাথে।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনে এখন রয়েছে পল্লীগীতি, শিল্পী মকবুল হোসাইন ফারুক। শিল্পীকণ্ঠে প্রথম গানটির গীতিকার ও সুরকার অমর চন্দ্র শীল।

0: এতক্ষণ মকবুল হোসেন ফারুকের কণ্ঠে শুনলেন পল্লীগীতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন চম্পা বণিক, কথা সাজিয়েছেন এনামুল ইসলাম, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: চম্পা বণিকের কণ্ঠে দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার, রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও ময়মনসিংহ জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 21.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 69% এবং সন্ধে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর 5:14 এবং অস্ত যাবে সন্ধে 6:36। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. Now wind weather forecast read by Shehnaz Parfin. Dhaka Met Office forecast for inland rivers warning valid till 1 AM. There is no inland rivers warning and no signal is to be hosted. Now forecast for the entire country remain effect till 6 PM. It may expected temporary gusty wind with lightning, adjoining with light to medium rain or thunder shower in many places of Mymenshing and Silla divisions and a few places of Rangpur, Rajshahi, Dhaka, Khulna, Borishal and Chattogram. It may expected medium to heavy to very heavy rainfall as elsewhere over the country. Mild heat wave is sweeping over the regions of Noakhali, Khulna, Bagerhat and Mymenshing, adjoining with Khulna division, and it may continue. Day and night temperature may nearly unchanged all over the country. Today, the maximum temperature was recorded in Jashore, 36.6 degrees Celsius, and minimum was in Sylhet, 21.5 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka, 34.7 degrees Celsius, minimum was 22.8 degrees Celsius. Humidity recorded in air at 9 AM, 69%, at 6 PM, 63%. Tomorrow, the sun rises over Dhaka at 5:14 AM and sets at 6:36 PM. The sulfur weather in time.
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 20 মে বুধবার বাংলাদেশ আনসার ও ভিডিবি একাডেমি সফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনুন অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। আগামীকাল 20 মে বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 2টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগলহরী শুনবেন রাত 10:30। এরপর রয়েছে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতে খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এই সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ের বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। এ সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।

0: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই, বৃক্ষ একটি জীবন। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচি রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য MR টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন স্থানীয় খবর।
2: আসসালামু আলাইকুম, সন্ধে 7টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি লুলু ইসাক মুন্নি। আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 দিন ব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

0: বলেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি বলেন, ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এদিকে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা আজ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও ভূমি অধিদপ্তর আয়োজিত মেলায় ই নাম জারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান সংগ্রহ সহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। রাজধানীর পূর্বাঞ্চলে আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এরও অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় ঝিড়ার পাড় বাহের চর খালটির পুনর্খনন কাজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আজ লোহাজুড়ি এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে খাল খননের কাজের উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় কাজের বিনিময়ে টাকা কর্মসূচির অধীনে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ খালটি পুনর্খনন করা হবে। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রী, সাধারণের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা বিষয়ক এক প্রস্তুতি সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় কোরবানির পশু পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ব্যাপারেও আলোচনা করা হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে 5 দিন কর্মকর্তাদের প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। গাজীপুরের শ্রীপুরে মাওনা এলাকায় হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি সড়কে শৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। নরসিংদীর বেলাবোতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথির বক্তৃতায় বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে বিচার সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। নোয়াখালী, খুলনা, বাগেরহাট, যশোর সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 69% এবং সন্ধ্যে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:14 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:36। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান।

0: একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সংরক্ষণের উপায়, আর আজকে বলবেন, অংশগ্রহণ করছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। তো আজকে যে আমরা বিষয়টা নিয়ে করব, এটা কিন্তু খুবই সংরক্ষণ করতে না পারি, ঠিক মতো যদি লবণের যোগান না থাকে, তাহলে একটা খুব দামি জিনিস নষ্ট হয়ে যাবে। একটু সহজ সরল ভাষায় এটাই দাঁড়ায় যে কোরবানির পশুর চামড়া যদি আমরা ঠিক মতো ছাড়াইতে না পারি এবং যদি সংরক্ষণ করতে না পারি, তাহলে আমাদের এই যে বৈদেশিক মুদ্রা অর্জনের যে একটি উপায়, যে একটি ব্যবস্থা, কিন্তু নষ্ট হয়ে যাবে কি?
2: হ্যাঁ, বৈদেশিক মুদ্রার সাথে জাতীয় সম্পদ তো এটা,
3: কুরবানির চামড়াটা হলো একটা জাতীয় সম্পদ।
1: তাহলে এই যে আমরা খুব গুরুত্বপূর্ণ আজকের আসরে বিষয়টা শুনবো, আর প্রিয় শ্রোতা ভাই বোনেরা এবং কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, যে যেখান থেকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা টেলিফোন করবেন 02448132 68 থেকে 70 পর্যন্ত এবং 02448132 77 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করবেন। আর এই যে আসর শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar, এখানেও আপনারা সরাসরি এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। তো শুরু হোক তাহলে, আমাদের পথ চলা শুরু হোক। ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম সালাম, সবাইকে স্বাগতম।
1: আচ্ছা, আজকের তো বিষয় আপনাকে বলাই হয়েছে, কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপায়। আমরা টেলিফোন নেব, একটু দেখা যাচ্ছে টেলিফোন আসছে, আপনি দু একটি কথা কিন্তু বলে রাখতে পারেন।
4: ধন্যবাদ। আসলে গবাদি পশুর চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ, চামড়া ও চামড়াজাত দ্রব্যাদি রপ্তানির মাধ্যমে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। তবে সঠিক পদ্ধতিতে পশু জবাই, পশু দেহ থেকে নিখুঁতভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপর গুণাগুণ ও এবং দাম নির্ভর করে। আমাদের দেশে প্রাপ্ত চামড়ার এক উল্লেখযোগ্য অংশ ঈদুল আজহার সময় পাওয়া যায়। এই সময় হৃষ্টপুষ্ট পশু থেকে উন্নত মানের চামড়া পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু পশুর দেহ থেকে সঠিকভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণ করা না হলে চামড়ার মান আশানুরূপ উন্নত হয় না, ফলে চামড়ার উপযুক্ত দামও পাওয়া যায় না। তাই এই জন্য পশু জবাই করার সময় কি কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার। সাধারণত জবাই করার উদ্দেশ্যে পশুকে মাটিতে শোয়াবার সময় সাবধানে অবলম্বন সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে দেহ কোনোভাবে আঘাত না লাগে এবং আঘাত লাগলে চামড়া থেতলিয়ে যাবে এবং চামড়ার গুণাগুণ নষ্ট হবে,
1: যেন অক্ষত থাকে।
4: হ্যাঁ, চামড়াটা যেন অক্ষত থাকে। জবাই করার জন্য ধারালো ছুরি এবং চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করা দরকার, যাতে চামড়ায় কোনো কাটা দাগ না লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু জায়গায় পশু জবাই করতে হবে, যাতে সহজেই রক্ত ও অন্যান্য ময়লা পরিষ্কার করা যায়।
2: মাস্টার ভাই, ফোন কিন্তু
1: আসতেছে, কিন্তু প্রাথমিক শর্তগুলো তো আমরা শুনে নেব আগে, তারপরে আমরা প্রশ্ন যদি কিছু থাকে সেগুলো শুনবো।
2: ঠিক আছে,
1: কারণ আমাদের আমাদের কারণটা কিন্তু শ্রোতার কাছে পৌঁছে দেওয়া, আমাদের এই তথ্যগুলোকে, তারপরে ওনারা যেটা বলবেন সেটা সম্পর্কে আমরা বলেন।
4: তারপরে এখন আমি বলবো যেটা সঠিকভাবে চামড়া ছাড়ানোর নিয়মাবলী। জবাই করার পর পশু দেহ যখন অসাড় বা নিস্তেজ হয়ে গেলে চিত করে শুয়ে দুই পাশে ঠেস দিয়ে দিতে হবে পশুটাকে, এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা থাকে না। নোকদার বা ধারালো ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা, সিনা ও পেটের উপর দিয়ে সোজাসুজি একটা দাগ কেটে নিতে হবে। সামনের দু পায়ের গোড়ালি অথবা হাঁটু থেকে সিনা পর্যন্ত অন্য একটি দাগ কেটে প্রথম দাগের সাথে যুক্ত করতে হবে। পিছনের পা দু পায়ের হাঁটু থেকে লেজের কাছে।

0: কাছাকাছি পর্যন্ত দাগ কেটে প্রথমোক্ত লম্বা দাগের সাথে যুক্ত করতে হবে। কোনো ক্রমে যেন দাগ আঁকা বাঁকা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
1: গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলো।
0: ছোট আকারে পশুকে গাছের ঢালে বা ঝুলানো ঝুলিয়ে ছাড়ানো যেতে পারে। বিশেষ করে আমরা ছাগল ভেড়া এগুলোকে ঝুলিয়ে চামড়া ছাড়ানো খুবই সহজ এবং তখন চামড়া চুরির দাগ লাগে না। ঝুলিয়ে চামড়া ছাড়ানো সম্ভব না হলে দাগ কাটার পর প্রথমে গলার অর্ধেক ছড়াতে হবে, তারপর সামনের পা ছাড়িয়ে শিনা কাঁধ ও পেটের চামড়া ছাড়াতে হবে, পেছনের পা ছাড়িয়ে পিঠ পর্যন্ত নিতে হবে। এখানে লক্ষণীয় যে শিনা ও পিছনের দিকে মাংস সাথে চামড়া লেগে থাকে, তাই এই সকল স্থানে চামড়া ছাড়ানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। চামড়া ছাড়ানোর পর মাটিতে ছেঁচড়ানো ঠিক না, রক্ত গোবর এবং কাদাযুক্ত মাটি যেন চামড়াতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কুকুর এবং অন্যান্য প্রাণীর নাগালের বাইরে ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে চামড়া রাখতে হবে। ছাড়াইকৃত চামড়া যথাশীঘ্রই বিক্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তবে জবাই করার 4-5 ঘন্টার মধ্যে চামড়া বিক্রয় না হলে সংরক্ষণের পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করতে হবে।
1: লবণের ব্যবহারটা যদি বলেন,
0: এখন বলবো যে আসলে লবণের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা বলি যে পশু থেকে চামড়া ছাড়ানোর পর চামড়া ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। চামড়ার মধ্যে লেগে থাকা অতিরিক্ত মাংস চর্বি ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে ফেলতে হবে, তা না হলে এই সমস্ত স্থানে লবণ প্রবেশ করবে না। চামড়ার মাংসের পিঠ উপর দিকে রেখে মুঠি মুঠি লবণ ছাড়িয়ে দিতে হবে, ভালোভাবে ঘষে লাগিয়ে দিতে হবে।
1: এই হলো আমাদের কোরবানির পশুর চামড়া ছাড়ানোর প্রাথমিক শর্ত। এরপরে আমরা সংরক্ষণের উপায় সম্পর্কে শুনবো। এবার শুনে নিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে কারা রয়েছেন আমাদের শ্রোতা বন্ধুরা, তাদের কি জিজ্ঞাসা রয়েছে আমরা আরো শুনবো আমাদের ডক্টর হোসেন মোহাম্মদ সেলিমের কাছে। হ্যালো, হ্যাঁ, আপনার জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা, মানিকগঞ্জ থেকে রুবেল ভাই বলেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রশ্ন থাকলে
2: ধারালো ছুরি কি ধরনের লাগবে?
1: ধারালো ছুরি কি ধরনের লাগবে? আচ্ছা আচ্ছা, আপনি আমাদের সঙ্গে লাইনে থাকেন, আপনার জবাব পাওয়া যাবে। আগে নিয়ে নি সবার প্রশ্ন। আচ্ছা, হ্যালো, আর কে রয়েছেন?
3: স্বাগত
1: জানাচ্ছি, আপনার যদি কোন প্রশ্ন থাকে করতে পারেন।
3: যে আমার প্রশ্নটা হলো এই যে চামড়ার, আমি গত বছর বা তার আগের বছর আমাদের এলাকায় বহু চামড়া সঠিক দাম না পাওয়ার কারণে মাটির নিচে গাড়ি রাখছে, কেউ ফালাইও দিচ্ছে। এক লক্ষ বা দেড় লক্ষ টাকা দামের গরু চামড়া করে 200-250 টাকা, যে কারণে চামড়াওয়ালারা মানে এটার প্রতি গুরুত্ব দেয় না। এটা যদি সরকারি কোনো ব্যবস্থা করার সুবিধা থাকতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হইতো।
1: আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আপনার আপনার যে পরামর্শ এটা আমরা শুনলাম, আমরা এই নিয়ে একটু আলোচনা করব পরে। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
4: হ্যালো,
1: জি বলেন, আপনার নাম কোথেকে বলছেন, কে বলছেন?
4: ওয়ালাইকুম আসসালাম, আমি টাঙ্গাইল থেকে সোহেল রানা বলছিলাম।
1: হ্যাঁ, টাঙ্গাইলের সোহেল রানা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন।
4: আমার দুইটা বিষয় প্রশ্ন। একটা বিষয় হচ্ছে যে এটা উত্তর কতদূর পাবো আমি জানি না, সেটা হচ্ছে চামড়া যত পণ্যের দাম আমাদের বিদেশে প্রত্যেক বাজেটেই বেড়ে যায়, কিন্তু মরুচ কাঁচা চামড়া সেটার দাম আমরা পাইনি। এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে এবার সরকার থেকে একটা নির্দেশনা জারি করা হয়েছে যে লবণজাত চামড়া অনেক পরে ঢাকায় পৌঁছাবে রাজধানীতে, তাহলে লবণজাত চামড়া কতদিন আমরা বাসায় রাখতে পারবো যদি একটু বলেন?
1: আচ্ছা, আমাদের সঙ্গে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন আপনি। কোরবানির পশুর চামড়া ছাড়ানো এবং সংরক্ষণের উপায়। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
5: আমি কথা বলছিলাম হাজি মোহাম্মদ
6: ইসলামগঞ্জ
5: সবাইকে ধন্যবাদ জানাই, ঈদ মোবারক। তো গত পরশুদিন একটা গান শুনেছিলাম আর কি, অপরাহ্নে চালতো ভাই শুনলাম, খুব ভালো লাগছে। তো ওনাদের সবাইকে ধন্যবাদ, তাকে ধন্যবাদ। তো আমার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে যারা গরু অধ্যক্ষ যারা গ্রাম আর কি এরা গরু জবাই করে, তো জমি যারা পরে যেমন চামড়া যে ছিলে ফিলার করে তখন লেজটা নিয়ে হয়তো একটু একা ফাঁকা হয়ে যায় যা,
1: আপনি শুনতে থাকেন আর কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো,

0: তাহলে আমি মোহাম্মদ লুৎফা জোদ্দার, বড়কুলা, পাংশা, রাজবাড়ি।
1: আপনি প্রশ্ন থাকলে বলেন।
0: হ্যাঁ, আমি জানতে চাচ্ছি এই যে পশু করছেন, পশুর এই যে চামড়াটা কুরবানি আমরা তো দিই, ঠিক আছে ভাইয়া? আজকের বিষয় না?
2: হ্যাঁ, আজকের বিষয়।
0: হ্যাঁ, ওই লোক এই চামড়াটা আমরা কুরবানি দেওয়ার পরে বসছেন, এই যে গরুর গাছকে কিভাবে খাললি হলে খালটা খাল এই চামড়াটা বসছেন, ভালো থাক ভালো হয়। আর ওইটা আমরা ওই লোকে বসছেন বিক্রি করি, হলো গিয়ে আমরা এই লোকে যে এইটি হইলে গিয়ে গরিব মানুষের কিভাবে দান করলে ভালো হয় একটু স্যার বলে।
1: হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে আজকে, আপনি আমার সঙ্গে থাকেন, আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে যে কোরবানির পশুর চামড়া কিভাবে ছাড়ানো উচিত এবং কিভাবে সংরক্ষণ করা উচিত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
3: ঢাকা থেকে হিমেল।
1: হ্যাঁ, ঢাকা থেকে হিমেল। হিমেল বলেন।
3: আমার প্রশ্ন হলো, কোন চামড়া যদি টানতে গিয়ে ছিঁড়ে যায় তাহলে কি সেই চামড়া বাদ হয়ে যাবে?
1: চামড়া যদি টানতে গিয়ে ছিঁড়ে যায় অর্থাৎ ক্ষত হয়ে যায় তাহলে কি সেটা বাদ যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিশ্চয়ই আমার মনে হয় এটা বাদ যাবে, তারপরে আপনাকে বলবেন আমাদের সম্পদ ব্যক্তি। আর কে রয়েছে?
4: আচ্ছা, এই বিষয়গুলো আগে বলে নিক আমাদের।
1: আচ্ছা, আমার মনে হয় যে আমরা এখন যে কটা প্রশ্ন পেয়েছি সেটা কটার উপর যদি কোনো পরামর্শ থাকে, আমাদের আজকের যে সম্পদ ব্যক্তি রয়েছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, তিনি আপনাদেরকে এই বিষয়ে পরামর্শ দেবেন। শুরু করুন ভাই।
5: ধন্যবাদ। আসলে সুন্দর সুন্দর প্রশ্ন আসছে চামড়া ছাড়ানো সংরক্ষণ নিয়ে। মানিকগঞ্জ থেকে রুবেল জানতে চেয়েছেন ধারালো ছুরি কি ধরনের লাগবে। ধারালো ছুরি আসলে এটা তো সাধারণত আমাদের এই যে কোরবানির আগেই দেখা যায় বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর বা বিভিন্ন ধারালো ছুরি, লম্বা লম্বাটে ধারালো ছুরি থাকে, ওই ধারালো ছুরি ব্যবহার করা। এবং যখন চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো, সামনের দিকে সামনের অংশ বাঁকানো থাকে, ওই ছুরি ব্যবহার করার জন্য বলা হচ্ছে। হ্যাঁ, হালুয়াঘাট থেকে কারি আক্কাস আলী জানতে চেয়েছেন চামড়ার দাম পাওয়া যায় না সরকার থেকে কি কি বিষয়ে। আসলে আপনি জেনে থাকবেন যে চামড়ার দাম কিন্তু গতবারের তুলনায় এবার কিন্তু বৃদ্ধি করা হয়েছে, যাতে আমাদের খামারি ভাইয়েরা চামড়ার দাম পায়। তাছাড়া সরকার থেকে বিনামূল্যে লবণ সরবরাহের ব্যবস্থা করা হবে। আপনারা নিকটস্থ উপজেলা পানি সম্পদ অফিস অথবা জেলা প্রশাসন অফিস, সিটি কর্পোরেশন অফিস থেকে বিনামূল্যে লবণ সরবরাহ করে চামড়া সংরক্ষণ করতে পারবেন। আপনার নিজের কোনো খরচ লাগবে না, সরকার থেকে লবণের সরবরাহ করার ব্যবস্থা করবে।
4: এটা তো খুব ভালো কাজ করেছে।
5: সোহেল রানা টাঙ্গাইল থেকে জানতে চেয়েছেন চামড়াজাত পণ্যের দাম, চামড়াজাত পণ্যের দাম বেশি প্রতিবারে বাড়ে কিন্তু কাঁচা চামড়ার দাম বাড়ে না কেন? আসলে চামড়াজাত পণ্য অনেক র হাইট, যেটা কাঁচা চামড়াকে বিভিন্নভাবে প্রসেস করে, কিউরিং করে, এটাকে ভ্যালু অ্যাড করে তারপরে চামড়া বিক্রি করা হয়, যেটা হয় সেটা কিন্তু দাম অনেক খরচ এখানে পড়ে, সেই জন্য এটা দামও বেশি হয়। আর কাঁচা চামড়া যেটা সেটার কিন্তু বর্তমানে সরকারের গত বছরের তুলনায় এবার চামড়ার দাম বৃদ্ধি করেছে। এবং লবণজাত চামড়া তিনি জানতে চেয়েছেন যে লবণজাত চামড়া কতদিন পর্যন্ত রাখা যাবে। লবণজাত চামড়া আপনি সঠিকভাবে লবণজাত করা হলে চামড়া এক সপ্তাহ বা 15 দিন পর্যন্ত রাখা যাবে।
4: আচ্ছা,
5: হাজি মিন্টু মিয়া চাঁদপুর থেকে জানতে চেয়েছেন চামড়া ছাড়ানো লেজের দিকে আঁকা বাঁকা হলে। আসলে আমি যেভাবে বলেছি যে আসলে ওই সিনার থেকে একটা দাগ কেটে পেটের উপর দিয়ে নিতে হবে, আবার দু পা সামনের দু পায়ের থেকে একটা দাগ কেটে ওই উপরের দাগের সাথে মিলাতে হবে, এবং পিছনের পায়ের থেকে একটা দাগ কেটে মাঝখানের দাগের সাথে মিলাতে হবে, এরপরে চামড়া ছাড়াতে হবে। এই দাগ দাগ যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু চামড়ার যখন ইউনিফর্মিটি বা সমরূপতা বা সমান সাইজে থাকে না, চামড়া যখন প্রসেস করতে যায় তখন কিন্তু এটা আশেপাশে বাঁকা হলে চামড়া অনেক অংশ ফেলে দিতে হয়। সেই জন্য যতদূর সম্ভব চামড়ার যাতে কাটার সময় বা চামড়া ছাড়ানোর সময় যাতে দাগ আঁকা বাঁকা না হয়। মোহাম্মদ লুৎফুজ জোয়াদ্দার পাংশা রাজবাড়ি থেকে চামড়ার সংরক্ষণের কথাই জানতে চেয়েছেন। আসলে এটা অলরেডি আমাদের আমি প্রথমেই বলেছি, চামড়া সঠিকভাবে সংরক্ষণ করলে চামড়ার দাম বৃদ্ধি পাবে এবং চামড়া দেশের সম্পদ হিসেবে কাজে লাগবে। হিমেল ঢাকা থেকে জানতে চেয়েছেন ছিঁড়ে গেলে সেটা বাদ যাবে কিনা। আমি আমার প্রথমেই বলেছি চামড়া টানাহেঁচড়া করা যাবে না, ছিঁড়ে গেলে অবশ্যই চামড়ার

0: দাম কমে যাবে, চামড়া এটা বাদ হয়ে যেতে পারে। যদি ছেঁড়াটা মাঝখানে হয় তাহলে কিন্তু পুরো চামড়াটাই বাদ হয়ে যেতে পারে।
1: তো যা এগুলো তো শোনা হলো, পরামর্শগুলো শোনা হলো, এবার আপনার যদি কোনো পরামর্শ থাকে আপনি কোন দিতে পারেন যে আর কি কি আমরা করব।
0: পশুর চামড়া সংরক্ষণ করার জন্য আসলে অনেকেই জানতে চাচ্ছেন পশু থেকে চামড়া যে লবণের পরিমাণ ব্যবহার করা, লবণ কিন্তু প্রথমবারে লবণ একবার ব্যবহার করতে হবে, পরবর্তীতে আবার লবণ দিতে হবে, এভাবে দুইবারে লবণ,
1: ও দুইবার লবণ দিতে হবে
0: একই সময়ে। তবে প্রতিটি গরুর চামড়ার জন্য 4-5 কেজি লবণ দরকার,
1: প্রতিটি গরুর চামড়ার থেকে 5 কেজি
0: গরু মহিষ চামড়া যেগুলো।
2: মন ভাই, এই যে কুরবানি দিবে, কুরবানি দেওয়ার কতক্ষণ পরে চামড়া গুলির মধ্যে লবণ দিতে হইব?
0: যত তাড়াতাড়ি সম্ভব চামড়া মাংস কাটার পর পরেই যত তাড়াতাড়ি সম্ভব চামড়াতে লবণ দেওয়ার ব্যবস্থা করলে চামড়া ভালো থাকবে। প্রতিটি ছাগলের চামড়ার জন্য 1 কেজি লবণের দরকার হবে।
3: ছাগল আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম
0: আপনাকে, ছাগল ভেড়ার জন্য 1 কেজি লবণই যথেষ্ট, আর গরু এবং মহিষের জন্য বা বড় অ্যানিমেলের জন্য
1: 4-5 কেজি লবণ।
0: তবে চামড়া লবণ ছাড়াও বড় বড় ট্যানারিতে হিমাগারে রেখে চামড়া সংরক্ষণ করে, চামড়ায় কোনো ব্যাকটেরিয়া যাতে সংক্রমণ না হয়, চামড়া গুণাগুণ যাতে অক্ষুণ্ণ থাকে, চামড়া আমরা কিন্তু কোল্ড স্টোরেজ বা হিমাগারে রেখেও কিন্তু চামড়া বহুদিন সংরক্ষণ করে রাখা যায়।
1: বেশ, আচ্ছা এরপরে কি আমরা টেলিফোন কি আরো আসছে নিতে পারবো? আচ্ছা একটুখানি আমরা নিয়ে নিই কোন টেলিফোন, আর কিছু আসছে কিনা। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন কে বলছেন? হ্যালো, সংযুক্ত বিচ্ছিন্ন হলে মনে হচ্ছে। আচ্ছা আর কে রয়েছেন আমাদের সাথে?
4: হ্যালো দাদা,
1: হ্যাঁ আদর, কে বলছেন? খোকন চন্দ্র
4: বলছিলাম, দীপক চক্রবর্তী,
1: দীপক চক্রবর্তী
4: সভাপতি, হাজরাডাঙ্গা সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চকোট। দাদা কেমন আছেন?
1: জি ভালো আছেন দাদা, বলেন।
4: আমাদের নানি আপা ভালো আছে তো?
1: জি সবাই ভালো আছি আমরা, বলেন আপনার প্রশ্ন থাকতে পারে।
4: আপনাদের আপনাদের অগ্রিম আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। হ্যাঁ,
4: খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, যাই হোক অনেক ব্যস্তের মাঝে অনুষ্ঠানটা শুনছি, ভীষণ ভালো লাগছে। আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে এই যে ছাগলের চামড়া, যে দেখা যাচ্ছে ছাগল বড়জনের চামড়া যারা পাইকার তারা নিতে চাচ্ছে না, তাই এই এই ছাগলের চামড়া দেখা যাচ্ছে, তাহলে আমরা ছাগল এত টাকা মানে 10-20 হাজার টাকা দামে ছাগল কিনে দেখা যাচ্ছে ছাগল চামড়া বিক্রি হচ্ছে না, তাহলে এই চামড়া আমরা কি কি কাজে আরো লাগাইতে পারি?
1: অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আর কে রয়েছেন আমাদের সঙ্গে, থাকুন। হ্যালো, হ্যালো,
5: ওয়ালাইকুম
1: আসসালাম
5: ভাই, কথা বলছিলাম মোহাম্মদ জুয়েলের, রানাগ্রাম ছোট পিঙ্গুইন থানা বড়গ্রাম জেলা নাটোর থেকে।
1: বলেন জুয়েলের না, বলেন
5: ভাই। আমার প্রশ্ন হচ্ছে চামড়া কেটে গেলে চামড়ার মান কমে যায় কেন এবং নিতে চায় না কেন, জানতে পারছি?
1: আচ্ছা, চামড়া ক্ষত হয়ে গেলে কেন মানুষ সেটা নিতে চায় না বা তার দাম থাকে না? আচ্ছা তো টেলিফোন নিয়ে এই পর্যন্ত শেষ করি আমরা, আমরা একটু এই কারণ সময় আমাদের কমে আসছে। স্যার আপনি শুরু করে দেন। ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক
0: সম্পদ অধিদপ্তর। ধন্যবাদ। দীপক চক্রবর্তী দেবীগঞ্জ থেকে জানতে চেয়েছেন ছাগলের চামড়া অনেক সময় নিতে চায় না, সেটা কি করা যায়? আসলে ছাগলের চামড়া ছোট এবং ভেড়ার চামড়া এগুলো ছোট হওয়ার কারণে অনেকেই নিতে চায় না, তবে ছাগলের চামড়া কিন্তু বিশ্ববিখ্যাত, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড এই ছাগলের চামড়া খুবই উন্নত মানের এবং সেটা কোয়ালিটি সম্পন্ন, চাহিদা রয়েছে। সেই জন্য আপনি যখনই কোনো গ্রাম অঞ্চলে বা নিতে চায় না বা না নেয়, তখন আপনি ছাগলের চামড়াকে ওই যে লবণ 1 কেজি লবণ দিয়ে আপনি, আর লবণ তো এবার সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হবে, সেই এবং লবণের দামও কম, সেই হিসেবে যদি আপনি চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে পরবর্তীতে আপনি শহর এলাকায় নিয়ে বিক্রি করতে পারেন, একসাথে সংগ্রহ করে লবণ ওই লবণজাত চামড়া বিক্রি করা যায় এবং সেক্ষেত্রে দামও পাওয়া যাবে। জুয়েল রানা নাটোর থেকে জানতে চেয়েছেন কেটে গেলে বা ক্ষত হলে চামড়া নিতে চায় না কেন। আসলে আপনি জানেন যে আমি এর আগেও বলছি যে চামড়া যদি কেটে যায় ছিদ্র হয়ে যায় বা দাগ লাগে বা ছিঁড়ে যায় ক্ষত হয়, তাহলে কিন্তু ওই চামড়ার গুণাগুণ কম হয়, এবং যদি মাঝখানে যদি এটা হয় চামড়ার মাঝামাঝি জায়গায় যদি এই ধরনের হয় তাহলে পুরো চামড়াই বাদ হয়ে যেতে পারে। তো বাদ হয়ে গেলে তো সেটা ক্ষতি হয়ে গেল, সেই জন্যই কেটে গেলেও ক্ষতি হয়ে যাবে যাবে, সেই জন্যই চামড়া যাতে কোনো প্রকার টানা হেঁচড়া না করা, ছুরিতে যখন মাংস ছাড়ানোর সময় চামড়া ছাড়ানোর সময় সাবধানতা অবলম্বন করা যাতে কোনো ছুরির দাগ না লাগে, কেটে না যায়। কারণ চামড়া, এর আগে আমরা বলছি যে চামড়া আসলে দেশের একটা জাতীয় সম্পদ, এটা যখনই আপনার কমে কোয়ালিটি গুণাগুণ নষ্ট হবে কেটে যাবে তখন আমাদের জাতীয় সম্পদও কিন্তু কম হবে, হ্রাস পাবে, এবং অর্থনৈতিক অনেক মূল্য থেকে আমরা বঞ্চিত হব।
1: শ্রোতা বন্ধুরা অনেক ধন্যবাদ, আপনাদের অনেক অনেক সুন্দর প্রশ্ন পাওয়া গেল এবং তার জবাবও পেলেন। সবশেষে যে কথাটি বলতে চাই তা হচ্ছে যে কোরবানি করার আগেই ভেবে নিন কোন জায়গায় আপনার বর্জ্যগুলো আপনি ফেলবেন এবং জায়গাটা কত তাড়াতাড়ি আপনারা পরিষ্কার রাখবেন, এটা একটু আপনারা মাথার মধ্যে রাখেন, তা না হলে কিন্তু পরিবেশ বিনষ্ট হয়।
6: আরেকটা বিষয়, হ্যাঁ,
1: ডাক্তার হোসেন মোহাম্মদ সেলিমের কাছে আমরা শুনতে চাচ্ছি, আমরা তো প্রায় আসরের শেষ পর্যায়ে চলে এসেছি, যদি আপনার কোনো আর কোনো বিশেষ কোনো পরামর্শ থাকে আপনি কিন্তু শ্রোতাদেরকে দিতে পারেন।
6: আর একটা ফাঁকে একটা কথা কথি হয় আমার,
1: হ্যাঁ বলো।
6: এই যে আমরা দেশপ্রেম করি তাই না, প্রেমটা কোথায়? এই এই চামড়াও তো আমাদের দেশপ্রেমের একটা জিনিস। যদি আমি মনে করি যে এই চামড়াটা আমি ঠিকভাবে এটা খালবো মানে সারাবো, এটা আমার একটা দেশপ্রেম, এটা চিন্তা করতে হবে। মাস্টার ভাই যে বর্জ্যটা কোথায় ফেলবো, এটাও তো আমাদের দেশের প্রেমের ব্যাপার। কারণ এর ভালো জায়গায় যদি ভালো করে গর্ত করে না ফেলি ক্ষতি তো আমারই,
1: পরিবেশ দূষণ হয়ে যাবে,
6: এই কথাটাই কথা।
3: আর যে চামড়া ছাড়ানোর বিষয়টা, এটা একজন অভিজ্ঞ লোকের মাধ্যমে এই চামড়াটা ছাড়ানোর ব্যবস্থা নিতে হবে,
6: নালে শিখে নিতে হবে।
3: হ্যাঁ, না অনেক আছে যে গ্রামে, যারা গ্রামে সবাই মিলে করে, দেখা যাচ্ছে চামড়াটা ছেলে ফেলতে,
6: যেই করুক তাকে একটু শিখে নিয়ে ভালো করে করতে হবে, এটা মনে রাখতে হবে।
1: তো ডাক্তার হোসেন মোহাম্মদ সেলিম, যদি আপনার আর কিছু থাকে বলতে পারেন দু এক কথায়, শেষ সবশেষে যদি আপনার কিছু বলার থাকে।
0: পরিশেষে আমি বলবো যে আসলে পশুর চামড়া একটি মূল্যবান অর্থনৈতিক সম্পদ এবং বাংলাদেশের চামড়ার মান বিশ্ববাজারে সমাদৃত, তাই সঠিকভাবে নিয়ম অনুযায়ী এটি সংগ্রহ সংরক্ষণ করলে মূল্য অনেকগুণ বেড়ে যাবে। তবে অন্যান্য উন্নত মুসলিম দেশের মতো আমাদেরকেও আধুনিক পদ্ধতিতে পশু কোরবানির ব্যবস্থা করতে হবে যাতে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি হয় এবং পরিবেশও দূষিত না হয়। অন্যদিকে গবাদি পশুর চামড়া সহ অন্যান্য উপজাত যেমন রক্ত, হাড়, শিং, খুর, নাড়িমুড়ি, বুলিস্টিক ইত্যাদি মূল্যবান সম্পদ সংরক্ষণ করা যাবে, ফলে গবাদি পশুর চামড়া সহ অন্যান্য মূল্যবান উপজাত আধুনিক স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করা যাবে এবং দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। আপনি আমাদেরকে খুব সুন্দর করে বুঝালেন কোরবানির পশুর চামড়া কিভাবে ছাড়ানো উচিত এবং কিভাবে তা সংরক্ষণ করা হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমারের ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। সকল শ্রোতাকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আশা থেকে বিদায় নিচ্ছি। চলো আমরা উঠি,
6: হ্যাঁ চলো উঠা যাক।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছে নিশাত শাহরিয়ার, নওশিন ফারহানা নূর ও আমি কানিজ ফাতেমা লুনা। প্রকৌশল দায়িত্বে আছেন মেসবা চৌধুরী, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশিয়দুল হাসান, মোহাম্মদ আরিফ বিল্লা ও মোহাম্মদ সুলেমান হোসেন। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবারে। দূরবারে আজ আপনাদের জন্য থাকছে আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। আপনাদের সাথে রয়েছি আমি নওশিন ফারহান নূর,
1: সঙ্গে রয়েছি আমি নিশাত শাহরিয়ার।
0: প্রথমেই শোনাবো প্রিয় শ্রোতা আপনাদেরকে কে এম আবদুল্লাহ আল মুর্তজা মোহিনীর কণ্ঠে চমৎকার একটি গান। গানটি গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবারে শোনাব নুরুল ইসলাম মানিকের লেখা গান, সুর করেছেন মোহাম্মদ রুবায়েত শামীম চৌধুরী, শিল্পী তানজিনা করিম স্বরলিপি।

প্রিয় শ্রোতা, আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কারে শোনাব এখন বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে গান। গানটির গীতিকার ফজলুল হক সিদ্দিকী, সুরকার আশরাফ বাবু।

প্রিয় সৈনিক ভাইয়েরা, আপনারা আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারের গানটির গীতিকার মুন্সী ওয়াদুদ, গানের সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, শিল্পী নাসরিন আক্তার বিউটি।

প্রিয় শ্রোতা, আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কারে শোনাব এখন মনির হোসেনের কণ্ঠে গান। গানটি কথা লিখেছেন নাসরিন নাহার, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: আওয়ামী লীগ, আওয়ামী লীগ না করলে
1: প্রিয় সৈনিক ভাইরা, আপনারা আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবার শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, গানের কথা সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন ফয়সাল আহমেদ।

প্রিয় শ্রোতা, দূরবারে আজ শুনছেন আপনারা আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। শোনাবো এই মুহূর্তে তুলিপ সেনগুপ্তের কণ্ঠে গান। গানটির গীতিকার আবু বকর সিদ্দিক, সুরকার শেখ সাদী খান।

0: প্রিয় শ্রোতা, এই গানের সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। আপনারা শুনছিলেন দুর্বার, আর আপনাদের সাথে ছিলাম আমি নওশিন ফারহান নূর,
1: সঙ্গে ছিলাম আমি নিশাত শাহরিয়ার। আজকের দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের আর মাত্র 3 উইকেট দরকার। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 437 রানের লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিনের খেলা শেষে 7 উইকেটে 316 রান করেছে। বাংলাদেশ দলের তাইজুল ইসলাম 4টি এবং নাহিদ রানা 2টি উইকেট লাভ করেন। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 7 উইকেটে 316 রান। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
1: সিলেট টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে চতুর্থ দিন শেষে লক্ষ্য ছিল 337 রানের। দিনের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে দ্রুত 2 উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সাথে নিয়ে দ্রুত 2 উইকেট হারানোর ধাক্কা সামাল দেন শান মাসুদ। দুজনে মিলে গড়েন 92 রানের জুটি। দলীয় 133 রানের মাথায় বাবর আজম 47 রান করে তাইজুলের বলে সাজ ঘরে ফেরেন। পাকিস্তান 154 রানের মাথায় আবারও উইকেট হারায়। নাহিদ রানার বলে আউট হওয়ার আগে সৌদ শাকিল 21 বলে মাত্র 6 রান করেন। শাকিল ফেরার পরের ওভারেই 71 রান করে তাইজুলের শিকার হন অধিনায়ক শান মাসুদ। এরপর দলের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে স্কোর বোর্ডে যোগ করেন 224 বলে 134 রান। 102 বলে 71 রান করা সালমানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর হাসান আলীকেও সাজঘরের পথ দেখান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। 134 বলে 75 রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন তিনি। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 316 রান। জয়ের জন্য তাদের দরকার আরও 121 রান, আর বাংলাদেশের দরকার মাত্র 3টি উইকেট। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: আগামীকাল সকাল 10টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। আগামীকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও এর আশপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামবে। সাভার বিকেএসপিতে ঢাকা আবাহনী লিমিটেড প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স গুলশান ক্রিকেট ক্লাবের লিজেন্ডস অব রূপগঞ্জ, ঢাকা লেপার্ডসের রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ব্রাদার্স ইউনিয়নের এবং বসুন্ধরা স্ট্রাইকার্স সিটি ক্লাবের মুখোমুখি হবে। সবকটি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। নরসিংদীতে আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্টে নরসিংদী মডেল কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। আজ টুর্নামেন্টের ফাইনালে নরসিংদী মডেল কলেজ 51 রানে নরসিংদী সরকারি কলেজকে পরাজিত করে শিরোপা লাভ করে। টুর্নামেন্টে 20টি কলেজ অংশগ্রহণ করেছিল। গাজীপুরে হাজি ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে 130টি ইভেন্টে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রায় 600 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের অষ্টম আসরে আগামী 25 মে থেকে 6 জুন পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এতে রয়েছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলা শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দেশ অংশ নিচ্ছে। উইফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি আর্সেনালের মুখোমুখি হবে। আগামী 30 মে বুদাপেস্টের পুস্কাস এরিনায় শিরোপা নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ সময় রাত 10টায় অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে। 2 লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে। অপরদিকে আর্সেনাল সেমিফাইনালে দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে 1-0 গোলে পরাজিত করে 2 লেগ মিলিয়ে 2-1 গোলে এগিয়ে থেকে ফাইনালে ওঠে। আগামী 12 জুন ইংল্যান্ড আইসিসির নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নিচ্ছে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কুরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র ঈশান নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবসময় সুস্থ থাকুন, এমনটাই আমাদের কাম্য। প্রিয় বন্ধুরা, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি একটি বিশ্বব্যাপী সমস্যা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি পরিবারের সচেতন হয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখা উচিত। প্রিয় বন্ধুরা, আয়োজনের শুরুতেই শুনব আলোচনা জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ নিয়ে। অংশগ্রহণে ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার ও ডাক্তার ইরশাদ জাহান, সঞ্চালনায় ডাক্তার ডরিন আঞ্চম।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি নিয়ে। আমাদের সাথে

0: থেকে যে আজকে আমাদের যে বিষয় অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি, এই পদ্ধতিগুলো কি কি রয়েছে?
1: ধন্যবাদ আপনাকে। আমাদের অস্থায়ী দীর্ঘমেয়াদী দুইটা পদ্ধতি আছে, একটা হলো আইডি আর একটা হলো ইমপ্লান্ট। আইডি 10 বছর মেয়াদি এবং ইমপ্লান্ট আমাদের দুই ধরনের আছে, 3 বছর এবং 5 বছর, 1 রড 3 বছর এবং 2 রড 5 বছর। আইডি যারা নিবে তাদের জন্য একটা শর্ত আছে, কমপক্ষে একটি জীবিত সন্তান থাকতে হবে, তারপরে তারা যেকোনো সময় নিতে পারে, কিন্তু নিশ্চিত হইতে হবে সে প্রেগনেন্ট না। একটা পদ্ধতি সুইচ ওভার করে নিতে পারে, খাবার বাড়ি চক্র শেষ করে সে নিতে পারবে, কন্ডোম ব্যবহার করতে সে পেটে বাচ্চা নেয়নি, নিশ্চিত হলে সে আইডি নিতে পারবে, আর অন্য যেকোনো একটা পদ্ধতি সুইচ ওভার করেও সে নিতে পারবে। আর ইমপ্লান্ট একটা অত্যন্ত চমৎকার পদ্ধতি, এটা সবাই কারো যদি অল্প বয়সে বিয়েও হয়ে যায়, সে যদি বিশেষ আগে বাচ্চা নিতে না চায়, সে এখানে 3 বছর একটা স্পেস দিতে পারে, এটা তার জন্য খুবই চমৎকার একটা পদ্ধতি।
0: ডক্টর ইরশাদ জাহান, আপনার কাছে জানতে চাইবো, এই যে ইমপ্লান্টের কথা আমরা শুনলাম, তো এটা আসলে যারা নতুন দম্পতি নিতে চান তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা? যে অনেকের একটা ধারণা রয়েছে যে জন্ম নিয়ন্ত্রণে যে কোনো পদ্ধতি ব্যবহার করলে পরবর্তীতে সন্তান হতে সমস্যা হতে পারে, তো এই প্রসঙ্গে যদি কিছু বলতে।
2: ইমপ্ল্যান্ট আসলে প্রজেস্টেরন হরমোনের হরমোন কন্টেইনিং রড, তো সুতরাং এখানে প্রজেস্টেরন হরমোনের জন্য যে সমস্যাগুলো হতে পারে, অনেক সময় ফোটা ফোটা রক্ত যাওয়া বা একটু মুখে ব্রণ হওয়া, এই টুকটাক সমস্যা হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে এটার জন্য কোনো জটিলতা হয় না। আর বাচ্চা নেয়ার কথা যেটা বলা হচ্ছে যে পরবর্তীতে গর্ভধারণে কোনো অসুবিধা আছে কিনা, আসলে কোনো অসুবিধা নাই, এই জন্যই অসুবিধা নাই বলেই নবদম্পতিদেরকে দেওয়া হচ্ছে যে 3 বছর স্পেস দিল, তারপরে পরে বাচ্চা নিল, কারণ এটা খুলে ফেলার সাথে সাথে তার ওভুলেশন ইয়েটা ফিরে আসে এবং ওইটা ওভুলেশন হতে পারবে এবং সে কনসিভ করতে পারবে, প্রেগনেন্সি নিতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না।
0: ডাক্তার রফিকুল ইসলাম, এই যে আরো একটি পদ্ধতির কথা আমরা জানলাম যে কপারটি, যেটা 10 বছর মেয়াদি একটি পদ্ধতি, তো এটা যেহেতু দীর্ঘদিন ধরে একজন মহিলা তার শরীরে নিয়ে থাকেন, তো এই ক্ষেত্রে কপারটির জন্য তার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা হতে পারে কিনা?
1: কপারটি একটা চমৎকার পদ্ধতি, এটা আমরা জানি এর মধ্যে কোনো হরমোন নাই, যেহেতু হরমোন নাই কাজেই এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, ছোটখাটো দিয়ে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, একেবারেই মিনিমাম কারো কারো, সেটা হলো যে একটু তলপেটে ব্যথা হইতে পারে, প্রথম 2-3 মাস একটু ফোটে ফোটে মাসিক হইতে পারে, আর এছাড়া আর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, এবং অ্যাডজাস্ট হয়ে গেলে দেখা যায় সে 5-10 বছর যদি রাখে তাহলে চমৎকার ভাবে কাজ করে।
0: এবং এই যে ইমপ্লান্ট বা কপারটি, এই দুইটি দীর্ঘমেয়াদী পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য, এবং যদি কোনো ডিজিজ কন্ডিশন থেকে থাকে, যেমন আমি জানতে চাচ্ছি যে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার যদি থেকে থাকে, তাদের জন্য এটা আসলে কতখানি কার্যকর?
1: আইডির জন্য তো ব্লাড প্রেশার ডায়াবেটিস এটা তেমন যদি কন্ট্রোলে থাকে সমস্যা না, আইডির বেলায় শুধুমাত্র জরায়ুতে যদি কোনো ক্যান্সার বা টিউমার বা অনিয়মিত মাসিক দীর্ঘদিন ধরে থাকে, মাসিক বেশি হয় তাহলে তাদের জন্য একটু দেওয়া যাবে না, কিন্তু অন্য সব ক্ষেত্রে দেওয়া যাবে। আর ইমপ্লান্টের বেলায় প্রেশার যদি সহনীয় মাত্রায় থাকে, হাইপার টেনশন কিন্তু যদি কন্ট্রোল থাকে তাহলে দেওয়া যাবে, এবং ডায়াবেটিস থাকলেও দেওয়া যাবে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে।
0: তো এই ক্ষেত্রে যদি আমরা মানে পদ্ধতি দেওয়ার আগে তাদেরকে কোনো স্ক্রিনিং করা হয় কিনা?
1: স্ক্রিনিং করার ব্যবস্থা আছে, জি আমাদের স্ক্রিনিং করার ব্যবস্থা আছে, যেখানে আমাদের সেবা দেওয়া হয় আইডি এবং ইমপ্লান্ট, তাদের অবশ্যই প্রস্রাব পরীক্ষা করে তাদের রক্তে সুগার এবং অ্যালবুমিন আছে কিনা এটা দেখা হয় এবং দেখার পরেই দেওয়া হয়।
0: ডক্টর ইরশাদ জাহান, এই যে ইমপ্ল্যান্ট বা কপারটি, এটা আসলে কখন ব্যবহার করবেন তারা, এই ক্ষেত্রে কোনো শর্ত রয়েছে কিনা?
2: না, এই ক্ষেত্রে তেমন ইয়ে নাই, যে কপারটি হলো যে পিরিয়ড শেষ হওয়ার পরপরই দিয়ে দেওয়া হয়, ইমপ্ল্যান্টও তাই, মানে মাসিকের প্রথম 5 দিনের মধ্যে শুরু করা হয় যাতে সাইকেল নিয়মিত থাকে এবং তখনই কাজ করতে পারে, ওই সময় সে ওভুলেশন না করিয়ে গর্ভধারণ রোধ করতে পারে।
0: এবং তেমন কোনো বিশেষ শারীরিক পরীক্ষার তো তেমন
2: কোনো শারীরিক পরীক্ষার তেমন দরকার না, আমরা তো দেখি ব্লাড প্রেশার দেখি, হাইপারটেনশন দেখি, এটা আসলে ইমপ্ল্যান্টটা তো প্রজেস্টেরন সম্বলিত ইমপ্ল্যান্ট, সেই জন্য এটা অসুবিধা হয় না, স্ট্রোজেন কন্টেইনিং থাকলে সেখানে আমরা ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের জন্য চিন্তা করি।
0: আর এই যে ইমপ্ল্যান্ট, এটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা, আমরা জানি একটা 3 বছর মেয়াদি এবং একটা 5 বছর মেয়াদি, এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা এটা পরে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে কিনা? যে হঠাৎ দেখা গেল যে উনি হয়তো সময় মতো এটা খুলতে পারলেন না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে?
2: সমস্যার মধ্যে যেটা হবে যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যাবে, তখন তো প্রেগন্যান্সি
0: পিরিয়ডটা পর্যন্ত উনার পরে থাকার কথা,
2: তারপর কন্ট্রাসেপটিভ কাজ করবে না, কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবে না, তখন তাকে অন্য ব্যবস্থা নিতে হবে
0: এবং নিয়ন্ত্রণের জন্য। সেক্ষেত্রে তো আসলে মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পরই অবশ্যই সেটা খুলে
2: স্বাস্থ্যকেন্দ্রে
0: আসতে হবে। এবং এই যে ইমপ্ল্যান্ট বা কপারটি, এটা কি ডাক্তারি পড়ায় কিনা আমি জানতে চাচ্ছিলাম?
1: ইমপ্ল্যান্ট ডাক্তারি পড়ায় এবং ডাক্তারি খুলে দিবে এবং তাদেরকে একটা

0: দেওয়া হয়, কার্ডে তার মেয়াদ কবে শেষ হবে সেটা লেখা আছে এবং কবে খুলতে আসতে হবে সেটাও লেখা আছে, এবং তার সাথে আমাদের যে MWA মাঠ কর্মী আছে তারাও তাকে সহযোগিতা করে।
1: ডক্টর ইরশাদ জাহান, সব শেষ প্রশ্ন আপনার কাছে, ছোট করে জানতে চাইব যে এই যে কপার টি এবং ইমপ্লানন, আমরা দুইটা দীর্ঘমেয়াদী পদ্ধতির কথা জানলাম, তো এই পদ্ধতিগুলো যারা ব্যবহার করবেন এবং পরবর্তীতে যদি তারা সন্তান চান তাহলে নির্দিষ্ট সময়ের আগেই তারা খুলে ফেলতে পারবেন কিনা, এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা?
2: অবশ্যই তারা খুলে ফেলতে পারবেন। যে ইমপ্ল্যান্ট যেমন 3 বছর বা 5 বছর মেয়াদি, আর IUD হচ্ছে 10 বছর মেয়াদি। উনি যদি চান যে না 10 বছর না, আমি 5 বছর পরেই সন্তান নিব, তো উনি নিতে পারেন। যখন উনি মনে করবেন যে সন্তান নেওয়ার জন্য প্রস্তুত, তখন তিনি এটা খুলে কেন্দ্রে গিয়ে খুলে আসতে পারেন এবং তখন উনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন।
1: এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণ করতে
2: কোনো অসুবিধা হবে না, তেমন কোনো অসুবিধা হবে না। পরের মাস থেকে তার ওভুলেশন হবে, পরের মাস থেকে সে যে কোনো সময় প্রেগন্যান্সি আসতে পারে তার।
0: এখানে আমাদের একটা স্টাডি আছে, 1 থেকে 3 সপ্তাহ লাগতে পারে, বেশি লাগে না, 1 থেকে 3 সপ্তাহ একটা স্টাডি আছে।
1: ধন্যবাদ আপনাদেরকে প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
3: শ্রোতা বন্ধুরা, জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ নিয়ে আলোচনাটি শুনলেন, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে জনসংখ্যার গান, শিল্পী মিজান মাহমুদ রাজীব ও তানজিনা করিম স্বরলিপি। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ কামরুল হাসান, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে ঝোপঝাড় আঙিনা পরিষ্কার রাখতে হবে। বাসাবাড়িতে ফুলের টব বা অন্যান্য কোনো জায়গায় যেন পানি জমতে না পারে সেজন্য খেয়াল রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই আমাদের নিরাপদ রাখতে পারে। আসুন সবাই সচেতন হই, নিরাপদ থাকি। আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
1: না বললে শুনবো কেমনে?
2: আমগো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
1: কি হয়েছে?
2: কেমন জানি হুগায়া যাইতেছে, তাছাড়া সন্ধ্যার কালে সবকিছু ঝাপসা দেহে।
1: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
2: ঠিক হয় কেমনে? আইস কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
1: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
2: এইসব কথা কয়ে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান। সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
3: দেখি মা, দেখি, ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, এইদিকে এইদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
1: ক ক মা, তোর অসুবিধা তুই ক।
4: ছাদ লাগলে ঝাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেখি না।
3: আর দিনের বেলায়?
4: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়,
3: চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে।
4: যে পড়ে।
1: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়ার?
3: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাত কানা হয়েছে।
1: রাত কানা?
3: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়। বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
0: প্রিয় বন্ধুরা, আপনাদের সবার সুস্থতা এবং সুস্থ জীবন কামনা করে বিদায় নিচ্ছি আজকের সুখী সংসার থেকে। গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম। ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার, ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে হাম ও হামের উপসর্গে একদিনে আরও 11 শিশুর মৃত্যু। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ। দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ইবোলা ভাইরাসের দ্রুত বিস্তারে গভীর উদ্বেগ জানিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সিলেট টেস্টের আগামীকালের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র 3 উইকেট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
2: বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজে ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ, অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভূমি। আমি মনে করি, ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ।
0: ভূমি বিরোধ নিষ্পত্তি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন,
2: সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে অনেক ক্ষেত্রে বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না।
0: তারেক রহমান বলেন, সারা দেশে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে তার সরকার জনগণের কাছে দেয়া আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করেছে। প্রধানমন্ত্রী মানুষের জীবনে ভূমির গুরুত্ব তুলে ধরে বলেন,
2: জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পত্তি নয়, বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দৌড় গোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানি মুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে ভূমি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী ডে কেয়ার সেন্টারের শিশুদের সঙ্গে প্রাণোচ্ছল সময় কাটান। ডে কেয়ার সেন্টারে প্রবেশের পরপরই শিশুদের সঙ্গে মিশে যান তারেক রহমান। তাকে কাছে পেয়ে ছোট্ট শিশুরা আনন্দে বিভোর হয়ে ওঠে। শিশুদের কেউ হাত বাড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে, কেউ তাকে টেনে নিয়ে যায় খেলনার কাছে, আবার কেউ নিজের হাতে আঁকা ছবি দেখাতে ব্যস্ত হয়ে পড়ে। প্রধানমন্ত্রীও মন দিয়ে সেসব দেখেন, মুগ্ধ হাসিতে প্রশংসা করেন। এ সময় তারেক রহমান তাকে ঘিরে থাকা ছোট্ট শিশুদের নিয়ে কেক কাটেন এবং নিজ হাতে শিশুদের বিভিন্ন রকমের চকলেট, টফি ও গিফট ব্যাগ দেন। প্রধানমন্ত্রী ডে কেয়ার সেন্টারের কর্মকর্তাদের কাছে জানতে চান শিশুদের কি কি খাবার দেওয়া হয় এবং তাদের মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে বলেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের সঙ্গে আজ সচিবালয়ে এক বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পরে চীনের নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশের অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বর্তমান সরকারের তিন মাস পূর্তিতে তথ্য অধিদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের সামনে সরকারের অর্জন বিস্তারিত তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
4: মধ্যপ্রাচ্যে সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে জ্বালানি সংকট সফলভাবে উত্তরণ করা এবং ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির সক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। 2029 সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কাজ শুরু করা যাবে বলে আমরা আশা করছি।
3: স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে।
4: দায়িত্ব গ্রহণের পর আমরা হাম রোগের প্রাদুর্ভাব ও টিকার স্বল্পতাজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হই। সকলের সহযোগিতায় আমরা টিকার সংকট কাটিয়ে উঠতে পেরেছি। এটা খুবই দুঃখজনক যে হামের এই মৃত্যু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে দায়িত্বহীনতা আজকে যদি আমি দেখাই তাহলে আগামীকাল বা পরশু তার কি খেসারত জাতিকে দিতে হয়। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। 8 থেকে 12 মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই হেলথ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রক্রিয়া চলমান রয়েছে।
3: ব্রিফিংকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না।
5: এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না। হাসিনার সময় যেভাবে লুট হয়েছে সেটা শেখ হাসিনার এন্ডোর্সমেন্টে হয়েছে। ঠিক একইভাবে র‍্যাব যেভাবে ব্যবহৃত হয়েছে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের জন্য সেটা হয়েছিল শেখ হাসিনার কারণে। ইন্টারিমের সময় হয়নি, কেউ কেউ বলবেন ইন্টারিমের সময় তো যেহেতু দলীয় সরকার না, এখন দলীয় সরকার। একই কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, তিন মাসে কি হয়েছে। একইভাবে আমরা বলছি একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, সে একটা বাহিনীকে কোনোভাবেই ব্যবহার করবে না। তবে একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র‍্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি আমরা দেখব র‍্যাব অত্যন্ত ক্যাপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি।
3: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে আরও বেশি অভিবাসী গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন হলে সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না। তিনি বলেন, সরকার ও মালিকপক্ষ যাতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও এর অপব্যবহার না করতে পারে সে লক্ষ্যে গণমাধ্যম কমিশন কাজ করবে। জহিরুদ্দিন স্বপন বলেন, পোশাক খাতের একজন কর্মীর সুরক্ষায় শ্রম আইন থাকলেও গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো এবং পেনশনের সুরক্ষায় সুনির্দিষ্ট কার্যকর বিধিবিধান নেই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে বর্তমানে বাংলাদেশে স্বয়ংক্রিয় ট্রাফিক আইন লঙ্ঘন পর্যবেক্ষণ ও মামলা দায়ের ব্যবস্থা চালু হয়েছে। ট্রাফিক আইন ভাঙলে এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ছবি ও নম্বর প্লেট শনাক্ত করে সরাসরি মামলা দায়ের করছে এবং গাড়ি মালিকের কাছে মেসেজ পাঠিয়ে দিচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: রাজধানী ঢাকার চিরচেনা যানজট আর বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর লক্ষ্যে সম্প্রতি এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। সিগন্যাল অমান্য করা কিংবা জেব্রা ক্রসিং এর উপর গাড়ি থামিয়ে দেওয়ার যে পুরনো সংস্কৃতি, তা যেন এই ডিজিটাল পাহারাদারের প্রভাবে ক্রমে বদলে যাচ্ছে। এআই ক্যামেরার কার্যপদ্ধতি অত্যন্ত নিখুঁত এবং স্বয়ংক্রিয়। এটি শুধু নিয়ম লঙ্ঘন শনাক্তই করছে না, বরং মুহূর্তের মধ্যে যানবাহনের নম্বর প্লেট স্ক্যান করে তথ্য ভাণ্ডারে পাঠিয়ে দিচ্ছে। ফলে কোনো ট্রাফিক পুলিশ সরাসরি উপস্থিত না থাকলেও চালকের মুঠোফোনে জরিমানার খুদে বার্তা পৌঁছে যাচ্ছে। রাজধানীর কাওরান বাজার সিগন্যালে আমরা কথা বলি কয়েকজন চালকের সঙ্গে। তারা বাংলাদেশ বেতারকে বলেন,
8: এআই ক্যামেরা লাগানো তো ভালো হয়েছে, অনেক হুট করে টান দেয় গাড়ি, ঠিক আছে, এটা আমাদের বেশি সমস্যা। এআই ক্যামেরা তো সবাই সিগন্যালে এসে ওয়েট করে,
7: কারওয়ান বাজার সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বাংলাদেশ বেতারকে বলেন,
8: আপনি দেখেন রাত 2-3টা বাজে রাস্তায় ট্রাফিক দাঁড়িয়ে গেছে, সিগন্যালে দাঁড়িয়ে যাচ্ছে মানুষ বাংলার মানুষ আইনকে মানতে শিখতেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে আইন মানতেছেন,
9: এ সম্পর্কে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বাংলাদেশ বেতারকে জানান, বিশ্বের বিভিন্ন দেশে এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও মামলা দেয়া হয়।
10: আসলে আমাদের ক্ষেত্রে একটু নতুন অভিজ্ঞতা, আমরা এটা নতুন করে দেখছি। আমরা ট্রাফিকের যে প্রসিকিউশন কার্যক্রম, এটা তো একসময় ম্যানুয়াল ছিল, হাতে লেখা কেস স্লিপ ছিল, পরবর্তী ধাপে আসলো আমাদের পজ মেশিন, এবং তৃতীয় ধাপ বলতে পারেন যে আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা এআই বেসড ই প্রসিকিউশন সিস্টেমটা আমরা চালু করেছি।
9: বর্তমানে রাজধানীর শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কাউরান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, গুলশান থেকে শুরু করে এয়ারপোর্ট সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে আধুনিক প্রযুক্তির এআই নির্ভর সিসিটিভি ক্যামেরা ও সিগন্যাল লাইট স্থাপন করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
3: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
6: আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের মধ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা বিভিন্ন অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস ইবোলা ভাইরাসের দ্রুত বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে আজ জেনেভায় সংস্থাটির জরুরি কমিটির বৈঠক ডেকেছেন। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ১৩১ জনে উন্নীত হওয়ায় এবং ৫১৩ জনের সংক্রমণের খবরে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চল জুড়ে আজ ভারী বর্ষণে সৃষ্ট ব্যাপক বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছে। চীনা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় উচ্চ আবহাওয়া সতর্কতা জারি এবং স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে। ইরান, লেবানন সহ ওই অঞ্চলের সংঘাত অবসানের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব পেশ করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এই তথ্য জানায়। প্রস্তাবের মধ্যে ইরানের কাছাকাছি অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, অবরোধ তুলে নেওয়া, আটককৃত ইরানি সম্পদ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের আর মাত্র ৩ উইকেট দরকার। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২ ও ৭ উইকেটে ৩১৬। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
12: সিলেট টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে চতুর্থ দিন শেষে লক্ষ্য ছিল ৩৩৭ রানের। দিনের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে দ্রুত ২ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সাথে নিয়ে দ্রুত ২ উইকেট হারানোর ধাক্কা সামাল দেন শান মাসুদ। দুজনে মিলে গড়েন ৯২ রানের জুটি। দলীয় ১৩৩ রানের মাথায় বাবর আজম ৪৭ রান করে তাইজুলের বলে সাজ ঘরে ফেরেন। পাকিস্তান ১৫৪ রানের মাথায় আবারও উইকেট হারায়। নাহিদ রানার বলে আউট হওয়ার আগে সৌদ শাকিল ২১ বলে মাত্র ৬ রান করেন। শাকিল ফেরার পরের ওভারেই ৭১ রান করে তাইজুলের শিকার হন অধিনায়ক শান মাসুদ। এরপর দলের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে স্কোর বোর্ডে যোগ করেন ২২৪ বলে ১৩৪ রান। ১০২ বলে ৭১ রান করা সালমানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর হাসান আলীকেও সাজঘরের পথ দেখান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। 134 বলে 75 রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন তিনি। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 316 রান। জয়ের জন্য তাদের দরকার আরও 121 রান, আর বাংলাদেশের দরকার মাত্র 3টি উইকেট। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
6: আগামীকাল সকাল 10টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারিক রহমান। আগামী জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার, ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে হাম ও হামের উপসর্গে একদিনে আরও 11 শিশুর মৃত্যু। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড নির্ধারণের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ। খবর শেষ হলো।

0: বার্ষিক উন্নয়ন কর্মসূচি। এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সর্বশেষ বৈঠক নিয়ে আজকে সংবাদ পর্যালোচনায় মূল আলোচ্য বিষয় হচ্ছে 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন, এনইসি অন্তর্ভুক্তমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী অর্থ বছরের জন্য এই বৃহদাকার এডিপি অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম এনইসি বৈঠকে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, এডিপি কেবল প্রকল্পের তালিকা নয়, বরং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির প্রতিফলন। এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে যে উন্নয়ন পরিকল্পনা কেবল অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক সূচক বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রীয় সংস্কারের ধারাবাহিকতা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। এডিপি অনুমোদনের মাধ্যমে সরকারের অগ্রাধিকার খাতগুলো আবারও সামনে এসেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী কেবল উল্লেখ করেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য এডিপিতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যেমন গ্রামীণ সড়ক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তি সরবরাহ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ। একই সঙ্গে দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, পরিবেশ বান্ধব উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার মূল বক্তব্য ছিল উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এজন্য প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়সীমা মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে উন্নয়ন কার্যক্রমে জনগণের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকে। এডিপি অনুমোদনের এই মুহূর্তে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক প্রেক্ষাপটেরও আলোচনায় এসেছে। বৈশ্বিক মন্দা, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে, তাই সরকার এডিপিতে বিশেষভাবে পরিবেশ বান্ধব প্রকল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে অগ্রাধিকার দিয়েছে। অর্থমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে একটি টেকসই অর্থনীতির পথে এগিয়ে নেওয়া হবে, যেখানে পরিবেশ ও উন্নয়ন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যাতে দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে মানুষের জীবনমান উন্নত হয়। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, এডিপি বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, যুব সমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদেরও সহায়তা প্রদানের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা জনগণের প্রত্যাশা ও সরকারের দায়িত্ববোধকে একত্রে তুলে ধরে। আগামী অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে, কারণ উন্নয়ন পরিকল্পনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলও অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন। প্রথম শিল্পী এন্ড্রু কিশোর, গানের কথা লিখেছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

0: দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বেতার ম্যাগাজিন
0: চারিদিকে নিচু নিঃসার গাছপালা, আমাদের চোখ যায় যদ্দূর, খা খা করে এক রাশ রোদ্দুর,
2: কোথাও বাতাস নেই, পাখিদের সাড়া নেই, নিঃশ্বাস হয়ে আসে বন্ধ, নেই মৃদু বৃষ্টির রিমঝিম ছন্দ, আকাশটা জ্বলন্ত তন্দুর।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, গ্রীষ্মের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। গ্রীষ্মকালকে আমরা রসালো ফলের ঋতু হিসেবে জানি, কিন্তু একে ফুল ও ফলের ঋতু বলাটাই সমীচীন, কেননা এ মৌসুমে গাছের ডালে ডালে চটকদের রঙের যে বাহার, তা ফুলের ঋতু বসন্তকেও হার মানায়। গ্রীষ্মের পুষ্পবিধির রং এতই মোহনীয় যে চোখ ফেরানো দেয়। গ্রীষ্মের চোখ ধাঁধানো ফুলের মাঝে প্রথমেই আসে কৃষ্ণচূড়া। ফুলটির রং এতই তীব্র যে বহু দূর থেকে চোখে পড়ে।

0: সুপ্রিয়শ্রোতা, গ্রীষ্মের পুষ্পবিধির রং এতই মোহনীয়, সত্যি চোখ ফেরানো দায়ী। কৃষ্ণচূড়ার পরে আসে শিমুলের কথা। পত্রহীন গাছে যেন আগুন লেগে আছে। চৈত্রের কয়েকটি দিন হাতে থাকতেই জারুল ফুটতে শুরু করে। গ্রীষ্মকে বর্ণিল করতে জারুলের অবদানও কম নয়।
1: এছাড়াও আছে হলুদ শাখা রাধা চূড়া আর সোনামাখার সোনালু। রাধা কৃষ্ণের মাঝে জারুল আর সোনালু মিলে বনবীথিকায় সে এক মনোরম দৃশ্যের অবতারণা হয় গ্রীষ্মেই।
0: প্রিয় বন্ধুরা, জ্যৈষ্ঠের সন্ধ্যা উত্তীর্ণ রাতের এই প্রহরে কৃষ্ণচূড়া রাধাচূড়া জারুল শিবুলের মতোই বর্ণিল একতোড়া বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রার ডালা সাজিয়েছেন জুয়েল হাসান।
1: কখনো কি মনে হয়েছে বাস্তবতা হঠাৎ বদলে যেতে পারে এক সেকেন্ডে? আজকের এই খবর সেই প্রশ্নেরই উত্তর হয়ে এসেছে। দূর আকাশে জমে থাকা মেঘ যেন আজ অন্য ভাষায় কথা বলছে, আর পৃথিবী থমকে আছে এক অজানা ইশারায়। যা ঘটেছে তা শুধু সংবাদ নয়, এটি এমন এক সত্য যা ইতিহাসের পাতায় নতুন আলো জ্বালাবে। আপনি যা শুনতে যাচ্ছেন তা সাধারণ নয়, এটি এমন এক চমক যা চোখ খুলে দিলেও বিশ্বাস করতে সময় লাগবে। এমন সব খবর নিয়ে থাকছে আজকের বিশ্ববিচিত্রা। ১৯৬৯ সালে মানব ইতিহাসে প্রথমবার মানুষ চাঁদে পা রাখে। অ্যাপোলো ১১ ক্রো মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন চাঁদের মাটিতে নামেন, আর মাইকেল কলিন্স কক্ষপথে থাকেন। পৃথিবী থেকে প্রায় ৩,৮৪,০০০ কিলোমিটার দূরে গিয়ে এই অভিযান সম্পন্ন করা হয়। কোটি কোটি মানুষ সরাসরি এই দৃশ্য দেখেছিল। মানুষের তৈরি যন্ত্র পৃথিবীর বাইরে গিয়ে অন্য গ্রহে অবতরণ করে। এই ঘটনাই বিশ্ববাসীর কাছে বাস্তবতার সংজ্ঞা বদলে দেয়। ২০০৩ সালে আরন রালস্টন একটি ক্যানিয়নে আটকা পড়েন, যখন একটি বিশাল পাথর তার হাত চেপে ধরে। পাঁচ দিন ধরে আটকে থাকার পর খাবার পানির অভাবে তিনি মৃত্যুর মুখে পড়েন। শেষ পর্যন্ত বাঁচার জন্য তার কাছে থাকা অস্ত্র দিয়ে তিনি নিজের হাত নিজেই কেটে ফেলেন এবং সেখান থেকে বের হয়ে প্রায় ১০ কিলোমিটার হেঁটে সাহায্য খুঁজে পান। তারই সিদ্ধান্ত তাকে বাঁচিয়ে দেয় এবং এটি ইতিহাসের অন্যতম চমকপ্রদ বেঁচে থাকার ঘটনা হিসেবে পরিচিত। বিশ্ববিচিত্রার সর্বশেষ খবরে থাকছে আশ্চর্য এক বিমান দুর্ঘটনার খবর। ১৯৭১ সালে জুলিয়ানে কেপকে একটি বিমান দুর্ঘটনায় প্রায় ৩,০০০ মিটার উচ্চতা থেকে অ্যামাজন জঙ্গলে পড়ে যান। বিস্ময়করভাবে তিনি জীবিত থাকেন এবং একা একা ১১ দিন ধরে ঘন জঙ্গল পেরিয়ে সাহায্যের খোঁজে হাঁটতে থাকেন। তার শরীরে গুরুতর আঘাত থাকলেও তিনি হার মানেননি। শেষে স্থানীয় এক কাঠুরে তাকে উদ্ধার করে। এটি বিশ্বের অন্যতম অবিশ্বাস্য বিমান দুর্ঘটনায় বেঁচে থাকার ঘটনা হিসেবে পরিচিত। বিশ্ববিচিত্রা আজ এই পর্যন্তই।

0: শুনলেন বিশ্ববিচিত্রা।
1: সুপ্রিয়শ্রোতা, আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। ভাষা, লোককাহিনী, মৌখিক ইতিহাস, প্রাকৃতিক ঐতিহ্য যেমন নদীনালা, গাছপালা, ঐতিহাসিক স্থান ও নিদর্শন, প্রথা, পোশাক আশাক, খাদ্যদ্রব্য, যা কিছু প্রজন্ম পরম্পরায় বহন করতে হয়, তাই কোন জাতির সাংস্কৃতিক ঐতিহ্য।
0: সাংস্কৃতিক ঐতিহ্য জাতির পরিচয় ও স্বাতন্ত্র্য বহন করে। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে।
1: পর্বটি গ্রন্থনা করেছেন তাপসী মনির, উপস্থাপন করছেন স্নিগ্ধা সোহানা হক।
2: জায়ান্ট অফ আফ্রিকা নামে পরিচিত একটি দেশ হল নাইজেরিয়া। দেশটির ভেতর দিয়ে প্রবাহিত নাইজার নদী থেকে দেশটির নাম নাইজেরিয়া রাখা হয়েছে। পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি সার্বভৌম দেশ হল নাইজেরিয়া। নাইজেরিয়াতে 250 বেশি নৃগোষ্ঠীর বাস, যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, রীতিনীতি ও ভাষা। সরকারি ভাষা ইংরেজি হলেও স্থানীয়দের যোগাযোগের মাধ্যম হিসেবে হাউসা ভাষার প্রচলন রয়েছে। নাইজেরিয়ার অর্ধেক জনগণ মুসলমান, বাকিরা হলেন খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের। তেল এবং প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ একটি দেশ হল নাইজেরিয়া। 1960 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। এদেশের রাজধানী হল আবুজা, আর মুদ্রার নাম হল নাইজেরিয়ান নাইরা। জাতি এবং সংস্কৃতিতে বৈচিত্র্যময় একটি দেশ হল নাইজেরিয়া। বন এবং উপকূলীয় অঞ্চল মিলিয়ে এদেশের ভূপ্রকৃতি আকর্ষণীয় এবং বৈচিত্র্যময়। বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র শিল্প গড়ে তোলা হয়েছে নাইজেরিয়ায়। নাইজেরিয়ার এই চলচ্চিত্র শিল্পের নাম হল নলিউড। হলিউডের পরেই এর অবস্থান। নাইজেরিয়ান সংস্কৃতি, ঐতিহ্য, প্রেম, রাজনীতি এবং সামাজিক বিষয়গুলো এই চলচ্চিত্রের মূল উপজীব্য। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে হাউসা ভাষার চলচ্চিত্র শিল্প কান্নিউড নামে পরিচিত। নাইজেরিয়ার এই চলচ্চিত্র তাদের ফ্যাশন, সঙ্গীত এবং সংস্কৃতির প্রচার করে থাকে। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে নলিউড বিশ্ববাজারে নিজেদের অবস্থানকে দৃঢ় করেছে। নাইজেরিয়ার শিল্প এবং সংস্কৃতি খুবই বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ। টেরাকোটা, বেনিন ব্রোঞ্জ, পোড়ামাটির ভাস্কর্য, প্রাচীন নখ এবং ইফে ভাস্কর্য তাদের উচ্চমানের শিল্পকর্মের প্রমাণ হয়ে আছে। মাটির পাত্র, কাঠ খোদাই এবং চামড়ার কিছু শিল্পকর্ম নাইজেরিয়ার ঐতিহ্যকে বহন করে চলেছে। আদিরে হল নাইজেরিয়ার ঐতিহ্যবাহী কাপড়। উত্তর নাইজেরিয়ায় রয়েছে হাউসা স্থাপত্যের অনন্য নিদর্শন। নাইজেরিয়াকে কালো আফ্রিকার শিল্প প্রতিভার প্রধান ধারক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ঐতিহ্যবাহী নৃত্য তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে নাইজেরিয়ান শিল্পীরা ব্রোঞ্জ, কাঠ এবং পাথরের পাশাপাশি আধুনিক মাধ্যম ব্যবহার করে শিল্প তৈরি করছেন, যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে। নাইজেরিয়ার ঐতিহ্যবাহী সাহিত্য মূলত মৌখিক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আধুনিক সাহিত্যে যার প্রভাব বিদ্যমান। নাইজেরিয়ার বিশ্ববিখ্যাত কবি ও ঔপন্যাসিক চিনুয়া আচেবের থিংস ফল অ্যাপার্ট উপন্যাসটি নাইজেরিয়ার সংস্কৃতি ও মৌখিক ঐতিহ্যের দলিল হয়ে আছে। নাইজেরিয়ার ঐতিহ্যবাহী পোশাকের ভেতর উল্লেখযোগ্য হল আংকারা, আংবাডা, কাফতান, ইসিয়াগু। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হল ইরো এবং বুবা। নাইজেরিয়ার ঐতিহ্যবাহী খাবারের ভেতর জলফ রাইস, এগুসি স্যুপ, সুইয়া, পাফ পাফ, ইয়াম এবং কাসাবা উল্লেখযোগ্য। নাইজেরিয়ান রান্নায় বিভিন্ন মশলা, পাম তেল এবং শাকসবজির ব্যাপক ব্যবহার চোখে পড়ে। উৎসবের মাঝেও নাইজেরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে ওঠে। আরগুঙ্গু হল মাছ ধরার উৎসব। আছে দুবার উৎসব। এখানে রঙিন পোশাক পরে ঘোড়সওয়ারদের কুচকাওয়াজ এবং অশ্বারোহণ প্রতিযোগিতা হয়ে থাকে। ইয়ো উৎসবে এখানে নৃত্যশিল্পীরা অংশ নিয়ে থাকেন। এসব উৎসব ছাড়াও এখানে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং বড়দিন দারুণ উৎসাহ নিয়ে উদযাপিত হয়। ফুটবল নাইজেরিয়ার জনপ্রিয় একটি খেলা। ঐতিহ্যবাহী খেলার ভেতর কুস্তি খেলা, কোকোওয়া, দম্বে বক্সিং, ভলিবলের মতো একটি খেলা আবুলা এবং আফ্রিকান বিলিয়ার্ডস নামে পরিচিত আরিন উল্লেখযোগ্য। সব মিলিয়ে নাইজেরিয়ার সংস্কৃতি শুধু তাদের নিজের দেশেই নয়, সারা বিশ্বেই এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছে।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। উনিশ শতকের শেষের দিকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঞ্চলে বসবাসকারী আইরিশ অধিবাসীদের উপর ব্রিটিশ পুলিশ অবর্ণনীয় অত্যাচার ও অবিচার চালাত।
1: দারিদ্র্য নিপীড়ন ও অন্যায় অত্যাচারের হাত থেকে বাঁচতে এবং আইরিশ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেট কেলি, তার ভাই ড্যান কেলি এবং তাদের কয়েকজন বিশ্বস্ত বন্ধু মিলে কেলি গ্যাং গঠন করে।
0: তিন দশক ধরে নিউ ইয়র্কে বসবাসকারী অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক পিটার ক্যারি এই পটভূমিকে উপজীব্য করে দ্য স্টোরি অফ কেলি গ্যাং নামে একটি উপন্যাস রচনা করেন।
1: উপন্যাসটি বুকার পুরস্কার অর্জন করে। পরে ১৯০৬ সালে অস্ট্রেলিয়ান নির্মাতা চার্লস টেট এই উপাখ্যানকে কেন্দ্র করে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।
0: প্রিয় শ্রোতা সঙ্গী, ক্লাসিক সিনেমা পর্বে চার্লস টেট দ্য স্টোরি অফ কেলি গ্যাং চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শামীম খান। পর্বটি গ্রন্থনা করেছেন নওশিন ফারহান নূর।
3: নির্বাক যুগের চলচ্চিত্র বলতে চোখের সামনে ভেসে ওঠে ঝাপসা হয়ে আসা ফ্রেমের কাঁপতে থাকা ছবির দ্রুত দৃশ্য পাল্টানো। সেই যুগের চলচ্চিত্র এখনকার প্রযুক্তির সাথে টেক্কা না দিতে পারলেও সেই ছায়াছবির আবেদন ছিল ভিন্ন ধরনের। শব্দহীন সাদা কালো চলচ্চিত্র

ফিচার ফিল্ম হিসেবে নিজেকে ইতিহাসের পাতায় অধিষ্ঠিত করা। দ্য স্টোরি অব ক্যালিগ্যাং তেমনই এক হারিয়ে যাওয়া ইতিহাসের অংশ। কি ছিল সেই ছায়াছবির কাহিনী, কিভাবে হারিয়ে গেল এই অমূল্য চলচ্চিত্র, কেনই বা উদ্ধার করা সম্ভব হল না, এর ফুটেজ, সেই গল্প ও কোনো চলচ্চিত্র থেকে কম আকর্ষণীয় নয়। চলচ্চিত্রের ইতিহাস এই ছবি থেকে বেশ পুরনো হলেও প্রাথমিক যুগের চলচ্চিত্রগুলো নির্মাণ করা হতো স্বল্প দৈর্ঘ্যের, প্রথম দিকে কয়েক সেকেন্ড থেকে শুরু করে পরবর্তীতে এই চলচ্চিত্রের দৈর্ঘ্য চেয়ে দাঁড়ায় 15 থেকে 20 মিনিটে। কিন্তু দ্য স্টোরি অব ক্যালিগ্যাং এমন এক চলচ্চিত্র যা সেই প্রথাগত 20 মিনিট ধারা ভেঙে 1 ঘন্টার মাইল ফলক স্পর্শ করেছিল। 1906 সালে চলচ্চিত্র প্রযোজক হিসেবে মেলবোর্নের টেট ফ্যামিলি যাত্রা শুরু করে। তাদের নির্মিত প্রথম চলচ্চিত্র ছিল ডকুমেন্টারি ঘরানার একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র। লিভিং হাথন নামের এই চলচ্চিত্রের কাহিনী ছিল মেলবোর্ন শহরতলির মানুষের জীবন ঘিরে। প্রথম চলচ্চিত্রের সাফল্য তাদের নতুন কিছু করার প্রেরণা যোগায়, যার থেকে শুরু হয় দ্য স্টোরি অব ক্যালিগ্যাং নামের এক স্বপ্নকে বাস্তব করার আয়োজন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে দর্শকের সামনে তুলে ধরার জন্য কাহিনী হিসেবে সেই সময়কার এক সশস্ত্র ডাকাতদের দল বেছে নিয়েছিল টেড ভাইরা। সেই গল্পের মধ্যমণি ছিল নেট ক্যালি নামের এক বুশ রেঞ্জার। 18 শতকের মধ্য থেকে শেষ যুগের অস্ট্রেলিয়ার সশস্ত্র ডাকাতদের বলা হতো বুশ রেঞ্জার। নেট ক্যালির নিষ্ঠুর হিসেবে প্রচুর দুর্নাম ছিল। মূলত তার এবং তার ডাকাত দলের জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটি। সেখানে সে এবং তার দল কিভাবে পুলিশের কাছ থেকে কৌশলে পলায়ন করে, কিভাবে নিজেদের ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হয়, কত ভয়ানক ভাবে তারা সাধারণ মানুষকে খুন করে এবং শেষ পর্যন্ত পুলিশের সাথে কিভাবে বন্দুক যুদ্ধে তাদের জীবন অবসান ঘটে, সেগুলোই ছিল মূলত এই চলচ্চিত্রের গল্প। দ্য স্টোরি অব দ্য ক্যালিগ্যাং ছবিটি চিত্রায়িত হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন অঞ্চলে। চলচ্চিত্র নির্মাণ এবং সব ধরনের কারিগরি কাজ শেষে 1906 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বক্সিং ডে উপলক্ষে কলিন্স স্ট্রিটের এথেনিয়াম থিয়েটারে ছবিটি মুক্তি দেওয়া হয়। বিস্ময়ের সাথে টেড ভাইয়েরা দেখেন তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ব্যবসা করছে ছবিটি। টানা 5 সপ্তাহ ফুল হাউস ব্যবসা করে চলচ্চিত্রটি। দেশে এবং দেশের বাইরে সাধারণ দর্শকদের কাছ থেকে তুমুল জনপ্রিয়তা পায় এই চলচ্চিত্র। বহু চড়াই উতরাই পেরিয়ে দেশ এবং দেশের বাইরে ব্যাপক আলোচনায় থাকা ব্যবসা সফল এই প্রথম ফিচার ফিল্ম অনেকটা যেন কালের স্রোতেই হারিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর থেকে 70-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত টিকে ছিল কেবল চলচ্চিত্রটির কিছু স্থির ফটোগ্রাফ আর ছবি রিলিজ হবার পরের কিছু রিভিউ। কোনো ভিডিও ফুটেজ না থাকলেও এই চলচ্চিত্রের প্রতি সিনের ধারাবাহিক বিবরণের কপি যা দর্শকের জন্য প্রস্তুত করা হয়েছিল সেটি উদ্ধার করা সম্ভব হয়। আর এই বিবরণের সূত্র ধরেই বিভিন্ন সময় উদ্ধার হওয়া ভিডিও ফুটেজ যাচাই করে নিশ্চিত করা সম্ভব হয় ফুটেজগুলো নির্বাক যুগের হারিয়ে যাওয়া চলচ্চিত্র দ্য স্টোরি অব ক্যালিগ্যাং এর অংশ কিনা। বর্তমানে এই ছবির সর্বমোট 20 মিনিটের মতো ফুটেজ সংরক্ষিত আছে। টিকে থাকা ছবিগুলো থেকে দেখা যায় ক্যালিগ্যাং এর কৃতকর্মের কোন অংশগুলো আসলে হারিয়ে যাওয়া সেই নির্বাক যুগের ছবিতে উঠে এসেছিল। ইউরোব্যাংক এবং ইয়াং হাজবেন্ডের স্টেশনের ডাকাতির ঘটনা, অ্যারন শেরুজের মৃত্যু, গ্লেন রোয়ান নামের স্থানে ট্রেন থামাতে রেল লাইন উঠিয়ে ফেলা ইত্যাদি। এর বাইরে ক্যালির সাদা ঘোড়ায় চেপে বন্দুক তুলে বসে থাকা কিংবা ক্যালি গ্যাংয়ের সদস্যদের নিজেদের নামের ওয়ান্টেড পোস্টারের দিকে তাকিয়ে থাকা সেরা কিছু স্থির চিত্র। 1976 এবং 1978 সালে পুরাতন ফিল্ম কালেকশন ঘেটে দ্য স্টোরি অব ক্যালিগ্যাং এর কিছু ফুটেজ উদ্ধার করে অস্ট্রেলিয়ান ফিল্ম কর্তৃপক্ষ। 1980 সালে অনেকটা অপ্রত্যাশিতভাবে মেলবোর্নের এক ভাগার থেকে এই ছবির আরো বেশ কিছু ফুটেজ আবিষ্কৃত হয়। সেই ফুটেজটুকু এক বেনামি ব্যক্তি অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফিল্ম অ্যান্ড সাউন্ড আর্কাইভে বিনামূল্যে দান করেন। এর প্রায় 25 বছর পর 2006 সালে যুক্তরাজ্যের ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্কাইভে আবিষ্কার হয় এর

আরো একটি নতুন ফুটেজ। কালের গহ্বরে হারিয়ে যাওয়া এই চলচ্চিত্রের ব্যাপারে সকলের আগ্রহ বৃদ্ধির অন্যতম কারণ। চাইলে এই ছবিটি দেখা সম্ভব না। আজকের ইন্টারনেটের যুগেও বিশ্বের প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র দেখা নিতান্তই অসম্ভব, কারণ এর অস্তিত্ব সময়ের সাথে মুছে গেছে। হয়তো সুদূর ভবিষ্যতে আবারও কোনো বেনামি দানকারীর হাত ধরে বের হবে হারিয়ে যাওয়া এই ছায়াছবির আরো নতুন কোনো অংশ, যা পুরো চলচ্চিত্রটি। কিন্তু যতদিন তা না হচ্ছে, ততদিন পর্যন্ত অপূর্ণ এক ইতিহাস হয়েই রয়ে যাবে দ্য স্টোরি।

0: শুনলেন ক্লাসিক সিনেমা। পার্থিব এই জগতে মানুষের অবস্থান ক্ষণস্থায়ী, তার আসল ঠিকানা পরপারে। তাই এই দুনিয়ায় আনন্দ আহ্লাদে সময় নষ্ট না করে পরকালের জন্য কিছু সঞ্চয় করা মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত।
1: চিরন্তন এই দর্শনের কথা বলেছেন গীতিকবি জালালউদ্দিন খান তার সেপারে তোর বসত বাড়ির গানে। গানটি গেয়েছেন আব্দুল আলীম।

0: প্রিয় শ্রোতা, জলবায়ু পরিবর্তনের কারণে বেশিরভাগ দেশে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এর ফলে আগের দশকগুলোর তুলনায় গ্রীষ্মকাল অনেক বেশি গরম পড়ছে। তাই এই গরমে সবাইকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা, উত্তরণের আজকের আয়োজন এ পর্যন্তই। আজ উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা, উপস্থাপনায় ছিলাম আমি সেলিন আক্তার শেলি
1: এবং আমি আজহারুল ইসলাম রনি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনার সহযোগিতায় মাহমুদ রিসা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন ইংরেজি সংবাদ।

0: Assalamu alaikum. 9:30 p.m. This is Bangladesh. The news read by Shamima Nasrin. First, the headlines. There is no alternative to transparent, accountable and people-friendly land management for building a just and modern state system, says Prime Minister Tariq Rehman while inaugurating three-day land service fair. Media policy and commission will be formed by July to August, informs Information and Broadcasting Minister. Government is working to increase facilities and benefits of fire service members, comments Home Minister at the inaugural ceremony of Fire Service Week. 11 more children die from measles and measles-like symptoms in a day. DGHS orders arranging separate wards for measles patients in all government hospitals. Bangladesh and US reaffirm stronger bilateral partnership commitment. Expressing deep concern over rapid spread of Ebola virus outbreak, WHO calls for emergency meeting. And Bangladesh need only 3 wickets on 5th and final day of Sylhet test tomorrow to whitewash Pakistan. Those were the headlines, now the details. Prime Minister Tariq Rehman has stressed that there is no alternative to transparent, accountable and people-friendly land management for building a just and modern state system. He said this after inaugurating a three-day nationwide land service fair 2026 in the capital today. This year's theme of the fair is people-friendly automated land management, secure land and a prosperous future. The Prime Minister said the main objective of his government is to establish a corruption-free, harassment-free, technology-driven and citizen-friendly land management system that will further accelerate the country's sustainable development. He said ensuring online services in land management will significantly reduce public suffering related to land issues and the influence of middlemen in land offices regarding land disputes. Stating that the Ministry of Land is working to prepare accurate land records through advanced technology-based surveys, Tariq Rehman said almost all services of the land administration are being brought under digital platforms to make services easier, faster and more effective for citizens. The Prime Minister said the government is moving forward with the politics of fulfilling promises made to citizens by implementing every point of the election manifesto one after another. After inaugurating the land service fair at the Bhumi Bhavan at Tejgaon in the capital, Prime Minister Tariq Rehman visited the Children Daycare Centre operated under the supervision of the Ministry of Women and Children Affairs. He spent wonderful and joyful moments with little children there. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said a time-befitting media policy and a media commission will be formed by July to August next to ensure the interest of all parties, journalist owners and newspaper employees. Besides, he said the media commission will work to bring the issues of creating anarchy through unethical journalism under the legal framework. The Information and Broadcasting Minister said those at a weekly press briefing held at the Secretariat today about the wage board for journalists and media management, Johiruddin Shopon said, both protecting the interest of journalists and patronizing the owners of the media institutions are the responsibility of the government. A policy and a commission acceptable to all will be formed by July to August so that the interest of all parties are granted, he added. At the briefing, Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Jahidur Rahman said that the Tista Master Plan will be presented to the Prime Minister with some revisions. Meanwhile, Information and Broadcasting Minister Johiruddin Shopon urged the Italian government to hire more Bangladeshi migrant workers legally. He made the call when Italian Ambassador to Bangladesh Antonio Alexandro paid a courtesy call on him at Secretariat today. Home Minister Salahuddin Ahmed has said the government has undertaken a series of development initiatives to strengthen the operational capacity of fire service and civil defence, including construction of new fire stations, procurement of ambulances and expansion of manpower. He said this while addressing a programme as the chief guest marking the Fire Service and Civil Defence Week, medal distribution and passing out parade ceremony 2026 at Purbachol in the capital today. The Home Minister said a proposal to reorganized, the fire service organogram is under consideration to increase the number of fire stations and expand the force to more than 30,000 personnel in phases. He said the government has already launched an online-based e-fire license service from 1st of this month to ensure transparency, accountability and easier public access to fire service and civil defence services. This is Bangladesh Betar giving you the news. Speaker of the Jatiyo Shangshud, Major Retired Hafizuddin Ahmed Bir Bikram, has said it is the responsibility of the state to eliminate inequalities at every level of society. He said this when a delegation led by Dr. Devupriya Bhattacharya, convener of Citizens Platform for SDGs, Bangladesh and distinguished fellow of Centre for Policy Dialogue, paid a courtesy call on the speaker at his office in the Jatiyo Shangshud Bhavan today. The speaker said the All Party Caucus can work to remove inequalities prevailing at different levels of the country and society. 11 more children have died from measles and measles-like symptoms across the country in the last 24 hours till 8 a.m. today. The Director General of Health Services, DGH, has informed this in a press release today. The Director General of Health Services, DGHS, has directed all the government healthcare centres across the country to designate separate wards or cabins for treating measles and suspected measles patients. In an order issued today, the DGHS instructed the hospitals to ensure admission and proper treatment of measles patients. Hospitals must ensure adequate doctors and healthcare workers and measles isolation wards as well. WHO Chief Tedros Adhanom Ghebreyesus has expressed deep concern over the rapid spread of the Ebola outbreak and called for WHO's emergency committee meeting later today at Geneva. Speaking at the World Health Assembly in Geneva today, he also said an emergency committee is made up of international experts who provide technical advice and recommendations to the WHO chief. He made the remarks as the death toll from the Ebola outbreak in the DR Congo has risen to an estimated 131 with 513 suspected cases reported so far. Cricket and Bangladesh need 3 wickets to win the second and last test against visiting Pakistan at Sylhet International Cricket Stadium. Chasing the target of 487, Pakistan were 316 for 7 at stumps in their second innings at the end of the fourth day. Pakistan need 121 runs to win the match. The fifth and final day play will begin at 10 a.m. tomorrow. Bangladesh Betar will air the running commentary of the match. Score so far, Bangladesh 278 and 390, Pakistan 232 and 7 for 316. Bangladesh are leading the two-match test series by 1-0. Finally, weather and forecast validity 1 to 9 says there is no inner river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. There is no alternative to transparent, accountable and people-friendly land management for building a just and modern state system, says Prime Minister Tariq Rehman while inaugurating 3-day land service fair. Media Policy and Commission will be formed by July to August, informs Information and Broadcasting Minister. Government is working to increase facilities and benefits of fire service members, comments Home Minister at the inaugural ceremony of Fire Service Week. 11 more children die from measles and measles-like symptoms in a day. DGHS orders arranging separate wards for measles patients in all government hospitals. Bangladesh and US reaffirm stronger bilateral partnership commitment. Expressing deep concern over rapid spread of Ebola virus outbreak, WHO calls for emergency meeting. And Bangladesh need only 3 wickets on fifth and final day of Sylhet test tomorrow to whitewash Pakistan. And that is the end of the news. Our next bulletin will be Bishwo Betare Bangladesh at 10 p.m. in English.
1: Now here is the news commentary written by Moinul Rahim and read by Muhammad Ishtiaq Hassan. The main topic of today's news review is on the last meeting of the National Economic Council's approval of the annual development program of 3 lakh crore taka. The NEC approved the massive ADP for the next fiscal year with the aim of maintaining inclusive economic growth, strengthening infrastructure, enhancing social protection, and accelerating climate-resilient development. At the first NEC meeting chaired by Prime Minister Tariq Rahman, Finance Minister Amir Khusro Mahmood Chaudhary made it clear that the ADP is not just a list of projects, but a reflection of the government's electoral promises and long-term reform programs. This statement reflects that development planning is not limited to the construction of infrastructure or the increase of economic indicators, but is an important tool to meet the expectations of the people and ensure the continuity of state reforms. With the approval of the ADP, the priority sectors of the government have once again come to the fore. Special emphasis has been given to education, health, agriculture, communication infrastructure, power and energy sectors. The finance minister mentioned that special allocation has been made in the ADP to implement the promises made to the people during the election. The main theme of the meeting chaired by the Prime Minister was to take development to the doorsteps of the people. The finance minister said the implementation of the ADP will further strengthen the overall economic structure of the country. He stressed that development projects should not be limited to paper only, but the people can directly benefit from its implementation. For this, special emphasis has been laid on transparency, accountability, and timelines in the implementation of projects. Emphasis has also been laid on ensuring the participation of the local administration and the people in the implementation of the project, so that the people have direct involvement in the development activities. At the moment of the approval of the ADP, the economic reality of the country and the global context have also come under discussion. Global recession, climate change, and volatility in the international market can affect the development plan of Bangladesh. So the government has given priority to environment-friendly projects and renewable energy sector in the ADP. The finance minister said Bangladesh should be put on the path of a sustainable economy through a long-term reform program where environment and development will complement each other. Special projects have been taken up in the coastal areas to tackle the threat of the climate change so that the quality of life of people in disaster-prone areas can be improved. At the same time, emphasis has been laid on increasing international cooperation so that the effects of global economic instability can be dealt with. The finance minister also mentioned that the implementation of ADP will generate employment, create new opportunities for the youth, and strengthen the rural economy. As part of the election promise, special allocation has also been made for youth development, women empowerment, and providing support to small entrepreneurs. He said the government's goal is to make development universal so that the disparity between cities and villages is reduced and every citizen can enjoy the benefits of development. Compared to the revised ADP, the size of the new ADP has increased by 50%. Out of this, allocation from domestic resources has increased by 48.44% and foreign funding by 52.78%. The statement made by the finance minister brings together the expectations of the people and the sense of responsibility of the government. The implementation of the next fiscal year's ADP will further accelerate the country's economic growth and put Bangladesh on the path of sustainable development through long-term reform programs. And that is the end of the news commentary.
0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং, বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন, নির্বাচনী ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকার ও তার বাস্তবায়ন শীর্ষক নাগরিক সংলাপ এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজের এক যুগ পূর্তি ও নবীনবরণ অনুষ্ঠান।
2: আজ সকালে ঢাকা পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি বলেন,
3: সচেতনতা বৃদ্ধিতে 14,987টি গণসংযোগ, 2,078টি ভবন সার্ভে, 10,533টি ভবন পরিদর্শন করেছে, নতুন কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করেছে 1,039 জনকে, 256,165 জনকে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে, যা সত্যি প্রশংসার দাবিদার। এছাড়া 2025 সালে অপারেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে এই বাহিনীর 3 সদস্য শহীদ হয়েছেন এবং 27 আহত হয়েছেন। আপনারা সকলেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম উত্তরোত্তর বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকবেন। সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে এই বাহিনী সেবা প্রদান করে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। ইতিমধ্যে 20 ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান রয়েছে। অতি সম্প্রতি ডুবুরিদের সক্ষমতা বাড়াতে 72টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় এই বাহিনীর সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে অনলাইন ভিত্তিক ই ফায়ার লাইসেন্স প্রদানের কার্যক্রম 1 মে 2026 তারিখ থেকে চালু করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন সম্ভব হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
2: আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
4: প্রতিষ্ঠানের মালিক এবং সাংবাদিকদের যদি কোনো বিরোধ হয় তা নিষ্পত্তি করার দায়িত্ব আমাদের। ফলে এই পুরো ব্যাপারটাকে, আমাদের এই কর্তৃত্বকে চর্চা করতে গেলে পরে যে ধরনের নীতিমালা, বিধিমালা, আইন কানুন এগুলি যেহেতু ওইভাবে গোছালো নাই, আমি বারবারই বলছি এবং আপনারা নিজেরাই যেহেতু স্টেক হোল্ডার, আমি বিনীতভাবে বলবো যে আমাদেরকে সময় দিবেন। আমরা আশা করি আগামী জুলাই আগস্টের মধ্যে আপনাদের সামনে আপনাদের সকলের স্বার্থ নিশ্চিত করি। তা আমরা যেহেতু একটা নতুন শুভযাত্রা শুরু করতে যাচ্ছি গণমাধ্যম ব্যবস্থাপনা করার ক্ষেত্রে, জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। তবে সম্পাদকদের মধ্যে সেদিন কিন্তু অনেকে কথাও বলেছেন যে অনেকেই অপসাংবাদিকতা করেছে এবং অনেকে কথাও বলেছেন যে এই অপসাংবাদিকতার কারণে দেশে অনেক অরাজকতাও হয়েছে, কিন্তু এগুলিকে প্রচলিত আইনের কাঠামোতে অপরাধ হিসেবে চিহ্নিত করার কোন আইন কানুন না থাকার কারণে দেখা যায় যে ক্ষুব্ধরা অনেক সময় ভিন্ন আইনকে ব্যবহার করছে, এরকম বিষয়গুলি কিন্তু রয়ে গেছে। আমি বিনীতভাবে জানিয়ে রাখছি যে ঢালাওভাবে যেমন মিথ্যা মামলা থেকে তাদেরকে রক্ষা করতে হবে এমন কথাও যেমন ছিল, তেমনি অপসাংবাদিকতার কারণে দেশে অনেক নৈরাজ্য হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত কোনো কোনো অপরাধে অনেকেই জড়িত এবং তাদের জন্য আমরা তদবির করছি না, এ কথাও কিন্তু ওখানে কোনো কোনো সম্পাদক আলোচনা করেছেন। আমরা আমাদের কমিশন গঠন করার পরে এই ধরনের তৎপরতাকে প্রচলিত আইনের মধ্যেও কিভাবে আনা যায় এবং আইনিভাবে এই সমস্ত অপরাধকে কি করে চিহ্নিত করা যায় আমরা সেটা নিয়েও তখন কিন্তু ওই কমিশন কাজ করবো। এই জন্য আমি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করলাম না, আমাদের আইনের সীমাবদ্ধতা বলে রাখলাম, আমাদের গণকমিশন না থাকার কারণে যে ভোগান্তিটার মধ্যে আমরা সকলে আছি সেটা আমি বলে রাখলাম এবং আমাদের যে একটা নতুন যাত্রা করার পরিকল্পনা সেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। যে কোনো একজন অভিযুক্ত অপরাধী নয় এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন এবং তিনি যদি চান রাষ্ট্রও তাকে সহযোগিতা করে, এটাই তো ন্যায্য বিচার, এটাই তো ইনসাফের কথা। এবং আমরা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে আমরা এই ইনসাফ নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। ইলেকট্রিক বাস নীতিগতভাবে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে সরকারের মন্ত্রী পরিষদ যে আমরা ইলেকট্রিক বাসকে উৎসাহিত করব এবং এতটাই উৎসাহিত করব যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে কি করে তাদেরকে বিনা করে ডিউটিতে তারা এটা ব্যবহার করেন। মোটামুটি কথা হচ্ছে ইলেকট্রিক বাসের ক্ষেত্রে যে এটা শুধু নীতিগত সিদ্ধান্তই নয়, এটা একেবারে বাস্তবায়ন করার মতো কাজেও আমরা হাত দিয়ে ফেলছি।
2: মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান রহমান বলেন,
5: তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে তখন একটা ফাইন্ডিং ছিল, সেটা হচ্ছে এরকম, তিস্তা মহাপরিকল্পনা আপনারা যারা মনোযোগ দিয়ে খেয়াল করেছেন দেখবেন এই মহাপরিকল্পনা মূলত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, ভাঙন প্রতিরোধ করার জন্য। নদীটাকে ন্যারো ডাউন করা হবে, 800 মিটারের মতো করে আনা হবে, ড্রেজিং করে গভীর করা হবে, পাড় বাঁধাই করা হবে। পদ্মা ব্যারাজে আমরা বর্ষায় যে পানি আছে সেটা রিটেইন করছি, কিছুটা ধরে রাখার চেষ্টা করছি যাতে আমাদের শুষ্ক মৌসুমেও আমরা কিছুটা কাজে লাগাতে পারি। তিস্তায় সেই ধরনের কোনো পদক্ষেপ নেই। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেজন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হবে, জনগণ বুঝতে পারবেন এটা জনগণের সর্বাঙ্গীন কল্যাণের জন্য এবং আরো ব্যাপক আকার
2: আজ সকালে রাজধানীর ফার্মগেটে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার প্রাঙ্গণে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন,
6: আগামী দিনে পাট খাতকে এখন যা করি আমরা তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। এই 1 বিলিয়নের পাট শিল্পকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা মোটেও কোনো আকাশ কুসুম পরিকল্পনা না, এটি সম্ভব। আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী দিনে পাট বীজের সম্পূর্ণ হওয়া। তো এই 6,000 টন পাট বীজ এটি আগামী দিনে বাংলাদেশে উৎপাদন করতে হবে, এটি হচ্ছে লক্ষ্য নাম্বার 1। আমাদের পাট পণ্যের বহুমুখীকরণ দরকার এবং নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য সেটার পিছনে ইনভেস্টমেন্ট দরকার। আগামী মাসের 11-12 তারিখ অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমার চীন যাওয়ার একটা কথা আছে। তো আমরা চীনের পৃথিবীর র্যাঙ্কিং মানে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর নাম্বার 1 উপস্থিত সেই ইউনিভার্সিটিটা, তাদের সাথে আমরা ইতিমধ্যে আলাপ করেছি। আমরা পাট এবং চামড়া সেটার সাথে এই দুইটার উৎপাদন বলতে উৎপাদন পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি, পাট উন্নত পাট বীজ এই জায়গা থেকে শুরু করে পাট পণ্য বহুমুখীকরণ এবং ডিজাইনের ক্ষেত্রে আরো বৈচিত্র্য আনা, ডিজাইনের ইমপ্রুভমেন্ট যেটা ইউরোপ এবং অন্যান্য দেশের মধ্যে সমাদৃত হয়, এই পুরো চেইনটির উন্নতির জন্য আমরা চাই চীনকে ইনভলভ করতে। আমাদের জেডিপিসি যারা আছেন তাদেরকে দিয়েছি আমরা একটা কৌশল পত্র প্রণয়নের জন্য, আমাদের প্রাইভেট সেক্টরে যারা আছেন তাদের সাথে মিলে তারা একটা কৌশল পত্র প্রণয়ন করবে, সেটার সাথে চীন থেকে আমরা যা জানবো শুনবো সেটাকে আমরা অ্যালাইন করব।
2: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এমপি বলেন,
7: আমাদের ঐতিহ্য সংস্কৃতি মূল্যবোধ এবং আবেগের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পাট সমৃদ্ধ পাটের ইতিহাস। বহুমুখী পাট পণ্য শিল্প স্থাপনের জন্য নতুন প্রজন্মের উদ্যোক্তা গুণে এগিয়ে এসেছে। আমাদের সকলে মিলে এই অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নমূলক বিপ্লবকে এগিয়ে নিতে হবে, আর তাহলে পাট তার অতীত গৌরব ফিরে পাবে, বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে পাট চাষী এবং পাট শিল্পের সাথে সম্পৃক্ত সকলে আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে, গ্রামে এবং শহরে পুরুষ ও মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পূর্বে এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই হারিয়ে যাওয়া ঐতিহ্যশালী এই পাট শিল্পকে পাটজাত পণ্যের ব্যবহার, উৎপাদন, বাজার বহুমুখীকরণ সবকিছু মিলিয়ে যে উদ্যোগ নিয়েছেন বহুজাত পাট পণ্যের ডাইভার্সিফিকেশন যে হচ্ছে এবং এটাকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, প্রসারিত করা যায়, ইন্টারন্যাশনাল মার্কেটেও বাজার বৃদ্ধি করা যায়, সব মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই আমাদের সে হারানো ঐতিহ্য, এই সোনালী আশির সেই ঐতিহ্য আবার ফিরে আসুক। আজকে জেডিপিসির মূল প্রাণ হলো আপনারা যারা উদ্যোক্তা এখানে আছেন, আপনারা আছেন বিদায় জেডিপিসি আছে।
2: আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনী ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকারতার বাস্তবায়ন শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনই এমপি বলেন,
8: আজকে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা যখন দেখি শুনি অথবা এর বাহিরও রাজনীতি নিয়ে কেউ কেউ অনেক সময় মন্তব্য করার চেষ্টা করেন, করার কিছু কারণও আছে, কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু ওই শিক্ষার্থীকে ওভারকাম করেই কিন্তু রাজনৈতিক টেবিলে আসতে হবে। ছাত্র রাজনীতি করব না, করা যাবে না, যদি করা যাবে না করব না, এই কথা যদি আমার আপনাদের মতো যারা এই বিশ্ববিদ্যালয় বলেন, বিশ্ববিদ্যালয়ের বাহিরে অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন, যদি আমরা বলি যে না আমি রাজনীতি করব না, বা রাজনীতি করাটা মানায় না, বা ছাত্র রাজনীতিটা এখন আর সেই ভালো পরিবেশে নাই, কথা বলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখলাম, ক্ষতিটা কিন্তু দেশের। ছাত্র রাজনীতি করাটার মধ্যে একটা দেশের প্রয়োজনীয়তা আছে, পরিবারের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যখন রাজনীতির মাঠে একত্রিত হয়, কোনো না কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকে, এটাও কিন্তু তার ছাত্র রাজনীতির একটা পরিচিতি। এই পরিচয়টা থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ে বা কলেজের শিক্ষার্থীরা খুব সচেতনমূলক ভাবে একটা রাজনৈতিক অবস্থান নিজেকে নিয়ে সেখানে সম্পৃক্ত করতে পারবে, ওই খারাপ লোকটা সেখানে আজ কাজ করার সুযোগ থাকবে না। এজন্যই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারাই পড়ালেখা করি, পড়ালেখা করার ধারাবাহিকতায় ছাত্র রাজনীতি তার জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত।
2: অনুষ্ঠানে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন,
9: বিগত সরকারের সাথে আমাদের তুলনা করলে কিন্তু হবে না, হবে এবং তারা যা করছে আমরা তাই করব, এই মানসিকতা নিয়ে বক্তৃতা দিলেও কিন্তু ঠিক না। আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পথ চলবে এইরকম বাংলাদেশে আমরা চাই। অবশ্যই এই গভর্নমেন্টের প্রতি আমাদের আস্থা রাখা উচিত। যে কয়টি নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী দেশভাই তারেক রহমান, প্রত্যেকটি কিন্তু এই সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং পদক্ষেপ নিয়েছেন। আস্থা রাখতে হবে, আমি কি করছি, সরকার কি করছে, পদক্ষেপ ঠিক আছে কিনা, নিজেদেরকে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। আমরা যারা ক্রেতা তাদেরও কিন্তু এই ব্যাপারে সচেতন থাকা উচিত। আমাদের পর্যাপ্ত আছে আগ্রহণ, আমরা দিন দিন এই সেক্টরে উন্নতি করতে পারব। আমরা বাংলাদেশের মানুষের চাহিদার পূরণ করে এই সেক্টরে সর্বোচ্চ রপ্তানি আয় করতে সক্ষম হব ইনশাল্লাহ।
2: আজ বিকেলে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ইউনিভার্সাল মেডিকেল কলেজের এক যুগ পূর্তি ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি বলেন,
10: আজকের নবীন বরণদের ছাত্র ছাত্রীদের এই অনুষ্ঠানে আমি প্রথম একটি কথা দিয়ে শুরু করতে চাই। এই যে লেখাপড়াটা, দ্যাট ইজ দ্য বেস্ট গ্রুপ এন্ড বেস্ট ক্লাস অব দ্য সোসাইটি অ্যামাং দ্য হিউম্যান বিং ডাক্তার্স, এটা আলাদা, ইটস এ গ্রুপ উইথ এ ডিফারেন্স। একজন মানুষ এই সবচেয়ে সেরা মানুষ যে ক্যারি করবে হিউমিলিটিকে, অ্যাভয়েডিং ইগো অ্যান্ড ভ্যানিটি। ডাক্তারি বিদ্যা মানে ইট ইজ এ মেডিকেল এথিক্স। নবীন ছাত্র ছাত্রীবৃন্দ, ইউ মাস্ট ক্যারি অন ইউর ব্রেন অ্যান্ড ইন্টেলেকচুয়াল, ইউ হ্যাভ টু বিয়ার দ্য মেডিকেল এথিক্স ইন ইউর মাইন্ড। তোমাদেরকে মনে রাখতে হবে এই অকুপেশন নেক্সট টু গড। একজন রুগী যখন মুমূর্ষ অবস্থায় থাকে, সে যদি একজন ডাক্তারের মুখ থেকে ভালো একটা কথা শুনে, ভালো একটা ব্যবহার পায়, ভালো একটা ট্রিটমেন্ট পায়, এর চেয়ে বড় সৎকারে জারি আর কিছু কিন্তু হতে পারে না।
2: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
11: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন বাংলাদেশ ওয়ার্ল্ড রেডিও মনিটরিং পরিদপ্তর প্রযোজিত অনুষ্ঠান।

0: Assalamu alaikum. 10 p.m. This is Bangladesh Betar. I'm Shamima Nasrin, welcoming you all to our weekly news presentation, Bangladesh in World Radios. Dear listeners, this weekly news bulletin has been compiled with important news items relating to Bangladesh, broadcast last week from several foreign radio stations. It is broadcast every Tuesday at 10 p.m. from Dhaka Core. Bangladesh government has approved Potta Barrage first phase project involving an estimated cost of 34,497.25 crore taka. BBC Bangla reports that the approval came at a meeting of ECNIC at the Secretariat on Wednesday last, chaired by Prime Minister Tariq Rahman. The project aims at restoring major river systems, reducing salinity intrusion and strengthening irrigation and ecological sustainability across large parts of Bangladesh. Water Resources Minister Mohammad Shahiduddin Chaudhry Eni described the project as vital for the nation, saying it would benefit nearly one-third of the country's area and around 7 crore people. Undertaken by the Ministry of Water Resources and to be implemented by the Bangladesh Water Development Board, the project will be fully financed through government funding. The implementation period has been set from July 26 to June 2033. A National Coordination Committee led by Prime Minister Tariq Rahman has been formed to ensure Bangladesh's security and social stability. BBC Bangla reports that in a notification published on Sunday, Cabinet Division said a 13-member MADI has been tasked with carrying out a comprehensive assessment of country's overall security situation. Home Minister Salahuddin Ahmed has been made the Vice Chairman and Prime Minister's Defence Advisor, Brigadier General Retired AKM Shamsul Islam, the Chief Coordinator. According to its terms of reference, the committee will define critical issues, fields and scopes related to national security, as well as formulate integrated action plans. National Security Intelligence, NSI, will provide the required manpower and infrastructure support for the secretariat of the committee. Prime Minister Tariq Rahman has announced that a new administrative division named Kumila will be built and established, and agriculture university will be established there. Radio Tehran reports that he said this at a roadside rally at Lokipur Bazar in Borura Upazila Kumila on Saturday. Prime Minister assured that all the promises made by BNP government will be fulfilled in phases. He added, however, people need to be patient since country's economy is under pressure due to 17 years of looting. Prime Minister called for everyone's active participation in the reconstruction of the country. Tariq Rahman mentioned, as per BNP's election pledge, canal digging, distribution of family cars and farmer cars and honorariums to imams and priests have already been started. Bangladesh government has taken an initiative to formulate a new law for the Rapid Action Battalion RAB to ensure accountability, transparency and protection of human rights in its operations. As BBC Bangla reports, Home Minister Salahuddin Ahmed said this while speaking at a meeting at the Elite Forces headquarters in Dhaka, marking the forces' 22nd founding anniversary. The minister said the government is considering whether the force will continue under its existing name or a new elite force will be formed. He added, no institution remained unaffected during the fascist regime, but the entire institution cannot be held responsible for actions of new officials. He informed that RAB's image had been tarnished by the actions of some officials and the government had instructed concerned authorities to bring those responsible under accountability as per the law. The World Bank has approved $350 million loan to strengthen Bangladesh's energy security as global fuel markets face volatility. World Bank's Bangladesh President James Esme said this yesterday, as Deutsche Welle reports. He said the loan will scale up support to cover payments for LNG imports by PetroBangla, the state-owned oil and gas company. He added that the additional financing will support power generation, industrial activities and job creation by ensuring availability of more gas supplies. Bangladesh and the US have firmly signed a memorandum of understanding on strategic cooperation in the energy sector, aiming to enhance Bangladesh's long-term energy security. Deutsche Welle reports that Bangladesh Foreign Minister Dr. Khalilur Rahman and US Energy Secretary Chris Reed signed the MOU in Washington, D.C. on Thursday. The MOU will pave the way for greater energy cooperation between Bangladesh and the United States, the statement said. And that is the end of our weekly news presentation, Bangladesh in World Radios. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Bangladesh Betar. অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত আন্তঃবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধন। এতে আজ শুনবেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের গান।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা ঋতু পরিক্রমায় এখন জ্যৈষ্ঠ মাস, বাংলা বছরের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ। প্রকৃতির এক অনন্য রূপ মাধুর্যে ভরা গ্রীষ্মের তীব্রতা ও প্রকৃতির প্রাণ চাঞ্চল্য মিলিয়ে এই মাস যেন বাংলার গ্রামীণ জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রখর রোদ, খরতাপ আর মাঝে মাঝে কালবৈশাখীর ঝড়, সব মিলিয়ে জ্যৈষ্ঠ মাসের আবহে রয়েছে বৈচিত্র্যের এক অপূর্ব সমাহার। প্রকৃতির রঙে, আলো ছায়ার খেলায় জ্যৈষ্ঠ মাস আসে নান্দনিকতা নিয়ে। এ নান্দনিকতার ছোঁয়ায় ভরে উঠুক আপনাদের প্রাণ। বন্ধুরা, আপনাদের অকৃত্রিম শুভেচ্ছা ও মধুমাসের ভালোবাসা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আজকের পরিবেশনা। প্রিয় শ্রোতা, ভিন্ন আঙ্গিকের গান নিয়ে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, জাতির আবেগ, ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে দেশের গানে। এসব গানে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা, ত্যাগ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা গভীরভাবে প্রকাশ পায়। মানুষের মনে জাগিয়ে তোলে সাহস, ঐক্য ও অনুপ্রেরণা। দেশগান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং জাতীয় চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার একটি উপাদান। এই গান দেশের প্রতি গভীর ভালোবাসার বার্তা বহন করে। বন্ধুরা, আসুন শুনি আজকের অনুষ্ঠানে প্রথমে একটি দেশের গান। কণ্ঠ দিয়েছেন ফ্লোরা ইয়াসমিন শিখা, গীতিকার বাশার ইবনে জহুর আর গানটিতে সুর করেছেন তামজিদুর রহমান।

প্রিয় শ্রোতা, মানুষের জীবনে অনেক স্মৃতি পুরনো চিঠির মতো মনে হয়। মনে পড়লে স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই সব দিন, কত মান অভিমান, ব্যথা বেদনা, অব্যক্ত কথা বলার গল্প। ক্ষণিকের জীবনে মনের গভীরে জমে থাকা স্মৃতিগুলো আজও চোখের সামনে দাপিয়ে বেড়ায়। অতীতের সেই স্মৃতি কি সহজে ভোলা যায়? আমাদের এবারের পরিবেশনে রয়েছে একটা আধুনিক গান। শিল্পী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, লিখেছেন মোহাম্মদ রেজাউল করিম, সুর করেছেন কুমারেশ চন্দ্র বর্মণ।

আমাদের গ্রামীণ জীবন প্রকৃতি ও মানুষের সহজ সরল অনুভূতির এক সুরেলা প্রকাশ পল্লীগীতি। এর ভেতরে খুঁজে পাওয়া যায় গ্রামের মাঠ ঘাট, নদী, কৃষকের জীবন, প্রেম বিরহ ও লোকসংস্কৃতির ঐতিহ্য। সুরের কোমল ও হৃদয় ছোঁয়া মাটির গন্ধে ভরা পল্লীগীতি শ্রোতা হৃদয়ে এক আবেগ সৃষ্টি করে। কখনো কখনো গ্রামীণ জীবন ছাড়াও মানুষের দেহতত্ত্বের নিবিড় সম্পর্ক এই গানে প্রকাশ পায়। এবারে আয়োজনে রয়েছে একটি পল্লীগীতি, গেয়ে শোনাচ্ছেন রুমান ই আফরোজ। গীতিকার মানিক রহমান রাজু, সুর করেছেন মোহাম্মদ সোলাইমান। আসুন শোনা যাক গানটি।

প্রিয় শ্রোতা, দেশের উত্তর জনপদ বিশেষ করে রংপুর অঞ্চলের জনপ্রিয় ভাওয়াইয়া গান এখন উপমহাদেশ ছাড়িয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ গানের ভিতর ভালোবাসা, মান অভিমান, প্রেমিক মনের ভালো লাগা না লাগা, বিচ্ছেদ, বিরহ ও ঐতিহ্যের ছোঁয়া নানাভাবে ফুটে ওঠে। হৃদয়ের ভাঙা গড়া, হাসি কান্নার মিশ্রণ যা শ্রোতাদের আন্দোলিত করে। আমাদের এবারে পরিবেশনায় রয়েছে দ্বৈত কণ্ঠের একটি ভাওয়াইয়া গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোসাম্মদ আসমা খাতুন। কথা ও সুর করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম।

সুপ্রিয় বন্ধুরা, রংপুর অঞ্চলের বিয়ের গীত গ্রামীণ সমাজে এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পরিচিত। আবহমান কাল থেকে বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠান যেমন গায়ে হলুদ, দধি মঙ্গল, বরযাত্রা, কনে বিদায় উপলক্ষে নারীরা দলবদ্ধভাবে এসব গীত পরিবেশন করে থাকেন। এই গীতগুলোতে আনন্দ, হাস্যরস, কৌতুক, প্রেম, বেদনা, পারস্পরিক সম্পর্কের গভীর অনুভূতি শৈল্পিকভাবে ফুটে ওঠে। এখন আপনাদের শোনাব একটি জনপ্রিয় বিয়ের গীত। পরিবেশন করছেন জ্যোতিরানী ও তার দল।

0: শ্রোতা বন্ধুরা, শেষ হলো আমাদের হাতের সময়, শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।
1: আন্তবেতার সঙ্গীত অনুষ্ঠান বন্ধন এখানেই শেষ হল। এতে আজ শুনলেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের গান। গ্রন্থনায় ছিলেন এস এম খলিল বাবু, উপস্থাপনায় ছিলেন মোসাম্মদ বিজলি আক্তার, নির্দেশনায় মোহাম্মদ মঈনুদ্দিন, তত্ত্বাবধানে এ এইচ এম শরীফ এবং প্রযোজনা করেছেন সৌমেন বাছার। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগলহরিতে। বেহালায় ধনু রাগ পরিবেশন শুনবেন শিল্পী আলাউদ্দিন মিয়া, তবলায় দীপক কুমার রায়।

এতক্ষণ শুনলেন উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগলহরী। বেহালায় ধুন রাগ পরিবেশন শুনলেন। শিল্পী ছিলেন আলাউদ্দিন মিয়া, তবলায় দীপক কুমার রায়। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 20 মে বুধবার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বকেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
5: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা দেবনাথ সূচি, গীতিকার ফরিদা ফারহানা এবং সুর করেছেন আব্দুল্লাহ খান।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। আগামীকাল 20 মে বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও সুধীর সমাবেশে অংশগ্রহণ করবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 2টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা শুনলেন।
1: শুনছেন দেশের গান। এবার শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার সিকদার, গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে মোহাম্মদ মিজানুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর, নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি বলেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে এবং একই সঙ্গে এ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। প্রধানমন্ত্রী বলেন, ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক রহমান বলেন, সারা দেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে তাঁর সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করেছে। সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। জহিরউদ্দিন স্বপন বলেন, দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস আমদানি সর্বোচ্চ উৎসাহিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শুল্কমুক্ত সুবিধায় এসব বাস আনতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। একই ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা কিছুটা সংশোধিত আকারে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। একই সময়ে সারা দেশে সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা 1,264-তে পৌঁছেছে। এ সময় 73 জনের দেহে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের মধ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের আর মাত্র 3 উইকেট দরকার। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 437 রানের লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিন শেষে 7 উইকেটে 316 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 7 উইকেটে 316। আগামীকাল সকাল 10টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ শফিউল আজম। পথপাথী অনুষ্ঠানে আত্মসমালোচনা সম্পর্কে বলবেন মুফতি নিসারউদ্দিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশক কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে প্রচার হবে।
2: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও সুথি সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 2টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে প্রচার হবে।
1: বিশ্ব মেট্রোলজি দিবস 2026 উপলক্ষে আলোচনা অনুষ্ঠান শুনবেন সকাল 7:30। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বিএনসিসির অনুষ্ঠান দৃপ্ত শপথ বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যের সুখের মূল বেলা 11:30। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ইউটিউব চ্যানেলে একক শিল্পীর গানের অনুষ্ঠান ফোনে শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলে প্রযোজিত অনুষ্ঠান এসবগুলি ছোট পড়বার বিকেল 4:05। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূর্বা সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ।
2: এছাড়া FM 102 মেগাহার্টজে রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক অশ্রু ভেজা সুখ, রচনা মোহাম্মদ ইয়াসিন, প্রযোজনা আলী মনসুর। FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 রাত 11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6:00 সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও ময়মনসিংহ জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 21.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:69%, সন্ধ্যে 6:63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:14, সূর্য অস্ত যাবে 6:36। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে FM 102 MHz-এ বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা K693 kHz ও FM 106 MHz-এ। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: কোনো খোঁজ খবর নিতে পারিনি।
1: লজ্জা দিচ্ছেন কেন বিহারি সাহেব? বৌমা চলে গেল, খোঁজ খবর তো আমাদেরই নেবার কথা, কিন্তু আমাদের অবস্থা তো জানিনি, এই অবস্থায় কাকে পাঠাবো বলুন।
0: আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না বিহান সাহেবা, আপনার বৌমাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি।
1: তাই নাকি? কই কই, কোথায় আমার বৌমা?
0: ওই তো ওই ঘরে মাসুদের সঙ্গে কথা বলছে। আরো একটা সুখবর আছে বিয়ান সাহেবা, নাহারের একটা ভালো চাকরি হয়েছে, খুব ভালো চাকরি।
1: তাই নাকি? তবে তো আপনাকে মিষ্টি মুখ করাতে।
0: আরে তার জন্য ভাববেন না বিয়ান সাহেবা, আল্লাহর রহমতে বৃষ্টি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এবার আপনি শুধু চায়ের ব্যবস্থা করুন।
1: ঠিক আছে বিয়ান সাহেব, আপনি বসুন, আমি এক্ষুনি চা নিয়ে আসি।
0: বাস বাস বাস,
2: আমার এই অভিশপ্ত জীবনের কাছে আবার ফিরে না এলেও তো পারতে নাহার।
3: আমি যে তোমার সাথে তোমার দুঃখের বাঁধনে বাঁধা পড়ে গেছি মাসুদ, এবার বলো আর কখনো আমাকে ভুল বুঝে তুমি তাড়িয়ে দেবে না?
2: ভবিষ্যতের অনেক স্বপ্ন তোমায় হাতছানি দিয়ে ডেকেছিল, সব কিছু উপেক্ষা করে তুমি ফিরে এসেছো এই রিক্ত নিঃস্ব মানুষটির কাছে, এরপর কি তোমাকে ভুল বোঝা যায় বলো?
3: এই কটা দিন আমি খুব কষ্ট পেয়েছি মাসুদ।
2: কষ্ট কি আমিও কম পেয়েছি, কিন্তু নাহার
3: বলো,
2: আমার এই দুঃখের সাগর থেকে শুধু এক ফোঁটা অশ্রু ছাড়া আর কিছুই যে তোমাকে দিতে পারবো না নাহার।
3: মাসুদ, আমি তো তোমার দুঃখকে ভালোবেসেই সুখী হতে চাই মাসুদ, সুখী হতে চাই।

এতক্ষণ মোহাম্মদ ইয়াসিন রচিত অশ্রু ভেজা শোক নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাশুড়ি মাসুদা শরফুদ্দিন, নাহার সবিতা দেয়ানজি, মাসুদ আলফাজ আহমেদ, জিএম আবুল বজল তুলিফ, নাহারের বাবা মঞ্জুর হোসেন, মকবুল মতিউর রহমান জসিম, আরিফ শরফুদ্দিন আহমেদ খোকা, রিনি রীতা ব্যানার্জি, রায়হান আলী কাউসার, নাহারের মা পিয়ারি বেগম, শব্দগ্রহণী মোহাম্মদ ইমদাদুল হক, সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন আলী মনসুর।

বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশ্চিত অধিবেশন, প্রচার হচ্ছে FM 102 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান নিয়ে সাজানো অনুষ্ঠান বর্ণালীতে। প্রথম গানে শিল্পী জিনাত রেহেনা, গীতিকার আবু হায়দার সাজিদুর রহমান, সুর করেছেন আজাদ রহমান।

চম্পা বণিকের কণ্ঠে খোকন দেবনাথের কথায় এবং ফিরোজ খানের সুরে গানটি শুনলেন। শুনছেন আধুনিক গান বর্ণালী অনুষ্ঠানে। এবারে শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না, গীতিকার মুশফিকুর রহমান, সুর করেছেন দীপক কুমার দে।

মোহাম্মদ আতিকুর রহমান আতিকের কণ্ঠে গানটি শুনলেন, আর এরই সাথে শেষ হল আধুনিক গান নিয়ে সাজানো অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। প্রথমে শোনাব দেশের গান, শিল্পী খালিদ হাসান মিলু। গানের কথা সাজিয়েছেন এবং সুরারোপ করেছেন লোকমান হোসেন ফকির।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন রোকাইয়া হাসিনার কণ্ঠে। শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। রাজকুমার ছায়াছবি থেকে নেওয়া গান শোনাব বালাম ও কোনালের কণ্ঠে।

মিশ্র গানের অনুষ্ঠান রংধনু এখানে শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশ্রুতি অধিবেশন এফএম 102 মেগাহার্জে। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারায়। প্রথমে দেশের গান, শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি, গানের কথা এস এম হেদায়েত, সুর করেছেন লাকি আখন্দ।

শুনছেন দেশ বিদেশের রকমারি গান আকাশ ভরা সুরের ধারা অনুষ্ঠানে। এবারে শোনাব রাধা রমন দত্তের গান, কণ্ঠ দিয়েছেন ধ্রুব সরকার, আমার বন্ধু দয়াময়।

লালন গীতে শুনলেন নেভি তালুকদারের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাব প্রেমের তাজমহল বাণীচিত্র থেকে নেওয়া গান, শিল্পী কনক চাপা ও মনির খান।

ফজে খাজার গাওয়া জাপানি গানের পর এবারে শোনাব কবি জসিম উদ্দিন রচিত ও সুরারোপিত গান রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো যেন আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এবারে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী শবনম মুশতারি।

নজরুল সঙ্গীত শুনলেন শবনম মোশতারির কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ শফিউল আজম। পথপাথে অনুষ্ঠানে আত্মসমালোচনা সম্পর্কে বলবেন মুফতি নিসারউদ্দিন। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচার করেন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে প্রচার হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং সুদীর্ঘ সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 2টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে প্রচার হবে। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। बांग्लादेश बेतार ढाका। सकाल 6:00। आज बुधवार 6 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 2 জিলহজ 1447 হিজরি, 20 মে 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ আবদুল্লাহ হেল মাহমুদ সেতু ও ফরিদা আক্তার রুমা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মেসবা চৌধুরী, সোলাইমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, মোহাম্মদ রাশেদুল ইসলাম ও মোহাম্মদ আরিফ বিল্লা। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা ইউসুফের 6 থেকে 9 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ শফিউল আজম।